আজ রবিবার, 24শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 14ই জুন 2026 খ্রিস্টাব্দ, 30শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 4টে বেজে 54 মিনিট হয়ে 14 সেকেন্ডে, সূর্যাস্ত 6টা বেজে 18 মিনিট হয়ে 25 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5টা বেজে 57 মিনিট হয়ে 11 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বাইবেল থেকে পাঠ।
1: হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাবার আজ আমাদের দরকার তা আজ আমাদের দাও। আমরা যেমন অপরাধ ক্ষমা করেছি তেমনি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। যারা তোমাদের বিরুদ্ধে দোষ করে তোমরা যদি তাদের ক্ষমা করো, তবে স্বর্গে তোমাদের পিতা তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি লোকদের দোষ ক্ষমা না করো, তবে স্বর্গে তোমাদের পিতাও তোমাদের পাপ ক্ষমা করবেন না। ঈশ্বরের উদ্দেশ্যে বেদীর ওপর তোমার নৈবেদ্য উৎসর্গ করার সময় যদি মনে পড়ে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কিছু বলার আছে, তবে তোমার নৈবেদ্য সেই বেদীর সামনে রেখে চলে যাও। আগে তোমার ভাইয়ের সঙ্গে মিলিত হও, আর পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। তোমরা যখন প্রার্থনা করো, তখন কারো বিরুদ্ধে যদি তোমাদের কোনো কথা থাকে, তবে তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও পাপ ক্ষমা করতে পারেন। তোমরা সাবধান হও, যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে অন্যায় করে তাকে তিরস্কার করো, যদি সে অনুতপ্ত হয়ে মন ফিরায় তবে তাকে ক্ষমা করো। যদি দিনের মধ্যে সে 7 তোমার বিরুদ্ধে অন্যায় করে আর 7 এসে বলে আমি অনুতপ্ত, এই অন্যায় আর করব না, তাহলে তাকে ক্ষমা করতেই হবে। সব রকম বিরক্তি প্রকাশ, মেজাজ দেখানো, রাগ, চিৎকার করে কথা বলা, ঝগড়াঝাটি, গালাগালি আর সব হিংসা তোমার কাছ থেকে দূর করো। তোমরা একে অপরের প্রতি দয়ালু হও, অন্যের দুঃখে দুঃখী হও, আর ঈশ্বর যেমন খ্রিস্টের মধ্য দিয়ে তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমরাও অপরকে ক্ষমা করো। একে অপরকে সহ্য করো, আর যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো দোষ দেবার থাকে, তবে তাকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমাদেরও একজন অপরকে ক্ষমা করা উচিত। কেউ যদি আমাকে দুঃখ দিয়ে থাকে, তবে কথাটা কড়া করে না বলে শুধু এইটুকু বলি যে সে কেবল আমাকে দুঃখ দেয়নি, কিন্তু কিছু পরিমাণে তোমাদের সবাইকে দুঃখ দিয়েছে। তোমাদের বেশিরভাগ লোক মিলে তাকে যে শাস্তি দিয়েছ তাই তার পক্ষে যথেষ্ট। তোমরা বরং এখন তাকে ক্ষমা করো এবং সান্ত্বনা দাও, যেন অতিরিক্ত দুঃখে সে হতাশ না হয়ে পড়ে। তাই আমি বিশেষভাবে তোমাদের অনুরোধ করছি, তাকে যে তোমরা ভালোবাসো তা প্রমাণ করে দেখাও। আমি যাচাই করে দেখতে চেয়েছিলাম তোমরা সব বিষয়ে বাধ্য আছো কিনা, আর এই জন্যই আমি তোমাদের কাছে লিখেছিলাম। কোনো ব্যাপারে যদি কাউকে তোমরা ক্ষমা করো, আমিও তাকে ক্ষমা করি। আর সত্যি যদি আমি কোনো কিছু ক্ষমা করে থাকি, তবে খ্রিস্টের সামনে তোমাদের জন্যই তা করেছি। যদি সে তোমার কোনো ক্ষতি করে থাকে বা তোমার কাছে কোনো বিষয়ে ঋণী থাকে, তবে তা আমার ঋণ বলেই ধরো, আমি সেই ঋণ শোধ করে দেব। তোমরা তো পাপের দরুন মৃত ছিলে, কিন্তু ঈশ্বর তোমাদের খ্রিস্টের সঙ্গে জীবিত করেছেন। তিনি আমাদের সব পাপ ক্ষমা করেছেন, আর আমাদের বিরুদ্ধে যে দলিল ছিল তার সমস্ত দাবি দাওয়া শুদ্ধ বাতিল করে দিয়েছেন। সেই দলিল তিনি ক্রুশে পেরেক দিয়ে গেঁথে নাকচ করে দিয়েছেন। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত, তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করবেন ও সমস্ত অধার্মিকতা থেকে আমাদের শুচি করবেন।
0: শেষ হল সুভাষিত। আজ শুনলেন বাইবেল থেকে পাঠ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি। প্রথম গানটি শিল্পী পূর্বা দাম।

প্রথমে পূর্বাদাম, পরে সমবেত কণ্ঠে শুনলেন সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.cation.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টানটান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টানটান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
6: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

এখন জানিয়ে দিই আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের চলতি অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্য বলবেন ডক্টর সুরজিৎ বৈদ্য, 6:40 আপনার স্বাস্থ্য, বিশ্ব রক্তদাতা দিবসের তাৎপর্য বলবেন ডাক্তার রুদ্রজিৎ পাল, 6:45 প্রাত্যহিক উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুচিত্রা মিত্র, 8 বিজ্ঞান ধারাবাহিক ধুলো মুঠি সোনা মুঠি, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশু মহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, 10:30 গানের ভেলা উপস্থাপনায় শ্রাবন্তী মৈত্র, 11:00 যুবনের অনুষ্ঠানে 21 সাহিত্য উপস্থাপনায় অর্পণ চিহ্ন এবং মৌলি সরকার, 12:00 সঙ্গীত শিক্ষার আসর পরিচালনা প্রমিতা মল্লিক, 12:15 ভক্তিগীতি শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়, 12:33 গল্প দাদুর আসর উপস্থাপনা শান্তম চক্রবর্তী, 1:45 দ্বিজেন্দ্রগীতি অদূরপ্রসাদের গান, 2:00 আধুনিক গানের অনুরোধের আসর, 2:30 নাটক পূর্ণিবালা, রচনা ঘনশ্যাম চৌধুরী, বেতার নাট্য রূপশ্যাম সন্নাহার, প্রযোজনা আশিস গিরি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, 5:30 যুবনের অনুষ্ঠান উপস্থাপনা শ্বেতা হাজরা, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:40 যাত্রা পশারী নিমা, রচনা অসিত পাত্র, পরিবেশনা কুমড়াগুড়ি কালীতলা যুব সমাজ, 7:30 সমীক্ষা রাধাটায় সবিনয় নিবেদন উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার, 8:30 নানা রঙের গান, 8:55 এ মাসের গান, 9:00 শিক্ষাঙ্গন থেকে কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা, 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র, 9:45 নজরুল গীতি শিল্পী পরিমল ভট্টাচার্য, 10:00 রবিবাসীর অখিল ভারতীয় সঙ্গীত সভা, 11:00 গিটার শিল্পী বিপ্লব দাস, 11:10 আধুনিক ও ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পর এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস, 6:45 ভজন শিল্পী ননী দত্ত, 7:10 যুবগণের অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা অর্পিতা পাল, 8:30 হিন্দি শিক্ষার আসর বাগধারা, 9:00 নজরুল গীতি শিল্পী পরিমল ভট্টাচার্য, 9:23 গিটার শিল্পী বিপ্লব দাস, 9:40 রাস্তারা উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11:00 পোস্টবক্স 111, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন উপস্থাপনা দীপা চন্দ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী রুনা দে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র, 5:20 উর্বেশী উপস্থাপনা অঙ্কিত শর্মা, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 6:30 ICC ওমেন্স T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ভারত বনাম পাকিস্তানের খেলার ইংরেজি ও হিন্দি ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, স্টুডিওর অনুষ্ঠান শোনা যাবে নিউজ অন AIR অ্যাপে, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 নজরুল গীতি শিল্পী অনুপম দাস, 7:30 দর্পণ উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম দিনে ফ্রান্সের নিসে পৌঁছেছেন। সেখানে ভারতীয় সম্প্রদায় তাকে স্বাগত জানায়। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতারা বৈঠকে বসবেন। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, চাঁদের ওপর চরম শীতল পরিস্থিতির মধ্যেও দীর্ঘ সময়ে ল্যান্ডিং যানটি সচল রাখার মতো তাপ নির্গমন যন্ত্র বানাতে সক্ষম হয়েছে ভারত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে আজ ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে, যদিও ইরান বলেছে চুক্তির কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় প্রতিবাদী মঞ্চ ইসলামাবাদের সঙ্গে আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল মরক্কো এবং সুইজারল্যান্ড কাতার দুটি ম্যাচই 1-1 গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। আরসি বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের সফরের প্রথম দিনে আজ ফ্রান্সের নিসে পৌঁছেছেন। এই সফরে তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে করবেন এবং পরে ভারত ইনোভেটসের সূচনা করবেন। বিশেষ আমন্ত্রিত হিসেবে তার G7 সম্মেলনেও যোগ দেওয়ার কথা। এদিন সেদেশের ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীকে নেগ্রেস্কো হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায়। ফরাসি ও ইতালীয় নৃত্যশিল্পীরা ভারতীয় নৃত্যশৈলী পরিবেশন করেন। সফরের পরবর্তী পর্যায়ে আজই তিনি স্লোভাকিয়া যাবেন। সেদেশের বাতিস্লাভায় প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে দেখা করবেন। চলতি মাসের 16 এবং 17 তারিখে তিনি ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হলো, যা এদেশের প্রতি অংশীদার দেশগুলোর বিশ্বাসকে তুলে ধরে বলে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আগামী বুধবার G7 গোষ্ঠীভুক্ত দেশের নেতা, আমন্ত্রিত সহযোগী রাষ্ট্র এবং প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষ কর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন ট্রাম্প। তবে তার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রপতির। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা এমন একটি হিটিং সিস্টেম বা তাপ নির্গমন যন্ত্র বানিয়েছেন, যাতে চাঁদে অত্যন্ত ঠান্ডা আবহাওয়াতেও মহাকাশযানকে উষ্ণ রাখা যায়। গতকাল ইসরোর চেয়ারম্যান বেঙ্গালুরুতে একটি বৈঠকে বলেন, চন্দ্রায়ণ 3 অভিযানের ল্যান্ডার বিক্রম পুরোপুরি সৌরশক্তি চালিত, কিন্তু তা চাঁদের ওপর কেবলমাত্র 14 দিন সক্ষম থাকতে পারে। এবারে যে তাপ নির্গমন যন্ত্র বানানো হচ্ছে তার মাধ্যমে ল্যান্ডারটি অন্তত 200 দিন চাঁদের অতি শীতল পরিস্থিতিতে ঠিকঠাক কাজ করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হবে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গতকাল স্বাস্থ্যভবনে বৈঠক করেন। আজ সকালে এই পোর্টালটি খোলার কথা। বিভিন্ন আবাসন, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠানের সবাইকে এই পোর্টালের মাধ্যমে যোগ অনুশীলনে যুক্ত হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এজন্য লিঙ্ক পেতে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 1800-315-7008 নম্বরে মিস কল দিতে হবে বলে তিনি জানিয়েছেন। এরপর ওই নম্বরে একটি লিঙ্ক যাবে, তার মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাওয়া যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 12 বছরে দেশে শিক্ষা, দক্ষতা, উদ্ভাবন এবং স্টার্ট আপ ক্ষেত্রে নতুন এক সংস্কৃতি তৈরি করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন নীতির কারণে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চশিক্ষা নেটওয়ার্কের মর্যাদা পেয়েছে। ভারত বর্তমানে তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ পরিমণ্ডল হিসেবেও উঠে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দক্ষতা উন্নয়ন ক্ষেত্রেও দেশে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে বলে শ্রী শাহ উল্লেখ করেন। IIT, AIIMS সহ 12,000-এর বেশি বিশ্ববিদ্যালয়, 1,000-এরও অধিক খেলো ইন্ডিয়া কেন্দ্র এবং ইত্যাদির মাধ্যমে যুব সমাজ বিশেষভাবে উপকৃত হচ্ছেন বলে তিনি জানিয়েছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA কর্মযোগী ভারত প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষক ও পরীক্ষা সংক্রান্ত আধিকারিকদের পরীক্ষা কর্মযোগী নামে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করেছে। এর লক্ষ্য হল পরীক্ষা চলাকালীন নজরদারি ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা। অফলাইন পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষক এবং অন্যান্য কর্মচারীরা কী ভূমিকা নেবেন তা এই প্রশিক্ষণ চলাকালীন NTA কর্তৃপক্ষ বুঝিয়ে দেবে। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET-এর ক্ষেত্রেও পরীক্ষা কর্মযোগী কর্মসূচি কার্যকর করা হবে। মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত 5-দিনব্যাপী ব্রিক্স কৃষি সম্মেলন গতকাল শেষ হয়েছে। সম্মেলন শেষে সর্বসম্মতভাবে ইন্দোর ঘোষণাপত্র গৃহীত হয়। খাদ্য নিরাপত্তা, কৃষক কল্যাণ, পরিবেশ বান্ধব কৃষিকাজ, কৃষি বাণিজ্য এবং ডিজিটাল কৃষি বিষয়ে তৈরি হয়েছে এই ঘোষণাপত্র। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যায় ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিতে বসবাস করেন এবং বিশ্বব্যাপী কৃষি উৎপাদন ক্ষেত্রে তাদের অবদান প্রায় 42%। ইন্দোর ঘোষণাপত্র শুধু একটি চুক্তিপত্র নয়, বরং ব্রিক্স দেশগুলির সদিচ্ছা এবং অভিন্ন দায়বদ্ধতার প্রতীক।
1: आज की परिस्थितियों में ब्रिक्स देशों की कृषि में भूमिका और उसमें भी छोटे किसान, महिलाएं और युवाओं की भूमिका अत्यंत महत्वपूर्ण है। उसके सभी पहलुओं पर विचार किया, अलग अलग देशों ने अपनी बेस्ट प्रैक्टिस को भी सभी सदस्य देशों के साथ साझा किया है और उस व्यापक विचार विमर्श से हमारे लघु और सीमांत किसानों को और मजबूत करने में मदद मिलेगी, उनकी आय बढ़ाने में और आजीविका बेहतर करने में भी निश्चित तौर पर आज की चर्चा बहुत सहयोगी होगी।
0: সম্মেলনে 4টি নতুন প্রতিষ্ঠানমূলক উদ্যোগের কথাও ঘোষণা করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। আসামের জোরহাটে ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনায় 5 সেনাকর্মীর মৃত্যু হয়েছে। বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের সময় গতকাল বিমানটি ভেঙে পড়ে, এরপরই তাতে আগুন ধরে যায়। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীর দানিশ আলম প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি কোর্ট অফ ইনকোয়ারি গঠন করা হয়েছে। এই ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গভীর শোক প্রকাশ করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি বলেন, তাদের সাহস এবং দেশের প্রতি অবদান সর্বদা গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্বসম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল এ ধরনের একটি চুক্তি সম্পাদনের জন্য অনেক দূর কথাবার্তা এগিয়েছে। ঠিক তার কয়েক ঘন্টা পরেই ট্রাম্প এই মন্তব্য করেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর চুক্তি স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে চুক্তির কাঠামো এখনও চূড়ান্ত হয়নি এবং এই দিনটি নিয়ে ট্রাম্পের অস্বাভাবিক জেদের সমালোচনা করেছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ বেড়ে চলেছে। ইসলামাবাদ প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। তারা জানিয়েছে এসব আলোচনায় কোনো ফল হওয়ার সম্ভাবনা নেই। অ্যাকশন কমিটি আরও বলেছে, এর আগেও বহুবার আলোচনা হয়েছে কিন্তু পাক কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েও পরে সবকিছু অস্বীকার করেছে। তারা আরও জানায়, ইসলামাবাদের একমাত্র লক্ষ্য হল অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতে তুলে নেওয়া। পাকিস্তানের বিভিন্ন সূত্রে জানা গেছে প্রতিবাদীদের নানা কর্মসূচি ক্রমশ জোরদার হচ্ছে। বিশ্বকাপ ফুটবলে নিউজার্সি স্টেডিয়ামে গ্রুপ সির ম্যাচে ব্রাজিল এবং মরক্কোর মধ্যে খেলাটি 1-1 গোলে অমীমাংসিত থাকলো। প্রথমার্ধে মরক্কোকে গোল করে এগিয়ে দেন সাইবারি। কিছুক্ষণের মধ্যে ব্রাজিলের পক্ষ থেকে অসাধারণ গোল করে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। গোটা ম্যাচে দুপক্ষই কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়েনি। এছাড়া সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে কাতার এবং সুইজারল্যান্ডের মধ্যে খেলাটিও 1-1 গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে সুইজারল্যান্ডের এম্বোলো গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে গোল শোধ করেন কাতারের মুহেম। অন্যদিকে আজ গ্রুপ সির ম্যাচে হাইতি স্কটল্যান্ডের মুখোমুখি হবে। বোস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় সকাল 6:30। গ্রুপ ডির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে অস্ট্রেলিয়া তুরস্কের বিরুদ্ধে খেলবে, খেলা শুরু সকাল 9:30। এছাড়া গ্রুপ ইর ম্যাচে জার্মানি কুরাসাওয়ের বিরুদ্ধে খেলবে, হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু রাত 10:30। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে, ডালাস স্টেডিয়ামে খেলা শুরু রাত 1:30। মহিলাদের টি-20 বিশ্বকাপে ভারত আজ প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এজবেস্টানে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7:00। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ ভালো। এখনও পর্যন্ত হওয়া 16টি ম্যাচের মধ্যে তারা 13টিতেই জয়ী হয়েছে। ধর্মশালায় গতকাল সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারত 7 উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম দিনে ফ্রান্সের নিসে পৌঁছেছেন। সেখানে ভারতীয় সম্প্রদায় তাকে স্বাগত জানায়। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতারা বৈঠকে বসবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:25।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: শুরু হচ্ছে আজকে চাষবাস।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্য। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পরজীবী বিশেষজ্ঞ ডক্টর সুরজিৎ বৈদ্য।
2: জনস্বাস্থ্য রোগ বলতে সেই সব রোগকে বোঝায় যা সমাজের একটি বড় অংশকে মানুষকে আক্রান্ত করে এবং যেগুলোর বিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতা থেকেও সরকারি বা সামষ্টিক উদ্যোগের প্রয়োজন হয়। যেমন আমরা বলি ছোঁয়াচে রোগ বা সংক্রামক রোগ, যেগুলোর মধ্যে পড়ে বাতাসবাহিত যেমন টিবি, ইনফ্লুয়েঞ্জা, বা জলবাহিত ডায়রিয়া, কলেরা বা মশাবাহিত ডেঙ্গু। এছাড়া আছে যেমন অসংক্রামক বা জীবনযাত্রাজনিত, যেগুলোকে আমরা বলি লাইফস্টাইল ডিজিজ, যেমন উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কোলেস্টেরল আমরা যেগুলো বলি। অন্যান্য দিকটা হলো পুষ্টিজনিত সমস্যা, মানে ম্যালনিউট্রিশন, অপুষ্টিজনিত সমস্যাটা বলাই উচিত, ঠিকমতো পুষ্টি পাচ্ছে না, তার জন্য রক্তাল্পতা হয়। আরেকটা দিক সেটা হলো বিষক্রিয়াজনিত, খাদ্যে বিষক্রিয়া বা শরীরের মধ্যে এমন কিছু জিনিস ঢুকলো সেটা বিষক্রিয়া করছে। তো এইগুলোই মূলত জনস্বাস্থ্য রোগ, পরজীবী ঘটিত জনস্বাস্থ্য। তো এখানে আমরা জানবো আগে পরজীবী মানেই যেসব প্রাণীকুল অন্যের ওপরে বাস করে তাদেরকেই আমরা পরজীবী বলি। তো পরজীবী মূলত দু ধরনের, একটা এককোষী, একটা বহুকোষী। এককোষীগুলো রক্তে থাকতে পারে বা অন্ত্রের মধ্যে থাকতে পারে, শরীরের বিভিন্ন কোষে থাকতে পারে। আর বহুকোষীগুলো যেমন কৃমি বা যেমন পোকামাকড়। এই কৃমি যেমন হলো চ্যাপ্টা কৃমি, ফিতেক কৃমি, গোল কৃমি। তো চ্যাপ্টা কৃমি যেমন হলো আপনারা জানেন যে অ্যাম্পিস্টোম ফেসিওলা, ফিতেক কৃমি যেমন টেনিয়া, ফিতের মতো দেখতে হয়, গোল কৃমি যেমন হুকওয়াম, হিমঙ্কাস, এরকম ধরনের। তো এই পরজীবী ঘটিত রোগগুলোর মধ্যে কিছু এককোষী পরজীবী এবং কিছু বহুকোষী পরজীবী। এই বহুকোষীর মধ্যে যেমন হলো ট্রিচিনোসিস, এগুলো ক্ষুদ্র কৃমি, মূলত শুকরের মাংসে পাওয়া যায় বা শুকরের মধ্যে থাকে। এগুলো আক্রান্ত পশুর কাঁচা বা অর্ধসিদ্ধ মাংস খেলে হয়। এগুলো হলে পেটে ব্যথা হয়, ডায়রিয়া, পেশিতে ব্যথা, চোখের চারপাশ ফুলে যায়। এছাড়া আছে যেমন ধরুন হুকওয়াম। হুকওয়ামটা অ্যাকচুয়ালি মাথাটা বড়শির মতো দেখতে, এই জন্য হুকওয়াম বলা হয়। এটা প্রাণীবাহিত হতে পারে, এটা খাদ্য এবং জলবাহিত, প্রাণীর থেকে মানুষের আসতে পারে বা মানুষের থেকে প্রাণীর মধ্যেও যেতে পারে। অনেক সময় কি করে, এই হুকওয়ার্মটা তার ছোট ছোট লার্ভাগুলো কুকুর বা বিড়ালের পায়খানা থেকে বেরিয়ে এসে সেগুলো বাচ্চাদের স্কিন বা চামড়া ফুটো করে ঢুকে যেতে পারে, তার ফলে অনেক চামড়ার রোগ হয়, সেটাকে আমরা বলি ক্রিপিং ইরাপশনস। আর এই হুকওয়ার্মটা পেটের মধ্যে থাকলে প্রচুর পরিমাণে রক্ত চুষে খায়, রক্তাল্পতা দেখা যেতে পারে, ছোট বাচ্চারা চিৎকার করে ওঠে রাতের মধ্যে এই হুকওয়ামের জন্য অনেক সময়। এটাকে আমরা কুচোকৃমিও বলে ফেলি অনেক সময়। এছাড়া আমরা যদি দেখি ফিতাকৃমিজনিত, যেমন হাইড্রাটিড সিস্ট, নিউরোসিস্টিসার্কোসিস। হাইড্রাটিড সিস্ট মানে কুকুরের একটা পরজীবী যার নাম ইকাইনোকক্কাস, সেই কুকুরের পায়খানা থেকে যদি ডিমটা বেরিয়ে এসে সেই ডিম যদি মানুষ বা অন্যান্য পশু পাখি খেয়ে ফেলে, তাহলে সেই পরজীবীর দশাটা শরীরের বিভিন্ন অর্গ্যানসগুলো আছে যেমন কিডনি, লাং, লিভার, তার মধ্যে গিয়ে বেলুনের মধ্যে জল থাকলে যেমন হয় তেমন সিস্ট তৈরি করে। এই সিস্টগুলো সাধারণত এই লার্ভাগুলো রক্ত প্রবাহের মধ্যে দিয়ে গিয়ে যকৃৎ, ফুসফুস, কিডনি সবার বা ব্রেনের মধ্যে চলে যায়। এটা যদি কখনো ফেটে যায় তাহলে কিন্তু মারাত্মক অ্যালার্জি বা অ্যানাফাইল্যাকটিক শক হতে পারে, মানুষের তৎক্ষণাৎ মৃত্যুর কারণ হতে পারে। আরেকটা যদি আমরা দেখি যে মস্তিষ্কের কৃমি বলি, এটাও একটা ফিতাকৃমি জয়িত, যেটা শুকরের ফিতাকৃমি। এই ফিতাকৃমি ডিম যদি মানুষ কোনোভাবে খেয়ে ফেলে তাহলে মানুষের মস্তিষ্কে চলে যায়, তখন মানুষের মধ্যে আচার, তার বাহ্যিক ব্যবহারিক যে আচার বিচার চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হতে থাকে, বিহেভিয়ারাল চেঞ্জেস হয়। হঠাৎ করে সে নিজের মাথা গিয়ে দেওয়ালে ধাক্কা মারতে পারে, কাউকে কামড়ে দিতে পারে, কখনো কখনো সাংঘাতিক খিঁচুনি বা মৃগী রোগ দেখা যায়। এটাকে আমরা বৈজ্ঞানিক পরিভাষায় বলি নিউরোসিস্টিসার্কোসিস। আপনারা অনেকে নাম শুনে থাকবেন ডাইনি, ভূতে ধরা, এই জিনে ধরা, এটা কিন্তু কিছুই নয়, এই রোগের প্রকোপের ফলেই ওই জিনিসটা হয়। সেটা আম মানুষে বা কিছু বিশেষ সমষ্টির লোকেদের ক্ষেত্রে তারা এটাকে ডাইনি বলেন এবং তার প্রভাব ভয়ঙ্কর হয়, তাদের যে সালিশি বা নিদানে কখনো প্রাণদণ্ড পর্যন্ত হয়ে যায়, এটা আমরা বহু ক্ষেত্রে দেখেছি, নিউজ পেপার পড়লেও দেখতে পাবো। এবারে আমরা আসি এককোষী পরজীবীর মধ্যে, যেমন হলো ক্রিপ্টোস্পোরিডিওসিস, যেটা জলের মাধ্যম থেকে আসে এবং ডায়রিয়া করে। আরেকটা আমরা বলবো টক্সোপ্লাজমোসিস, বিড়াল বাহিত হয়, সেখানে কিন্তু চারিত্রিক পরিবর্তন হয়, মানুষ সূচিবায়ুগ্রস্ত হয়ে যেতে পারে, সুইসাইডাল হয়ে যেতে পারে, এবং এটা মূলত যারা বিড়ালের কাছাকাছি আসেন সেটা হওয়ার সংক্রমণটা বেড়ে যায়। এবারে আমরা এই যে এতগুলো পরজীবী রোগ নিয়ে আলোচনা করলাম, আমরা কি হলে সংক্রমণ বা উপসর্গ দেখা গেলে আমরা চিকিৎসকের কাছে যাব, সেটা হবে ধরুন টানা ডায়রিয়া চলছে, পেটে ব্যথা, বা চামড়ার নিচে একটা অস্বাভাবিক কোনো রকম দাগ বা চুলকানি হচ্ছে, দীর্ঘদিন ধরে হালকা জ্বর, ক্লান্তি, এইরকম উপসর্গ যখন দেখা যাবে তখন আমরা ডাক্তারবাবুর পরামর্শ নিতে যাব। আর এই রোগগুলো কিন্তু নির্ণয়ের ব্যবস্থা আছে, এগুলো রক্ত পরীক্ষা করা হয়, আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান করা হয়, শারীরিক পরীক্ষা করা হয়। এই রোগগুলোর প্রতিরোধ ব্যবস্থা আছে, যেমন আমরা জানি পরিষ্কার করে হাত ধুইতে হবে, সেদ্ধ করে মাংস খেতে হবে, শাকসবজি পরিষ্কার করতে হবে, পশুদের যত্ন করতে হবে, তাদের উপযুক্ত কৃমিনাশক ওষুধ দিতে হবে এবং বাড়িতে ইঁদুর সংক্রমণ করতে হবে, করলেই আমরা এই রোগ থেকে মুক্তি পেতে পারি।
1: এতক্ষণ শুনলেন পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্য, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পরজীবী বিশেষজ্ঞ, পরজীবী বিজ্ঞান বিভাগ, ডক্টর সুরজিৎ বৈদ্য। কৃষক বন্ধুদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি, কৃষক বন্ধুরা সুলভ মূল্যে খারিফ ধান বীজ সংগ্রহ করুন। পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে সকল আগ্রহী কৃষক বন্ধু ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের বিভিন্ন জেলার প্রকল্প অফিস যেমন বৈঁচি, ওড়গ্রাম, ডেবরা, সোনামুখী, কুমারীকানন, সাহারজোর, গাইঘাটা, হরিণঘাটা, নলহাটি এক, কালিয়াগঞ্জ, ফালাকাটা, বলরামপুর ইত্যাদি কেন্দ্র থেকে উন্নত মানের সংশিত ধান বীজ WBCADC নির্ধারিত সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। আসন্ন খরিফ মরশুমে আপনার প্রয়োজনীয় ধান বীজ সংগ্রহের জন্য আজই আপনার নিকটবর্তী WBCADC অফিসে যোগাযোগ করুন। আগে এলে আগে পাবেন, এই ভিত্তিতে বীজ পাওয়া যাবে। ঘোষণাটি শেষ হল।
0: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের পূর্ব, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলার অনেক জায়গায় এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গে পশ্চিমবঙ্গের পূর্ব, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আর সেই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।

0: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে? রামধনু কলম দেবে সেই সুযোগ, কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiion.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: আজ বিশ্ব রক্তদাতা দিবস, এই উপলক্ষে এই দিবসের তাৎপর্য নিয়ে এখন শুনবেন একটি কথিকা আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। কথিকাটি বলছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রুদ্রজিৎ পাল।
2: রক্তদানের গুরুত্ব কতটা, ব্লাড ডোনেশন কিভাবে অন্য মানুষের জীবন বাঁচাতে পারে, সেই সব নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই দিনটি পালন করা হয়। এই বছর 2026 সালের ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডের থিম হল নর্মালাইজিং ভলান্টারি ব্লাড ডোনেশন। দেখুন, রক্তদান আমাদের দেশে বা আপনার চারপাশেও আপনি দেখবেন যে রক্তদান সাধারণত কোনো উৎসবের অঙ্গ হিসেবেই আমরা জেনে থাকি। ধরুন একটা কোথাও ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, টুর্নামেন্টের ফাইনালের দিন ব্লাড ডোনেশন হচ্ছে, অথবা কোথাও পুজো হচ্ছে বা মেলা হচ্ছে, সেখানে ব্লাড ডোনেশন হচ্ছে। অর্থাৎ কোনো ওকেশনের ব্লাড ডোনেশন হবে, এরকম একটা ব্যবস্থার সঙ্গে আমরা পরিচিত। কিন্তু শুধুমাত্র ওকেশন বা উৎসবমুখী রক্তদান হলে আমাদের প্রত্যেক বছর বা প্রত্যেক দিন যে পরিমাণ রক্ত লাগে আমাদের দেশে, সেটা কিন্তু কখনোই মেটানো সম্ভব নয়। সেই কারণে এবার থিম হলো নর্মালাইজিং ভলান্টারি ব্লাড ডোনেশন, অর্থাৎ স্বেচ্ছায় রক্তদান। এটা কোনো উৎসব, কোনো ওকেশন বা কোনো ইভেন্ট নির্ভর হবে না। মানুষ যেন স্বাভাবিকভাবে জীবনের স্বাভাবিক কাজকর্মের অঙ্গ হিসাবেই রক্তদানকে গ্রহণ করে, সেটা প্রচার করাই কিন্তু সারা পৃথিবী জুড়ে এই ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে যারা পালন করেন তাদের উদ্দেশ্য। তার কারণ আমাদের জনসংখ্যা বাড়ছে, এছাড়া বিভিন্ন অ্যাক্সিডেন্টস, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টস, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস বাড়ছে। বহু সময় এমার্জেন্সি বেসিসে অনেকটা করে রক্ত লাগে। যদি শুধুমাত্র বছরে 10-12টি উৎসব নির্ভর হয়ে আমরা রক্তদান করি, তাহলে কিন্তু কখনোই আমাদের পক্ষে এই রক্তের চাহিদা মেটানো সম্ভব নয়। এই প্রসঙ্গে বলে দিই, আপনারা জানেন যে রক্ত এমন একটা মেডিকেল প্রোডাক্ট যেটা কিন্তু কারখানায় তৈরি হয় না, বা যেটা কিন্তু দোকানে এমনি কিনতে পাওয়া যায় না। অন্য মানুষ যদি রক্ত দান করেন, সেই নির্দিষ্ট গ্রুপের রক্তই কিন্তু সেই রোগীর কাজে লাগবে। অর্থাৎ রক্ত এমন একটি এসেনশিয়াল মেডিকেল প্রোডাক্ট যেটা অন্য মানুষের দেহ থেকেই আমরা একমাত্র জোগাড় করতে পারবো। হোল ব্লাড বা পুরো রক্ত এখনকার দিনে ব্যবহার খুবই কমে গেছে। এখন আমরা ইউজ করি ব্লাড কম্পোনেন্টস, যেমন প্লেটলেট, আরবিসি, ওয়াশড আরবিসি, WBC, প্লাজমা, IVIG, ইমিউনোগ্লোবুলিন ইত্যাদি। কিন্তু যে ব্লাড প্রোডাক্টটি হোক না কেন, মূল কথাটা হচ্ছে অন্য একটি মানুষের শরীর থেকেই সেটি আসতে হবে। সুতরাং এই রক্ত যদি আমরা স্বেচ্ছায় দান না করি, তাহলে কিন্তু কখনোই রক্তের চাহিদা মিটবে না। এবং আপনারা অনেকেই হয়তো সেই সমস্যার সম্মুখীন হয়েছেন যে কোনো প্রিয়জনের অপারেশন, অ্যাক্সিডেন্ট বা প্রেগনেন্সির পরে ডেলিভারির সময় হঠাৎ করে রক্তের চাহিদা হওয়ার পরে আপনারা ব্লাড ব্যাংকে গিয়ে দেখেছেন সেই নির্দিষ্ট গ্রুপের রক্ত অমিল। এটা বছরের কিছু সিজনে বেশি হয়, যেমন গ্রীষ্মকালে, কারণ ব্লাড ডোনেশন ক্যাম্প গ্রীষ্মকালে হয় না। আমাদের দেশে যখন মনসুনে বন্যা হয় সেই সময় ব্লাড ডোনেশন ক্যাম্প সম্ভব হয় না। সুতরাং এই কথাটাই এই আজকের দিনে আমি আপনাদের বলতে চাই যে এই গ্রীষ্মকালে ক্যাম্প হয় না তাই আমরা রক্ত দেব না, এরকম ভাবলে কিন্তু হবে না। সারা বছরই আমাদের এখানে যত গভর্নমেন্ট বা প্রাইভেট ব্লাড ব্যাংক আছে সেখানে রক্ত নেওয়ার ঘর খোলা থাকে। আপনারা যদি স্বেচ্ছায় রক্তদান করতে চান কোনো সরকারি বা বেসরকারি বড় হসপিটাল বা ছোট হসপিটাল বা ব্লাড ব্যাংকে গিয়ে আপনারা এক্ষুনি এই মুহূর্তে গিয়ে রক্তদান করতে পারেন। সেই জিনিসটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু দরকারে অন্য মানুষ রক্ত পাবে না। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে এক ইউনিট রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না। এক ইউনিট রক্ত দিলে একটু মাথা ঘুরতে পারে দু মিনিট, কিন্তু এক ঘন্টা দু ঘন্টার মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার সুগার থাকুক, আপনার প্রেশার থাকুক, যাই থাকুক, আপনি রক্ত দিতে পারবেন। যদি সন্দেহ থাকে চিকিৎসকের সঙ্গে কথা বলুন, কিন্তু গুজব শুনে বা অন্যের কথা শুনে রক্ত না দিয়ে যদি আপনারা বসে থাকেন তাহলে আপনার সহনাগরিক বা আপনার দেশের যিনি কম্প্যাট্রিয়ট তিনি কিন্তু দরকারে রক্ত পাবেন না। এই সচেতনতা আপনাদের মধ্যে জাগরণ করাই এই দিনের উদ্দেশ্য।
1: এতক্ষণ বিশ্ব রক্তদাতা দিবসের তাৎপর্য এই শিরোনামে একটি কথিকা শুনলেন আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। কথিকাটি বললেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রুদ্রজিৎ পাল।

0: সকালবেলার আলো যেমন নিঃশব্দে চারপাশ ভরে দেয়, তেমনি আপনাদের চিঠিগুলোও নিঃশব্দে ভরে দেয় আমাদের এই অনুষ্ঠানকে। সেই আলোর সেই অনুভূতির ভাগ নিতে আপনাদের আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের প্রাত্যহিকী।
1: বাঙালির বাংলা অক্ষরের সঙ্গে পরিচয় শুরু সেখান থেকেই। রবীন্দ্রনাথ

0: থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ, সবার চলা শুরু সেই জল পড়ে পাতা নড়ে দিয়ে। কিছু কিছু জিনিস এমনিভাবে বাঙালির অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে, তাকে বাদ দিলে বাঙালিত্ব নিয়েই সংশয় জাগে। সেই কবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের অক্ষর চেনালেন বর্ণ পরিচয় দিয়ে, কিন্তু আজও তা পুরনো হল না। 1855-র এই দিনেই বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগের প্রথম প্রকাশ, আজ 14ই জুন।
1: বিশ্ব রক্তদাতা দিবস আজ। বিশ্বজুড়ে যেসব মানুষ স্বেচ্ছায় বিনামূল্যে নিজের শরীরের রক্তদান করে মুমূর্ষু রোগী বা দুর্ঘটনাগ্রস্ত মানুষদের জীবন দান করেন, তাদের সম্মানার্থেই দিনটি পালন করা হয়। স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষকে নির্দিষ্ট সময় অন্তর স্বেচ্ছায় রক্তদানে অনুপ্রাণিত করাই বিশ্ব রক্তদাতা দিবস পালনের মূল উদ্দেশ্য।

0: 1880 সালের 14 জুন এখনকার বাংলাদেশের রংপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন গান্ধীবাদী নেতা সতীশচন্দ্র দাশগুপ্ত। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের চিন্তা ও জীবনচর্চার প্রভাবে প্রভাবিত ছিলেন রসায়নশাস্ত্রের ছাত্র সতীশচন্দ্র। এমএ পরীক্ষা দিয়েই আচার্য প্রফুল্লচন্দ্রের সদ্য প্রতিষ্ঠিত বেঙ্গল ওয়ার্কসের ম্যানেজার নিযুক্ত হন তিনি। সঙ্গে ছিলেন সতীর্থ রাজশেখর বসু। আচার্য প্রফুল্লচন্দ্রের প্রেরণায় এবং এই দুই তরুণ কর্মীর অনলস পরিশ্রমে বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনের আবহাওয়ায় গড়ে ওঠা বেঙ্গল কেমিক্যাল অল্পদিনের মধ্যেই এদেশের অগ্রগণ্য রসায়ন শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। সতীশচন্দ্রের অজস্র ছোট বড় আবিষ্কার ও উদ্ভাবনের মধ্যে অগ্নি নির্বাপক যন্ত্রটি বিশেষভাবে উল্লেখযোগ্য। গান্ধীবাদী আন্দোলনের কর্মী হিসেবে জেলেও গিয়েছেন কয়েকবার। তার দি কাউ ইন ইন্ডিয়া গ্রন্থটি পরে পশু চিকিৎসার ক্ষেত্রে পাঠ্যপুস্তক হিসেবে বিবেচিত হয়। গরিব ভারতবাসীর রোগমুক্তির জন্য লিখেছিলেন হোম অ্যান্ড ভিলেজ ডক্টর গ্রন্থটি। অজস্র বইয়ের লেখক, বেশ কিছু গুরুত্বপূর্ণ বইয়ের অনুবাদক সতীশচন্দ্র দাশগুপ্ত 99 বছর বয়সে 1979 সালের 20 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তার জন্মদিন।
1: তিনি প্রচলিত অর্থে শিক্ষিত ছিলেন না, ইংরেজি এক বর্ণও জানতেন না। সময়টা ছিল 19 শতাব্দীর মাঝামাঝি। ঠিক সেই সময় তিনি প্রকাশ করলেন একটি বাংলা সাময়িক পত্র। সেই সময় সাময়িক পত্র ছিল না, এমনটি নয়, বাঙ্গাল গেজেটি, দিকদর্শন, সমাচার দর্পণ, সংবাদ কৌমুদী, এমন অনেক। কিন্তু এই নতুন সাময়িক পত্রটি এসে সব কিছু ওলটপালট করে দিল। যথার্থ বাঙালির পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করল ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর। কি ছিল সংবাদ প্রভাকরে? সংবাদ, রাজনৈতিক মন্তব্য, ইংরেজ শাসনের সমালোচনা, আধুনিক শিক্ষা প্রসার, কি নয়। ছাত্রজীবনে এই পত্রিকাতেই কবিতা প্রবন্ধ লেখা শুরু করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ক্রমশই জনপ্রিয়তা বাড়তে থাকে সংবাদ প্রভাকরের। দ্বিসাপ্তাহিক, মাসিক হয়ে শেষ পর্যন্ত সংবাদ প্রভাকর আত্মপ্রকাশ করে প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র হিসেবে। আর সেই পথ চলা শুরু 1839 সালের আজকের দিনে, অর্থাৎ 14 জুন।
0: এখন সমবেত কণ্ঠে দেশবন্দনা শুনবো।

0: দেশবন্দনা শুনছিলাম সমবেত কণ্ঠে। জুন মাসের দ্বিতীয় পক্ষ শুরু হতে খুব একটা দেরি নেই, তাই বিষয়টি একটু আপনাদের মনে করিয়ে দিই। জ্বরের নাম বিশ্বকাপ। চার বছর পর পর মাসখানেকের জন্য তার আগমন। ফুটবল প্রেমীরা তো মুখিয়ে থাকেনি, এমনিতে ততটা আগ্রহ যাদের নেই তারাও আক্রান্ত হন ফুটবল জ্বরে। রাত জেগে খেলা দেখা আর পরদিন পথে ঘাটে অফিসে বাজারে সেই নিয়ে আলোচনা তর্ক বিতর্ক। হাজার হাজার কিলোমিটার দূরের কোনো দেশের পতাকায় সজ্জিত হয়ে আমাদের চেনা গলি গুঁজি কেমন অচেনা ঠেকে। ওই কটা দিন বিদেশি খেলোয়াড়েরা যেন হয়ে ওঠেন নিতান্তই ঘরের ছেলে, আপনজন। বিশ্বকাপের এমনই মহিমা। ঐতিহাসিকভাবে বাঙালি ফুটবল প্রেমী ও সমর্থকদের মধ্যে আড়াআড়ি বিভাজন থাকলেও বৃহত্তর ভাবনায় ফুটবল কিন্তু মানুষকে মিলিয়েও দেয়। লিখুন এই বিষয়ে আপনাদের অনুভূতির কথা আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি @gmail.com। আর চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে জুন মাসের দ্বিতীয় পক্ষে লিখছেন জ্বরের নাম বিশ্বকাপ।
1: আর জুন মাসের এই পক্ষে আপনারা লিখছেন আম সত্য কথা এই বিষয়ে। যাবো আজকের প্রথম চিঠিতে। লিখেছেন সুধীর কুমার দে, কাঠজুড়িডাঙ্গা, কেন্দুয়াডিহি, বাঁকুড়া থেকে। আপনি লিখছেন আমোদে প্রাত্যহিকী, আম আদমির আঁতের কথা টেনে বের করতে তোমার জুড়ি মেলা ভার। আম সত্য কথা বলতে গিয়ে আমি ছেলেবেলায় চলে গেলাম, তখন গায়ে কত আমবাগান, কত তার নাম, কাজললতা, মৌটুসি, নাকুই, গুটলি বোম্বাই, কাঁচা মিঠে, শশা মিঠে, আরও কত শত। গুটি ধরলেই আমতলায় তলায় ঘোরা, ঝিনুক দিয়ে ছাল ছাড়িয়ে আম চিড়ে বানানো, আমকুশি আমকুশিকে রাজা খেলা, সব মিলিয়ে আম জনতার আপামর শিশুর জীবন আম ময়। এখন দীর্ঘনিঃশ্বাস ফেলে বলি, মনে ভাবিলাম হায় কি কোথায় ফিরে পাব সে জীবন। দীর্ঘশ্বাস দীর্ঘতম হয়, হারানো সহকার আর আসে না। কতকাল কেটে গেছে, বাঁকুড়ায় বাড়ি হয়েছে, এক চিলতে বাগান হয়েছে, বাগানে পাঁচটা আম গাছ হয়েছে, হিমসাগর, আলফানসো, উষা, অরুণিমা, আম্রপালি ও ল্যাংড়া। এ বলে আমায় খা, ও বলে আমায়। ভাগ্যিস রক্তে এখনো শর্করা বাড়েনি, তাই সবাইকেই খাই, খাওয়াইও। তবে আম খেতে বসলেই বড্ড মায়ের কথা মনে পড়ে। রোগশয্যায় সাইতা মাকে জিজ্ঞেস করেছিলাম কি খেতে ইচ্ছে করছে বলো না মা। মা বলেছিলেন একটু পাকা আম খাওয়াতে পারিস বাবা। না, পারিনি। কার্তিক মাসে কোথাও তখন আম পাকা পাইনি। আমের আশা নিয়েই মা আমাদের জগৎ ছাড়লেন। চোখের জলে লুকিয়ে রাখা কথাটি তোমার দপ্তরে পাঠিয়ে মনটা হালকা হলো। সকলকে ভালোবাসা জানিয়ে ইতি টানলাম। লিখলেন সুধীর কুমার দে, কাঠজুড়িডাঙ্গা, কেন্দুয়াডিহি, বাঁকুড়া থেকে।
0: ছোট একটা বিজ্ঞাপন বিরতি নেব, তারপর আসছে আবার আপনাদের চিঠিতে।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম। पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा।
3: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
2: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
3: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
0: ফিরলাম আম সত্য কথায়। জয়া দাস আপনার লেখা পড়ব। দুর্গাপুর 13 পশ্চিম বর্ধমান থেকে আপনি পাঠিয়েছেন চিঠি। প্রিয় প্রাত্যহী, কি তোমার রসালো রসে জারিত হতে হতে কেমন যেন পৌঁছে যাই সহজ পাঠের দিনগুলোতে। দুপুরে ঘন মেঘে আধার হতে দেখে আম কুড়োনোর অপেক্ষায়, আমের কুশি ব্লেডে কাটতে গিয়ে

আঙুল কাটা, তার উপর জননীর কোপ দৃষ্টিতে পড়ে যা হয় আর কি। আমার আম্বিলাসী বাবা ঘর আম শূন্য হতে দেন না। ঠান্ডা জলে ডুবিয়ে রাখা আমটি হাতে তুলেই এক অনাবিল প্রসন্নতায় স্মৃতির মখমলি আবরণ সরিয়ে প্রকাশ করেন এক একটা ছবি। কিভাবে ভালো আমের খুঁজে ঠাকুরদার সঙ্গে ফরিদপুর থেকে পাবনা হয়ে স্রোতের উজানে আসতেন মুর্শিদাবাদ। গ্রীষ্মের ছুটিতে মামাবাড়িতে স্নেহ ভালোবাসার নিঝুম দুপুরে ভাই বোনেরা মিশে যেতাম আমতলায় মিলিত উৎসবে। কাসুন্দি সহযোগে কাঁচা আমের টক, ঝাল, মিষ্টি, পাকা আম বা আমসত্ত্বের স্বাদে, বড়দের ক্লান্ত ভাত ঘুমের সুযোগে ফিসফাস শব্দে চলছে অনুসন্ধান। দিদার অমূল্য বয়ামে সংরক্ষিত ভিন্ন স্বাদে ও ভিন্ন রূপের আমের সাতকাহন। অনেক খোঁজার পর সন্ধান মিলল খাটের তলায় বাক্সের আড়ালে। দিদি হামাগুড়ি দিয়ে এক হাতে ভর দিয়ে বয়াম খুলে একটা টুকরো বের করেই আ করে চিৎকার করে উঠল। বাইরে বেরিয়ে আসতেই দেখা গেল তার বাঁ হাতে আঙুলের ফাঁকে বাচ্চা সাপ কামড়ে ঝুলে আছে, ডান হাতে তখনও ধরা আচারের টুকরো। তৎপরতার সঙ্গে সাপ ও দিদিকে নিয়ে ছুটল সবাই হাসপাতালে। সে যাত্রায় বিপদ কেটে গেল। তারপর বদলে গেছে আমতলার ঠিকানা, বদলে গেল কাল ও পাত্র। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম, সকলের সঙ্গে ছেলের আম কুড়াবার ধুম। কিন্তু আজ ছায়া ঘন আমতলায় ফাগুনের মুকুল থেকে প্রতিদিন ঝরা আর টিকে থাকার গল্প দেখি। আমতলায় আর ওড়ে না ধুলো, হয় না হুল্লোড়, পোকাটা শুধু ঝিঝি করে ডেকে চলে অবিরল। জয়া দাস লিখলেন দুর্গাপুর ১৩, পশ্চিম বর্ধমান থেকে।

পরে চিঠি লিখেছেন সুদীপ জোয়ারদার খাগড়া মুর্শিদাবাদ থেকে। প্রিয় প্রাত্যহিকী, তত তত বলে ভাই আম পাড়ি চলো যাই, গ্রীষ্মকালে শুধু ছোটরা নয়, কাছাকাছি ফলন্ত আম গাছ থাকলে বড়দের পক্ষেও তথ দয়ের এই আহ্বান উপেক্ষা করা কঠিন। যদিও সহজ পাঠে আর কয়েক কদম এগোতেই রবীন্দ্রনাথ আমাদের জানান, বাঘ আছে আম বনে গায়ে চাকা চাকা দাগ, কিন্তু কে আমল দিচ্ছে তা কেউ আমল দিক রবীন্দ্রনাথ নিজেও বোধহয় চাননি। তাই আম বনে বাঘ থাকার খবরটুকু দিয়েই চলে গেছেন পাখির বনে গান গাওয়ার কথায়। আসলে আমরসিক তিনি নিজেও তো কম ছিলেন না, আম তার কবিতায় গল্পে তো বারে বারেই হাজির। আমের কাল এলে রবীন্দ্রনাথ যেমন চলে আসেন, তেমনি চলে আসেন আরও একজন আম আঁটির ভেঁপুনি, তিনি বিভূতিভূষণ। মনে পড়ছে তার একটি চিঠির কথা, শুরুটা এরকম, বহুদূর হইতে আম খাইবার নিমন্ত্রণ পাইয়া নিজেকে ধন্য মনে করিতেছি। ক্লাস নাইনে অচেনার আনন্দ পড়ানোর সময় দাদুকে লেখা বিভূতিভূষণের এই চিঠিটা ক্লাসে নিয়ে এসেছিলেন গোপালবাবু। এন্ট্রান্স পরীক্ষার খাতা দেখার চাপে আম খাওয়ার নিমন্ত্রণ রক্ষা করতে পারবেন না সে চিঠিতে পরই লিখেছিলেন লেখক। তাতে অবশ্য খুব একটা যায় আসেনি আমাদের, আমের নিমন্ত্রণ সূত্রে প্রিয় লেখকের হস্তাক্ষর দেখার সৌভাগ্য সেদিন ছিল আমাদের আরেক অচেনার আনন্দ। আমের কাল এলে এসব যেমন মনে পড়ে, তেমনি সামনে আসে কত না কালবৈশাখী ঝড়ের বিকেল। মনে পড়ে যায় জ্যৈষ্ঠের ঝড়ে আম কুড়াবার ধুম শৈশবকালে, আর সারা বারান্দা তখন ঝড়ের আমে ডাই, বোম্বাই, হিমসাগর, চম্পা, আম্রপালি একেবারে গা ঘেঁষাঘেঁষি করে। কথায় আছে ফলের রাজা আম, গ্রীষ্মের প্রখর তপন তাপে তখন আমরা জেরবার হই, ফলের রাজাটি তার রাজ্যপাট বিছিয়ে বসে আছে বাজার জুড়ে, নাই রসনায় দারুণ দহন।

বেলা গানটা কিছুটা হলেও কি চুপ করে দাঁড়িয়ে যায় রসালো ফলটির সামনে এসে? গ্রীষ্ম কি কিছুটা সহনীয় করে তোলে ফলের রাজাটি? আমার তো তাই মনে হয়।

0: আম্র মুকুল প্রাত্যহিকী, এই সম্বোধনে চিঠি সঞ্চারী মাইতির, থাকেন একতারপুর ভূপতিনগর পূর্ব মেদিনীপুরে। আম নিয়ে বাঙালির আবেগ বরাবরই সীমাহীন। আম কেবল ফলের রাজা নয়, এটি আমাদের ভালোবাসার প্রতীক, যা দৈনন্দিন রীতিনীতি, শাস্ত্রাচার, লোকাচার ও শিল্পের সঙ্গেও ওতপ্রোতভাবে মিশে গেছে। মনে পড়ছে, যখন কালবৈশাখী ঝড় শুরু হতো, আমাদের আনন্দের অন্ত থাকত না। ঝড় শেষে আম কুড়োনোর হিড়িক লেগে যেত, আর সেই আম দিয়েই ঘরে ঘরে শুরু হতো আম পোড়া শরবত, আম ডাল, আম গুড়, আম সত্ত, আম আইসক্রিম, আরও কত কী বানানো। মায়ের ঠাম্মি, মানে আমার বড়োর করা আম সত্ত কাসুন্দি মোরব্বার স্বাদে গন্ধে অতুলনীয় কৌটোগুলো এক প্রকার যুদ্ধ করে খুঁজে বের করতাম বুকের ধূপপুকুনি নিয়ে। গ্রীষ্মের ছুটিতে বন্ধুরা একসঙ্গে বসে কাঁচা আমগুলো কুচি কুচি করে কেটে নুন লঙ্কা তেল মাখিয়ে কিছুক্ষণ রোদে রেখে দিতাম। এরপর তার যে অপার্থিব স্বাদ হতো তা এখনও জিভে লেগে রয়েছে। আর মায়ের হাতের দুধ আম মাখা দিয়ে মুড়ি না খেলে আমার দিন শুরু হতো না। আম সত্য কথা প্রসঙ্গে তোমায় একটা মজার ঘটনা বলি। মামা বাড়ি থেকে কিছুটা দূরে দুটো বড় বড় মিষ্টি আমের গাছ ছিল। আমি আর দুই বন্ধু মিলে প্রতি সকালে হাওয়ার দোলায় পড়া আম কুড়োতে যেতাম। সেখানেই কলা পাতা কেটে সব আম জড়ো করে ভাগ বাটোয়ারা হতো। কয়েকদিন পর এক বন্ধু আমাদের সঙ্গে যাওয়া বন্ধ করল, যদিও হঠাৎ আমরাও আর আম পাচ্ছিলাম না। মন খারাপ। একদিন সেই বন্ধু আমাকে এসে বলল, জানিস তো, তোদের আগে এক ভোরবেলায় আমি আমের খোঁজে গিয়ে দেখি সাদা শাড়ি পরা একজন ঘোরাঘুরি করতে করতে বনের মধ্যে ঢুকে গেল। ওই ভয়েই আমি আর যাচ্ছি না। এই কথা শুনে আমিও ভয়ে ওই রাস্তা দিয়ে যাওয়াই বন্ধ করে দিলাম। এর কয়েকদিন পর ওই বন্ধুকে খেলার জন্য ডাকতে গিয়ে আমার তো চক্ষু চড়ক গাছ, দেখি সে এক ঝুড়ি আম নিয়ে মহানন্দে চেটেপুটে খাচ্ছে। সবাই মিলে একটু চেপে ধরতেই আমতা আমতা করে শিকার করে নেয়। সেই একা সব আম কুড়োবে বলে আমাদের ইচ্ছে করে ভয় দেখিয়েছে। রাগে তার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছিলাম। এই ঘটনাগুলো মনে পড়লে বারবার ফিরে যেতে ইচ্ছে করে রঙিন দিনগুলোতে। এখনও আম গাছগুলো একই জায়গাতে রয়েছে আমাদের দিকে চেয়ে, কিন্তু এই ব্যস্ত যান্ত্রিক জীবনে শুধু আমাদেরই সময় নেই ওদের দিকে তাকানোর। আপন মনে বিড়বিড় করতে থাকি, আজও প্রখর গ্রীষ্ম আসে আমের ডালি নিয়ে, শুধু শৈশবের স্মৃতিমাখা দিন যায় হারিয়ে। সঞ্চারী মাইতি, একতারপুর ভূপতিনগর পূর্ব মেদিনীপুর।
1: পরে চিঠি লিখেছেন সুশান্ত দত্ত, আপনি থাকেন বুড়ির বাগান বর্ধমান পূর্ব বর্ধমানে। আমি এক অবসরপ্রাপ্ত অধ্যাপক, লেখাপড়া ব্যতীত কিছু লেখার জন্য কোনোদিন কলম তোলা হয়নি, কিন্তু তোমার আম সত্য কথা বিষয়টি আমার কলমের ডগায় টুপটুপ করে ঝরিয়ে দিল রসালো শৈশব। এই জীবন সায়াহ্নে জরাগ্রস্ত দেহ আবার সময়ে জেনে চেপে ছুট লাগাল বহু বছরের পিছন পানে। বাবার কর্মসূত্রে বহরমপুরের স্কুলে ভর্তি হয়েছি, ষষ্ঠ কি সপ্তম শ্রেণী হবে। একদিন দুই বন্ধু রাকিবুল আর রফিক তাদের বাড়িতে আম খাওয়ার নিমন্ত্রণ জানালো। সেই মতো বাড়িতে বলে আমরা প্রায় জনাদশেক বন্ধু একদিন স্কুল শেষে গেলাম ওদের বাড়ি। ওদের মা আমাদের প্রথমে কলে হাত পা ধুয়ে নিয়ে ঘরে বসতে দিলেন। ওদের মা চাচিরা চারটি বড় থালায় আমাদের জন্য আম কেটে নিয়ে এলেন। মুর্শিদাবাদ ঘরানায়

ওষা ছাড়িয়ে আম খাওয়ার চল ছিল, তাই আর অপেক্ষা না করে আমরা হাপুস হুপুস করে উদরপূর্তি করলাম। চাচিমারা সামনে বসিয়ে যত্ন করে খাওয়ানোর পরও আরও খাওয়ার জন্য পিড়াপিড়ি করলেন, কিন্তু সেই বাচ্চা পেটগুলো তখন উপচে যাওয়ার জোগাড়। তারপর নিজেদের আখশালের গুড় একদলা দিলেন খেতে, যাতে আমি গলা খুশখুস না করে। সেই বয়সেই বুঝেছিলাম বন্ধুত্ব আর মাতৃস্নেহের কোনো রং হয় না, তারা বড় নির্মল। রাকিবুল আর রফিক আমাদের এই ধরার ঘরেই বসত করে কি না, তা আজ তাদের ঠিকানা হারানো এই বৃদ্ধির অজানা। কিন্তু স্মৃতির সেই মাধুর্য আজও সজীব। বহরমপুরে আমের মরশুমে ভোরবেলা চাষি চেপেছে গরুর গাড়ি, নতুন বাজার দিচ্ছে পাড়ি, বোঝাই করা আমের ঝুড়ি, দৌড়ে দাঁড়িয়ে বাবা পড়িমুড়ি, সেরা আমে পরিবারের পেট দেব ভরি। ঝুড়ির ওপর আম পাতায় আম সাজিয়ে তারা যখন যেতেন, তখন আমার আমবিলাসী বাবা সেই আমের পরিচয় জেনে এক এক দিন এক এক রকমের আমের ঝুড়ি কিনে নিতেন। তাই নানা স্বাদের আমে সমৃদ্ধ হয়েছে আমার জিহ্বা। বাবার আমবিলাসের একটা ঘটনা বলি। সেবার দুটি কোহিতুর আম আনেন বাবা, সে দুটিকে ছোট বেতের ঝুড়িতে তুলো দিয়ে জুড়ি রাখা হলো। প্রতিদিন সে দুটিকে পাশ ফিরিয়ে দেওয়া হতো, চার দিন পর খাওয়ার উপযুক্ত হলে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করা হলো। সবাই দুটো করে টুকরো পেলাম। অপূর্ব সে আমের স্বাদ এখনো যেন জিভে লেগে আছে। তোমার আগামীর জন্য রইল এই আম আদমির প্রাণ ভরা শুভেচ্ছা। সুশান্ত দত্ত, বুড়ির বাগান, বর্ধমান, পূর্ব বর্ধমান।

0: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
1: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়
0: আগামী 15 থেকে 17 জুন 2026। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
1: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
0: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
2: প্রজন্মবাহী প্রাত্যহিকীকে এবারে চিঠি ঈপ্সিতা ঘোষ বিশ্বাসের, গরিফা নৈহাটি, উত্তর চব্বিশ পরগনা থেকে। আহা, কি রং, কি স্বাদ, কি সুগন্ধ! দেখো গো দিদি ভাইরা, বিক্রি করতে মন চায় না গো, নেহাত পেটের জ্বালা, তাই প্রাণে ধরে ওদের দিয়ে দেব সস্তায়। হিমসাগর, সস্তায় নিয়ে নিন। এই হলো লেডিস কামরায় প্রখর গরমে আমাদের মতো নিত্যযাত্রীদের উদ্দেশ্যে ফল বিক্রেতা ভাইটির আম বিক্রির আম ডায়লগ। আমাদেরও ভালো লাগে এমন সহজ সরল আম কথায় লুব্ধ হয়ে সুমধুর ফলগুলি কিনতে। উদ্ভিদ বিজ্ঞান মতে আম সরল ফল, যেমন তেমনি সহজে রসনাও তৃপ্ত করে। সযত্নে মুখের আঠাটি কেটে ধুয়ে একদম এর আঁটি পর্যন্ত চেঁচে পুঁচে প্রাণ ভরে খাওয়া যায়। মিষ্টি আমি শুধু না, জীবনের দুঃখ সুখের মতো আস্বাদনে বৈচিত্র্য আনতে টক মিষ্টি আমও ভালোবাসেন অনেকে। কড়া মিঠে আমের চেয়ে একটু টক মিঠে দেশি আম মা শারদার পছন্দের ছিল, তাই ভক্তদের আনা সব ধরনের আমই তিনি খুশি মনে গ্রহণ করতেন। কোনো কোনো আবেগ ভরা আম কাহিনী চোখে জলও আনে। নির্মলবাবুর সামান্য রোজগার, অসুস্থ বাবার অন্তিম শয্যায় বসে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করেছিলেন, কি খাবে বাবা? বাবা অস্ফুটে বলেছিলেন, আম। বাজার ঘুরে অসময়ের আমের খোঁজ পাননি নির্মলবাবু। দুদিন পরে আম না খেয়েই বাবা রওনা দিলেন অমৃত লোকে। সন্তানের বুকে বিঁধে রইল অসহায় অক্ষমতার যন্ত্রণা। তারপর পেরিয়ে গেছে কত বছর, নির্মলবাবু সন্তান

0: রা সকলে বড় চাকুরে, বাড়ির উঠোনে জ্যৈষ্ঠে ঝরে পড়ে কত পাকা আম, কিন্তু সে আম আর কোনোদিন মুখে তুলতে পারেননি নির্মলবাবু। এমন করুণ আম সত্য কথাও কারো কারো বুকে আমরণ গভীর পরশ রেখে যায় বই কি। ঈপ্সিতা ঘোষ বিশ্বাস, আপনি চিঠি লিখেছেন গরিফা, নৈহাটি, উত্তর চব্বিশ পরগনা থেকে।
1: পরে চিঠি লিখেছেন শেখ জাকির হোসেন, গ্রাম বাগবাড়ি, বালিগুড়ি, হুগলি থেকে। প্রভাত সাথী প্রাত্যহিকী। শহর থেকে অনেক দূরে একটা গ্রামের ছোট্ট প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রূপে আমি কর্মরত। গ্রামের মিঠো পথ ধরে তাল তমালের শাড়ি পিছনে ফেলে আমার নিত্য যাতায়াত। বিদ্যালয়ের অনতি দূরে অবস্থিত ভুতুরিয়া বাবুদের একটা আম বাগান, গ্রামের ছেলেপিলেদের খেলার জায়গা। একটু ঝোড়ো হওয়া বইতে শুরু করলেই আম কুড়ানির দল হাজির হয় সেখানে। প্রতি বছর আমের সময় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ব্যাগে করে কাঁচা আম নিয়ে এসে টিফিনের সময় নুন লঙ্কা গুঁড়ো মিশিয়ে বেশ আয়েস করে খেত। হঠাৎ একদিন বাবুরা পাঁচিল দিয়ে ঘিরে দিল বাগানটা, ছেলের দল আর ঢুকতে পারে না সেখানে। আমাদের বিদ্যালয়ের পিকলু নামে একটা ছেলে আছে, লেখাপড়ায় মন্দ না কিন্তু ভীষণ ডান পিটে। সেদিন টিফিনে ওদের ক্লাসে হইচই শুনে গিয়ে দেখি পিকলু কয়েকটা আম নিয়ে এসেছে সহপাঠীদের বিক্রি করবে বলে, একটার দাম দু টাকা। পিকলুকে একটু বকাঝকা করার জন্য ওর দিকে তাকিয়ে দেখলাম কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, থমকে গেলাম। এক অজানা সুতোর টানে পেছনে হাঁটতে শুরু করলাম। আজ থেকে তিরিশ বছর আগে আমি তখন চতুর্থ শ্রেণীতে পড়ি, আমাদের সাথে একটা ছেলে পড়ত, নাম কাদের আলী। বাবা মার অভাবের সংসারের কারণে সে মামার বাড়ি থাকত। তার মামাদের একটা ইয়া বড় আম গাছ ছিল, বৈশাখ মাসে আম পাকলে সে আম নিয়ে স্কুলে আসত, তারপর একটা সেফটি পিন দিয়ে ফুটো করে কিছুটা আমের রস খেয়ে নিয়ে ফুঁ দিয়ে ফুলিয়ে বন্ধুদের বলতো, আম কিনবি, চার আনা দাম। একদিন হেড স্যার তাকে খুব মারল, তারপর কাদের আলী আর স্কুলে আসেনি। পরে শুনেছি সে মেচেদা লাইনে বাস কন্ডাক্টরের কাজ করে। আমি পিকলুকে জিজ্ঞাসা করলাম, আম কোথায় পেলি? সে তার ছোট্ট ছোট্ট দাঁত বের করে বললে, ভুতুরির বাগানে। আমি হেসে ফেলি আর আম সত্যের মতো মিষ্টি আম সত্য কথা শুনে। লিখলেন শেখ জাকির হোসেন, গ্রাম বাগবাড়ি, বালিগুড়ি, হুগলি থেকে।

তোমার আম দরবারে নিতান্তই সাধারণ এক প্রজার অঞ্জলি। লিখছেন সোনালী মজুমদার, কল্যাণী, নদিয়া থেকে। ছোট্ট আম চারাটি যেদিন মুকুলিত সৌরভে মাতালো, গুনগুনিয়ে বলি, ও মঞ্জুরি, আমের মঞ্জুরি, আজ হৃদয়ে তোমার উদাস হয়ে পড়ছে কি ঝুরি। বুঝলাম একেই বড় হওয়া বলে। এরপরে গুটি গুটি টাপটুপ খসে পড়লেই ডালে টকে আহাহা। বালিকাবেলা কিশোরীবেলা সাজন গোজন, আম সত্ত্ব আচার, আম পান্নায় জিবে জল, উফ। যুবতীবেলার দৃষ্টিনন্দন রূপের সঙ্গে রসময়ীর মিষ্টি নম্রতাকে সবাই ভালোবাসলেও আপন করতে পারে না শারীরিক মানসিক ভয়ে। কিন্তু ও ভয়ে কম্পিত নয় আমার। দিব্য পেট পুরে মন ভরে ক্ষণিকের অতিথিকে একান্ত আপনার করি আমসত্ত্ব আইসক্রিমেও। মনে কি পড়ে, আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে তাকে ক্ষণিকের ভাবতেই পারি না। তাই তো দীর্ঘস্থায়ী করার নানা আয়োজন। তার নামে রূপের স্বাদের অন্ত নাই। নামকরণের উৎস যত্নের বিবরণ জানলে চমকই লাগে। চমক লাগে যখন জানি কয়েক সহস্রাব্দ আগে ভারতীয় উপমহাদেশে আদুরে আমের চাষ ও জনপ্রিয়তার কথা। সুদূরের বৌদ্ধ ধর্মাবলম্বী সুন্দরী প্রিয় আম্রপালির নামেই বৃক্ষ ছড়িয়ে গেছে সারা বাংলায়। হিমসাগর, ল্যাংড়া, ফজলি, কোহিতুর, গোপালভোগ, লক্ষণভোগ, তোতাপুরি, আলফানসো ইত্যাদি অসংখ্য প্রজাতির আমই আছে ভারতীয় উপমহাদেশে। আম না অমৃত ফলের লোভে ঘুরে বেড়াই কত বাগানেও। মনে মনে বলি, বাংলার মাটি আমেদের ঘাঁটি, শুধু কি মানুষে ছুটে বেড়ায়? না, ছোটে না মানুষরাও, হনুমানের দল তো শুরু থেকেই শুরু করে, খেঁচিয়ে বলে, আমরা খেয়ে বাঁচলে তোমরা খেও, এখন হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। আমার বাড়ির সারমেয় ছানাটিও বড়ই রসিক। যক্ষুনি আমি রসময়ের স্বাদে মগ্ন, কোত্থেকে যে আবির্ভাব ঘটে তক্ষুনি তার বুঝি না। ইচ্ছে করে তাকে না দেখলেও সজোরে সে জানান দেয় তার উপস্থিতির, তার চাহিদার। পূর্ণিমা চাঁদ তোমার শাখায় শাখায় তোমার গন্ধ সাথে আপন আলো মাখায়। সোনালী মজুমদার, লিখলেন কল্যাণী, নদিয়া থেকে।

0: সময় প্রায় শেষের দিকে, আকাশ বাতাসের খবর জানিয়ে দিই। আগামী 24 ঘন্টায় আকাশ মেঘলাই থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ও 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.8 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 94% এবং সবচেয়ে কম 61%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আবহাওয়া বিজ্ঞপ্তিটি জানিয়ে দিলাম।
1: আর এরই সঙ্গে শেষ করি আজকের প্রাত্যহিকী, সময় একেবারেই শেষ। খুব ভালো থাকুন সকলে, আবার কথা হবে নিশ্চয়ই। ভালো কাটুক আপনার আজকের সারাটি দিন। সঙ্গে ছিলাম
0: আমি অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়,
1: সুচিস্মিতা গুপ্ত।
0: নমস্কার।
1: নমস্কার।

0: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতারা বৈঠকে বসবেন। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, চাঁদের উপর চরম শীতল পরিস্থিতির মধ্যেও দীর্ঘ সময়ে ল্যান্ডিং যানটি সচল রাখার মতো তাপ নির্গমন যন্ত্র বানাতে সক্ষম হয়েছে ভারত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে আজ ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে, যদিও ইরান বলেছে চুক্তির কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় প্রতিবাদী মঞ্চ ইসলামাবাদের সঙ্গে আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল মরক্কো এবং সুইজারল্যান্ড কাতার দুটি ম্যাচই এক এক গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের সফরের প্রথম দিনে আজ ফ্রান্সের নিসে পৌঁছেছেন। এই সফরে তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পরে ভারত ইনোভেটসের সূচনা করবেন। বিশেষ আমন্ত্রিত হিসেবে তার G7 সম্মেলনেও যোগ দেওয়ার কথা। এদিন সেদেশের ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীকে নেগ্রেস্কো হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায়। ফরাসি ও ইটালীয় নৃত্য শিল্পীরা ভারতীয় নৃত্যশৈলী পরিবেশন করেন। সফরের পরবর্তী পর্যায়ে আজই তিনি স্লোভাকিয়ায় যাবেন। সেদেশের বাতিস্লাভায় প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে দেখা করবেন। চলতি মাসের 16 এবং 17 তারিখে তিনি ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হলো, যা এদেশের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকে তুলে ধরে বলে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। স্লোভাকিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অপূর্বা শ্রীবাস্তব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফর দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে, অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেও সহায়তা করবে। স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় আকাশবাণীর প্রতিনিধির সঙ্গে আলাপচারিতায় তিনি একথা বলেন।
1: The visit of Prime Minister to Slovakia is going to be a historical one because this will be the first ever visit by any Indian Prime Minister to Slovakia. So we are all looking forward for this visit and this is likely to enhance not only the political relations but also deepen economic engagements and open new avenues for cooperation in various sectors like defense, clean technologies, cybersecurity, tourism and people-to-people contact.
0: ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আগামী বুধবার G7 গোষ্ঠীভুক্ত দেশের নেতা, আমন্ত্রিত সহযোগী রাষ্ট্র এবং প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষ কর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন ট্রাম্প। তবে তার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রপতির। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা এমন একটি হিটিং সিস্টেম বা তাপ নির্গমন যন্ত্র বানিয়েছেন, যাতে চাঁদে অত্যন্ত ঠান্ডা আবহাওয়াতেও মহাকাশযানকে উষ্ণ রাখা যায়। গতকাল ইসরোর চেয়ারম্যান বেঙ্গালুরুতে একটি বৈঠকে বলেন, চন্দ্রযান 3 অভিযানের ল্যান্ডার বিক্রম পুরোপুরি সৌরশক্তিচালিত, কিন্তু তা চাঁদের উপর কেবলমাত্র 14 দিন সক্ষম থাকতে পারে। এ ব্যাপারে যে তাপ নির্গমন যন্ত্র বানানো হচ্ছে তার মাধ্যমে ল্যান্ডারটি অন্তত 200 দিন চাঁদের অতি শীতল পরিস্থিতিতে ঠিকঠাক কাজ করতে পারবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হবে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গতকাল স্বাস্থ্যভবনে বৈঠক করেন। আজ সকালে এই পোর্টালটি খোলার কথা। বিভিন্ন আবাসন, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠানের সবাইকে এই পোর্টালের মাধ্যমে যোগ অনুশীলনে যুক্ত হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এই জন্য লিঙ্ক পেতে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 1800-315-7008 নম্বরে মিস কল দিতে হবে বলে তিনি জানিয়েছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA কর্মযোগী ভারত প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষক ও পরীক্ষা সংক্রান্ত আধিকারিকদের পরীক্ষা কর্মযোগী নামে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করেছে। এর লক্ষ্য হল পরীক্ষা চলাকালীন নজরদারি ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা। অফলাইন পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষক এবং অন্যান্য কর্মচারীরা কী ভূমিকা নেবেন তাই প্রশিক্ষণ চলাকালীন NTA কর্তৃপক্ষ বুঝিয়ে দেবে। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET-এর ক্ষেত্রেও পরীক্ষা কর্মযোগী কর্মসূচি কার্যকর করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং X Handle AI News কলকাতাতে। আসামের জোরহাটে ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনায় 5 সেনাকর্মীর মৃত্যু হয়েছে। বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের সময় গতকাল বিমানটি

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম দিনে ফ্রান্সের নিসে পৌঁছেছেন। সেখানে ভারতীয় সম্প্রদায় তাকে স্বাগত জানায়। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে

পড়ে, এরপরেই তাতে আগুন ধরে যায়। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীর দানিশ আলম প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি কোর্ট অফ ইনকোয়ারি গঠন করা হয়েছে। এই ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ভারতীয় বিমান বাহিনী গভীর শোক প্রকাশ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উত্তর পূর্বাঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালাম, মাহে, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। IMD-র মতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ের আরও কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর আজ পূর্ব রাজস্থানের বিচ্ছিন্ন কিছু এলাকায় ঘণ্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে। এদিকে আজ মহারাষ্ট্রের কিছু অংশে তাপপ্রবাহ হতে পারে। আগামীকাল পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কোঙ্কন, গোয়া এবং ওড়িশায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হচ্ছে। মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদানে উৎসাহিত করাই দিনটি পালনের মূল লক্ষ্য। রক্তের গ্রুপ আবিষ্কারক, চিকিৎসক, গবেষক ল্যান্ড স্টেইনারের জন্মদিনের স্মরণে দিনটি পালিত হয়ে থাকে। উল্লেখ্য, ল্যান্ড স্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। দিনটি উপলক্ষে বহু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন, দান করা রক্তের প্রতিটি বিন্দু নতুন জীবন দান করে, বহু পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্বসম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল এই ধরনের একটি চুক্তি সম্পাদনের জন্য অনেক দূর কথাবার্তা এগিয়েছে। ঠিক তার কয়েক ঘন্টা পরেই ট্রাম্প এই মন্তব্য করেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর চুক্তি স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে চুক্তির কাঠামো এখনও চূড়ান্ত হয়নি এবং এই দিনটি নিয়ে ট্রাম্পের অস্বাভাবিক জেদের তারা সমালোচনা করেছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ বেড়ে চলেছে। ইসলামাবাদ প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। তারা জানিয়েছে এসব আলোচনায় কোনো ফল হওয়ার সম্ভাবনা নেই। অ্যাকশন কমিটি আরও বলেছে, এর আগেও বহুবার আলোচনা হয়েছে কিন্তু পাক কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েও পরে সব কিছু অস্বীকার করেছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে নিউজার্সি স্টেডিয়ামে গ্রুপ সির ম্যাচে ব্রাজিল এবং মরক্কোর মধ্যে খেলাটি এক এক গোলে অমীমাংসিত থাকলো। প্রথমার্ধে মরক্কো গোল করে এগিয়ে দেন সাইবারি, কিছুক্ষণের মধ্যেই ব্রাজিলের পক্ষ থেকে অসাধারণ গোল করে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। গোটা ম্যাচে দুপক্ষই কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়েনি। এছাড়াও সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে কাতার এবং সুইজারল্যান্ডের মধ্যে খেলাটিও এক এক গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে সুইজারল্যান্ডের এমবেলো গোল করে দলকে এগিয়ে দেন, দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে গোল শোধ করেন কাতারের মুহেম। অন্যদিকে আজ গ্রুপ সির ম্যাচে হাইতি স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে স্কটল্যান্ড 1-0 গোলে এগিয়ে আছে, গোল করেছেন জন ম্যাকগিন। গ্রুপ ডির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে অস্ট্রেলিয়া তুরস্কের বিরুদ্ধে খেলবে, খেলা শুরু সকাল 9:30। এছাড়া গ্রুপ ইর ম্যাচে জার্মানি কুরাসাওয়ের বিরুদ্ধে খেলবে, হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। গ্রুপ এফের ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে, ডালাস স্টেডিয়ামে খেলা শুরু রাত 1:30। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত আজ প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এজবাস্টানে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7:00। ধর্মশালায় গতকাল সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারত 7 উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। এর ফলে 3 ম্যাচের সিরিজে ভারত 1-0 এগিয়ে গেল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম দিনে ফ্রান্সের নিসে পৌঁছেছেন, সেখানে ভারতীয় সম্প্রদায় তাকে স্বাগত জানায়। ফ্রান্সের নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতারা বৈঠকে বসবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আগামীকাল শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। সীমান্তবর্তী জেলাগুলিতে অনুপ্রবেশকারীদের দ্রুত চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল এক বৈঠকে জনগণনার কাজেরও পর্যালোচনা করেছেন তিনি। আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের চিকিৎসায় কলকাতা শহরের 17টি বেসরকারি হাসপাতালে 660টি শয্যা স্বাস্থ্য দপ্তরের বেড ব্যাংকে যুক্ত হচ্ছে। কলকাতাকে আরও পরিচ্ছন্ন বাসযোগ্য করে তুলতে আগামীকাল থেকে 5 দিনের এক বিশেষ অভিযানের সূচনা হচ্ছে। বিধানসভায় সৈজাল কাণ্ডের তদন্তে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে আজ ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে CID। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ দুপুর 2 পর্যন্ত বন্ধ রয়েছে দ্বিতীয় হুগলি সেতু। আসি বিস্তারিত সংবাদে। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগামীকাল থেকে 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। নবান্ন সূত্রে জানা গেছে, নতুন সরকারের এটি প্রথম জনসংযোগ কর্মসূচি। এই শিবিরগুলিতে সরকারের 55 ধরনের সমাজকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারবেন। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষ এতদিন বঞ্চিত হচ্ছিলেন সেসব প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, PM কিষাণ যোজনা এবং বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির জন্য নতুন করে নাম নথিভুক্ত করা যাবে এই শিবিরে। এদিকে জনকল্যাণ শিবির সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলায় সচিব স্তরের IAS আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন। কলকাতা পুরসভা এলাকাতেও 16টি বোরোতে জনকল্যাণ শিবির আয়োজিত হবে। সামাজিক সুরক্ষার প্রকল্প সহ নানা বিষয়ে অভিযোগ জানাতে রাজ্য সরকার একটি অনলাইন পোর্টাল চালু করেছে। মুখ্যমন্ত্রী দপ্তরের ওয়েবসাইটে গিয়ে এই পোর্টাল খুলে নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে সেই সংক্রান্ত নথিও আপলোড করার সুযোগ থাকছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি অভিযোগ জানানোর জন্য আপনার সরকার আপনার পাশে নামে একটি হেল্পলাইন নম্বর চালু করেন। নম্বরটি হল 8282082820। এছাড়াও চালু হয়েছে একটি ইমেল আইডি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ এবং জনগণনা নিয়ে গতকাল জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্ন সূত্রে খবর, সীমান্তবর্তী জেলা বিশেষত উত্তর 24 পরগনা, মালদা, উত্তর দিনাজপুর ও নদিয়ায় হোল্ডিং সেন্টারগুলিতে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিতের সংখ্যা অনেক বেশি হওয়া উচিত বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। জেলা শাসক ও পুলিশ সুপারদের অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের কাজ আরও দ্রুত করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি গতকাল জনগণনার কাজেরও পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। ওই কাজ খুব ভালোভাবে করতে পারলে আগামী 10 বছর রাজ্যের সার্বিক উন্নয়ন ও দারিদ্র দূরীকরণে কোনো অসুবিধা হবে না বলে স্ত্রী অধিকারী জানিয়েছেন। এই কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখার জন্য জেলার অভিজ্ঞ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ টিম গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। সেন্সাস কমিশনার রশ্মি কমলকে প্রত্যেক জেলায় গিয়ে জনগণনার কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে। কলকাতাকে আরও পরিচ্ছন্ন বাসযোগ্য করে তুলতে আগামীকাল থেকে পাঁচ দিনের এক বিশেষ অভিযান চলবে। ভবানীপুরে একটি জনসভায় মুখ্যমন্ত্রী গতকাল এ কথা ঘোষণা করেছেন। তিনি জানান, 15 জুন সোমবার থেকে 19 জুন শুক্রবার পর্যন্ত কলকাতা জুড়ে বিশেষ স্বচ্ছতা অভিযান চলবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন, যানজটমুক্ত এবং আরও নাগরিক বান্ধব করে তুলতেই এই কর্মসূচি নেওয়া হচ্ছে। গতকালের সভা থেকে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস এবং 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে বিপুল সংখ্যায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের মন্ত্রীদের জন্য গতকাল কলকাতায় একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বেশিরভাগ মন্ত্রী এবার প্রথমবার মন্ত্রিত্বের দায়িত্ব সামলাচ্ছেন, সে কারণেই তাদের প্রশাসনিক কাজকর্মের রীতিনীতি, আইনি প্রক্রিয়া এবং শাসন ব্যবস্থার খুঁটিনাটি বিষয়ে ধারণা দিতে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের এই শিবিরে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাষণে তিনি সুশাসন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং জনসাধারণের নানাবিধ সমস্যার দ্রুত কার্যকর সমাধানের উপর বিশেষ জোর দিয়েছেন। 51টি সরকারি আইটিআইকে পিএম সেতু প্রকল্পে যুক্ত করা হবে বলে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। এ ব্যাপারে বিভিন্ন অংশীদারদের সরাসরি যুক্ত করার আহ্বান জানান তিনি।
2: 51টি সরকারি আইটিআইকে আমরা এই পিএম সেতু প্রকল্পের আন্ডারে আনব। আমরা চাইছি যে যারা স্টেক হোল্ডার, যাদের জন্য সরকার দক্ষ কর্মী তৈরি করে দেয়, তারা তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন, সরকারি পরিকাঠামো, সরকারি সহযোগ এবং সরকারি তন্ত্রের মধ্যে থেকে নিজেদের মতো করে নিজেদের স্কিলিং করে নিক, নিজেদের দক্ষ কর্মী তৈরি করে নিক।
1: আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের চিকিৎসায় কলকাতা শহরের 17টি বেসরকারি হাসপাতালের 660টি শয্যা স্বাস্থ্য দপ্তরের বেড ব্যাংকে যুক্ত হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার গতকালই কথা জানিয়েছেন। সম্প্রতি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে তিনি জানান, মূল চুক্তিপত্র এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন মেনে রাজ্য সরকারের কাছ থেকে বিনামূল্যে জমি পাওয়া হাসপাতালগুলির 10% শয্যায় গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা হবে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছেন। দলনেত্রী মমতা ব্যানার্জিকে চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথাও জানিয়ে দিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের দর্শনের সঙ্গে তাঁর দর্শন বর্তমানে আলাদা বলে জানিয়েছেন মানুষ, তবে রাজনীতিতে তিনি থাকবেন বলেও জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরে ফের রদবদল হয়েছে। গতকাল কালীঘাটে দলের বৈঠকে সায়নী ঘোষের জায়গায় তৃণমূল যুব কংগ্রেসের নতুন সভাপতি করা হয়েছে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। উত্তর কলকাতার নতুন জেলা সভাপতি হয়েছেন বেলেঘাটের বিধায়ক কুণাল ঘোষ, তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এলেন। এদিকে দলের মহিলা শাখার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মালা রায়কে। তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে তিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাড়িতে যান বলে সূত্রের খবর। তার সঙ্গে ছিলেন সাংসদ শতাব্দী রায়। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ছেড়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগ দেন কিনা সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভায় সইজাল কাণ্ডের তদন্তে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে আজ ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিআইডি। ভবানী ভবনে সকাল 10টায় তাকে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গত 12 তারিখ এক দফায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। অন্য দুটি মামলায় আগামীকাল ও মঙ্গলবার ইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিডিও কমপ্লেক্সে তলব করেছে। তৃণমূল কংগ্রেসের বেলেঘাটের বিধায়ক কুণাল ঘোষকেও আজ জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি ডেকে পাঠিয়েছে। যুব ভারতীতে মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। নোটিশ পাওয়ার 48 ঘন্টার মধ্যে তাকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, এর আগে দুবার পুলিশি তলবের সাড়া দেননি অরূপ বিশ্বাস। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া এআই বিভিন্ন বিমানবন্দরে আগামীকাল যাত্রী সুবিধা দিবস উদযাপন করবে। এই উপলক্ষে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। গতকাল এক সাংবাদিক বৈঠকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং জানান, অন্তর্দেশীয় কমপ্লেক্সে আগত সকল যাত্রীদের গোলাপ ও গাছের চারা দিয়ে স্বাগত জানানো হবে।
3: वंदे मातरम से शुरुआत करेंगे प्रोग्राम की। सुबह सुबह के पैसेंजर्स जो आएंगे हमारे टर्मिनल के अराइवल पैसेंजर्स को खासकर उनको हम लोग वेलकम करेंगे टीका लगाकर रोज बट देख करके। कुछ पैसेंजर्स को सेलेक्टेड नंबर्स में हम प्लांट्स देंगे एज अ गिफ्ट, मतलब एनवायरमेंट के लिए टोकन की तरह। हम लोगों ने एक आई चेकअप कैंप जो है प्लान किया है, एक हेल्थ चेकअप का भी काम किया है जो कि डोमेस्टिक सिक्योरिटी हॉल में होगा।
1: বাগডোগরা বিমানবন্দরে আগামীকাল এই উপলক্ষে একগুচ্ছ কর্মসূচির আয়োজন করা হবে বলে বিমানবন্দরের অধিকর্তা নাভিদ নাজিন জানিয়েছেন। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় বন্ধ রয়েছে। সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত মোট 8 ঘন্টা এই সেতুর উপর দিয়ে কোনো যান চলাচল করছে না। বেঙ্গল রোয়িং ক্লাবে অনুষ্ঠিত হল 22তম স্টুডেন্ট রোয়িং প্রতিযোগিতা। কলকাতার 43টি স্কুলের প্রায় 250 জন ছাত্রছাত্রীর মধ্যে শীর্ষস্থানীয় মোট 8টি স্কুল গতকাল ফাইনালে অংশগ্রহণ করে। রোমাঞ্চকর এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সাউথ পয়েন্ট হাই স্কুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খান। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আগামীকাল শুরু হচ্ছে নতুন সরকারি জনকল্যাণ শিবির। আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের চিকিৎসায় কলকাতা শহরের 17টি বেসরকারি হাসপাতালে 660টি শয্যা স্বাস্থ্য দপ্তরের বেড ব্যাংকে যুক্ত হচ্ছে। কলকাতাকে আরও পরিচ্ছন্ন বাসযোগ্য করে তুলতে আগামীকাল থেকে 5 দিনের বিশেষ অভিযানের সূচনা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুচিত্রা মিত্র।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा,
7: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
6: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 से शाम 5 के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
7: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच

আকাশবাণী ও বিজ্ঞান প্রসারের যৌথ উদ্যোগে ধারাবাহিক ধুলো মুঠি সোনা মুঠি, মাটির কাছাকাছি থাকা মানুষদের দুর্দান্ত উদ্ভাবন নিয়ে ১৩ পর্বের এই ধারাবাহিক। প্রত্যেক পর্বে দুটি করে উদ্ভাবনের কাহিনী। ধুলো মুঠি সোনা মুঠি।

0: নমস্কার, আমি মুস্তাক, মুস্তাক আহমেদ দর। বাড়ি জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায়। আমরা চার ভাই। আমার দাদার অনন্তনাগে একটা ওষুধের দোকান আছে। এক ভাই আমাদের পারিবারিক আপেল বাগান, আখরোটের বাগান দেখাশোনা করে। ছোট ভাই বিয়ে করে অন্যত্র থাকে। আর আমি একটু বিন্দাস টাইপের। ছকে বাঁধা কাজ করতে আমার কোনোদিনই মন বসে না। কখনো বাগানে চুপচাপ বসে থাকি, পাখিদের গান শুনি, আবার কখনো নদীতে মাছেদের ছোটাছুটি দেখি, কিংবা পাহাড়ের চূড়ায় বরফ আর মেঘের খেলা দেখি। কাঠের নানা রকম মূর্তি আর খেলনা বানাতে আমার না খুব ভালো লাগে। একবার আমাদের স্কুলের এক ম্যাম আমার কাঠের কাজ দেখে আমায় বললেন,
1: মুস্তাক, তুই আমায় একটা কাঠের মাছ বানিয়ে দিবি, দেখিস খুব সুন্দর যেন হয়। বসার ঘরে সাজিয়ে রাখবো।
0: দিলাম বানিয়ে। ম্যাম তো ভীষণ খুশি, বললেন,
1: বাহ, কি সুন্দর বানিয়েছিস রে। মনে হচ্ছে যেন একেবারে জীবন্ত। হ্যাঁ রে, তুই স্কুলের প্রদর্শনীতে অংশ নিস না কেন রে?
0: সেবার স্কুলের প্রদর্শনীতে অংশ নেব ঠিক করলাম। কি বানাই, হ্যাঁ ঠিক করলাম, কাঠ দিয়ে গান্ধীজি বানালে কেমন হয়। গান্ধীজি চরকায় সুতো কাটছেন, আর চরকাটাকে যদি বিদ্যুতের সাহায্যে ঘোরানো যায়। তাই বানালাম। মডেলটা স্কুলে খুব প্রশংসা পেল। হেডমাস্টার মশাই মডেলটা পাঠালেন, ওই যেখানে জাতীয় বিজ্ঞান দিবসের বড় প্রদর্শনী হচ্ছিল, মডেলটা সেখানেও খুব প্রশংসা পেল, সঙ্গে পুরস্কারও।
2: হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, জাতীয় বিজ্ঞান দিবসের এই প্রদর্শনীতে মুস্তাক আহমেদের তৈরি গান্ধীজির মডেল সবচেয়ে উল্লেখযোগ্য এবং আকর্ষণীয় মডেল হিসেবে বিবেচিত হয়েছে। এই কাজে তাকে আরও উৎসাহ প্রদানের জন্য তাকে দেওয়া হচ্ছে 1,000 টাকা নগদ পুরস্কার।
3: তোমার মডেলটা না সবচেয়ে সুন্দর ছিল।
0: আরে বংশী চাচা, তুমিও বিজ্ঞান প্রদর্শনীতে গিয়েছিলে নাকি?
3: ওই দেখো, গিয়েছিল মানে আমি তো ওখানে ইলেকট্রিকের কাজ করছিলাম গো।
0: কই, তোমায় দেখতে পাইনি তো?
3: আরে দেখবে কি করে, আমি তো প্রায় সবসময় পোলে উঠে বসে আছি। এটা খারাপ, ওটা খারাপ, এটা নাগাও, ওটা নাগাও। আর বলোনি, পোলে ওটা যে কি কষ্ট। মই ধরার নোক নেই, মই লড়বড় করতেছে। সে যাকে তোমার মডেলটার ওখানেই তো সবচেয়ে ভিড় ছিল, সেই জন্যে তুমি আমারে দেখতে পাওনি, কিন্তু আমি তোমারে দেখেছি।
4: যা যা বলেছ বংশী, মুস্তাক আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করে।
3: বলো বলো।
4: হ্যাঁ, পুরো অনন্তনাগ, পুরো জেলার মধ্যে

0: সেরা পুরস্কার, চারটিখানি কথা বলো। তা মুস্তাক, আমাদের জন্য এবার একটা কিছু বানাও দেখি।
1: তোমাদের জন্য কি বানাবো চাচাজি, আমাকে বলো দেখি।
0: এই দেখো, এই আমার এই হাতটা দেখো, দেখো দেখো।
1: ও বাবা, এই তো দেখছি কত জায়গায় কেটে গেছে।
0: কেটে নয় গো, থেতলে গেছে, থেতলে।
1: কি করে হলো চাচাজি?
0: আখরোট ছাড়াতে গিয়ে।
1: হ্যাঁ,
0: আখরোটের ওপর হাতুড়ির ঘা মারবো কি, হাতুড়ি গিয়ে পড়লো হাতের উপর, সে কি কষ্ট গো। তুমি তো আর সাংসারিক কোনো ব্যাপারে থাকো না, তাই এসব তোমার নজরে পড়ে না।
1: কেন, কোনো মেশিন নেই আখরোট ছাড়াবার?
0: থাকবে না কেন, আছে, সব বিদেশি মেশিন, 60-70 হাজার টাকা দাম। হ্যাঁ, অত টাকা আমরা কোথায় পাবো বলো? তাই বলছিলুম, তুমি যদি একটু বুদ্ধি খাটিয়ে কম সম খরচের মধ্যে একটা মেশিন বানাতে পারো।
1: মেশিন? হ্যাঁ, ভালো বলেছেন চাচাজি, আমি তাই বানাবো।
2: আমার জন্য একটা মেশিন বানাতে হবে রে মুস্তাক, বলবো?
1: বলো না বংশী চাচা, এসব নিয়ে ভাবতে আমার খুব ভালো লাগে।
2: ওই উঁচু উঁচু ইলেকট্রিক পোলে ওটার যদি একটা মেশিন বানাতে পারো, নইলে মইয়ে সরে ওটা বড্ড লড়বড় করে, মনে হয় এই বুঝি গেলুম পরে, এই বুঝি গেলুম পরে, পেরানটা হাতে করে কাজ করতে হয় রে বাপ।
0: কিন্তু বংশী, এই শুনেছি কেরালার আপ্পাসান এরম একটা যন্ত্র বানিয়েছিল ইলেকট্রিক পোলে ওঠার জন্য, ওই কিংবা ওই গাছে নারকোল গাছ, তাল গাছ, এসবে চড়ার জন্য। তোমাদের ডিপার্টমেন্টই নেই সেই?

0: দাও সাহেব রে বলেছিলুম কিনতে, দাম বেশি বলে কিনলই না। তা হালকা দেখে এরকম একটা যন্ত্র বানাও না মুস্তাক, আমাদের বড় কাজে লাগে গো।
1: হ্যাঁ হ্যাঁ চাচা, এই অনেকদিন ধরেই আমি ভাবছি।
0: ভাবছো ভাবছো?
1: হ্যাঁ হ্যাঁ চাচা, ছোটবেলায় আমি একবার গাছে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলাম, সেই থেকেই না আমি ভাবছি।
0: তা এখন থেকে আর একটু বেশি করে ভাবো, যদি বানাতে পারো আমাদের বড় উপকার হয় গো, বড় উপকার হয়।
1: আমার এক বন্ধু ছিল জাহুর, আমেদাবাদে থাকতো। সে আমাকে একদিন বলল,
2: হ্যালো মুস্তাক।
1: হ্যাঁ।
2: তুই একবার আমেদাবাদ ঘুরে যা।
1: কেন?
2: এখানে আমাদের এখানে ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশনের একটা প্রদর্শনী হচ্ছে রে, তুই দেখে যা, তোর ভাল লাগবে।
1: আচ্ছা যাবো একবার। বাড়িতে তো আমার তেমন কোনো কাজ থাকতো না, তাই চলেই গেলাম। দেখে অবাক হয়ে গেলাম, ওখানে সারা দেশ থেকে প্রায় 100 জন এসেছে তাদের তৈরি নানান যন্ত্রপাতি নিয়ে। তাদের কারোর কোনো প্রথাগত শিক্ষা নেই, কিন্তু প্রয়োজনের তাগিদে তারা বানিয়ে ফেলেছে দৈনন্দিন সমস্যা সমাধানের নানান যন্ত্র, নিজেদের কঠোর পরিশ্রম আর সীমিত সামর্থ্যের মধ্যেই। দেখলাম চিনে বাদাম তোলার যন্ত্র, লেবু কাটার যন্ত্র, ধান ঝাড়ার সময় ব্যবহার করা যায় এমন বাঁশের পাখা, সাইকেল রিক্সার গিয়ার, পরীক্ষা কাটার মেশিন, এরকম আরও কত কি। হাঁ হয়ে গেলুম দেখে। রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম তাদের পুরস্কৃত করলেন। আমার আমার মনে পড়ে গেল আমার রাজ্যে আখরোট ভাঙার সমস্যার কথা। এটা তো শুধু আমার সমস্যা নয়, সারা কাশ্মীরের সমস্যা। আমার মনে পড়ল বংশী চাচার কথা, উঁচু ইলেকট্রিক পোলে উঠতে কতই না ঝুঁকি, এর কোনো একটা যন্ত্র কি আমি বানাতে পারি না? গ্রামে ফিরে ভাবতে লাগলাম। প্রথমেই মনে হল দুটো রোলারের মাঝে যদি আখরোটকে রেখে রোলার দুটো ঘুরিয়ে দেয়া যায় তাহলে আখরোট ভেঙে যাবে। রোলারের দু প্রান্তে যদি বিয়ারিং লাগানো থাকে তাহলে সেগুলো মসৃণভাবে ঘুরবে। মোটর, বেল্ট আর পুলি যদি লাগানো যায় তাহলে যন্ত্রটা বিদ্যুতের সাহায্যে চলবে। মোটর ঘুরাবে একটা রোলার, অন্যটা আখরোটের চাপে ঘুরবে। কিন্তু কিন্তু সব আখরোট তো সমান আকারের নয়, তাই দুটো রোলারের মাঝে একটা উপযুক্ত খাঁজ করতে হবে। রোলার দুটোর মাঝের ফাঁক কমানো বাড়ানোর একটা আয়োজনও দরকার। তৈরি হলো সে যন্ত্র। প্রথমেই দেখালাম কুলদীপ চাচাকে, কারণ তিনি প্রথম আমাকে এটা নিয়ে ভাবতে বলেছিলেন।
3: আরে পেটা, এ করেছো কি? এ তো দারুণ জিনিস গো। হ্যাঁ, এত আখরোট ভেঙেছো? হে বাবা, এ তো প্রায় 50-60 কিলো হবে।
1: আমি না চাচা, ভেঙেছে আমার এই মেশিন, পাক্কা 80 কিলো আখরোট ভেঙেছে।
3: বলো কি, 80 কিলো? বাপ রে বাপ, কত সময় লাগলো?
1: 1 ঘন্টা। আর হ্যাঁ, আর শুধু আখরোট নাকি, অ্যালমন্ডও ভাঙতে পারে এই মেশিন, তবে পরিমাণটা কম, ঘন্টায় 20 কিলো মতো।
3: তাই বা কম কি, হ্যাঁ আমি তো ঘন্টায় 10 কিলোর বেশি আখরোট ভাঙতেই পারি না। তা খরচা ভালোই পড়লো নিশ্চয়ই? হ্যাঁ।
1: না না চাচা, তেমন কিছু নয়, এই 1,000-3000 মতো।
3: এই যা মজা করছো, মাত্র 1,000-3000 টাকা। হ্যাঁ আচ্ছা, এই এই যে রোলার দুটো নাইলনের বানিয়েছো, কেন বানিয়েছো? অ্যালুমিনিয়ামের বানালে জোর বেশি হতো না?
1: না চাচা, সেটাও করে দেখেছি, অ্যালুমিনিয়ামের রোলারে এফিসিয়েন্সি 75%, যেখানে নাইলনের রোলারে এফিসিয়েন্সি 80%।
3: ও হ্যাঁ, তাহলে নাইলনই থাক, আমাদের অনেক দিনে একটা সমস্যা মিটে গেল মুস্তাক। এবার ভাঙা আখরোটের চালানটা ভালো মতো বাড়াতে পারবো। কিন্তু মুস্তাক

0: হ্যাঁ চাচা,
1: কিছু কিছু আখরোটের ভেতরে শ্বাস দেখছি থেতলে যাচ্ছে গো, এটা কিছু করা যায় না?
0: হ্যাঁ এটা আমিও লক্ষ্য করেছি, ভাবছি মনে হয় মোটরের স্পিডটা অ্যাডজাস্ট করা দরকার। তবে তবে তার আগে আমাকে বংশী চাচার সমস্যাটা নিয়ে একটু ভাবতে হবে।
1: কোন সমস্যা? ওই ইলেকট্রিক পোলে ওঠার ব্যাপারটা?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, একটা একটা করে করো, দুটো কাজ একসাথে করা যায় নাকি?
0: জানো তো চাচা, একটা সমস্যা নিয়েই ভাবতে থাকলে আমার বড় ক্লান্ত লাগে, বরং দু তিনটে সমস্যা, একবার ওটা একবার এটা, এইভাবে করলে আমি বেশ এনার্জি।
1: ভালো বলেছো, ভালো বলেছো।

0: 멍치자자.
1: 어, 멍치자자.
2: 기 홀로? 기 홀로 기 무스닥 베타? এখন কাজে বেরোবো, এখন আবার ডাকাডাকি কেন?
1: আরে চট করে বাইরে এসো, তোমায় একটা জিনিস দেখাবার আছে।
2: সে আমি সাঁঝবেলা ফিরে দেখবো খন।
1: আরে না না না, এখনই দেখতে হবে, এসো এসো, জুতো টুতো পরে এসো।
2: আচ্ছা এলাম, এবার দেখাও।
1: এই দেখো,
2: ইলেকট্রিক পোলের গায়ে লোহার দুটো চৌকোনো ফ্রেম স্ট্র্যাপ দিয়ে লাগিয়েছো কেন?
1: দেখতেই পাবে। এবার ডান পাটা একটা ফ্রেমের ওপরে রাখো দেখি।
2: ও বাবা, কেন?
1: রাখোই না, যা বলছি করো।
2: বেশ রাখলাম। ও বাবা, ভেলকো দিয়ে পাটা বেঁধেও দিলে ফ্রেমের সাথে?
1: কথা বলো না তো, যা বলছি তাই করো না। এবার বাঁ পাটা অন্য ফ্রেমটার ওপর রাখো।
2: সে কি পড়ে যাবো তো?
1: আরে না না, কিচ্ছু পড়বে না, দু হাত দিয়ে পোলটাকে ধরো। আবার বলছি না, একদম চুপ, আজ না হয় অফিস যাবে না।
2: হ্যাঁ অফিস যাবে না, সে না হয় না গেলাম, কিন্তু পড়ি যাবো মনে রাখছে।
1: আরে চাচা, পড়বে না, কিছুতেই পড়বে না। এই নাও এই বেল্টটা দিয়ে নিজেকে পোলের সঙ্গে বেঁধে নাও দেখি। এবার বাঁ পাটা তোলো।
2: তুললাম।
1: এবার ডান পাটা তোলো।
2: এই এই এই বলো কি, বাঁ পা নেমে যাবে তো?
1: আরে নামবে না নামবে না, জিনিসটা স্প্রিং লোডেড, তোমার বডি ওয়েটে ওটা পোলের সাথে চেপে আটকে থাকবে।
2: সত্যি?
1: আরে দেখোই না।
2: এই তুললাম ডান পা। আরে সত্যি তো, এক পা উপরে উঠে গেলাম পড়বে।
1: তবে তুমি পা তুললে মানে স্প্রিং এর ওপর চাপ কমে গেল, পোলের সাথে বাঁধন আলগা হয়ে গেল, তুমি সহজেই পা তুলতে পারলে। এবার এবার উঠে যাও, উঠে যাও সিঁড়ি ভাঙার মতো করে।
2: আরে বাহ বাহ, দিব্যি উঠে যাচ্ছি তো।
1: শোনো শোনো, ক্লান্ত লাগলে মাঝে চুপচাপ দাঁড়িয়ে বিশ্রামও নিতে পারো, পড়বে না তুমি।
2: আরে তাই তো, তাহলে মাছ বলে একটু জিরে দেনি।
1: হ্যাঁ এখন আর কাজের দেরি হচ্ছে না বুঝি। এবার একইভাবে নেমে এসো তাড়াতাড়ি।
2: বাহ, এটা দিব্য যন্ত্র বানায়েছো বেটা। হ্যাঁ সারাদিন ইলেকট্রিকের কাজ করি, মই ঘাড়ে করি এ পোল থেকে ও পোল, মই বইতে বইতে ঘাড়ে ব্যথা, এরকম একটা হালকা ফুলকা যন্ত্রের কথা কতদিন ধরে ভাবছিলাম গো।
1: এবার তো পেলে।
2: মুস্তাক, ও মুস্তাক,
1: হ্যাঁ
2: কত ওজন হবে এটার?
1: কত আর, এই কিলো চারেক হবে।
2: চার কিলো? যাক, এই মুস্তাক চুপি চুপি বলি, আমার সাগরেরটার পায়ে আর তেল মাকাতে হবে না, ওই মই বাবার জন্যই।

ভাববেন না এখানেই থেমে গেছি, একটা ফল তোলার মেশিনের কথা ভাবছি। মাঠের মাটি আমান করার জন্য চুম্বককে ব্যবহার করলে কেমন হয়? বীজ ছড়িয়ে দেওয়ার জন্য যদি একটা কিছু করা যায়। আর শুধু আমি কেন, আপনিও ভাবুন না।

0: শুনলেন ধুলো মুঠি সোনা মুঠির এই পর্ব। রচনা সায়েন্স কমিউনিকেটরস ফোরামের পক্ষে বিশ্বজিৎ দাস, অভিনয়ে রূপন দাশগুপ্ত, হৈমবতী চট্টোপাধ্যায় এবং রামপ্রসাদ চক্রবর্তী। শব্দগ্রহণ মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
1: শুনলেন বিজ্ঞান ধারাবাহিক, এখন আধুনিক গান। প্রথমে মনোময় ভট্টাচার্য ও সহশিল্পীদের গাওয়া গান।

0: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiion.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়
1: আগামী 15 থেকে 17ই জুন 2026। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
3: আধুনিক গান, এবারে হেমন্ত মুখোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন শরদে রাগ আহিরি, বাজিয়েছেন পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রূপক ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি গানে গানে একটু পরেই।
1: হ্যালো
2: রাজেশবাবু, থানা থেকে কথা বলছি।
1: আবার
2: আপনি এখন ডিজিটাল অ্যারেস্টে আছেন, এক্ষুনি পাশের ঘরে যান একা। আপনার পার্সেলে ড্রাগস পাওয়া গেছে, টানা জেল হবে।
3: 10 লাখ দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: স্যার অত কোথায় পাবো?
3: একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 2 লাখ পাঠান, বাকিটা পরে।
1: স্যার 2 লাখ?
4: কি হয়েছে বাবা?
1: দেখ না মা, বলছে আমার পার্সেলে নাকি ড্রাগস পাওয়া গেছে।
2: আরে
1: কেটে দিল।
4: প্যানিক করো না বাবা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয়টয় না, এরা সব ফ্রড।
1: ফ্রড?
4: পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন। যদি বুদ্ধির পরিচয় না দেখান
1: তাহলে হবে টাকার লোকসান। আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: গানে গানে মৌচাক ছবির গান, প্রথমে আশা ভোঁসলে।

সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

0: এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। ইসরো পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে অত্যাধুনিক লুনার ল্যান্ডার টেকনোলজি তৈরি করবে বলে ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতির লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে, এরপরই খুলে যাবে হরমুজ প্রণালী। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের সফরের প্রথম দিনে আজ ফ্রান্সের নিসে পৌঁছেছেন। এই সফরে তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, ভারত ইনোভেটসের সূচনা করবেন। তিনি বিশেষ আমন্ত্রিত হিসেবে তাঁর G7 সম্মেলনে যোগ দেওয়ার কথা। এদিন সেদেশের ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীকে নেগ্রোস্কো হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায়। ফরাসি ও ইতালীয় নৃত্যশিল্পীরা ভারতীয় নৃত্যশৈলী পরিবেশন করেন। সফরের পরবর্তী পর্যায়ে আজই তিনি স্লোভাকিয়া যাবেন। বাতিস্লাভায় প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি এবং প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। চলতি মাসের 16 এবং 17 তারিখ প্রধানমন্ত্রী ফ্রান্সের অ্যাভিয়ানে G7 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল। স্লোভাকিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অপূর্বা শ্রীবাস্তব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফর দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
2: The visit of Prime Minister to Slovakia is going to be a historical one because this will be the first ever visit by any Indian Prime Minister to Slovakia. So we are all looking forward for this visit and this is likely to enhance not only the political relations but also deepen economic engagements and open new avenues for cooperation in various sectors like defense, clean technology, cyber security, tourism and people-to-people contact.
1: দীর্ঘতম সময় ধরে একটানা দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী হওয়ার প্রেক্ষিতে সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুচিকের শুভেচ্ছা বার্তার জন্য প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী রাষ্ট্রপতি ভুচিককে তাঁর আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা এমন একটি হিটিং সিস্টেম বা তাপ নির্গমন যন্ত্র বানিয়েছেন যাতে চাঁদে অত্যন্ত ঠান্ডা আবহাওয়াতেও মহাকাশযানকে উষ্ণ রাখা যায়। গতকাল ইসরোর চেয়ারম্যান বেঙ্গালুরুতে একটি বৈঠকে বলেন,

চন্দ্রযান থ্রি অভিযানের ল্যান্ডার বিক্রম সম্পূর্ণভাবে সৌরশক্তি চালিত, কিন্তু তা চাঁদের ওপর কেবলমাত্র 14 দিন সক্ষম থাকতে পারে। এবারে যে তাপ নির্গমন যন্ত্র বানানো হচ্ছে তার মাধ্যমে ল্যান্ডারটি অন্তত 200 দিন চাঁদের অতি শীতল পরিস্থিতিতেও ঠিকঠাক কাজ করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হয়েছে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গতকাল স্বাস্থ্যভবনে বৈঠক করেছেন। বিভিন্ন আবাসন, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠানের সবাইকে এই পোর্টালের মাধ্যমে যোগ অনুশীলনে যুক্ত হওয়ার জন্য তিনি আহ্বান জানান। অন্যদিকে যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হতে চাইলে সাধারণ মানুষ তাদের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 1800-315-7008 এই নম্বরে মিসড কল দিতে পারেন। আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সামগ্রিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার ক্ষেত্রে যোগব্যায়ামের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন। তাজিকিস্তানের দুশানবেতে আয়োজিত একটি যোগব্যায়াম অধিবেশনে অংশ নিয়ে তিনি বলেন, যোগব্যায়াম এমন সব শাশ্বত মূল্যবোধের প্রতিফলন ঘটায় যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুপ্রবেশ এবং জনগণনা নিয়ে গতকাল জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্ন সূত্রে খবর, সীমান্তবর্তী জেলা বিশেষত উত্তর চব্বিশ পরগনা, মালদা, উত্তর দিনাজপুর ও নদিয়ার হোল্ডিং সেন্টারগুলিতে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিতের সংখ্যা অনেক বেশি হওয়া উচিত ছিল বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। জেলা শাসক ও পুলিশ সুপারদের অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের কাজ আরও দ্রুতগতিতে করার নির্দেশ দিয়েছেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল যে এ ধরনের একটি চুক্তি সম্পাদনের জন্য অনেক দূর কথাবার্তা এগিয়েছে। ঠিক তার কয়েক ঘণ্টা পরেই ট্রাম্প এই মন্তব্য করেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর চুক্তি স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে চুক্তির কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। হোয়াইট হাউসের তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনার টেবিলে আসতে পারে। ইরানের কর্তৃপক্ষ প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত অনুষ্ঠান, শোকযাত্রা ও দাফনের সময়সূচি ঘোষণা করেছে। ইরানের বার্তা সংস্থার তথ্য অনুযায়ী প্রয়াত খামেনির বিদায় অনুষ্ঠান 4 ও 5 জুলাই তেহরানের ইমাম খামেনি প্রার্থনা ময়দানে অনুষ্ঠিত হবে। আগামী মাসের 6 তারিখ তেহরানে শোকযাত্রা হবে। এরপর 7 জুলাই পবিত্র শহর কোমে এবং 9 জুলাই মাসাদে বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ বেড়ে চলেছে। ইসলামাবাদ প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। তারা জানিয়েছে এসব আলোচনায় কোনো ফল হওয়ার সম্ভাবনা নেই। অ্যাকশন কমিটি আরও বলেছে, এর আগেও বহুবার আলোচনা হয়েছে কিন্তু পাক কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েও পরে সবকিছু অস্বীকার করেছে। তারা আরও জানায়, ইসলামাবাদের একমাত্র লক্ষ্য হল অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেওয়া। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উত্তর পূর্বাঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরলম, মাহে, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকলের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। IMD-র মতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ের আরও কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার অগ্রগতি হতে পারে। আবহাওয়া দপ্তর আজ পূর্ব রাজস্থানের বিক্ষিপ্ত কিছু এলাকায় ঘণ্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিয়েছে। মায়ানমারে গতরাতে 3.8 তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি NCS জানিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী রাত 11:31 ভূমিকম্পন হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে।

ঠিক এক সপ্তাহ আগেও মায়ানমারে 3.5 মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হচ্ছে। মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদানে উৎসাহিত করাই দিনটি পালনের মূল লক্ষ্য। রক্তের গ্রুপ আবিষ্কারক, চিকিৎসক, গবেষক ল্যান্স টেনারের জন্মদিনের স্মরণে এই দিনটি পালিত হয়ে থাকে। উল্লেখ্য, ল্যান্স টেনার রক্তের গ্রুপ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এবার শুনবেন বিশ্বকাপের খবর।

0: মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে আয়োজিত বিশ্বকাপ ফুটবলের গ্রুপ সির ম্যাচে স্কটল্যান্ড আজ হাইতিকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের 28 মিনিটে একমাত্র গোলটি করেন জে ম্যাকিন। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত আজ প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এজবাস ট্রেনে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যায় 7টায়। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ ভালো। এখনও পর্যন্ত হওয়া 16টি ম্যাচের মধ্যে ভারত 13টিতে জয়ী হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ আজ ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। ইসরো পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে অত্যাধুনিক লুনার ল্যান্ডার টেকনোলজি তৈরি করবে বলে ইসরোর চেয়ারম্যান জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতির লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে, এরপরই খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। খবর এখনকার মতো শেষ হলো। আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। কথায় আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়। সে কথাই যেন মনে করিয়ে দেয় 37 বছরের জাসন আর্দের জীবনের কাহিনী। 18 বছর বয়স পর্যন্ত অক্ষর জ্ঞানী ছিল না তাঁর। তার উপর অটিজমে আক্রান্ত হওয়ার দরুন চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন যে তার পক্ষে নিজে নিজে কোনো কাজ করা প্রায় অসম্ভব। কিন্তু তার মনের জোর ভুল প্রমাণ করেছে সবাইকে। নিজের চেষ্টায় তিনি হয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম অধ্যাপক। জন্মের সময় বোঝা না গেলেও পরে বোঝা যায় তিনি অটিজমে আক্রান্ত, যার ফলে কথাই বলতে পারতেন না 11 বছর বয়স পর্যন্ত। অক্ষর চিনতে শেখেন 18 বছর বয়সে। চিকিৎসকেরা বলেই দিয়েছিলেন সারা জীবনের জন্য তার একজন হেল্পার দরকার। জাসনের বাড়ির লোকজনও এই অবস্থাকে দুর্ভাগ্য হিসেবে মেনে নিয়েছিলেন, কিন্তু নিজের অবস্থাকে স্বীকার করতে রাজি ছিলেন না জাসন নিজেই। সমবয়সীদের মতো স্কুলে যাওয়ার সুযোগ ছিল না তাঁর। বাড়িতে বসেই স্বপ্ন দেখতেন বড় হওয়ার। নিজের চেষ্টায় স্নাতকোত্তর, পিএইচডি সহ একাধিক ডিগ্রি অর্জন করেছিলেন জাসন। সম্প্রতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন তিনি। জানা গিয়েছে তিনি নাকি ওই বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ অধ্যাপক। ভবিষ্যতে অনগ্রসর মানুষের জন্য কাজ করতে চান জাসন আর্দে। বেড়াতে যেতে কার না ভালো লাগে বলুন? কাজের শত ব্যস্ততার মধ্যে দেশ বিদেশে ভ্রমণের মজাই আলাদা। কেরলের ইরাম্পান নামের 61 বছরের মলি দেবী ছোট্ট একটা মুদি দোকান চালান। সামান্য আয় থেকেই টাকা জমিয়ে ইতোমধ্যেই ঘুরে ফেলেছেন বিশ্বের 11টি দেশ। বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই স্বামী মারা যাওয়ায় অভাবের সংসার সামলাতে খুলে ফেলেন ছোট্ট মুদি দোকান। সেখান থেকেই একটু একটু করে টাকা জমানো। বেড়ানোর শুরুটা হয়েছিল নিজের রাজ্য দিয়েই, পরে ধীরে ধীরে উটি মাইসোর পালানি হয়ে সোজা নায়াগ্রা জলপ্রপাত। 10 বছরে ঘুরেছেন আরও 10টি দেশ। তার ইচ্ছে এই বিশ্বের বড় বড় সব দেশ ঘুরে দেখা। ঝাঁ চকচকে ভলভো বাস চলেছে দুলকিছালে। হঠাৎ স্থানীয় বাসিন্দারা দেখলেন বাসের ডিকি থেকে রাস্তায় পড়ে যাচ্ছে একটি গরু। তা হঠাৎ বাসে গরু এলো কোথা থেকে? তাও আবার ভলভো বাসে? এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে চিকমাগালুরে। সেখানে বাসের ভেতর থেকে গরুর ডাক পেয়ে তো রীতিমতো স্তম্ভিত হয়ে যান স্থানীয়রা। ঝাঁ চকচকে বাস থেকে কিভাবে গরুর ডাক আসছে তা ভেবে কুলকিনারা না পেয়ে বাসটিকে আটকান সকলে। ততক্ষণে একাধিক গরুর ডাক তাদের কানে আসতে শুরু করেছে। খবর চাউর হতে সরগোল পড়ে যায় এলাকায়। বাস থামাতেই চক্ষু চড়ক গাছ এলাকার মানুষের। বিলাসবহুল বাসটির প্রতিটি জানালা রঙিন পর্দায় ঢাকা। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না কি আছে ভেতরে। দেখা যায় বাসের ভেতরে নেই কোনো যাত্রী, নেই বসার জন্য কোনো সিট, উল্টে সার দিয়ে বাঁধা সারি সারি গরু। এক কথায় গোটা বাস গরুতে ঠাসা। স্থানীয়রা গরু পাচারের আশঙ্কা করে সঙ্গে সঙ্গে খবর দিলেন থানাতে। যদিও বাসের চালক বলেছেন কাগজপত্র সবই আছে, কোনো চোরা কারবারের বিষয় নেই। বিহার থেকে নাকি আনা হচ্ছিল গরুগুলিকে। একই সুর বাসের হেল্পারেরও। আইনি বেআইনি যাই হোক না কেন, ভলভো বাসে গরু পরিবহন বেশ অভিনব, তাই না? গোটা শরীরটাই একটি ধাতব সিলিন্ডারের মধ্যে। এক ঝলকে দেখলে একটু চমকে তো উঠতেই হয়। কিন্তু এই সিলিন্ডারটি নিয়ে জীবনের টানা 70টা বছর কাটিয়েছেন পল আলেকজান্ডার। আমেরিকার ডালাসের বাসিন্দা পল হলেন পৃথিবীতে সবচেয়ে বেশি দিন কাটিয়ে যাওয়া পোলিং সার্ভাইভার। মাত্র 6 বছর বয়সে তিনি পোলিং রোগে আক্রান্ত হন, শ্বাস নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, অকেজো হয়ে যায় ফুসফুসও। এই ভয়ানক রোগের কবলে পড়লেও বাঁচতে চেয়েছিলেন পল। তাকে বাঁচাতে ধাতব ফুসফুসের ব্যবস্থা করা হয়, তৈরি করা হয় একটি ধাতব সিলিন্ডার, তার মধ্যেই পলকে থাকতে হতো, শুধু মাথাটি ছিল বাইরে। এই ধাতব সিলিন্ডারের ওজন প্রায় 300 কেজি। পরে অবশ্য আরও উন্নত প্রযুক্তির যন্ত্র বাজারে এসেছিল, চিকিৎসকরা তাকে যন্ত্র পাল্টে নেওয়ার কথাও বলেন, কিন্তু রাজি হননি পল। কার্যত এই লোহার সিলিন্ডারের শরীর নিয়ে জীবনের পূর্ণ আস্বাদ নিয়েছিলেন তিনি। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ পশু।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

শিশুমহলের ছোট্ট বন্ধুরা আমার, কি খবর বলো, কেমন আছো সবাই? খুব ভালো আছো তাই তো? ঠিক তো, সবাই লক্ষ্মী সোনা হয়ে আছো। বড্ড গরম, হাসফাসানি গরম, তারই মধ্যে মাঝে মধ্যেই উঠছে কালবৈশাখীর ঝড় আর বৃষ্টি। বৃষ্টিতে ভিজছো না তো? বৃষ্টিতে ভিজলে ইচ্ছে করে ভিজতে, সত্যি কথাই, গরমে খুব কষ্ট হচ্ছে তো। তখন বৃষ্টির যখন ধারা মাথার উপরে নামে, মনে হয় একটুখানি ভিজে নি, আরাম লাগবে। কিন্তু তারপরেই যত গণ্ডগোল, মানে গণ্ডগোলের আশঙ্কা একটা থেকেই যায়। সেই জন্য মার কথা শুনতে হয়, পিসিমণির কথা শুনতে হয়, বৃষ্টিতে ভেজা বারণ, শরীরটা যাতে ঠিকঠাক থাকে, ঠান্ডা না লাগে, সর্দি কাশি জ্বর জারি থেকে একটু দূরে থাকা যায়, একটু নিজেকে বাঁচিয়ে রাখা যায়। আর কি বলবো বলো, সকাল সকাল স্টুডিওতে বন্ধুরা তো এসেই গেছে, বেশি কথা আর বলে লাভ কি, ওদের কথাই শুনি। ওদের কথা মানে কথা তো শুনবই, তার সঙ্গে গান কবিতা একটু দেখে নি, ওরা কি করবে আজকে, কি ঠিক করেছে, কি বলছে। ও, গানও গাইবে কবিতাও বলবে, বেশ তো। আর টেলিফোনের বন্ধুরা তোমরা কি করবে? তোমরা তো সবার আগে ডায়াল করবে 2213-1342, তার আগে একটা 033 লাগাতে হবে, 033-2213-1342, আর তারপর চলে আসতে পারবে আজকে শিশুমহলে। তাহলে আমরা সকলে তৈরি, স্টুডিওর বন্ধুরা, টেলিফোনের বন্ধুরা, সবাই মিলে চলো হই হই করে শুরু করে দেওয়া যাক আজকের আসরটা। প্রথমে কিন্তু একটা

আবৃত্তির আসর। আবৃত্তির আসর, আর এতে যোগ দেবে বলে অনেক বন্ধু হাজির, খুদে খুদে সব আবৃত্তিকার বন্ধু, আর ওরা কিন্তু দারুণ ভালো বলে সবাই। আমি শুনছিলাম, তো তোমরাও শুনবে এবার। আচ্ছা, তোমরা মাইক্রোফোনের কাছে একদম রেডি হয়ে বসে প্রথমে নিজের নাম বলবে, তারপর কার কবিতা বলছো কবির নাম বলবে, কবিতার নাম বলবে, বলে শুরু করে দেবে, কেমন? তাহলে আমরা আবৃত্তির আসরটা দিয়েই আজকে শুরু করছি।

0: আমার নাম শ্রীবিদ্যা জানা, আমি ক্লাস 5-এ পড়ি, আমি নবনালন্দা স্কুলে পড়ি। আমি কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা খোকার সাথ পাঠ করব। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে। উষা দিদির ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি বলবে হাসি খোকন এলি নাকি। বলবো আমি নই কো খোকন ঘুম লাগানো পাখি, ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো। সূর্যি মামা বলবে উঠে খোকন ছিলে ভালো, বলবো আমি মামা কথা কওয়ার সময় নাই কো আর, তোমার আলোর রথ চালিয়ে ভাঙো ঘুমের দ্বার। রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গে, চাকবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে।
1: শ্রীবিদ্যা কবিতা শোনালো, শুনলে তো? কাজী নজরুল ইসলামের কবিতা বলেছে শ্রীবিদ্যা। আচ্ছা, এবারে আসছে কে? আসছে আরাত্রিকা, আসছে তাই না? এসো এসো আরাত্রিকা, বলো পুরো নাম বলো আগে।
2: আমার নাম আরাত্রিকা দাশগুপ্ত, আমি ক্লাস 5-এ পড়ি, আমি বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি।
1: আচ্ছা,
2: আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা অন্যমা পাঠ করব।
1: বলো।
2: আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে, ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে, মজা আরও হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি, আমি থাকতেম এই গাঁয়েতে তুমি পারের গাঁয়ে। এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা, দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম বল দেখি কে, তুমি ভাবতে চেনার মতো চিনি নে তো তবু। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতাম গলা ধরে, আমায় তোমার চিনতে হবেই, আমি তোমার অবু। ওই পাড়েতে যখন তুমি আনতে যেতে জল, এই পাড়েতে তখন ঘাটে বল দেখি কে বল, কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতাম তোমার দিকে, যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কার। সাঁতার আমি শিখি নিজে, নইলে আমি যেতেম নিজে, আমার পারে থেকে আমি যেতেম তোমার পার। মায়ের পারে অবুর পারে থাকতো তফাত, কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো, রইত না একসাথে। দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধেবেলায় মিলে যেত অবুতে আর মাতে। কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে, নাই হো তোমার আজি। ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি, পায়ের কাছে বসত খান্ত বুড়ি। উঠতো তারা সাত ভাইতে, ডাকতো শেয়াল ধানের খেতে, উড়ু ছায়ার মতো বা দূর কোথায় যেত উড়ি। তখন কি মা দেরি দেখে ভয় পেত না থেকে থেকে, পার হয়ে মা আসতে হতোই, অবু জেঠায় আছে। তখন কি আর ছাড়া পেতে, দিতেম কি আর ফিরে যেতে, ধরা পড়তো মায়ের ওপার অবুর পায়ের কাছে।
3: আমার নাম ঋষান মণ্ডল, আমি ক্লাস 5-এ পড়ি, আমার স্কুলের নাম সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন।
1: কোন কবিতা?
3: আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দুঃখহারী পাঠ করব।
1: বলো,
3: মনে করো তুমি থাকবে ঘরে, আমি যেন যাব দেশান্তরে, ঘাটে আমার বাধা আছে তরি, জিনিসপত্র নিয়েছি সব ভরি, ভালো করে দেখ তো মনে করি, কি এনে মা দেব তোমার তরে, চাস কি মা তুই এত এত সোনা, সোনার দেশে করব আনাগোনা, সোনামতি নদী তীরের কাছে সোনার ফসল মাঠে ফলে আছে, সোনার চাপা ফোটে সেথায় গাছে, না কুড়িয়ে আমি তো ফিরব না, পড়তে কি চাস মুক্ত গেঁথে হারে, জাহাজ বেয়ে যাব সাগর পারে, সেখানে মা সকালবেলা হলে ফুলের পরে মুক্তগুলি দোলে, টুপটুপিয়ে পরে খাসের কোলে, যত পারি আনব ভরে ভরে, দাদার জন্য আনব মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা দুটি ঘোড়া, বাবার জন্য আনব আমি তুলি কনকলতার চারা অনেকগুলি, তোর তরে মা দেব কৌটা খুলি, সাত রাজার ধন মানিক একটি জোড়া।
1: ঋষান কবিতা শোনালো, তার আগে আরাত্রিকার আবৃত্তি আমরা শুনেছি। আচ্ছা, পরের বন্ধু রেডি হও, আমরা একটু টেলিফোনের বন্ধুর কাছে চলে যাই।

0: হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছো?
1: আমি আজকে একটা গান গাইবো।
0: আচ্ছা, তুমি কে আগে বলো?
1: আমার নাম সঞ্চয়ন পাড়িয়া।
0: সঞ্চয়ন, কোথায় থাকো সঞ্চয়ন?
1: আমি একটা নজরুল গীতি গাইবো।
0: হ্যাঁ, তুমি কোথায় থাকো, কোথেকে বলছো? হ্যালো হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছো? হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ, গান করবে তো? হ্যালো, না সঞ্চয়ন তো আমাদের কথা শুনতে পাচ্ছে না, আবার পরে চেষ্টা করো তাহলে। হ্যালো, জিরো থ্রি থ্রি টু টু ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর টু। হ্যালো হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, কে বলছো?
1: আমার নাম অভিনেতা জানা।
0: আচ্ছা বলো।
1: আমি একটা কবিতা শোনাবো,
0: শোনো।
1: রবিশের বড় বাবু লক্ষ্মী বড় শান্ত, তা যেমন মাথার ব্যামো কেউ কখনো জানত। দিব্যিছুরের কোষ মেজাজে খেয়াল খেলে যেতে একলা বিষে চিঠি নিয়ে হঠাৎ বেড়ে
0: যা, লাইনই তো কেটে গেল।

তাহলে কি করা যায়, স্টুডিওর বন্ধুকেই আবার ডাকি। আচ্ছা, একটা কথা নিশ্চয়ই আজ সকাল থেকে শুনছো, যে আজকে বিশ্ব রক্তদাতা দিবস, 14ই জুন। আজ বিশ্ব রক্তদাতা দিবস। যারা স্বেচ্ছায় রক্তদান করেন, বিনামূল্যে রক্তদান করেন, এবং এইভাবে যারা কত কত মানুষের প্রাণ বাঁচাচ্ছেন, তাদের সম্মান জানানোর জন্য, তাদের অভিনন্দন জানাবার জন্য, এবং পাশাপাশি সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করার জন্যই কিন্তু এই দিবস উদযাপন করা হয়। প্রতি বছর কত কোটি ইউনিট রক্ত স্বেচ্ছায় দান করা হয়, অথচ দেখা যায় যে এর কিছুটা পরিমাণ উন্নয়নশীল দেশগুলো থেকে সংগৃহীত হচ্ছে, যেখানে বিশ্বের মোট জনসংখ্যার 82% মানুষের পাশ। এছাড়াও আমাদের এই বিশ্বে আরও অনেক দেশ আছে যেখানে যখন মানুষের রক্তের প্রয়োজন হয়, রক্তের চাহিদা হলে পড়ে, তখন কিন্তু নির্ভর করতে হয় নিজের পরিবারের সদস্যের ওপর বা বন্ধুদের ওপর। আবার অনেক দেশে পেশাদারী রক্তদাতারা রয়েছেন, অর্থাৎ অর্থের বিনিময়ে তারা রক্তদান করেন রোগীদের। বিশ্বের নানা দেশ থেকে তথ্য সংগ্রহ করে যেটা জানা যায়, নিরাপদ রক্ত সরবরাহের মূল ভিত্তি হল স্বেচ্ছায় এবং বিনামূল্যে দান করা রক্ত, কারণ এই রক্ত তুলনামূলকভাবে নিরাপদ। এইসব রক্তের মধ্যে জীবন সংশয়ী সংক্রমণ তেমন হয় না, তেমন আশঙ্কা থাকে না। HIV বলো কি হেপাটাইটিস, এই ধরন সাংঘাতিক যে কঠিন অসুখগুলো, এই ধরনের অসুখের সংক্রমণের আশঙ্কা কম থাকে। তো এই যে মানুষগুলো যারা আড়ালে থেকে মানুষের প্রাণ বাঁচান, এই অজানা বীরদের উদ্দেশ্যেই এই দিনটাকে উৎসর্গ করা হয়েছে। এবং এই দিন বারবার করে বলা হয় যে রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না, কারণ রক্তকণিকা নির্দিষ্ট সময়ের পর এমনিতেই নষ্ট হয়ে যায়, তারপর আবার তৈরি হয়। তাই সকলকেই বলে উৎসাহিত করা হয় যে রক্তদান করুন, মানুষের প্রাণ বাঁচান। আজকে বিশ্ব রক্তদাতা দিবসে চলো আমরাও এই কথাটি মনে মনে বলি, আমরাও যেন মানুষকে ভালোবেসে মানুষের পাশে এইভাবে দাঁড়াতে পারি। মনে রেখো, 14ই জুন তারিখটি রক্তদাতা দিবস, বিশ্ব রক্তদাতা দিবস।

0: হ্যালো,
1: বর্ধমান বাবুরবাগ থেকে বলছি, সঞ্চয়ন পাড়িয়া।
0: আচ্ছা সঞ্চয়ন, হ্যাঁ হ্যাঁ, গান করবে বলেছিলে।
1: হ্যাঁ, আমি একটা নতুন গীত।
0: হ্যাঁ, গাও গাও গাও।

0: বাহ, সুন্দর হয়েছে সঞ্চয়নের গান, খুব সুন্দর। এবারে এবারে কে বলবে? কবিতা বলবে। আমাদের যে আবৃত্তির আসরটা বসেছে স্টুডিওতে, সেখানে কে বলবে এবার?
1: আমার নাম সৌরদীপ্ত সোম, আমি দিল্লি পাবলিক স্কুল রবি পার্কে ক্লাস সিক্সে পড়ি। আজকে আমি কবি সত্যেন্দ্রনাথ দত্তর লেখা জোনাকি কবিতা আবৃত্তি করব। ওই একটি দুটি পাতার পরে একটু মৃদু আলো, ও যে দেখতে ভারী নূতন, ওরে কেমন লাগে ভালো। আয় জোনাকি বুকটি ভরে একটু নিয়ে আলো, আজ আঁধার রাতি বাদল সাথী চাঁদের ভাতি কালো। যেটুকু তোর দেবার আছে দিয়ে দে তুই আজ, ও সে তারার মতো নাই বা হলো, তাতেই বাকি লাজ। ছোট সে তো ভালোই আরো, ছোট বলেই মান, ও যে দুঃখীজনের ভিক্ষা মুঠি দানের সেরা দান। থাক না তারা তপন শশী, থাক না যত আলো, তাদের মোরা করব পূজা, বাসব তোরেই ভালো।
0: কবি সত্যেন দত্তের কবিতা আবৃত্তি করে শোনালে সৌরদীপ্ত, সুন্দর কবিতা। বসেছে আমাদের আবৃত্তির আসর, ছোট ছোট বন্ধুরা কত রকম কবিতা আমাদের শোনাচ্ছে। পরের বন্ধু, তুমি কি তৈরি? আচ্ছা শুনে নি, তোমার কবিতাটা আগে শুনে নি, তারপর আবার অন্য কথা বলবো।
2: আমার নাম অভিরাধ্যা চক্রবর্তী, আমি ক্লাস ফাইভে পড়ি, আমি ফিউচার ফাউন্ডেশন স্কুলে পড়ি। আজকে আমি রামগৌড়ের ছানা কবি সুকুমার রায়ের কবিতাটি পাঠ করব।
0: বলো।
2: রাম গরুরের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না না না না, সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে, এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আশে পাশে, ঘুম নাহি তার চোখে আপনি বকে বকে, আপনারে কয় হাসিস যদি মারব কিন্তু তোকে, যায় না বনের কাছে কিংবা গাছে গাছে, দক্ষিণ হাওয়ার সুরসুরিতে হাসিয়ে ফেলে পাছে, শান্তি নেই মনে মেঘের কোণে কোণে, হাসির বাষ্প উঠছে ফেপে কান পেতে তাই শোনে, ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে, জোনাক জলে আলোর তালে হাসির ঠারে ঠারে, হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা, রামগরুরের লাগছে ব্যথা বুঝছে না কি তারা, রামগরুরের বাসা ধমক দিয়ে ঠাসা, হাসির হাওয়া বন্ধ শেথায় নিষেধ শেথায় হাসা, হাসির হাওয়া বন্ধ শেথায় নিষেধ শেথায় হাসা।
0: কি কাণ্ড বলতো, কেমন জায়গা, নিষেধ শেথায় হাসা, বাপরে।

0: হ্যালো
1: হ্যালো
2: হ্যালো
0: বলো।
2: আমার নাম হ্যালো
0: আমি তো শুনতে পাচ্ছি, বলো।
2: আমার নাম ইমেশ ভট্টাচার্য।
0: আচ্ছা,
2: আজকে আমি রাগ মালকন্স গাইব।
0: ও বাবা, সে তো অনেকক্ষণ লাগবে।
2: না, 2 মিনিট লাগবে, খালি ছোটা খেয়াল গাইব।
0: বেশ, তা গাও না, গাও, শুরু করে দাও।

शंकर अवतारो हरो शंकर करावतारो हरो

0: ಶಂಕರಾವತ ಶೋಹರ್ ಶಂಕರಾವತರೋಹರ್
1: বন্ধু টেলিফোনে খেয়াল শোনালো, খুব সুন্দর গাইছিল। তবে একটা কথা বলি, মালকোষ তো রাতের রাগ, তো তুমি তো শাস্ত্রীয় সঙ্গীত শিখছ, তুমি নিশ্চয়ই সেটা জানো। তাই সকালবেলা যখন গাইছো আমাদের অনুষ্ঠানে, তখন সকালবেলার একটা রাগ যদি আমাদের শোনাতে, সেটা বেশি ভালো হতো, তাই না? আবার পরে আরেকদিন ফোন করে গান শুনিও, কেমন? এবার আমাদের আবৃত্তিকার বন্ধুকে অপেক্ষা করে আছে দেখি। কি নাম বলো তোমার?
2: আমার নাম প্রিয়েল ভট্টাচার্য। সুকুমার রায়ের লেখা সৎপাত্র।
1: বলো বলো শুনি।
2: শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে? গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে, পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধনী ছেলের অধ্যাবসাই, 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষ। বিষয়াশয় গরিব বেজায়, কষ্টে শিষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভুগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের, যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে?
1: খুব ভালো ছেলে, আর তেমনি সুন্দর কবিতা বলেছে প্রিয়াল, প্রিয়াল ভট্টাচার্য, সুন্দর হয়েছে। আচ্ছা, একটা বিজ্ঞাপনের জন্য একটু থামতে হবে, তারপর আবার বাকি কথা।
3: এই দাঁড়া, আসল নোট কি খেলছিস কেন
4: ব্রো? এটা তো ছেঁড়া।
3: শোন, ভাটা ছেঁড়া বা পুরনো নোট গুলো
5: ব্যাংক ব্রাঞ্চে গিয়ে এক্সচেঞ্জ করে নেওয়া যায়।
4: ওয়াও, নতুন নোট পেয়ে যাবো।
3: হ্যাঁ, যেটা দিয়ে তুই আমাদের পিৎজা পার্টি দিবি।
6: আরবিআই কথা বলে, স্মার্ট হন কুল ঢাকুন।
1: ফিরলাম আবার শিশু মহলে।

0: তোমাদের প্রিয় সনুদা দুর্গাওয়া একটা গান শুনিয়ে দিলাম। আমরা রয়েছি আবৃত্তির আসরে, আমাদের সঙ্গে আছে আজকে শ্রীবিদ্যা, আরাত্রিকা, ঋষান, সৌরদীপ্ত, অভিরাধা আর প্রিয়াল। সবাই একটা করে কবিতা শুনিয়ে দিয়েছে, এবারে কিন্তু কবিতার দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে। শুরু করে শ্রীবিদ্যাকে দিয়েই, দ্বিতীয় কবিতা বলো।
1: আমার নাম শ্রীবিদ্যা জানা, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইচ্ছামতী কবিতাটি পাঠ করব। যখন যেমন মনে করি তাই হতে পাই, যদি আমি তবে এক্ষুনি হই ইচ্ছা।

0: বাগমতি নদী, রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধেবেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পাড়ের সাথে, আধিক কথা দিনের বেলায় আধিক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যায় দূরের মাঠে মাঠে। গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে তারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ, নাম জানিনে গ্রাম জানিনে অদ্ভুতের এক শেষ। জলের উপর ছলমল টুকরো আলোর রাশি, ঢেউয়ে ঢেউয়ে পরীর নাচন হাততালি আর হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছেন ঘাটের ধাপ, সেইখানেতেই কারা সবাই রয়েছে চুপচাপ। কোণে কোণে আপন মনে করছে তারা কি কে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। গায়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আরেক ধারে বালুর চরে রৌদ্র করে ধুধু। দিনের বেলায় যাওয়া আসা রাত্রিরে থম থম, ডাঙার পানি চেয়েছে করবে গা ছম ছম।
1: খুব সুন্দর বলেছে শ্রীবিদ্যা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ইছামতী। ভারী সুন্দর করে আবৃত্তি করলো শ্রীবিদ্যা, খুব ভালো। আচ্ছা, এবারে কাকে ডাকবো? পরের বন্ধু চলে এসো চটপট।
2: আমার নাম আরাচরেখা দাশগুপ্ত। আজকে আমি কবি সুকান্ত ভট্টাচার্যর লেখা কবিতা পুরনো ধাঁধা পাঠ করব। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে? বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খোলাম কুচি, এ কি অনা সৃষ্টি। বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে, কুড়ে ঘরেই তারা কেন মাছির মতো মরছে? ধনীর মেয়ের দামি পুতুল হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর সবার কাছে ফেলনা। বলতে পারো ধনীর মুখে যারা জোগায় খাদ্য, ধনীর পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য? হিং টিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়।
1: শুনলাম আরাত্রিকার আবৃত্তি, আরাত্রিকা দাশগুপ্ত। হ্যালো।
3: হ্যালো।
1: বলো বলো, নাম বলো, কে বলছো?
3: আমার নাম আরুষ।
1: আরুষ?
3: হ্যাঁ।
1: আচ্ছা, কোথেকে বলছো?
3: আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, শাহজাদপুর থেকে বলছি।
1: বেশ, কি শোনাবে বলো?
3: আমি একটা গল্প শোনাবো।
1: গল্প? গল্প বললে অনেকটা সময় চলে যাবে, তুমি ছোট্ট করে কিছু একটু বলো। কোনো কবিতা বলো, তোমার লেখা হতে পারে বা অন্য কোনো কিছু।
3: নতুন

0: গোটা একটা গল্প বলতে গেলে তো আমার পুরো অনুষ্ঠানটাই শেষ হয়ে যাবে, তাই না? স্টুডিওর বন্ধুরা বসে আছে, তাদের কথা শুনতে হবে, ফোনে আরও অনেক বন্ধুকে আসার সুযোগ দিতে হবে, সেই জন্য সকলকে আমরা এটাই অনুরোধ করি, ছোট্ট ছোট্ট করে বলো, গান করো কি কবিতা বলো, যাতে অনেক বেশি বন্ধু আসরে আসার সুযোগ পায়, কেমন? আচ্ছা দেখি স্টুডিওর বন্ধু এবারে কি বলছে।
1: আমার নাম ঋষান মণ্ডল, আমি আজকে কবি সুকুমার রায়ের লেখা কবিতা কাঠবুড়ো পাঠ করব। হাড়ি নিয়ে দাড়ি মুখ কে যেন কে বৃদ্ধ, রোদে বসে চেটে খায় ভিজে কাঠ সিদ্ধ, মাথা নেড়ে গান করে গুনগুন সঙ্গীত, ভাব দেখে মনে হয় না জানি কি পণ্ডিত, বীর বীর কি যে বকে নাহি

0: কে বলে কে বা বোঝে এসবের মর্ম? আরে মোলো গাধা গুলো একেবারে অন্ধ, বোঝে না কোনো কিছু, খালি করে দ্বন্দ্ব। কোন কাঠে কত রস জানে না কো তত্ত্ব, একাদশী রাতে কেন কাঠে হয় গর্ত? আশেপাশে হিজিবিজি আঁকে কত অঙ্ক, ফাটা কাঠ ফুটো কাঠ হিসাব অসংখ্য। কোন ফুটো খেতে ভালো, কোনটা বা মন্দ, কোন কোন ফাটলে কিরকম গন্ধ, কাঠে কাঠে ঠুকে করে ঠকাঠক শব্দ, বলে জানি কোন কাঠ কিসে হয় জব্দ, কাঠ কুটো ঘেটে ঘুটে জানি আমি বষ্ট, এ কাঠের বজ্জাতি কিসে হয় নষ্ট, কোন কাঠ পোষ মানে কোন কাঠ শান্ত, কোন কাঠ টিম টিমে কোন ডাবা জ্যান্ত, কোন কাঠে জ্ঞান নেই মিথ্যা কি সত্য, আমি জানি কোন কাঠে কেন থাকে গর্ত।
1: কাঠবুড়ো সুকুমার রায়ের আবোল তাবোলের কবিতা শোনালো কে? রিশান বলেছে। আচ্ছা এবারে বাকিরা, পিয়াল আছি, সৌরদীপ্ত, কে বলবে বলো এবার? টেলিফোনের বন্ধুই বা কি বলবে? হ্যালো
2: হ্যালো, নমস্কার, আমি একটি রবীন্দ্রসঙ্গীত করে শোনাচ্ছি।
1: আচ্ছা তোমার নামটা বলো, তোমার সঙ্গে তো আলাপই হলো না।
2: শিপ্রা মণ্ডল বলছি।
1: ও কোথায় বাড়ি তোমার?
2: পূর্ব মেদিনীপুর থেকে।
1: পূর্ব মেদিনীপুর, বেশ এবারে গাও।

0: বাহ, সুন্দর হয়েছে গান, সুন্দর গান শোনালো টেলিফোনের বন্ধু। এবারে স্টুডিওর বন্ধু, তুমিও শোনাও।
1: আমার নাম সৌরদীপ্ত সোম। আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বশিষ্ঠ মহামুনি কবিতা আবৃত্তি করব। রান্নাঘরের পাশে একটুকু জমি, সেটা খেলা করিতাম আমি আর অমি। ছাই জমেছিল ঠিক পাহাড়ের মতো, পোড়া কয়লায় তারে সাজিয়েছি কত। পুঁতেছি তেঁতুল বিচি তারই এক ধারে, সেটা গাছ হয় কি না তাই দেখি বারে। রোজ রোজ জল দিই সকালে বিকেলে, দুধ কিছু বাকি রাখি তাও দিই ঢেলে। একদিন ভোরে দেখি দুটি কচি পাতা, মাটির উপর থেকে তুলি আছে মাথা। দিনে দিনে দু চারিটি ডাল দিল পেতে, আমার সমান হলো দুই বছরেতে। একটি সে গাছ, সেই আমাদের বোন, আমরা দুভাই সেথা রাম লক্ষণ। বশিষ্ঠ মহামুনি তাঁরও বাসা আছে, ভুয়ে তার দাড়ি লোটে জটা লাগে গাছে। সেথায় হরিণগুলো মেনেছিল পোষ, লড়াই করিত এসে যত রাক্ষস। নবছর হলো যবে আমার বয়স, হঠাৎ বনের খেলা হয়ে গেল শেষ। বাবা গেল কালনায় রানাঘাট থেকে, আমারে কলিকাতায় মার কাছে রেখে। রাত্রিরে বালিশের পরে মাথা

0: শুয়ে তেঁতুল গাছের কথা রোজ ভাবি শুয়ে। আর সেই তপোবন নেই সেইখানে, বশিষ্ঠ মুনি আজ কোথা কে জানে।
1: কি সুন্দর কবিতা! সৌরদীপ্ত আবৃত্তি করল। এবার কে বলবে বলো? সবাই দুটো করে বলেছে প্রিয়াল আর অভিরাধা, তাই তো নামটা তোমার। কে আগে আসছো?
0: আমার নাম অভিরাধা চক্রবর্তী।
1: অভিরাধা, হ্যাঁ।
0: আমি বিদ্রোহের গান কবিতা কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা পাঠ করব। বেজে উঠল কি সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি। আমরা সবাই যে যার প্রহরী, উঠুক ডাক, উঠুক তুফান মাটিতে পাহাড়ে, জ্বলুক আগুন গরিবের হারে, কোটি কড়া ঘাত পৌঁছুক দ্বারে, ভীরুরা থাক। মানব না বাধা, মানব না ক্ষতি, চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি, রুখবে কে আর এ অগ্রগতি সাধ্য কার। রুটি দেবে না কো, দেবে না অন্ন, এ লড়াইয়ে তুমি নৌ প্রসন্ন, চোখ রাঙানিকে করি না গণ্য, ধারি না ধার। খ্যাতির মুখেতে পদাঘাত করি, গড়ি আমরা যে বিদ্রোহ গড়ি, ছিঁড়ি দুহাতের শৃঙ্খল দড়ি মৃত্যুপণ। দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে, বসে থাকবার বেলা নেই মোটে, রক্তে রক্তে লাল হয়ে ওঠে পূর্ব কোণ। ছিঁড়ি গোলামির দলিলকে ছিঁড়ি, বেপরোয়াদের দলে গিয়ে ভিড়ি, খুঁজি কোনখানে স্বর্গের সিঁড়ি, কোথায় প্রাণ। দেখব পারে আজও আছে কারা, খসাবো আঘাতে আকাশের তারা, সারা দুনিয়াকে দেব শেষ নাড়া, ছড়াবো দান। জানি রক্তের পেছনে ডাকবে সুখের বান, জানি রক্তের পেছনে ডাকবে সুখের বান, জানি রক্তের পেছনে ডাকবে সুখের বান।

0: অভিরাধা সুকান্ত ভট্টাচার্যের কবিতা শুনিয়েছে। টেলিফোনের বন্ধুও তো অপেক্ষায় আছে, আর এদিকে অপেক্ষায় আছে প্রিয়াল। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ফোনের বন্ধুর সঙ্গে গল্প করে নিই, তারপর তুমি রেডি হও, তারপর তোমার কবিতা শুনবো, কেমন? হ্যালো।
1: হ্যালো পিসিমণি।
0: হ্যাঁ আমি তো পিসিমণি, তুমি কে?
1: আমি অনুষ্কা।
0: অনুষ্কা?
1: হ্যাঁ।
0: আচ্ছা কোথেকে বলছো বলো,
1: আমি একটি কবিতা বলবো।
0: হ্যাঁ শুনবো তো, বলছি কোথেকে ফোন করছো, কোথায় বাড়ি তোমার?
1: দীঘা থেকে।
0: দীঘা?
1: দীঘা থেকে।
0: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনাও শোনাও, কি শোনাবে?
1: আমি একটি কবিতা শোনাবো। রজনীকান্ত সে নদী কো কান নাই করে নিজ ফল জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাবি কবু নাই করে নিজ দুগ্ধ পান, কষ্ট দগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ রূপে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাই খায় জল ধরে তার ঐশ্বর শুধু পরবিত করে। নমস্কার।
0: হয়ে গেল, টাটা, সুন্দর হয়েছে, আবার পরের দিন কথা হবে, কেমন? ভালো থাকবে, টাটা। আর আমার স্টুডিও একেবারে রেডি হয়ে বসে আছে প্রিয়াল, তাই না?
2: আমার নাম প্রিয়াল ভট্টাচার্য, ক্লাস ফোর, স্কুল শ্রী সারদা মিশন।
0: আচ্ছা,
2: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বুড়ি
0: বলো।
2: এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখে 720। সাদা সুতোয় জাল বুনে সে হয় না বুনন সারা,

0: কণ ছিল তার ধরবে জালি, লক্ষ কোটি তারা। হেনকালে কখন আখি পড়ল ঘুমে ঢুলে, স্বপ্নে তার বয়স খানা বেবাক গেল ভুলে। ঘুমের পথে পথ হারিয়ে মায়ের কোলে এসে পূর্ণ চাঁদের হাসিখানি ছড়িয়ে দিল হেসে।
1: বা পেয়াল শোনালো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। আজকে আমার সঙ্গে কবিতার আসরে কজন ছিল? পাঁচ বন্ধু না ছয় বন্ধু, শ্রীবিদ্যা, আরাত্রিকা, ঋষান, সৌম্যদীপ্ত, অভিরাধ্যা, প্রিয়াল, ছজন। ছজন মিলে আবৃত্তির আসরটা জমিয়ে দিয়েছে। আজকে দুটো করে কবিতা বলেছে সবাই, খুব সুন্দর বলেছে। কথা ছিল গানও শুনবো, কারণ গানের বন্ধুরাও চুপচাপ বসে আছে। তাহলে চলো আর একটু সময় নষ্ট না করে আমরা একটু গান শুনে নিই। প্রথমে একটা ছড়ার গান গাইবে আমাদের বন্ধু, কি নাম তার?
2: আমার নাম যশস্বী দাস, আমি একটা ছড়ার গান গেয়ে শোনাবো।
1: শুরু করো চটপট।

0: যশশ্রী, ঠিক বললাম নামটা, যশশ্রী ছড়ার গান গাইল। আচ্ছা, এবার একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো। বলো তোমার নামটা আগে বলো, তারপরে কি গাইছো সেটা বলো, কেমন? এসো।
1: আমার নাম অস্মিতা বরাট, আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি।

বাহ, খুব সুন্দর। আজকে গানের আসরে আমরা দুটো গান শুনে ফেলেছি, ছড়ার গান। যশশ্রী শোনালো আর অস্মিতা শোনালো রবীন্দ্রসঙ্গীত, খুব ভালো হয়েছে। আমাদের সময় তো ফুরিয়ে এসছে, আজকে হাতে আর মোটেও সময় নেই। সবাই খুব ভালো থেকো। আজকে যে বন্ধুরা স্টুডিওতে এসেছিলে, আবৃত্তি শোনালে, গান শোনালে, সবাইকে অনেক অনেক আদর। যে বন্ধুরা দূরে বসে আসো শুনছিলে এতক্ষণ, তাদেরও অনেক আদর করে দিলাম। অনেক শুভেচ্ছা সবার জন্য। খুব ভালো থাকো সকলে। আবার পরের রবিবার দেখা হবে, তখন অনেক গল্পও হবে। আজকে চলি, টাটা। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের সুচিস্মিতা পিসিমণি।

শিশুমহল শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গে শ্রাবন্তী মৈত্র।

নমস্কার, আজকের গানের ভেলায় সকল শ্রোতা বন্ধুকে আন্তরিক স্বাগত। যার কণ্ঠে একসময় গোটা বাংলা মেতে উঠেছে, বাংলা সঙ্গীত জগৎকে বছরের পর বছর ধরে সমৃদ্ধ করেছেন যিনি নিজের গানে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, প্রথম গানটি শুনেই আপনারা বুঝতেই পেরেছেন আমি বলছি প্রখ্যাত সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্রের কথা। তার গানগুলির মধ্যে দিয়ে যিনি চিরকাল বেঁচে থাকবেন শ্রোতাদের মনে। তাই আজকের গানের ভেলায় একবার ফিরে দেখা, একবার ছুঁয়ে যাওয়ার চেষ্টা নির্মলা মিশ্রের সেই অসাধারণ গানগুলিকে, যেগুলি সুরের মাধুর্যে তার প্রতিভায় একেবারে অনন্য হয়ে আছে।

একটি ঝিনুক খুঁজে পেলাম না। নিঃসন্দেহে তার অত্যন্ত জনপ্রিয় একটি গান। পুলক বন্দ্যোপাধ্যায় লেখা এই কালজয়ী গানে

0: সুরারোপ করেছিলেন সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ। এমন দরদ দিয়ে নির্মলা মিশ্র গানটি গেয়েছিলেন যে আজও বাঙালি আন্দোলিত হয় এই গানে। কয়েক প্রজন্মের কাছে এই গানটি অত্যন্ত প্রিয়। দেখি একজন শ্রোতা বন্ধু, হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: হ্যাঁ বলুন।
1: অজস্র তো গান গিয়েছেন এবং সেই সমস্ত গানের তো পেছনে যে অন্তরালের গল্পগুলো সেগুলো খুব আকর্ষণীয়। আমি সেরকমই দুটি গল্পের কথা বলি। প্রথমটা হচ্ছে রবীন্দ্র জৈন এবং নির্মলা মিশ্র জুটি, আমাদের একটা মানে মণিকাঞ্চন যুগ যাকে বলা হয়, এবং উনি যখন নির্মলা মিশ্রকে দিয়ে গান গাওয়াচ্ছেন, তো সেই সময় একবার ওনার ছেলেকে দেখলেন, নির্মলা মিশ্র ছেলেকে রবীন্দ্র জৈন দেখলেন, মানে দেখলেন মানে বুঝলেন যে ওর একটা ছেলে আছে, তার সঙ্গে আলাপ হলো, পরিচয় হলো।
0: আচ্ছা।
1: এবং ওনার ছেলেকে উনি অত্যন্ত আদর করে কাছে ডেকে বললেন যে তাহলে যখন ছেলে আছে তাহলে ছেলেকে নিয়ে একটা গান আপনার জন্য করি। করে সেই বিখ্যাত গান করা হলো, সোনা মেঘে রোদের ঢিলমিল, দেখে খোকন হাসি খিলখিল। আরেকটি গানের কথা বলবো, এটা নিয়ে আমার একটা খুব ছোট্ট স্মৃতি আছে। আমাদের এখানে নির্মলা মিশ্র একটি অনুষ্ঠানে গাইতে এসেছিলেন এবং আমি তখন একদম মানে স্কুলের শেষ দিকে বা মানে একদম টিনে পড়ি, তো আমি গিয়ে বলেছিলাম যে একটু আবেশে মুখ দিকে গানটা শোনাবেন। তখন আমাকে বললেন, তুমি আমাকে এই গান শোনাতে বলছো, আমার প্রেশার কত জানো, আমার কত শরীর খারাপ, খুব এত শরীর খারাপ নিয়ে এই গান গাওয়া যায় না। তারপরে অনুষ্ঠান শুরু করলেন, আমরা বসেছি, উনি বললেন, এই ছেলে যে আমার কাছে আবেশে মুখ দিকে গানটা শুনতে চেয়েছিলে, উঠে দাঁড়াও। আমি উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে বললেন, এই গানটা কার লেখা জানো? আমি, হ্যাঁ, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং রতু মুখোপাধ্যায়ের সুর, এবং একটি বিখ্যাত ইংরেজি কবিতার অনুসরণে পুলক বন্দ্যোপাধ্যায় এই গান লিখেছিলেন। বললে, বা তুমি তো সব জানো, তাহলে তো তোমাকে বউ কথা কও শোনাতেই হবে। করে আবেশে মুখ ঢেকে এই গানটি তিনি শুনিয়েছিলেন। তো আজও যখন এই গান শুনি এবং নির্মলা মিশ্রের সেই অনুষ্ঠানটি মনে পড়ে এবং তার সেই আমাকে মানে আমার অনুরোধ রাখার কথাও মনে পড়ে। ধন্যবাদ আপনাকে।
0: আপনাকেও ধন্যবাদ, ভালো থাকুন। রবীন্দ্র জৈনের কথা উঠল তো, আরেকটি গান তোমার আকাশ দুটি চোখে, অত্যন্ত জনপ্রিয় গান নির্মলা মিশ্রে। ভবেশ গুপ্ত লেখা এই অসাধারণ গানটিতে সুরারোপ করেছিলেন রবীন্দ্র জৈন। বাংলা গানের ইতিহাসে প্রেমের গানের সংকলনে এটি চিরকালীন স্থান করে নিয়েছে। আসুন শুনি সেই গানটি।

নির্মলা মিশ্রের ডাকনাম ছিল ঝামেলা। তিনি জন্মেছিলেন গান বাজনার পরিবারে। ছোটবেলায় নাড়া বেঁধেছিলেন তার বাবা পণ্ডিত মোহিনীমোহন মিশ্রের কাছে। তখন থেকেই জোর কদমে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা শুরু করেন। কিন্তু সেই সময় আচমকায় তাঁর টাইফয়েড হয়। সেই সময় টাইফয়েড ছিল এক দুরারোগ্য ব্যাধি। সেই সময়কার প্রথিত যশা চিকিৎসক বিধানচন্দ্র রায়ের চিকিৎসায় নির্মলা সুস্থ হন, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়ায় অত ছোট বয়সেই তাঁর হৃদরোগ দেখা দেয়। বিধানচন্দ্র রায়ের কড়া নির্দেশ ছিল আর গান শেখা চলবে না। কিন্তু নির্মলাকে দমাইকে সবাইকে লুকিয়ে আধুনিক গান শিখতে শুরু করেন। অনেক পরে তার বাবা তাকে এই ধরনের গান শেখার অনুমতি দেন। এরপরে একাধিক সঙ্গীত ব্যক্তিত্বের কাছে তিনি প্রশিক্ষণ নেন এবং প্রথম রেকর্ড 1957 সালে। অজস্র অবিস্মরণীয় গান গেয়েছেন নির্মলা মিশ্র। এই স্বল্প পরিসরে তো সব আজকে আমরা ছুঁতে পারবো না, তবু আধুনিক গান তো এতক্ষণ শুনলাম। এবারে একটি নির্মলা মিশ্রের কণ্ঠে আমরা লোকগীতি শুনি।

0: হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার,
1: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন।
1: 30শে জ্যৈষ্ঠের সকালে আপনার সুন্দর উপস্থাপনায় এমরি মোনা মিশ্রের গানগুলো শুনে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমরা আগে এই গানগুলো গ্রামোফোন রেকর্ডে শুনতাম, কোনোটা ছিল 78 RPM এর রেকর্ড, কোনোটা ছিল 45 RPM, কোনোটা ছিল 33 RPM।
0: সেসব তো নস্টালজিয়া আক্রান্ত দিন,
1: এবং সেই রেকর্ডে একটা সারফেস নয়েজ থাকতো। শুনেছিলাম গান, ওই প্রথম শুনেছিলাম প্রবীর মজুমদারের কথায় ও সুরে, ঘুমিয়েছিলাম মায়ের কোলে মাঝে কখন গেছে চলে। তারপরে একটি গান শুনেছিলাম ওনারই কণ্ঠে, যে মনে করো তুমি আমি মনে মনে চলে গেছি ওই গেরুয়া মাটির পথ ছাড়িয়ে। অসাধারণ লাগতো তখন সারফেস নয়েজের সঙ্গে এই গানগুলো বাজতো। আরেকটা ছিল ভূপেন হাজারিকার সুরে, সবুজ পাহাড় ডাকে আয়রে ছুটে আয়।
0: ঠিক আছে, এবারে আপনি শুনে এই গানটি শোনাই। এবারে
1: আমাদের খুব ভালো লাগছে,
0: ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। নমস্কার।

সবুজ পাহাড় ডাকে তার একটি আনন্দের গান, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় আর ভূপেন হাজারিকার সুর করা গানটি আজও সমানভাবে জনপ্রিয়। প্রায় 50 বছর আগে লেখা এই গানটি, এখনও কি ভীষণ জনপ্রিয় ভাবতেই অবাক লাগে।

গানটি আমরা শুনলাম বিল্লমঙ্গল ছায়াছবি থেকে। নির্মলা মিশ্র একবার 2001 সালে দূরদর্শনের একটি বিশেষ অনুষ্ঠানে জিভের তলায় দুটো ওষুধ রেখে টানা গান গেয়েছিলেন প্রায় 2 ঘন্টা। আর এরপরে তার বাইপাস সার্জারি হয়। হ্যাঁ, এরকমই ডাকাবুকো ছিলেন নির্মলা মিশ্র। বিশেষ করে সঙ্গীত ছিল তার প্রাণ, তার জীবন, তার চেতনা। আর তাই এই স্বল্প পরিসরে আমরা তার খুব অল্প গানকে ছুঁতে পারলাম। তবু একদম শেষে আরেকটি অত্যন্ত জনপ্রিয় গান এবং তারও অত্যন্ত প্রিয় গান।

গানটি শুনছিলেন নির্মলা মিশ্রের কণ্ঠে। আজকের গানের ভেলা এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলাম শ্রাবন্তী মৈত্র। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান একুশে সাহিত্য। উপস্থাপনায় অর্পণ চিন্না এবং মৌলি সরকার।

0: স্টুডিওর ঘড়ির কাঁটায় সময় জানান দিয়ে দিয়েছে সকাল 11টা বেজে গেছে।
1: হ্যাঁ, আর আজকের দিনটা হলো রবিবার, অবশ্যই ছুটির দিন। আর যুববাণীর রবিবারের আসর মানে কিন্তু একুশে সাহিত্য।
0: তবে মৌলি, আজকের আসরেও আমরা বাংলা সাহিত্যের কোন বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা যদি শ্রোতা বন্ধুদের জানিয়ে দেওয়া যায় তাহলে বোধহয় বিষয়টা বেশ ভালো হয়, কি না?
1: একদম। যদি একটু ক্যালেন্ডারের পাতার দিকে একবার যদি খেয়াল করি আমরা, কারণ খেয়াল করাটা দরকার, কারণ 12ই জুন আমরা যে দিনটা পেরিয়ে এসেছি সেই দিনটা পালন করা হয়েছে ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড লেবার।
0: আর এই দিনটাকে মাথায় রেখেই আজকের আসরে আমরা বাংলা সাহিত্যের এমন কিছু গল্প এবং কবিতাকে তুলে ধরার চেষ্টা করব বা চেষ্টা করেছি যেগুলো সাধারণভাবে বলা যেতে পারে কিছু চরিত্র, যে চরিত্রগুলোর আদতে কিন্তু থাকা উচিত ছিল পাঠশালায় বা বিদ্যালয়ে, কিন্তু ভাগ্যের পরিহাসে তাদের জায়গা হয়ে গেছে কোনোভাবে কলকারখানায়, যেটা কিন্তু একেবারেই কাম্য নয়।
1: একদম একদম। আর আজকের আমাদের অনুষ্ঠানের শুরুতেই প্রথম যে গল্প রয়েছে সেটা হলো অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে না শুরু করলেই নয়, কবিগুরুর লেখা গল্প পোস্টমাস্টার। আর গল্পের পটচরিত্র বা মানে যেটা আমরা দেখতে পাই সেটা একদম প্রথম যেটা শুরু হয় সেটা একদম একটা প্রত্যন্ত গ্রামে,
0: যে গ্রামের নাম উলাপুর। তরুণ পোস্টমাস্টার এসেই বুঝতে পারলেন যে এখানে তার সময় কাটানো কিন্তু খুব কঠিন হবে, আর হবে নাই বা কেন, তিনি খোদ কলকাতার একজন মানুষ, সেই কলকাতা ছেড়ে একটা অত্যন্ত প্রত্যন্ত গ্রাম সেটা হচ্ছে উলাপুর, সেখানে এসে পৌঁছেছেন। আর এই যে সেখানে এসে তিনি পৌঁছেছেন, তো সেখানে কোনোভাবে তো তাকে সময় কাটাতে হবে, তা সেই সময় কাটানোর হদিশ তিনি কিভাবে খুঁজে পেলেন বলতো মৌলি?
1: যতদূর আমি পড়েছি গল্পটা, সেখানে বলা আছে যে এখানে মানে পোস্টমাস্টার যখন সেই গ্রামে আসেন সেখানে এসে তার এক তরুণ অনাথ কিশোরীর সঙ্গে পরিচয় হয় যার নাম ছিল হচ্ছে রতন। পোস্টমাস্টার বাবুর 5 মাসের কাজ করে দেওয়ার জন্যই তার সঙ্গে মোটামুটি যোগাযোগ তৈরি হয়েছে ছিল রতনের।
0: আর যেহেতু পোস্টমাস্টারের চাকরির বেতন খুবই কম, তাই নিজের রান্না নিজেকেই করতে হয়, কিন্তু রতন

0: এর যেই আবির্ভাবটা হলো সেই মুহূর্তে কিন্তু কি হলো না, এই বিভিন্ন ঘরোয়া কাজ, রান্নাবান্নার কাজ যেগুলো করতে হচ্ছিল সেগুলো কিন্তু তিনি রতনের কাছ থেকে সেই সাহায্যগুলো পেতেন, এবং রাত্রিরে যে রান্না করে দেওয়া বা জল তুলে রাখা স্নানের জন্য সেই সমস্ত সাহায্য কিন্তু রতনই করছিল।
1: একদম। আর পোস্টমাস্টার কিন্তু আদতে শহুরে মানুষ, তাই খুব স্বাভাবিকভাবেই সময়ে কিছুতেই কাটতে চাইতো না। তো এরপর তিনি ঠিক করলেন যে রতনকে লেখাপড়া শেখাবেন। তো সেই মতন লেখাপড়া শেখানো শুরু হলো। দুপুরবেলা পোস্টমাস্টার রতনকে ডেকে পাঠালেন। রতন তখন পেয়ারাতলায় পা ছড়িয়ে বসে কাঁচা পেয়ারা খাচ্ছিল। হঠাৎ করে দাদাবাবুর ডাক শুনে সে দৌড়ে গেল। পোস্টমাস্টার বললেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো।
0: এবং সমস্যাটা কোথায় হলো না, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্তবর্ণ সবকিছুই যখন আস্তে আস্তে শুরু হলো, মানে ওই বলে না কিছু কিছু সময় আমাদের জীবনের ভালো মুহূর্তগুলো যখন শুরু হয় তখন ভাগ্যের পরিহাসে আমরা সেই সময় খারাপ মুহূর্ত বা খারাপ কিছু অভিজ্ঞতার সম্মুখীন হই, সেটাই কিন্তু হয়েছিল।
1: হ্যাঁ, এবং ব্যাপারটা এরকম যে হঠাৎ শরীর খারাপে পড়লেন কিন্তু আমাদের পোস্টমাস্টার বাবু। আর শরীর খারাপ থেকে যখন সেরে উঠলেন তখন ঠিক করলেন যে আর নয়, এবার কলকাতায় বদলিটা করে নিতেই হবে।
0: একদম। আর বদলির আবেদন তিনি দিলেন, কিন্তু ওই যে ভাগ্যের পরিহাস, বদলির আবেদন কিন্তু খারিজ হয়ে গেল। আর এই যে খারিজ হতে পারে বদলির আবেদন, সেটা কিন্তু একেবারেই তিনি ভাবতে পারেননি। আর শেষমেশ চাকরিতে ইস্তফা দিয়ে কলকাতা ফিরবেন এটাই ঠিক করলেন। কিন্তু একটা অনাথ কিশোরী সামান্য ভালো থাকার জন্য পোস্টমাস্টারবাবুর বিভিন্ন কাজের সঙ্গে যে জুড়ে ছিল এই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে একটা ছেদ হলো।
1: একদম। আর রতনের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু বিভিন্ন দিক ভাবনা চিন্তা করে শেষমেশ একাই ফিরতে হলো পোস্টমাস্টার বাবুকে। যে ছোট ছোট মানুষগুলোর আমাদের এই সমাজে ভালো থাকাটা নিতান্তই খুবই দরকার, যে ছোট ছোট মানুষগুলোর ছোট্ট হাতে রং পেন্সিল থাকার কথা, সেই মানুষটার হাতে হঠাৎ রান্নার কাঠ, ভারী লোহার বালতি এগুলো উঠে আসে। আর এইভাবেই অভাবী সংসারের রোজকার জীবনের গল্পটা চাইলেও কিন্তু রামধনুর মতন রঙিন হয় না। তাদের জীবন সাত রং ধূসরতার মধ্যেই আটকে থেকে যায়।
0: তবে আমরা গানে গানে তো রামধনুর ছোঁয়া দিতেই পারি, কি বলি?
1: অবশ্যই।
0: তাই আপাতত লোপামুদ্রা মিত্র কিন্তু এক ছোট্টে আকাশের খোঁজ দিচ্ছে। রইল তোমার জন্য লোপামুদ্রা মিত্র, আর তার উপরে ফিরে আসছি আবার। তোমাদের সঙ্গে রয়েছি আজকে আমি অর্পণ, এবং আমার সঙ্গে রয়েছে
1: আমি মৌলিক।

0: ফিরলাম একটা গানের পর, এক ছুটে যেরকম করে আমরা গানে চলে গেছিলাম সেরকম করেই বলা যায় যে আবার এক ছুটে আমরা গান থেকে গল্পে ফিরে এসেছি। আর আমরা আজকে একুশে সাহিত্যের অনুষ্ঠানে রয়েছি, আমি তোমার সঙ্গে তোমার যুববাণীর বন্ধু মৌলি, এবং আমার সঙ্গে রয়েছে
1: আমি অর্পণ,
0: একদম। আর আমরা আজকে কথা বলছি শিশু শ্রমিকদের মানে উল্লেখ যে যে সাহিত্যে আমরা পেয়েছি এখনো পর্যন্ত সাহিত্য এবং কবিতায়, সেই সাহিত্য এবং কবিতাগুলো নিয়েই আমরা আজকে তোমাদের সঙ্গে গল্প করছি। এবার আমরা যে গল্পগুলো বলছিলাম সেটা ছিল একদম শুরুতে যেটা বললাম তোমাদের, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার। সেখানে তো আর রতনের পড়াশুনো করাটা চুকেই গেল আলটিমেটলি, তারপরে আর হয়ে উঠল না, কিন্তু এইভাবে তো অনেক গল্প থাকে। এবার আরেকটা যেটা গল্প সেটা হচ্ছে বলবো তোমাদেরকে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি।
1: আমাদের বা আমরা আমাদের চারপাশের বিভিন্ন ধরনের পেশার মানুষদের সংস্পর্শে তো আমরা আমাদের জীবনে আসি, এবং আমরা আমাদের জীবনের একটা খুব বড় বদভ্যাস আছে, সেটা সকলেরই কম বেশি রয়েছে। সেটা হচ্ছে ধরো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে মনে হলো যে পাশে যে মানুষটি আর কি অন্য একটা কাজের সঙ্গে লিপ্ত, যে মানুষটি আমার যে পেশার সঙ্গে সেই পেশার সঙ্গে লিপ্ত নয়, আমি দেখে ভাবছি আহা কি মানুষটার ভালো জীবন, এই মানুষটা যখন যা পারছে করতে পারছে, এটা বিক্রি করছে ওটা বিক্রি করছে, এইভাবে চলছে, এর সঙ্গে গল্প করছে ওর সঙ্গে গল্প করছে, কিন্তু তার জীবনটাও যে হ্যাসেল ফ্রি নয়, তার জীবনটাও যে একদমই স্বাভাবিকভাবে চলছে না, এটা কিন্তু আমরা ভাবতে পারি না।
0: একদম, অবশ্যই
1: তার জীবনেও যে সমস্যা রয়েছে সেটা কিন্তু আমরা চট করে বুঝতে পারি না।
0: এটা আমরা প্রত্যেকেই মনে করি, যাকে আমরা সামনে দেখি মনে হয় তাদের জীবনটা খুব সহজ, আসলে সেটা নয়। আবার তার মনে হয় যে আমার জীবনটা হয়তো খুব সহজ, এটাও হয়। কিন্তু আমাদের লেখক এখানে তুলে ধরেছিলেন যে যে মানুষেরা তাদের রোজকার জীবন নির্বাহ করেন মাছ ধরার মধ্যে দিয়ে, তাদের জীবনের কিছু কঠিন বাস্তব পরিস্থিতি উঠে এসেছে এই গল্পের মাধ্যমে।
1: আর এই যে আমাদের রোজকার জীবনে কিছু চোখে না পড়ার ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, পদ্মা নদীর মাঝি গল্পের মাধ্যমে মাছ ধরার মাধ্যমে যারা জীবিকা নির্বাহ করেন তাদের জীবনেরই কিছু অজানা গল্প আমরা এর স্বাদ পেয়েছি গল্পের মাধ্যমে। দারিদ্র্যের কারণে এই সমস্ত পরিবারের শিশুরা খুব অল্প বয়স থেকেই পরিবারের আয়ের বিভিন্ন উৎসের ক্ষেত্রে যে সমস্ত কাজগুলো জড়িয়ে থাকে সেগুলিতে নিজেদের অজান্তেই তারা জড়িয়ে পড়েন। খুব ছোট্টবেলা থেকেই ছোট্ট ছোট্ট মানুষগুলো যাদের রোজকার জীবন কাটা উচিত পাঠ্যবই আর রং পেন্সিলের ভিড়ে, তাদের শৈশবটা কোথাও গিয়ে কাটে মাছ ধরা, মাছ বাছাই করা, জাল মেরামত করা বা মাছ বাজারে নিয়ে যাওয়া, এই সমস্ত বিভিন্ন গৃহস্থালির কাজের মধ্যে দিয়ে।
0: আর এই ছোটবেলা থেকে কিন্তু শিক্ষার সুযোগ থেকে তারা একদম বঞ্চিত হয়ে যায়, শুধুমাত্র জীবিকার তাগিদে শ্রমে নিযুক্ত হয়। কিন্তু অর্পণ একটা বিষয় ভেবে দেখো যে এই শিশুদের শ্রম পরিবারকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের শৈশব, শিক্ষা, স্বাভাবিক বিকাশ আকস্মিকভাবে কিন্তু থেমে যায়।
1: তাই খুব স্বাভাবিকভাবেই শিক্ষালাভ বা শৈশবের স্বাভাবিক আনন্দ উপভোগের সুযোগ তাদের কিন্তু খুব কম। পরিবারের বেঁচে থাকার প্রয়োজনে শিশুদের শ্রম একটি অনিবার্য বাস্তবতা দিয়ে কিন্তু তাদের জীবনে ধরা দেয়।
0: একদম। আর আমরা যেমন শিল্পীর সৃষ্টি দেখে অবাক হই, ঠিক তেমন ভাবেই মানিক বন্দ্যোপাধ্যায় তার কলমের জাদুতে শিশু শ্রমকে তুলে ধরেছেন তার গল্পের আঙিনায়। তিনি শিশু শ্রমকে কিন্তু সমর্থন একেবারেই করেননি,
1: একদম,
0: বরং সমাজের অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র্যের নির্মম চিত্রটা খুব নিপুণভাবে এঁকেছেন তার কলমে।

0: কালিতে। তার দৃষ্টিতে বারবার ধরা পড়েছে শিশুদের শ্রমে নিযুক্ত হওয়া কোনোভাবেই কাম্য নয়, বরং অর্থনৈতিক সমস্যার ফলাফল। শিশুদের শৈশব, শিক্ষা ও মানসিক বিকাশ দারিদ্র্যের কারণে কিন্তু বাধাগ্রস্ত হয়েছে বারবার, আর এই বাস্তবতাই ফুটে উঠেছে উপন্যাসের মাধ্যমে। ভালো থাকার ইচ্ছে আমাদের সবার মনের মধ্যেই থাকে, আর যে ছোট মানুষগুলোর মনের মধ্যে রামধনু রঙের খেলে বেড়ানোর কথা, তাদের জীবনে একটু ভালো থাকার উৎসটা শ্রমের বিনিময়ে হোক, এটা কিন্তু আমরা কখনোই চাই না।
1: আর ওই যে মৌলি যেটা বললো যে রামধনুর রং, মানে যে মানুষগুলোর জীবনে, মানে জীবনটায় আলোতে আলোতে ঢাকার কথা ছিল, সেই মানুষগুলোর জীবন কোনোভাবেই অন্ধকার হয়ে যাওয়াটা উচিত নয়। রইল তোমার জন্য গান, আর তার আগে তোমার জন্য রয়েছে একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি গানের ওপারে, তোমার জন্য গান রইল অনুপম রয়ের কণ্ঠে।
2: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
3: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
2: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
3: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
2: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

0: पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा।
1: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
0: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
1: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
2: ফিল্ম গানের পর এবং তারপর একটা বিজ্ঞাপন বিরতি। আর আমরা আজকে আছি একুশে সাহিত্য নিয়ে তোমাদের সঙ্গে গল্পে, অবশ্যই। আর গল্পে যাওয়ার আগে তোমাদেরকে বলছিলাম পদ্মা নদীর মাঝির কথা। এবার আমরা বলবো তোমাদেরকে এমন কিছু একটা, এমন একটা গল্প যেটার মানে কি বলবো, এত গল্পের কথা আমরা বলছি, সেই গল্পগুলোর মধ্যে দিয়ে যে চরিত্রকে আমরা তুলে ধরছি সেই চরিত্রগুলোর ডেস্টিনেশন হওয়ার কথা ছিল স্কুল, কিন্তু ভাগ্যচক্রে শৈশব বন্দী হয়েছে শ্রমের কঠিন বাস্তবতায়।
3: আর এরপর আমরা যে গল্পে যাব সেই গল্পের নাম হচ্ছে পুঁই মাছা। বুঝলে মৌলি, এই গল্পের মাধ্যমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের চারপাশের সমাজের কঠিন পরিস্থিতির গল্প কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন।
2: একদম। গ্রামের সাধারণ মানুষ সারাদিন অভাব অনটনের মধ্যেও জীবনযাপন করে। তাদের সুখ দুঃখ, আশা নিরাশা এবং সংসারের ছোট ছোট এই ঘটনাই কিন্তু গল্পের মূল উৎস। তবে বন্ধুদের কাছে এই গল্পের নামকরণের পেছনের গল্পটাও কিন্তু বলতে হয়।
3: সেই গল্পটা হচ্ছে যে এই পুঁই মাছা, তার কারণ হচ্ছে পুঁই শাকের মাছা পরিবারের কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা বই নিয়ে চলেছে। এটি শুধুমাত্র সবজি উৎপাদনের একটা মাধ্যম নয়, বরং পরিবারের সদস্যদের শ্রম, যত্ন এবং আবেগের প্রতীক। দরিদ্র সংসারে সামান্য একটি সবজিও অনেক বেশি মূল্যবান, সেটাই কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছে এই গল্পের নামের মাধ্যমে, বা গল্পের নামের সার্থকতা কিন্তু এখানেই আমাদের কাছে ধরা দেয়।
2: একদম। গল্পে দেখা যায় সংসারের প্রত্যেক সদস্য কোনো না কোনোভাবে পরিবারের কাজে যুক্ত। বড়রা যেমন পরিশ্রম করে সংসার চালায়, আর ঠিক তেমনই ছোটরাও কিন্তু নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করে। গ্রাম্য অঞ্চলের স্বাভাবিক জীবনযাপন উঠে এসেছে কবির কলমে। শিশুরা পরিবারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিবারের পাশে রয়েছে। তারা কিন্তু শুধুমাত্র দর্শক নয়, বরং সংসারের বিভিন্ন কাজে সক্রিয়ভাবে কিন্তু অংশগ্রহণও করছে।
3: আর্থিকভাবে সামান্য পিছিয়ে পড়া পরিবারের শিশুরা খুব ছোটবেলা থেকেই দায়িত্ববোধের শিক্ষা লাভ করে, আর এই সমস্ত কারণে বিভিন্ন স্বাভাবিক চাহিদার থেকে বঞ্চিত হয় শিশুরা, এবং দারিদ্র্যজনিত বাস্তবতার কারণে তারা খুব ছোটবেলা থেকেই পিঠে দায়িত্বের বোঝা চাপিয়ে নেয়। আর এই দায়িত্ববোধের পাঠ শিখতে গিয়ে তাদের রোজকার জীবনে যে রামধনুর মতো যে জীবনটা ছিল বা থাকা উচিত, সেটা কোথাও গিয়ে ওই অন্ধকারে মিলিয়ে গেছে।
2: একদম। আর এই অন্ধকারের মধ্যে যে শুধুমাত্র শৈশব পূর্ণতা পায় না তা কিন্তু নয়, এর সঙ্গে অপূর্ণ থেকে যায় তাদের জীবনের প্রাথমিক শিক্ষা।
3: একদম।
2: জীবনের যে সময়টা বর্ণের সঙ্গে পরিচয় ঘটা দরকার ছিল, সেই সময় তাদের পরিচয় হয় জীবনের কঠিন বাস্তব মুহূর্তগুলোর সঙ্গে। আর এরপর আমাদের ঝুলিতে কোন খোঁজ পাওয়া যাবে, কোন গল্পের খোঁজ আমরা দিতে পারি বন্ধুদের?
3: এরপরে যে খোঁজ রয়েছে সেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি বাঁকের উপকথা।
2: বাহ, খুব পছন্দের একটা গল্প আমার হাসুলি বাঁকের উপকথা। কারণ এমন একটা গল্প না, মানে একটা নদীকে কেন্দ্র করে একটা গল্প, এবং সেখানে যে চরিত্রগুলো গড়ে উঠেছে সেগুলো খুব অন্যরকম চরিত্র।
3: নদীর নাম হচ্ছে অজয়। অজয় নদীর একটি বাঁক যা হাসুলি বাঁক নামে পরিচিত। আর এই অঞ্চলে বসবাস করেন কাহার সম্প্রদায়ের মানুষ। আর তাদের কথা যদি এক ধরনের বা এক কথায় বলা যেতে পারে, তাহলে বলতেই হয় যে তাদের জীবনের বেশিরভাগ সময়টাই কিন্তু কাটে বিভিন্ন ধরনের শ্রমে অংশগ্রহণ করে।
2: একদম। আর এই যে তোমাদেরকে বিভিন্ন চরিত্রের বিভিন্ন ধরনের শ্রমে অংশগ্রহণ করার কথা অর্পণ বলল, সেই শ্রমের আঙ্গিক কিন্তু নানান রকমের হয়। তারা জীবিকার জন্য জমিদারের কাজে একদিক থেকে যেমন নিয়োজিত, ঠিক তেমনভাবেই কৃষিকাজে আবার অন্যদিকে মালবাহী শ্রমে এবং নানা ধরনের শারীরিক পরিশ্রমে যুক্ত থাকে।
3: তবে জানো মৌলি, তাদের মধ্যে কিন্তু কিছু কুসংস্কারও ছিল।
2: আচ্ছা, কিরকম কুসংস্কার?
3: সেটা হচ্ছে এই, যেমন তারা মনে করত যে পূর্বপুরুষদের নিয়ম মেনেই তাদের সমাজে চলতে হবে, এবং এক কথায় তারা পূর্বপুরুষদের প্রথা সংস্কার এবং সেই সঙ্গে সামাজিক নিয়মকানুন এইগুলোর প্রতি কিন্তু খুব অনুগত ছিল, এইগুলো কোনোভাবেই ভাঙা যাবে না, এটাই তারা ভেবে নিয়েছিল, অনেকটা কবিগুরু রচলায়তনের মতো।
2: একদম একদম একদম। উপন্যাসের এক জায়গায় দেখা যায় যে আধুনিকতার প্রভাব ধীরে ধীরে হাঁসুলি বাঁকের সমাজে প্রবেশ করছে। এই যেমন ধরো রেল লাইন, শিল্পায়ন, নতুন কর্মসংস্থান, বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ, এই সব কিছুর সঙ্গেই আস্তে আস্তে কিন্তু কাহার সম্প্রদায় পরিচিত হতে শুরু করেছে। আর এখানেই শুরু হলো আরো এক সমস্যা।
3: সেটা কিরকম?
2: এই পরিবর্তনের ফলে পুরনো বিশ্বাস ও নতুন বাস্তবতার মধ্যে একটা অবশ্যই দ্বন্দ্ব সৃষ্টি হবে, এবং তাই হয়। একদিকে প্রথা ও সংস্কারের প্রতি আনুগত্য, আবার অন্যদিকে উন্নত জীবনযাত্রার প্রতি আকাঙ্ক্ষা। এই দ্বন্দ্ব কিন্তু গভীরভাবে প্রকাশ পেয়েছে এই উপন্যাসের মধ্যে।
3: আর এই যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব এবং বিভিন্ন ধরনের যে যোগাযোগের মাধ্যমে একটা ধাক্কা লেগেছে তাদের মধ্যে, এইগুলো যেমন রয়েছে, কিন্তু সেই সঙ্গে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে কাহার সম্প্রদায়ের যে শিশুরা তাদের জীবনও কিন্তু বিভিন্ন কঠিন পরিস্থিতির কথা বলছে। শিশুদের জীবন বড়দের জীবন থেকে যে খুব একটা আলাদা তা কিন্তু একেবারেই নয়। ছোট্ট ছোট্ট মানুষগুলো পরিবারের বিভিন্ন ধরনের কাজে অংশগ্রহণ করে, কৃষিকাজে সাহায্য করে, সেই সঙ্গে বড়দের সঙ্গে নানা ধরনের শ্রমে সাহায্য করে, খেলাধুলার এবং শিক্ষার খুব একটা সুযোগ কিন্তু তারা পায় না। তাদের বেশিরভাগ সময়টাই জীবনের কেটে যায় শ্রম জাতীয় কাজে অংশগ্রহণের মধ্যে দিয়ে।
2: একদম। শিশুরা হচ্ছে সমাজের সংস্কার, বিশ্বাস এবং জীবনধারা ছোটবেলা থেকেই কিন্তু আত্মস্থ করে, ফলে তারা অল্প বয়সেই প্রাপ্তবয়স্কদের মতোই দায়িত্বশীল হয়ে ওঠে। ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের সীমাবদ্ধতার মধ্যে দিয়ে কাটানোর মাধ্যমে তাদের ছোটটা মানে ছোটবেলাটা অনেকটাই কিন্তু অন্যরকমভাবে স্বাভাবিকতার তুলনায় গড়ে ওঠে। আর ঠিক এই কারণেই তাদের স্বাভাবিক বিকাশ অনেকটাই বাধাপ্রাপ্ত হয়।
3: আর এই গল্পে যে সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ কাহার সম্প্রদায়, এই সম্প্রদায়ের ক্ষেত্রে তারা মনে করে যে শ্রম শুধুমাত্র জীবিকা নয়, তাদের একটা পরিচয় হলো শ্রম। আর এর একটা অদ্ভুত কারণ কি জানো? তাদের বিশ্বাস অনুযায়ী এই শ্রমই হলো তাদের জীবনের প্রধান ভিত্তি।
2: একটা অদ্ভুত ভাগ্যের পরিহাস, তাই না?
3: হ্যাঁ,
2: যে বয়সে ক্রিকেট ব্যাট, সহজ পাঠ, বর্ণ পরিচয়, ব্ল্যাক বোর্ড, চক, ফুটবল কিংবা গল্পের বইয়ে মুগ্ধবানোর কথা ছিল, সেই বয়সে দাঁড়িয়ে তাদের জীবনের মূল মন্ত্র কিন্তু হয়ে যায় শ্রম।
3: আর শুধু তাই নয়, তাদের কাছে এর বিকল্প পথ সেটাও কিন্তু শ্রম। আমরা সবাই একটু ভালো থাকতে চাই, একটু ভালো রাখতে চাই আমাদের কাছের মানুষটাকে, পাশের মানুষটাকে। আমাদের কাছের মানুষটার ভালো থাকার হদিশ যেমন আমাদের কাছে থাকে, ঠিক তেমনিভাবেই তার মুখের হাসিটাও কিন্তু আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমেই কিন্তু বজায় থাকে। কিন্তু সমস্যাটা কি জানো? আমরা উন্নতি বলতে পড়াশোনা এবং শিক্ষার মাধ্যমে নিজেদেরকে উন্নত করার চেষ্টা করি, নিজেদেরকে আরও বেশি বেটার পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করি পড়াশোনা এবং শিক্ষার মাধ্যমে। কিন্তু ওই মানুষগুলোর কাছে বিষয়টা একটু আলাদা।
2: একদম। তাদের কাছে ভালো থাকার হদিশটা কিন্তু লুকিয়ে রয়েছে ওই যে রাতে সবাই মিলে ভাতের ফ্যান ছেড়ে গরম ভাত খাওয়ার আনন্দে। যে মানুষগুলো রোজকারের জীবনে নুন আনতে পান্তা ফুরোয়, সেই মানুষগুলোর ভালো থাকার চাহিদাটা কিন্তু বড্ড সামান্য। আমাদের এখনকার রোজকার জীবনের সঙ্গে তাদের জীবনের পার্থক্য কিন্তু অনেকটা। আমাদের জীবনযাপন তাদের কাছে আকাশ কুসুম ভাবনা। তবে অর্পণ, এই সব কিছুর ওপরে একটা কথাই কিন্তু বারবার উঠে আসছে, সেটা হলো একটু ভালো থাকা। আর একটু ভালো থাকার হদিশ খুঁজতে গিয়েই ধাঁধার থেকেও জটিল হয়ে যায় এই ছোট্ট রামধনু জীবনগুলো।
3: ঠিক। আপাতত তোমার জন্য রাখবো একটা বিজ্ঞাপন বিরতি, আর বিজ্ঞাপন বিরতির ওপারে তোমার জন্য থাকবে সামন্তক মুখোপাধ্যায় এবং অরুণা দাসের কণ্ঠে হামি সিনেমা সাউন্ডট্র্যাক থেকে খোলা টিফিন বক্স। আপাতত গানে গানে তোমাকে টিফিন বক্সের একটা স্বাদ আমরা দিতেই পারি।
2: একদম।
1: योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
0: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
1: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जाँच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।

0: টিফিন বক্সের গল্প শুনে আমরা ফিরলাম, কিন্তু আমরা তো আজকে যাদের কথা বলছি তারা কি অত সুন্দর সুন্দর খাবার খেতে পারে? জানি পারে না, কারণ তাদের হয়তো সেই সুযোগটা হয়ে ওঠে না বা সেই ভাগ্যটা তাদের নেই। কারণ এই যে ছোটোবেলা থেকেই কাজ করতে করতে তাদের আর না টিফিন বক্স খোলা হয়েছে না বই খোলা হয়েছে। এইবার আমরা এতক্ষণ যে গল্পগুলোর কথা বলছিলাম, সেই গল্পগুলোর পর আমরা যদি একটু কবিতার কথা বলি।
1: একদম, এই যে বিভিন্ন সময় আমরা দেখেছি কবি বা লেখক, তারা কিন্তু তাদের লেখনীর মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে শিশু শ্রমের বিরুদ্ধে।
0: আর সেটা কখনো সরাসরি, কখনো নানান ইঙ্গিতের মাধ্যমে। তেমনই একটা কবিতা আমাদের সবার পরিচিত, কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র। একটি শিশু যখন জন্ম নেয়, ব্যবহারিক অর্থে সে একটি রাষ্ট্রের বা পৃথিবীর নাগরিক হিসেবে জন্ম নেয়, যার খাদ্য, শিক্ষা ও নিরাপত্তার অধিকার কিন্তু পাওয়ার কথা।
1: কিন্তু কবি সুকান্ত দেখাচ্ছেন শিশুটি জন্ম নিচ্ছে এক ধ্বংসস্তূপের উপর। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে এই ধ্বংসস্তূপ হলো কাঠামোগত দারিদ্র এবং অসম অর্থনীতি।
0: একদমই তাই। আর যে বয়সে শিশুর হাতে বই বা খেলার সামগ্রী থাকার কথা, সেই বয়সেই তাকে অভাবের এই জঞ্জাল সরানোর কাজে কিন্তু নামতে হয়। শিশু শ্রমের মূল কারণটি হলো এই অসম সমাজ, যা শিশুকে শুরুতেই বেঁচে থাকার এক কঠিন লড়াইয়ের দিকে ঠেলে দেয়। আমরা দেখি কবির বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গীকার আসলে শিশুশ্রম ও শিশু নিপীড়ন মুক্ত একটি নিরাপদ আর্থসামাজিক কাঠামোর দাবি তুলছে এই কবিতার মাধ্যমে।
1: তবে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মোকাবিলা করতে কিন্তু আমি তুমি আমরা সবাই কিন্তু মাঠে নেমে এই পরিস্থিতির মোকাবিলাটায় কিন্তু সামিল হতে পারি, তাই তো?
0: একদম, অবশ্যই। আর এই সামিল হওয়ার জন্য কিন্তু সবাইকে আজকের এই অনুষ্ঠান শোনানো, আমাদের এই গল্পগুলো শোনানো, যাতে আমরা প্রতিবাদ করে তুলতে পারি। এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি একটা বিরতির পর।
2: পক্ষ থেকে বিশেষ ঘোষণা,
3: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
2: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
3: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
2: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
0: ফিরলাম একটা বিরতির পর। তোমাদেরকে বলছিলাম শিশু শ্রম নিয়ে যে কবিতাগুলো আমাদের আছে বাংলায়, সেগুলোর কথা বা যে কবিতাগুলোর মাধ্যমে আমাদের কবিরা প্রতিবাদ করে তুলেছে।
1: আর আরও একটা খুব বিখ্যাত কবিতা আছে, যদিও সরাসরি সেখানে কোনো শিশু শ্রমের কথা উল্লেখ নেই, কিন্তু যা আছে সেটা আমাদের ভাবতে শেখায় অনেক গভীরে। সেটা হলো আমাদের প্রত্যেকের জীবনের লাইন হয়ে দাঁড়ায় এই কবিতা, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।
0: অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, রোদ্দুর কিন্তু এখানে মুক্ত শৈশব, স্বাধীন চিন্তা এবং শিক্ষার এক অন্য রূপ, কিন্তু বাস্তবতার চাপে তাকে কাজ নিতে হয়েছিল একটা অন্ধকার ছাপাখানায়।
1: আধুনিক সমাজ ব্যবস্থায় আমরা অসংখ্য অমলকান্তিকে দেখি, যারা হয়তো স্কুলে যেতে চেয়েছিল কিন্তু পেটের দায়ে তাদের জায়গা হয় গ্যারেজে, চায়ের দোকানে বা কোনো অন্ধকার কারখানায়।
0: সত্যি, এই একটি শিশুর মেধা এবং স্বপ্নকে গলা টিপে মেরে তাকে যখন নামমাত্র মজুরির বিনিময়ে যন্ত্রের মতন ব্যবহার করা হয়, তখন কিন্তু সেটা শুধু শারীরিক নয়, চরম মানসিক শিশুশ্রম। কবিতাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় কিভাবে অসংগঠিত শ্রম ক্ষেত্রগুলো প্রতিদিন শিশুদের শৈশব গিলে খাচ্ছে।
1: এরপর যদি আমরা একটু আধুনিক কবিদের কথা বলি, তাহলে প্রথমেই চলে আসি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কলকাতা যিশু কবিতার কথা।
0: একদম, ফুটপাতে একা হেঁটে চলা ওই শিশুটি আসলে একজন ভবিষ্যৎ শিশু শ্রমিকের নিখুঁত প্রতিচ্ছবি। সমাজবিজ্ঞানের ভাষায় যে শিশুর গায়ে পরানোর মতো একটা সামান্য পোশাক জোটে না এবং রাস্তায় যার হাত ধরার মতন কোনো অভিভাবক নেই, সেই শিশুর গন্তব্য কোনোভাবেই স্কুল হতে পারে না।
1: এই টলমলে পাগুলো আরেকটু শক্ত হলেই পেটের দায় তাকে কাঁধে তুলে নিতে হবে প্লাস্টিক কুড়ানির বস্তা, অথবা তাকে দাঁড়াতে হবে কোনো মোটর গ্যারেজে।
0: সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির জানালার ভেতরে যাত্রীরা হলেন নিরাপদ ও বিত্তবান সমাজের প্রতিনিধি। তারা শিশুটিকে দেখছেন, কিন্তু কেউ গাড়ি থেকে নেমে তাকে বুকে টেনে নিচ্ছেন না বা তার দায়িত্ব নিচ্ছেন না।
1: এবং এই উদাসীনতাই সমাজে শিশু শ্রমকে টিকিয়ে রাখে। অসংগঠিত ক্ষেত্রগুলো ঠিক এই ধরনের অনাথ, ঠিকানাহীন এবং অরক্ষিত শিশুদেরই খোঁজে, কারণ এদের পারিশ্রমিক অত্যন্ত সস্তা, এদের কোনো আইনি অধিকার নেই এবং এদের উপর সহজেই জোর খাটানো যায়।
0: একদম। কবিতায় বলা হয়েছে শিশুটি একটি অলৌকিক বা মিরাকেল ঘটিয়েছে। পুরো শহরের উন্মত্ত যান্ত্রিক গতিকে সে তার অস্তিত্ব দিয়ে এক মুহূর্তের জন্য থামিয়ে দিয়েছে। কিন্তু শিশু শ্রমের বাস্তবতা এটি একটি চরম ট্র্যাজেডি।
1: রাষ্ট্র যখন তার শিশুদের অন্ন, বস্ত্র ও বাসস্থানের অধিকার দিতে ব্যর্থ হয়, তখন শিশুদের এভাবেই রাস্তায় নেমে আসতে হয়, যে বয়সে তার নিশ্চিত

0: দিনতে ঘুমানোর কথা সেই বয়সে তাকে শহরের গতির সামনে দাঁড়িয়ে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হচ্ছে। অভাবের তাড়নায় তার শৈশবের মৃত্যু এইখানেই ঘটে গেছে।
1: একদমই তাই, সমাজের রূঢ় বাস্তবতার সামনে দাঁড় করা এই কবিতা। সত্যি এমন কত ছোট ছোট ফুলের মতন শিশুদের আমরা রাস্তায় দেখি রোজ, কিন্তু কিছু মানুষের হাত পা বাঁধা অথবা চোখে কালো কাপড়, এটাই হয়তো বলতে পারো আমাদের সমাজের অভিশাপ। কিন্তু যে অভিশাপ থেকে আমরা মুক্তি হয়তো কোনো দিনই পাবো না, কিন্তু চেষ্টা তো করতেই পারি।
0: চেষ্টা আমরা করে চলেছি এবং অনবরতই সেই চেষ্টার সম্মুখীন আমরা হয়েছি, এবং সেই চেষ্টার মাধ্যমেই আমরা পারি যে আরও একটা সুন্দর পৃথিবীর ছোঁয়া দিতে। যে মানুষগুলো, যে ছোট ছোট মানুষগুলো আমাদের পরবর্তী প্রজন্ম হিসেবে আমরা যাদেরকে পরিচয় দিই, যে মানুষগুলো পরবর্তী প্রজন্ম হিসেবে আমাদের পরের ভবিষ্যৎটাকে আরও বেশি সুরক্ষিত করার চেষ্টা করে, তাদের জন্য আমরা একটু ছোট্ট চেষ্টা করি না?
1: একদম। আর এইবার তোমাদের আরেকটি বিশেষ উপস্থাপনা তোমাদেরকে শোনাবো। আজকে আরও একটি বিশেষ দিন, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, এবং এই সম্পর্কে তোমাদের জন্য তোমাদের যুববাণীর বন্ধু সৈকত একটি উপস্থাপনা নিয়ে এসেছে, চলো শুনি।
2: মানবিকতার এক ফোঁটা বাঁচাতে পারে একাধিক জীবন। আজ 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস। রক্তদান মহোদ্যান, তোমার শরীরের কয়েক ফোঁটা রক্ত মৃত্যুর সঙ্গে লড়াই করছে এমন অনেক রোগীর জীবন বাঁচাতে পারে। যতটা রক্ত আমরা দান করি অল্প সময়ের মধ্যেই তা কিন্তু আমাদের শরীরে আবার তৈরি হয়ে যায়। তবুও আমাদের মধ্যে কারোর কারোর মনে সংশয় থেকে যায়। সেই সংশয় দূর করতে আমি তোমার যুববাণীর বন্ধু সৈকত কথা বলে নিয়েছিলাম রক্তরোগ বিশেষজ্ঞ ডক্টর তান্তর চক্রবর্তীর সঙ্গে। নমস্কার ডাক্তারবাবু। 2026 সালের বিশ্ব রক্তদাতা দিবসের থিম ওয়ান ড্রপ অফ হিউম্যানিটি, বা মানবতার এক ফোঁটা। একজন হেমাটোলজিস্ট হিসেবে আপনার দৃষ্টিতে এই বার্তাটি সাধারণ মানুষের মনের ভয় বা দ্বিধা দূর করতে কতটা ভূমিকা রাখে?
3: মানবতার এক ফোঁটা কথাটির সবচেয়ে বড় শক্তি হলো এটি রক্তদানকে ভয়, সুচ, হাসপাতাল বা অসুখের ভাষা থেকে বের করে মানবতার ভাষায় নিয়ে আসে। একজন হিমাটোলজিস্ট হিসেবে আমি প্রতিদিন দেখি এক ব্যাগ রক্ত কোনো রোগীর জন্য শুধু একটা চিকিৎসা নয়, অনেক সময় সেটাই তার পরের সকাল দেখার সুযোগ। সাধারণ মানুষের মনে রক্তদানের ভয় থাকে, শরীর দুর্বল হবে কিনা, সংক্রমণ হবে কিনা, ব্যথা লাগবে কিনা, আবার রক্ত তৈরি হবে তো। এই ভয়গুলোকে শুধু তথ্য দিয়ে নয়, অনুভূতি দিয়েও দূর করতে হয়। মানবতার এক ফোঁটা মানুষকে মনে করিয়ে দেয় আপনার শরীরের সামান্য অংশ অন্য একজন মানুষের জীবনের বড় সহায় হতে পারে। এই বার্তাটি বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে খুব কার্যকর হতে পারে, কারণ তারা শুধু দান নয়, অর্থপূর্ণ সামাজিক অংশগ্রহণ খোঁজে। রক্তদানকে যদি দয়া নয়, দায়িত্ব হিসেবে দেখা যায়, তাহলে স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি অনেক শক্তিশালী হবে।
2: আচ্ছা, থ্যালাসেমিয়া, লিউকোমিয়া বা অ্যানিমিয়ার মতো রক্তের জটিল রোগে আক্রান্ত রোগীদের বেঁচে থাকার জন্য নিয়মিত রক্ত পরিবর্তনের প্রয়োজন হয়? কোনো জরুরি পরিস্থিতি বা রক্তদান শিবির ছাড়া বছরের সাধারণ দিনগুলিতে নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদাতার অভাব এই রোগীদের চিকিৎসায় কি কোনো সংকট তৈরি করে?
3: জরুরি দুর্ঘটনা বা বড় রক্তদান শিবিরের সময় মানুষ রক্তদানের কথা ভাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু থ্যালাসেমিয়া, লিউকেমিয়া, ক্যান্সারের কেমোথেরাপি, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা গুরুতর যে কোনো অ্যানিমিয়া আক্রান্ত রোগীদের প্রয়োজন উৎসবের দিনে হয় না, বছরের প্রতিটি সাধারণ দিনেও কিন্তু রক্তের প্রয়োজন হয়। থ্যালাসেমিয়ার শিশুরা সাধারণত নির্দিষ্ট ব্যবধানে রক্তের উপর নির্ভরশীল। সময় মতো রক্ত না পেলে তাদের হিমোগ্লোবিন কমে যায়, হৃদযন্ত্রের ওপর চাপ পড়ে, বৃদ্ধি ব্যাহত হয়, স্কুল জীবন ক্ষতিগ্রস্ত হয় এবং বার বার হাসপাতালে ভর্তি হতে হয়। লিউকেমিয়ার কেমোথেরাপি নেওয়া রোগীদের শুধু আরবিসি নয়, প্লেটলেটেরও প্রয়োজন হতে পারে। প্লেটলেটের আয়ু কম, তাই এটি আগে থেকে অনেক দিন মজুদ করে রাখা যায় না। স্বেচ্ছা ও নিয়মিত রক্তদাতার অভাব হলে হাসপাতালগুলোকে রোগীর পরিবার নির্ভর বা রিপ্লেসমেন্ট ডোনেশনের উপর নির্ভর করতে হয়, যা একেবারেই কাম্য নয়। এতে চিকিৎসার সময় নষ্ট হয়, পরিবার মানসিক চাপে পড়ে এবং কখনো কখনো চিকিৎসা পরিকল্পনাও পিছিয়ে যায়। রক্তের রোগে চিকিৎসা শুধু ডাক্তার বা ওষুধের উপর দাঁড়িয়ে থাকে না, এটি দাঁড়িয়ে থাকে সমাজের নিয়মিত রক্তদানের উপর।
2: আমাদের সমাজে এখনো অনেকের ধারণা

0: রক্ত দিলে শরীর দুর্বল হয়ে পড়ে বা কর্মক্ষমতা কমে যায়। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে একজন সুস্থ মানুষের নিয়মিত রক্তদান করলে তার নিজের শরীরে কি কি ইতিবাচক প্রভাব পড়তে পারে?
1: একজন সুস্থ, উপযুক্ত ও পরীক্ষিত ব্যক্তি নির্দিষ্ট নিয়ম মেনে রক্ত দিলে সাধারণত শরীর স্থায়ীভাবে দুর্বল হয়ে পড়ে না। রক্তদানের আগে দাতার বয়স, ওজন, হিমোগ্লোবিন, রক্তচাপ, নাড়ির গতি এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যিনি রক্তদানের উপযুক্ত নন তাকে কিন্তু রক্ত দিতে আমরা দিই না। রক্তদানের পর শরীর খুব দ্রুত তরল অংশ পূরণ করতে শুরু করে দেয়। লোহিত রক্তকণিকা ধীরে ধীরে অস্থিমজ্জায় আবার তৈরি হয়, তাই সঠিক ব্যবধানে রক্তদান করলে শরীরে স্বাভাবিক রক্ত তৈরির প্রক্রিয়া সক্রিয় থাকে। তবে এটিকে শরীর পরিষ্কার করার উপায় বা রোগ সারানোর পদ্ধতি হিসেবে প্রচার করা কিন্তু ঠিক নয়। রক্তদানের মূল উদ্দেশ্য অন্যের জীবন বাঁচানো। নিজের শরীরে সম্ভাব্য উপকার থাকলেও সেটি কিন্তু গৌণ। হৃদয়ের স্বাস্থ্যের বিষয়ে অনেক জনপ্রিয় ধারণা আছে, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে সবচেয়ে নির্ভরযোগ্য বার্তা হলো সুস্থ মানুষের জন্য নিয়ম মেনে রক্তদান কিন্তু নিরাপদ। রক্তদান করলে স্থায়ী দুর্বলতা, কর্মক্ষমতা কমে যাওয়া বা রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অধিকাংশ দাতা সামান্য বিশ্রাম, জলপান ও খাবারের পর স্বাভাবিক কাজে ফিরে যেতে পারেন।
0: আজকাল প্রযুক্তির সাহায্যে এক ইউনিট রক্ত থেকে লোহিত রক্তকণিকা, প্লাজমা এবং প্লেটলেট আলাদা করে একাধিক রোগীর জীবন বাঁচানো সম্ভব হচ্ছে। এই কম্পোনেন্ট থেরাপি বা রক্তের উপাদানের সঠিক ব্যবহার এবং এর অপচয়, এগুলো রোধের সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা কতটা জরুরি?
1: আজকের ট্রান্সফিউশন মেডিসিনে এক ব্যাগ রক্ত মানে একটি রোগীর লাভ, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ বদলে গেছে। একটি ইউনিট রক্ত থেকে লোহিত রক্তকণিকা, প্লাজমা, প্লেটলেট, এমনকি কখনো ক্রায়োপ্রেসিপিটেট এরকম বিভিন্ন উপাদান আলাদা করা যায়। ফলে একই দানের মাধ্যমে কিন্তু একাধিক রোগীর জীবন বাঁচানো সম্ভব। যে রোগীর অ্যানিমিয়া আছে তার প্রয়োজন আরবিসি, যার প্লেটলেট কম তার প্রয়োজন প্লেটলেট, যার ক্লটিং ফ্যাক্টরের সমস্যা তার প্রয়োজন প্লাজমা বা নির্দিষ্ট ফ্যাক্টর। সবাইকে হোল ব্লাড দিলে অনেক সময় প্রয়োজনীয় অংশ দেওয়া হয়, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়ে এবং মূল্যবান রক্তের কিন্তু অপচয় হয়। তাই সাধারণ মানুষকে কম্পোনেন্ট থেরাপি সম্পর্কে জানানো জরুরি, কারণ এতে তারা বুঝতে পারবেন একবার রক্তদান মানে কিন্তু বহু স্তরে জীবন রক্ষা, একই সঙ্গে ব্লাড ব্যাংক, হাসপাতাল ও চিকিৎসকদেরও র্যাশনাল ইউজ অব ব্লাড বা যুক্তিসঙ্গত ব্যবহার নিশ্চিত করতে হবে। রক্ত কোনো সাধারণ পণ্য নয়, এটা ফ্যাক্টরিতে তৈরি করা যায় না, এটি জীবন্ত সামাজিক সম্পদ। তাই সঠিক রোগীকে সঠিক সময় সঠিক উপাদান দেওয়াই কিন্তু আধুনিক রক্ত ব্যবস্থাপনার মূল নীতি।
0: রক্ত নেওয়ার আগে দাতার সুরক্ষায় এবং নেওয়ার পর গ্রহীতার সুরক্ষায় কোন কোন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং করা বাধ্যতামূলক? এছাড়া রক্তদানের পর একজন রক্তদাতার দ্রুত স্বাভাবিক ক্লান্তি কাটিয়ে ওঠার জন্য আপনার পক্ষ থেকে কি কি লাইফস্টাইল বা ডায়েট পরামর্শ থাকবে?
1: রক্তদানের আগে দাতার সুরক্ষার জন্য কয়েকটি বিষয় বাধ্যতামূলকভাবে দেখা উচিত। দাতার বয়স ও ওজন, পূর্ববর্তী অসুস্থতার ইতিহাস, ওষুধ সেবনের ইতিহাস, সাম্প্রতিক জ্বর বা কোনো সংক্রমণ, রক্তচাপ, নাড়ির গতি এবং হিমোগ্লোবিন। উদ্দেশ্য একটাই, দাতা যেন রক্ত দেওয়ার ফলে ক্ষতিগ্রস্ত না হন। আর গ্রহীতার সুরক্ষার জন্য দানের পর রক্তের গ্রুপিং, Rh টাইপিং, অ্যান্টিবডি স্ক্রিনিং বা কম্প্যাটেবিলিটি টেস্টিং এবং ট্রান্সফিউশন ট্রান্সমিটেড ইনফেকশন স্ক্রিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস এবং ম্যালেরিয়ার মতো সংক্রমণের স্ক্রিনিং করা হয়। নিরাপদ রক্ত মানে কিন্তু শুধু রক্ত পাওয়া নয়, পরীক্ষিত, উপযুক্ত ও সঠিকভাবে সংরক্ষিত রক্ত পাওয়া। রক্তদানের পর দাতার জন্য আমার পরামর্শ খুব সহজ। রক্তদানের আগে ও পরে পর্যাপ্ত জল পান করুন, খালি পেটে রক্ত দেবেন না। রক্তদানের পর কিছুক্ষণ বিশ্রাম নিন, সেদিন অতিরিক্ত ভারী ব্যায়াম, দীর্ঘক্ষণ রোদে থাকা বা ভারী জিনিস তোলা একটু এড়িয়ে চলুন। আয়রন সমৃদ্ধ খাবার যেমন ডাল, ডিম, মাছ মাংস, শাকসবজি, খেজুর, কিশমিশ, গুড় এবং ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু বা আমলকি খেলে রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। সবশেষে বলবো, রক্তদান কোনো অসাধারণ বীরত্ব নয়, এটি সুস্থ মানুষের একটি সহজ

0: নিরাপদ এবং গভীর মানবিক কাজ। আপনার এক ফোঁটা মানবতা হয়তো কারো পুরো জীবনটাকে আবার চলতে সাহায্য করবে।
1: এতক্ষণ তোমাদের শোনালাম রক্তরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রান্তর চক্রবর্তীর সঙ্গে কথোপকথন। তাহলে চলো আমরা সকলে মিলে অঙ্গীকার করি, আমাদের সাধ্যমতো রক্তদান করে আমাদের চারপাশের মানুষজনকে আমরা আরও ভালো রাখার চেষ্টা করব। এতক্ষণ তোমার সঙ্গে স্টুডিওর বাইরে থেকে ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু সৈকত। আবার ফিরিয়ে দিচ্ছি স্টুডিওতে।
2: এতক্ষণ তোমরা শুনলে সৈকতের উপস্থাপনা। আর এইবার একটা দারুণ ব্যাপার যেটা আমরা প্রত্যেক দিন যুববাণীর অনুষ্ঠানে তোমাদেরকে শোনাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপের আপডেট। আর আজকের আপডেট নিয়ে চলে এসেছে সৌরিক। আর একটু দেরি না করে চলে যাব একদম সরাসরি ফিফা ওয়ার্ল্ড কাপের আপডেটে।
3: গোটা বিশ্ব শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
7: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
8: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
5: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
3: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
9: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
10: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ
3: শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। দেখতে দেখতে অলরেডি আমরা গ্রুপ স্টেজের অনেকগুলো ম্যাচ কভার করে তৃতীয় দিনে অলরেডি চলে এসেছি। আর আজ ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের থার্ড এপিসোডে তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের বন্ধু সৌরিক। ভারতীয় সময় ঠিক রাত 12:30 যে ম্যাচটা শুরু হলো, কাতার ভার্সেস সুইজারল্যান্ড, একটা দুর্ধর্ষ ম্যাচ, দুর্ধর্ষ ম্যাচ। শুরুতে আমি একটা কথা বলতে চাই, এই যে ম্যাচটা ড্র হলো, এই ড্রটা কিন্তু কাতারের জন্য জয়ের সমান। আমি আসছি এই বিষয়ে, তবে তার আগে সুইজারল্যান্ডের বিষয়ে একটু কথা বলি। শুরু থেকেই সুইসরা অ্যাটাকিং মোডে ছিল এবং গোটা ম্যাচ জুড়ে অসম্ভব কনফিডেন্সের সঙ্গে কাতারের উপর একটা প্রেশার ক্রিয়েট করতে থাকে, যেটা কিন্তু খুব একটা ভালো ছিল না প্রথম থেকেই। কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে কাতারের ডিফেন্স খুব একটা ভালো পারফর্ম করতে পারছিল না। তবে একটা কথা বলতেই হয়, প্রথম 10 মিনিটেই কিন্তু ড্যান অ্যান্ডয় দুটো বড় অপরচুনিটি তৈরি করেছিল, তবে তা সত্ত্বেও কিন্তু কোনো লাভ হলো না, কারণ কাতারের গোলকিপার মাহমুদ আবুনাদা দুর্দান্তভাবে সেভ করলো, মানে হ্যাটস অফ যাকে বলে। ঠিক 17 মিনিট পরে ম্যাচের প্রথম ডেডলক ভাঙলো পেনাল্টি থেকে, অবশ্যই এটা সুযোগ করে দিল মাহমুদ আবুনাদা সুইস মিডফিল্ডার রেমো ফ্রয়লারকে ফাউল দেওয়ার পরে। ব্রিল ইম্বালো খুব ঠান্ডা মাথায় স্পট কিক থেকে সুইজারল্যান্ডকে 1-0 এগিয়ে দিল। যখন ফুল টাইম তখন অবধি মনে হচ্ছিল যে আর কোনো সুযোগ নেই, কারণ সুইজারল্যান্ড কোনো সুযোগ করে দিচ্ছে না। সুইজারল্যান্ডের একটা এলো পাথারি অ্যাটাকিং মোড আজকে কাতারের ওপর ভীষণ পরিমাণে প্রেশার ক্রিয়েট করেছে। তবে মজার বিষয়টা কি জানো, ইটস এ গেম, এনিথিং ক্যান হ্যাপেন অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। ফুল টাইমের পর লাস্ট 5 মিনিটে যখন মনে হচ্ছিল যে সুইজারল্যান্ড পুরো 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে, তখনই ঘটে গেল ম্যাচের সব থেকে বড় চমক। লেফট উইং থেকে হোমাম আহমেদের বাড়ানো একটা চমৎকার ক্রসে লাফিয়ে উঠে দুর্দান্ত একটা হেডার গোল করলো কাতারের ডিফেন্ডার বোয়ালেম খুকি। শেষ মুহূর্তে ট্যাকটিক্যাল পরিবর্তনের জন্যই কিন্তু ম্যাচটা 1-1 শেষ হলো, এবং খুব বুদ্ধিমানের সঙ্গে দুর্দান্ত টাইমিংয়ের মধ্যে হেডার করে বোয়ালেম খুকি কাতারকে একটা ঐতিহাসিক ড্র এনে দেয়। যেটা আমি শুরুতেই বলেছিলাম, এই ড্র কাতারের জন্য জয়ের সমান, কারণ এই ড্রয়ের ফলে কাতার ফুটবল ইতিহাস বিশ্বকাপের মঞ্চে তাদের প্রথম পয়েন্ট অর্জন করার গৌরব লাভ করলো।

0: রাত যখন 3:30, তখন গোটা বিশ্ব এক নারকীয় হাই ভোল্টেজ ম্যাচের সাক্ষী দেখেছিল মেটলাইফ স্টেডিয়ামে। দুর্ধর্ষ একটা ম্যাচ, মরক্কো ভার্সেস ব্রাজিল। এই যেন এক শিয়ানে শিয়ানে লড়াই, মানে কেউ কাউকে এক জমিও ছেড়ে দেবে না। গোটা ম্যাচ জুড়ে মরক্কোর যে মিডফিল্ড ডমিনেশন, সেটা আবারও মনে করে দিল 2022 সালে সেই মরক্কো যে তাবড় তাবড় টিমদেরকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল। 21 মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজের একটা চোখ ধাঁধানো থ্রো বল খুঁজে নেয় ইসমাইল সাইবেরিকে, কারণ ইসমাইল সাইবেরির নাম অলরেডি ওই বলটায় লেখা ছিল, তা না হলে ইসমাইল সাইবেরির এটা ডেবিউ গোল হতো না। ঠিক তারপর 31 মিনিটে গোল খাওয়ার পর খেই হারিয়ে ফেলা ব্রাজিলকে ম্যাচে ফেরান নান অদার দ্যান ভিনিসিয়াস জুনিয়র। ব্রুনো গুইমারেসের থেকে বল পেয়ে ডিবক্সের বাম দিক থেকে দুর্দান্ত স্কিল দেখিয়ে ভেতরে কাটেন এবং নিখুঁত ও জোরালো শটে ইসাইন বেনোকে পরাস্ত করে 1-1 ড্রতে নিয়ে আসে। তবে এই ম্যাচটা ড্র হতো না, আসলে মরক্কোর হাই প্রেসিং এবং উইং ভিত্তিক আক্রমণ না ম্যাচটাকে বড্ড মিডফিল্ডে আটকে রেখেছিল। প্রথম 30 মিনিটে ব্রাজিল বল পজিশনে ধরে রাখলেও মরক্কোর ক্ষিপ্র কাউন্টার অ্যাটাকের সামনে তাদের বেশ স্বর্ণচালা দেখাচ্ছিল। এটা কিন্তু একটা খুব সিরিয়াস বিষয়, কারণ এরকম একটা ম্যাচে যদি টিম 30 মিনিটস পরে যদি স্বর্ণচালা হয়ে যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে বা কোয়ার্টার ফাইনালসে বলো বা নকআউটসে বলো বা গ্রুপ স্টেজ কোয়ালিফাই করতেও কিন্তু সমস্যা হতে পারে। তাছাড়া ব্রাজিলের ইঞ্জুরি সমস্যা, নতুন ফর্মেশন তো ডেফিনেটলি ছিল, কারণ এদের মিলিতাও, রদ্রিগো, এস্তাভেও এবং নেইমারের মতো তারকা প্লেয়াররা ইঞ্জুরি কারণে খেলতে পারলো না। ম্যাচের ভাগ্য মরক্কোর দিকেই হেলে যেত যদি না পোস্টের নিচে অ্যালিসন বেকার প্রাচীর হয়ে দাঁড়াতেন। ডেফিনেটলি তাই অ্যালিসন বেকার মেড দি ইম্পসিবল পসিবল অ্যাট দি এন্ড অফ দ্য ম্যাচ। ম্যাচের অন্তিম মুহূর্তে মরক্কো যখন অল আউট আক্রমণে যায়, তখন পরপর দুটি নিশ্চিত গোলের সুযোগ নস্যাৎ করে দেন এই লিভারপুল কিপার। অন্যদিকে মরক্কো রক্ষণভাগে কিন্তু নুসাইয়ার মাজরাও ও ইসাইন বোনো চমৎকার পারফর্ম করায় ফিনিসিয়াসরা আর লিড নিতে পারেননি। ভারতীয় সময়ে সকাল 6:30 শুরু হলো হাইতি ভার্সেস স্কটল্যান্ডের খেলা। স্কটল্যান্ড দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপের ময়দানে দুর্দান্ত জয় নিয়ে নিজেদের মিশন শুরু করলো টাইটান আর্মি। অন্যদিকে 52 বছর পর মূল পর্বে খেলতে আসা হাইতি হারলেও স্কটিশদের কিন্তু কঠিন অ্যাটাকের মুখে ফেলেছিল। 27 মিনিটে চে অ্যাডামস হাইতির ডিফেন্স ভেঙে বল নিয়ে বক্সে ঢুকে একটু নিচু ক্রস বাড়াতেই মিডফিল্ডার জন ম্যাকগিন নিখুঁত ফিনিশিংয়ে গোল করল। লেফট উইং রাইট উইংকে খুব নিখুঁতভাবে ব্যবহার করেছে অ্যান্ডি রবার্টসন এবং গ্যাগেন ডক, যা হাইতির ডিফেন্সকে সবসময় ব্যস্ত রাখছিল। এবং তার সঙ্গে 1-0 ব্যবধানে গ্রুপ সি স্টেজে স্কটল্যান্ড 3 পয়েন্টস পেয়ে টেবিল টপে আপাতত রইল, পেছনে ব্রাজিল, মরক্কো ও হাইতি। ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের 3rd এপিসোডে তোমাদের সঙ্গে ছিলাম আমি সৌরিক।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের পর আর একটু আগেই যে ম্যাচটা শেষ হলো, ফিফা ওয়ার্ল্ড কাপে 2026 গ্রুপ ডি এর উদ্বোধনী ম্যাচে এক বড় সড়ো চমক দেখালো অস্ট্রেলিয়া। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে টার্কিকে 2-0 ব্যবধানে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফুটবল টিম। ম্যাচের শুরু থেকে টার্কির বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও ট্যাকটিক্যাল পরিপক্কতা এবং নিখুঁত কাউন্টার অ্যাটাকের ওপর ভর করে ম্যাচটি গ্রিপে নিয়ে নেয় অস্ট্রেলিয়া। এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া গ্রুপ ডি থেকে নকআউট পর্বে যাওয়ার দৌড়ে বেশ এগিয়ে গেল। আর টার্কি তাদের পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদেরকে।
1: সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদান।

0: অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী 15-17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
0: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

0: যুববানের অনুষ্ঠান একুশে সাহিত্য এখানে শেষ হলো। উপস্থাপনায় অর্পণ চিন্না ও মৌলি সরকার। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে সঙ্গীত শিক্ষার আসর। আসর পরিচালনায় প্রমিতা মল্লিক।
1: আবার ফিরে এলাম সে কিভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া। আরেকটা কথা সবাইকে বলি, হৃদয়টা সবাই যেন হয় রিফলা বলে, ওটা অনেকেই আমি দেখেছি বয়সশূন্য রয় রস্যই বলে। এটা তোমাদেরও বলে দিলাম, যারা শিখছেন সকলকে বলি, হৃদয় হয় রিফলা বলো,
2: হৃদয়
1: হৃদয়
3: হৃদয়
1: হৃদয়। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা সে কিভাবে গোপন রবের এর সঞ্চারী থেকে করব প্রথমে, তারপর আবার পুরো গানটা। আর তোমাদেরও বলে দিই, তোমাদের ওই বলছিলাম না যে সে কিভাবে গোপন রবে, এটা যখন তখন আসবে। ওই যে যেখানটা আগের দিন দেখছিলাম যে একটা জায়গাতে একটুখানি অসুবিধে হচ্ছিল না, যে ওই যে হ্যাঁ হিয়া হিয়ায় জাগলো বাণীর পরেই একেবারে
2: ওই, হ্যাঁ
1: তারপরে আবার কিন্তু সে কিভাবে, এটা কিন্তু পুরো গানটাতেই তাই হতে থাকবে। সঞ্চারী থেকে শুরু করি।

0: অন্য গানে দেখেছো কখনো যে ফার্স্ট লাইন এরকম ভাবে ফিরে আসে মাঝখানে? গানটার হচ্ছে বিউটিটা, এই গানের সৌন্দর্যটা সেখানে দেখো। আবার বলো এই যে পাখির গানে গানে,
1: এই যে পাখির গানে গানে
0: নামবে না, হ্যাঁ আবার

0: তফাত পরাণ দিল সারা, এই তো দিল দিল নারা।
1: হ্যাঁ, এই দুটোর তফাত। আচ্ছা, ওইটা হচ্ছে পরাণ দিল সারাটা আগে দেখাই।

0: দি লোটার রেসা। আর সেকিটা একদম আলাদা বলো,
1: ওটা আলাদা বলো,
0: আবার কেটে দিয়ে
2: কেটে।
3: আচ্ছা
0: আচ্ছা, এবার বিশ্ববিনাটা ওই এই তো দিল, ওই ওই শেষটা একদম আর কি,
2: এই তো দিল নাড়া।
0: হ্যাঁ

0: গাড়ি চড়ে রেসা হচ্ছে না,
1: রেসাটা হচ্ছে না।
0: এই তো দিল না সে কি, কিন্তু সে কিটাকে আবার আলাদা, হ্যাঁ সে কিটা আলাদা বলবে। তাহলে এই এই অবধি যত মানে আজকে যেটা শিখলাম এটা আগে একবার করে নাও, তারপরে দেখি আমরা তাহার আশা
2: দ্বিতীয় লাইন।
0: হ্যাঁ তাহার আশা হাওয়ায় ঢাকা সে যে সৃষ্টি, আচ্ছা হ্যাঁ আরিতে বলো, তাহার আশা হাওয়ায় ঢাকা সে যে সৃষ্টি ছাড়া, এটাই বলো, এটাই বলো। এটা দুরকম ভাবে অ্যাকচুয়ালি মানে বাউলাঙ্গর হিসেবে, কিন্তু স্বরলিপি অনুযায়ী হাওয়ায় ঢাকা সে যে সৃষ্টি ছাড়া,
2: তালেই আছে
0: না, তালে ঠিক নেই, ওই একটুখানি ইয়ে করে মানে সে যে, হ্যাঁ সে যে হলে আড়িতে হতো, এটা এটা আড়িতে নেই।
2: আচ্ছা
0: তাহলে কি প্রথম থেকে একবার পুরো গানটা যাই সে

এই যে নাবিক, এই নাবিকের পেশা, পেশা হলো কিনা জগতের জীবকে যুগে যুগে পার করা। তবে এবারের যে ভাবটি নিয়ে এসেছেন সেটি কিন্তু একটি নূতন ভাব। সেই ভাবটি কি না বলি সে

এতক্ষণ শুনছিলেন প্রচলিত ভক্তিগীতি রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই গ্রামীণ সংবাদ।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। রাজ্য সরকার 2011 সাল থেকে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র যাচাইয়ের কাজ শুরু করেছে। এই কাজ দ্রুত শেষ করার জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে একটি মান্য কার্যবিধি প্রকাশ করা হয়েছে। এছাড়া জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সমস্ত নথি যাচাই করে এই বিষয়ে একটি রিপোর্ট পোর্টালে আপলোড করার কথা বলা হয়েছে। অন্যদিকে কোনো শংসাপত্র ভুয়ো প্রমাণিত হলে তা বাতিল করে সংশ্লিষ্ট অর্ডারও পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। যাচাইয়ের কাজে কারচুপি আড়াতে ব্লক ও মহকুমা স্তরে তদন্তকারী আধিকারিকদের পৃথক লগইন আইডি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের এই জনকল্যাণ শিবিরগুলি। আগামীকাল অর্থাৎ 15 জুন থেকে 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। এই শিবিরগুলিতে সরকারের 55 ধরনের সমাজ কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, পিএম কিষাণ যোজনা এবং বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি জন্য নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। এদিকে জনকল্যাণ শিবির সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলায় সচিব স্তরের আইএএস আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ এবং জনগণনা নিয়ে গতকাল জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্ন সূত্রে খবর, সীমান্তবর্তী জেলা বিশেষত উত্তর চব্বিশ পরগনা, মালদা, উত্তর দিনাজপুর ও নদিয়ায় হোল্ডিং সেন্টারগুলিতে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিতের সংখ্যা অনেক বেশি হওয়া উচিত ছিল বলে মনে করেছেন মুখ্যমন্ত্রী। জেলা শাসক ও পুলিশ সুপারদের অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের কাজ আরও দ্রুত করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি গতকাল জনগণনার কাজের পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। নিষেধাজ্ঞা সত্ত্বেও সমুদ্রে মাছ ধরার অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় একটি ট্রলার আটক করেছে মৎস্য দপ্তর। গতকাল এফবি পারমিতা নামের ওই ট্রলারটিকে হরিপুর বন্দর এলাকা থেকে আটক করা হয়। প্রায় 1300 কেজি সামুদ্রিক মাছ তাতে ছিল বলে জানা গেছে। ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের স্বার্থে প্রতি বছর 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে। বর্ধমান শহরের আজিরবাগান এলাকায় গতকাল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের আলমারি থেকে উদ্ধার হয়েছে প্রচুর ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, গুরুত্বপূর্ণ নথি, জমির দলিল সহ অন্যান্য সামগ্রী। স্থানীয়দের অভিযোগ, প্রাক্তন বিধায়ক খোকন দাসের অনুগামীদের যাতায়াত ছিল এখানে, তারাই এই কাজ করেছে বলে অভিযোগ। পুলিশ উদ্ধার হওয়া জিনিসগুলি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার পাঠানখালি এলাকায় গতকাল মাছ ধরার সময় পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন মৎস্যজীবী একটি পুকুরে মাছ ধরার সময় জালে ভারী বস্তু আটকে যেতে দেখে সেটি তুলে আনেন। পুলিশ অস্ত্রটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরে অস্ত্রটি পুকুরের জলে পড়ে থাকতে পারে। কিভাবে অস্ত্রটি সেখানে এলো এবং এর সঙ্গে কোনো অপরাধ চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের পুকুরগুলোতেও তল্লাশি শুরু হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর 12:50
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্চলে। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার অধিকাংশ জায়গায়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির অনেক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলার অনেক জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী 24 ঘন্টার আবহাওয়া সম্পর্কিত সতর্ক বার্তায় জানানো হয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 7 থেকে 11 সেন্টিমিটার। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার জেলা দু একটি জায়গায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি অঞ্চলের উপর দিয়ে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির দু একটি অঞ্চলের উপর দিয়ে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির দু একটি জায়গায় বজ্রগর্ভ মেঘের সঞ্চারের সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই? খুব গরম পড়েছে আর তোমাদের স্কুলও খুলে গিয়েছে, তো এখন বোধ হয় সকালে যেতে হচ্ছে স্কুলে, তাই না? আর এর মধ্যে উত্তরবঙ্গে কিন্তু বর্ষা এসে গিয়েছে, আর কদিনের মধ্যে দক্ষিণবঙ্গেও এসে যাবে। তখন ওই ছাতা নিয়ে, রেনকোট নিয়ে বেরোতে হবে আর কি, তাই তো? তাই সে যাই হোক, আজকে তো রবিবার, গল্পদাদুর সঙ্গে একটু গল্প করার দিন। আজও তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে। তার আগে কয়েকটা বিশেষ কথা, বিশেষ দিনের কথা তোমাদের একটু জানিয়ে দিই, কেমন? বেশ, ছোট্ট বন্ধুরা, আজকে কিন্তু একটা বিশেষ দিন। আজকে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে বা বিশ্ব রক্তদাতা দিবস। দেখো, রক্ত আমাদের শরীরের মধ্যে থাকে তো, আর এই রক্ত এমন একটা জিনিস যা কারখানায় তৈরি করা যায় না, টাকা দিয়ে রক্ত কিনতে পাওয়া যায় না বাজারে, কিন্তু একজন মুমূর্ষু মানুষকে সেই রক্ত যোগান দিতে পারেন অন্য একজন মানুষই। মরণ তুমি হার মেনেছ রক্তদানের কাছে, একটু সময় করলে খরচ, একটা প্রাণ বাঁচে। রক্তদান মহৎ দান, তাই প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের উচিত নিয়মিত রক্তদান করা, যাতে তা কোনো মুমূর্ষু মানুষের চিকিৎসার জন্য লাগতে পারে। আর এই ভাবনাকে সামনে রেখেই প্রতি বছর 14 জুন সারা পৃথিবীতে পালন করা হয় এই বিশেষ দিন, বিশ্ব রক্তদাতা দিবস বা ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। 14 জুন কেন? হ্যাঁ, তার একটা কারণ আছে। 14 জুন দিবসটি পালনের আরও একটা তাৎপর্য রয়েছে, সেইটা একটু নোট করে রাখো। রক্তের গ্রুপ, আমাদের প্রত্যেকটি মানুষের শরীরে যে রক্ত রয়েছে তার একটা গ্রুপ আছে তো, তো সেই রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন কার্ল ল্যান্ডস্টেইনার। নামটা মনে রেখো, কার্ল ল্যান্ডস্টেইনার। তার জন্ম হয় 1868 সালের 14 জুন, তাই তার জন্মদিনে পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস। রক্তের গ্রুপ যেমন এ, বি, ও, এবি ইত্যাদি আবিষ্কারের জন্য ল্যান্ডস্টেইনারকে নোবেল পুরস্কারও প্রদান করা হয়েছিল। হ্যাঁ, তোমরা জানো যে প্লাস মাইনাস অর্থাৎ রিসাস ফ্যাক্টরও একটা বিষয়, যারা একটু উঁচু ক্লাসে পড়ো তারা জানো, কিন্তু বিষয়টা হচ্ছে এই কার্ল ল্যান্ডস্টেইনারই সর্বপ্রথম রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন, আর তাই তাঁর জন্মদিন 14 জুন পালন করা হয় গোটা পৃথিবী জুড়ে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে। আজকেই সেই দিন, বিভিন্ন জায়গায় সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হয়তো তোমার পাড়াতেও হয়েছে, হয়তো তুমি অন্য জায়গা থেকেও খোঁজ পাচ্ছ, সেখানেও রক্তদান শিবির হয়েছে। কিন্তু এখনই তুমি রক্তদান করতে পারবে না, প্রাপ্তবয়স্ক হতে হবে তোমাকে আগে। আর তারপর তুমি অবশ্যই একজন সচেতন নাগরিক হিসেবে রক্তদান করবে বড় হয়ে তারপর, কিন্তু কেমন, এটা মনে রেখো।

0: তাহলে আজকে তো একটা বিশেষ দিন, আর একটা বিশেষ কথা একটু বলি। ছোট্ট বন্ধুরা, আমরা তো আমাদের এই পৃথিবী মাকে খুব ভালোবাসি, তাই না? তাহলে আমাদের মা যখন অসুস্থ হন তখন আমরা কি করি? তাকে সুস্থ করার চেষ্টা করি নাকি অন্যদিকে মুখ ফিরিয়ে থাকি? কেন বলছি বলো তো এই কথাগুলো? আসলে আমাদের প্রকৃতি মা রোজ অসুস্থ হচ্ছেন পৃথিবী জুড়ে সার্বিক দূষণের কারণে। তাকে এই পরিবেশ দূষণের হাত থেকে বাঁচাতে হলে আমাদের এখনই কতগুলো পদক্ষেপ নিতে হবে, নইলে কিন্তু আমাদের বাসস্থান যে বসুন্ধরা, যে পৃথিবী, সেই পৃথিবী আরও অসুস্থ হয়ে পড়বে এবং আমরাও আর বসবাস করতে পারবো না সেখানে। সেই পদক্ষেপগুলো কি কি? যে পদক্ষেপগুলো নিতে হবে, হ্যাঁ অবশ্যই সচেতন হওয়া দরকার, আর সচেতন হয়ে এই পদক্ষেপগুলো নেওয়া দরকার। যেমন নবায়নযোগ্য শক্তি, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব পরিবহন, কঠোর শিল্প বিধি মেনে চলা, জল সংরক্ষণ, বনসৃজন এবং শিক্ষাকে গ্রহণ করার মাধ্যমে আমরা প্রকৃতিকে সুস্থ করে পরিবেশকে আবার আগের মতো করে তুলতে পারি। আর এটা আমাদেরই করতে হবে, কারোর আশায় অপেক্ষা করে বসে থাকা নয়, এবার পথে নামার পালা। আমাদেরকেই সচেতন হয়ে মানুষকে সচেতন করতে হবে, যাতে প্রকৃতির দূষণ অর্থাৎ পরিবেশ দূষণ আর না হয়, যাতে আমাদের পৃথিবী একটু একটু করে সুস্থ হয়ে উঠতে পারে, আমরা নির্মল পরিবেশে শ্বাস নিতে পারি। এবং শুধু আমরাই তো নয়, শুধু মানুষ নয় তো, সেই সঙ্গে সঙ্গে জীব জন্তু গাছপালা তারাও যাতে ভালো থাকে তার চেষ্টা করা আমাদের অত্যন্ত জরুরি দরকার। গাড়ির থেকে, কলকারখানা থেকে যে বিষাক্ত ধোঁয়া বেরোয়, সেই ধোঁয়া কে নিয়ন্ত্রণ করা, কিংবা গাছ কেটে ফেলার মতন সাংঘাতিক অপরাধ করতে মানুষকে আটকানো, এইগুলো আমাদের কাজ এই মুহূর্তে, জানো তো। তাহলে কিন্তু আমরা আমাদের বসুন্ধরাকে, আমাদের পৃথিবীকে আরও সুন্দর, আরও সুস্থ করে তুলতে পারবো, আরও ওই যে বললাম নির্মল বাতাসে শ্বাস নিতে পারবো, নাক চালা করবে না শ্বাস নিতে গিয়ে, তাই তো? তো সেই চেষ্টা আমাদের এখন থেকেই করতে হবে। সচেতনতার উদ্যোগ, মানুষকে সচেতন করার উদ্যোগ আমাদের নিতে হবে। আর সেই কাজে তোমরাও কিন্তু একেবারে সরাসরি অংশগ্রহণ করতে পারো। তো সেই চেষ্টা আমরা করি, তাহলে নিজেদের স্কুলের বন্ধুবান্ধবদের সঙ্গে, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে এই পরিবেশ কে নির্মল করে তোলা, কলুষ মুক্ত করে তোলার সচেতনতার প্রসার প্রচার আমরা চালাতে পারি, তাই তো? এটা কিন্তু শুধু গল্প দাদু বলার জন্য বলল না, এটা তোমাদের সচেতন করার জন্যও বলল। তাহলে বিশেষ কতকগুলো কথা বলবো বলেছিলাম, সেগুলো তো বলা হলো। এবারে তোমাদের ছোট্ট বন্ধুরা, তারা কিন্তু অপেক্ষা করে রয়েছে তাদের আবৃত্তির আসর নিয়ে। হ্যাঁ, এইবারে আবৃত্তির আসরে আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা কী শোনায় সেই দিকে আমাদের একটু নজর রাখতে হবে, মানে কান রাখতে হবে আর কি। তাহলে শোনা যাক আবৃত্তির আসর। আমাদের ছোট্ট বন্ধুরাও তৈরি, তারাও কিন্তু এই মুহূর্তে মাইক্রোফোনের সামনে। প্রথমে কে আসছে দেখা যাক, মানে শোনা যাক।
1: আমার নাম আরাধ্যা কর, আমি সতী কৃষ্ণমণি গার্লস হাই স্কুলের ক্লাস 8-এর ছাত্রী। আমাদের গ্রীষ্মের ছুটিতে অনেক প্রজেক্ট দিয়েছিল, তাই ছুটিতে অনেকে ঘুরতে গেলেও আমি কোথাও ঘুরতে যাইনি, বাড়িতেই প্রজেক্ট করেছি। আমাদের অঙ্কের প্রজেক্টে দিয়েছিল চতুর্ভুজের শ্রেণী বিভাগ আঁকা। আমি সব রকমের চতুর্ভুজ এঁকেছি, ওগুলো রং করেছি। আর আমাদের বিজ্ঞানের প্রজেক্টে দিয়েছিল সার্কিট তৈরি করা। সার্কিট তৈরি করতে সুইচ, তার, ব্যাটারি এগুলো লেগেছিল। এইবার ঘুরতে না যেতে পারলেও সামনের বছর আমি অবশ্যই গ্রীষ্মের ছুটিতে ঘুরতে যাব। আজকে আমার নিবেদনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্মরণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল।

0: চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ! আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ! আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু! শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানে ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।
1: বেশ, এরপর কে আসছো?
2: আমার নাম অরিত্রিকা মণ্ডল, আমি বেনেদিকি জনকল্যাণ হাই স্কুলের ছাত্রী। গ্রীষ্মের শুরুতে সবাই বিভিন্ন জায়গায় বেড়াতে যায়, কিন্তু আমি এবারে গ্রীষ্মের শুরুতে কোথাও বেড়াতে যাইনি। আমি গ্রীষ্মের ছুটিতে ছবি এঁকেছি, নানান আবৃত্তি করেছি, ছবির মধ্যে নানান মনীষীর ছবি, স্টিল লাইফ ড্রয়িং, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এঁকেছি। কিছু ছবি মোম রং, পেন্সিল স্কেচ ব্যবহার করে এঁকেছি। আমার মতে আমার আঁকা ছবির মধ্যে জল রঙের আঁকা প্রাকৃতিক দৃশ্যটি সবথেকে ভালো হয়েছে। আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নকলগড় কবিতাটি আবৃত্তি করছি। জলস্পর্শ করব না আর চিতর রানার পন, বদির কেল্লা মাটির পরে থাকবে যতক্ষণ। কি প্রতিজ্ঞা! হায় মহারাজ, মানুষের যা অসাধ্য কাজ কেমন করে সাধবে তাজ? কহেন মন্ত্রীগণ, কহেন রাজা, সাধ্য না হয় সাধব আমার পণ। বদির কেল্লা চিতর হতে যোজন তিনেক দূর, সেথায় হারা বংশী সবাই মহামহাসুর। হামুরাজা দিচ্ছে থানা, ভয় কারে কয় নাইকো জানা, তাহার সত্য প্রমাণ রানা পেয়েছেন প্রচুর। হারা বংশীর কেল্লা বুদি যোজন তিনেক দূর, মন্ত্রী কহে যুক্তি করি, আজকে সারা রাতি মাটি দিয়ে বুদির মতো নকল কেল্লা পাতি। রাজা এসে আপন করে দিবেন ভেঙে ধুলির পরে, নইলে শুধু কথার তরে হবে না আত্মঘাতি। মন্ত্রী দিল চিতর মাঝে নকল কেল্লা পাতি, কুম্ভ ছিল রানার ভৃত্য হারা বংশী ভীর, হরিণ মেরে আসছে ফিরে স্কন্ধে ধনুক তীর। খবর পেয়ে কহে কেরে, নকল বুদি কেল্লা মেরে হারা বংশী রাজপুতেরে করবে নত শের, নকল বুদি রাখব আমি হারা বংশী বীর। মাটির কেল্লা ভাঙতে আসেন রানা মহারাজ, দূরে রাহ কহে কুম্ভ গর্জে যেন বাজ, বুদের নামে করবে খেলা সইব না সেই অবহেলা, নকল গড়ের মাটির ঢেলা রাখব আমি আজ। কহে কুম্ভ দৌড়ে রাহ রানা মহারাজ, ভূমির পরে জানুপাতি তলি ধনুস্বর, একা কুম্ভ রক্ষা করে নকল বুদিগর। রানা ভূমির পরে জানুপাতি তলি ধনুস্বর, একা কুম্ভ রক্ষা করে নকল বুদিগড়।

0: রানার সেনা ঘিরি তারি, মুন্ড কাটে তরবারি, খেলা ঘরের সিংহ দাঁড়ি, পড়ল ভূমিকর, রক্তে তাহার ধন্য হল নকল বুদিকর।
1: একটু আটকে গেছিল, তাও ভালো।
2: আমার নাম অন্বেষা মণ্ডল।
1: আচ্ছা,
2: আমি ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। আমার গ্রীষ্মের ছুটি কিভাবে কেটেছে আমি সেই সম্পর্কে কিছু বলবো। গ্রীষ্মের ছুটিতে অনেকেই ঘুরতে যায় ও সকলের নানা হবি থাকে, যেমন ছবি আঁকা, আবৃত্তি করা, গান করা ইত্যাদি। কিন্তু আমি গ্রীষ্মের ছুটিতে গল্পের বই পড়েছি। গল্পটির নাম রহস্যবেদী কাকাবাবু। যারা গল্পটি পড়েননি তাদের জন্য একটু বলি, রহস্যবেদী কাকাবাবু গোয়েন্দা গল্প, যার পড়তে পড়তে রহস্য লুকিয়ে আছে। বিশেষত বিজয়নগরের হীরে গল্পটি পড়ে খুবই ভালো লেগেছে। বিজয়নগর অঞ্চলে কাকাবাবুর যাওয়া এবং সেখানকার রোমাঞ্চকর ঘটনাগুলি পড়লে যে কোনো গোয়েন্দা প্রেমী পাঠকেরই ভালো লাগবে। আজ আমি কবি কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুঁশিয়ার কবিতাটি আবৃত্তি করে শোনাব।
1: শোনা।
2: দুর্গমগিরে কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরে ফুলিতেছে জল, ভুলিতেছে মাছি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরে বেহাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফানে ভারি, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রে মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কাণ্ডারি আজি দেখিব তোমার মাত্রে মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মুরমার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গরু যায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাচিবে কি পথ মাছ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সেরবে আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয় লক্ষ্যে দাঁড়াইছে তারা দেবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কাণ্ডারে হুঁশিয়ার।
1: বেশ, এবার কে আসছো?
3: আমার নাম অভিনব শর্মা। আমি শ্রী চেতনা টেকনো স্কুলে পড়ি, ক্লাস এইটে। এই গরমের ছুটিতে আমি সিনেমা দেখতে গেছিলাম আমার মাসি আর আমার ভাই আর আমার মায়ের সঙ্গে। একটা খুবই গোয়েন্দা সিনেমা, যেটা আমার খুবই ভালো লাগলো। সেই সিনেমার নাম হচ্ছে সপ্তডিঙ্গার গুপ্তধন। মনে হয় আপনারা অনেকজন দেখেছেন। এই সিনেমাটার মধ্যে প্রধান চরিত্রে আবির চট্টোপাধ্যায় ছিল, অ্যাজ এন হিস্ট্রি প্রফেসর, সুবর্ণ সেন তার নাম। সে ক্যামব্রিজে পড়েছিলেন। এই যে সিনেমাটা, এটা যারা গোয়েন্দা গল্প, গোয়েন্দা মিস্ট্রি টাইপ অফ জিনিস আর একটুখানি ট্রেজার হান্টিং এরকম পছন্দ করেন, তারা খুবই ভালো দেখবেন। আমার মতে এটা খুবই ভালো হয়েছে সিনেমাটা। আমার আজকের প্রথম নিবেদন সুনির্মল বসুর লেখা রামায়ণে নেই। শ্রাবণ সাজে রাবণ রাজা দশ মুন্ডু নেড়ে, তানপুরাটি বাগিয়ে ধরে গান জুড়েছেন তেড়ে। মনে তাহার ভাব জেগেছে, মানছে না আর বাধা, বারে বারে গান গিয়ে যান রেড়ে মামা গাধা। শঙ্কা জাগে তান শুনে তার, লঙ্কা পুড়ি কাঁপে, তালকানা সব রাক্ষসেরা পালায় লাফে ঝাঁপে। ধূম্রবর্ণ কুম্ভকর্ণ অঘোর ছিল ঘুমে, চমকে গিয়ে উল্টে পড়ে খাটের থেকে ভূমে। ভীষণ গানে বিভীষণের লাগলো কানে তালা, ঘাবড়ে গিয়ে ডিগবাজি খায় রাবণ রাজার শালা। সুরপনখা নাকি সুরে

0: বললে, থামো দাদা, রাবণ রাজা গেই চলে, রে রে মামা গাধা। রাবণ রাজার মামা ছিল বজ্রদংশ নামে, মামা গাধা শুনতে পেয়ে দেউড়ি ধারে থামে। রেগে মেগে বলল গিয়ে পাঁকিয়ে গোপ জোড়া, আমায় বলিস গাধা, বুঝি ওরে ফাজিল ছোড়া। তানপুরাটি ছিনিয়ে নিয়ে মামা সে খিটখিটে, ধাই ধপা ধপ মারতে থাকে রাবণ রাজার পিঠে। আচমকাতে এই ধারা পেয়ে মামার সাজা, হকচকিয়ে থেমে গেলেন গায়ক রাবণ রাজা। সুর ছেড়ে তাই অসুর হলেন জব্দ হয়েই মনে, এসব কথা কেউ জানে না নায়ক রামায়ণে।
1: এরপর কে আসছো?
2: আমি অহনা সিনহা, সাকরাইল গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। আমি গরমে ছুটিতে কী কী করেছি সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ভ্যাবসা গরমে অনেকে অনেক কিছু করে, তবে আমি গেছিলাম বেড়াতে।
1: আচ্ছা,
2: ঠান্ডা পাহাড়ি জায়গায় নয় বরং সমুদ্রে। গিয়েছিলাম বকখালিতে। যেদিন আমাদের যাওয়ার কথা ছিল সেদিন খুব সকালবেলা 5টা নাগাদ ঘুম থেকে উঠে আমরা রওনা হয়ে পড়ি বকখালির উদ্দেশ্যে, আমি আমার দিদি বাবা মা এবং ঠাকুমার সঙ্গে। বকখালিতে পৌঁছে হোটেলে গিয়ে রিফ্রেশ হয়ে টিফিন খেয়ে আমরা সমুদ্র দেখতে বেরিয়ে পড়ি। সমুদ্র দেখে আমরা যাই হেনরি আইল্যান্ডে। এখানেও সমুদ্রই ছিল, তবে জায়গাটা দারুণ ছিল। সেখানে আমরা বিকাল পর্যন্ত কাটিয়েছিলাম। সানসেট দেখে আমরা চলে গেছিলাম লালগঞ্জ বিচে। এই জায়গাটা অবশ্য যখন পৌঁছেছি তখন সন্ধে হয়ে গিয়েছিল, তবে জানতে পারলাম যেটা, এই জায়গাটার নাম হয়েছে লালগঞ্জ কারণ এখানে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। পরদিন সকালবেলা আমরা ফ্রেজারগঞ্জ চলে গেছিলাম। এখানেও সমুদ্রই ছিল। জায়গাটা ফেডরিক সাহেবের নামানুসারেই হয়েছিল ফ্রেজারগঞ্জ নাম। পরদিন সকালবেলায় আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। একদিনের ভ্রমণ ছিল, তবে আমার দারুণ লেগেছিল সেই ভ্রমণ। সমুদ্র আমার মন ছুঁয়ে গিয়েছিল। আজ আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনাত্তরি কবিতাটি পাঠ করে শোনাবো। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা, ভরা নদী খুরো ধারা খর পরসা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউ গুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারিক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণি পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কুলে যাহালোয় ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারি সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিণ পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি।
1: একটু বাদ গেল কিন্তু, যাই হোক।
3: আমার নাম আরাধ্যা কর। আজকে আমার নিবেদনে কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা ছাত্রদলের গান। আমরা শক্তি।

0: আমরা বল, আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় মরছে তুফান, ঊর্ধ্বে বিমান ঝড় বাদল, আমরা ছাত্র দল, মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায়, আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম চলার ঘায়, যুগে যুগে রক্তে মোদের সিক্ত হলো পৃথ্বীতল, আমরা ছাত্র দল, মোদের কক্ষচ্যুত ধূমকেতু প্রায় লক্ষ্য হারা প্রাণ, আমরা ভাগ্য দেবীর যজ্ঞ বেদীর নিত্য বলিদান, যখন লক্ষ্মী দেবী স্বর্গে ওঠেন আমরা পশি নীলতল, আমরা ছাত্র দল, আমরা ধরি মৃত্যু রাজার যজ্ঞ ঘোড়ার রাস, মোদের মৃত্যু লেখে মোদের জীবন ইতিহাস, হাসির দেশে আমরা আনি সর্বনাশী চোখের জল, আমরা ছাত্র দল, সবাই যখন বুদ্ধি যোগায় আমরা করি ভুল, সাবধানীরা বাঁধ বাঁধে সব আমরা ভাঙি কুল, দারুণ রাতে আমরা তরুণ রক্তে করে পথ পিছল, আমরা ছাত্র দল, মোদের চক্ষে জলে জ্ঞানের মশাল বক্ষে ভরা বাক, কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক, আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শ্বেত কমল, আমরা ছাত্র দল, ওই দারুণ উপবলবের দিনে আমরা দানি শির, মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ শতাব্দীর, মোরা গৌরবেরই কান্না দিয়ে ভরেছি মার শ্যাম আঁচল, আমরা ছাত্র দল, আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ, মোদের স্বর্গপথের আভাস দেখায় আকাশ ছায়া পথ, মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল, আমরা ছাত্র দল।
1: আমি
2: অরিত্রিকা মণ্ডল, আজ আমি কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতাটি আবৃত্তি করছি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রি, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারি তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে, খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়, সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার, আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে, এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার, অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস।
1: বেশ, এবার কে আসছো?
0: আমার নাম অন্বেষা মণ্ডল, আজ আমি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা আগামী আবৃত্তি করে শোনাব।
1: শোনাও।
0: জড় নই মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ, মাটিতে লালিত ভীরু শুধু আজ আকাশের ডাকে, মেলেছি সন্দিগ্ধ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে, যদিও নগণ্য আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মরমর ধ্বনি বাজে, বিদীর্ণ করেছি মাটি দেখেছি আলোর আনাগোনা, শিকরে আমার তাই অরণ্যের বিশাল চেতনা, আজ শুধু অঙ্কুরিত জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা, উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা, তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, ফোটাব বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে, সংহত কঠিন ঝরে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকড়, শাখায় শাখায় বাঁধা প্রত্যাহত হবে জানি ঝড়, অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারে।

0: আহ্বানে জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে, আগামী বসন্তে যেন মিশে যাবু বৃহতের দলে, জয়ধ্বনি কিশলয় সম্বর্ধনা জানাব সকলে। ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি, বৃষ্টির মাটির রসে পাই আমি তারিত সম্মতি। সেদিন ছায়া এসো হানো যদি কঠিন কুঠারে, তবু তোমায় আমি হাত ছানি দেব বারে বারে, ফল দেব ফুল দেব, দেব আমি পাখির কুজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন।
1: বাহ, এবার কে আসছো, কি শোনাবে?
2: আমার নাম অভিনব শর্মা। আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা। মধুমাঝির ওই যে নৌকাখানা, বাধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড় আটি, পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার, তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে, আমি তোমা যাচ্ছি নে কো চলে, রামের মতো 14 বছর বনে, আমি যাচ্ছি রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বয়ে, আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে, আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার, ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে, পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে, আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার।
1: বেশ,
3: আমি অহনা সিনহা। আজ আমি কবি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতাটি পাঠ করে শোনাবো।
1: শোনাও।
3: আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানীর সরসতা আমায় দিল ভিক্ষা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবরাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধা লেশ মাত্র।
1: বেশ, আমাদের 5 বন্ধু আরাধ্যা, অরিত্রিকা, অন্বেষা, অভিনব এবং অহনা, প্রত্যেকের নামের শুরু কিন্তু এ দিয়ে। খেয়াল করে দেখেছো, ইংরেজিতে যদি লিখতে হয় অ আর আ, এই নিয়েই হচ্ছে আমাদের এই 5 বন্ধু। তারা আমাদের আবৃত্তির আসরে আবৃত্তি করে শোনালো বিভিন্ন কবির কবিতা। আর এবারে আমাদের আরও 2 বন্ধু কিন্তু অপেক্ষা করে বসে রয়েছে, বসে রয়েছে না দাঁড়িয়ে রয়েছে না বসেই রয়েছে, তারাও কিন্তু শোনাবে। কি শোনাবে? গান শোনাবে। তাহলে এবার একটু কান পাতা যাক গানের আসরে, কেমন? তারপর অবশ্যই তোমাদের সঙ্গে একটুখানি সামান্য সময় যেটুকু বাঁচবে তাতে তোমাদের সঙ্গে টেলিফোনে কথা বলবো। আগে চলে যাওয়া যাক গানের আসরে। প্রথমে কে আসছো?
4: আমি একটি রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনাচ্ছি,
1: দেবাঙ্গিতা বসু।

0: বাহ, দেবাঙ্গিতার পর এবার কে আসছো?
1: আমার নাম শান্তনু দে, আমি একটি ছড়ার গান গেয়ে শোনাচ্ছি,
0: শোনাও।

0: আর একটা গান শুনতে পারবো, কে আসছো?
1: আমি একটি ভজন গিয়ে শোনাচ্ছি, এটি তুলসীদাসের ভজন,
0: দেবাঙ্গিতা, গাও।

0: দেবাঙ্গিতা আর শান্তনু আমাদের গান শোনালো গানের আসরে, তাই তো? বেশ, তাহলে আবৃত্তির আসর হলো, গানের আসর হলো। এবার তোমাদের সঙ্গে একটু টেলিফোনে কথাবার্তা বলা যেতেই পারে, সময় যেটুকু আছে তাতে হয়ে যাবে, তাই না? 2213-1342, হ্যাঁ, এই নম্বরটা তোমাদের জানা, 2213-1342। যদি মোবাইল থেকে করো তাহলে সামনে 033 জুড়তে হবে। তাহলে পুরো নম্বরটা কি হলো? 0332213-1342, তাই তো? তাহলে চলে এসো টেলিফোনে। টেলিফোনে কেউ একজন বোধহয় চলে এসেওছে, দেখা যাক, কথা বলা যাক। হ্যাঁ, কে বলছো?
1: হ্যালো গল্পদাদু, তুমি কেমন আছো?
0: আমি ভালো আছি গো, তুমি কেমন আছো বলো?
1: আমিও ভালো আছি।
0: কোথা থেকে বলছো জানো? কি নাম জানো?
1: আমি হুগলির পশ্চরায় পশ্চিম পাড়া থেকে প্রত্যুষ অধিকারী বলছি।
0: প্রত্যুষ, ঠিক ঠিক ঠিক ঠিক। প্রত্যুষ বলো, আজকে কি শোনাবে তুমি আমাদের?
1: আমি কুমুদরঞ্জন মল্লিকের লেখা মেনি কবিতাটি আবৃত্তি করে শোনাবো।
0: শোনো ছোট্ট করে।
1: মেনিটাকে দেখছি না কই তো মাছ খায় হাঁড়ি থেকে, লাভ নাই কিছু রেখে, রাখা দায় ঘরে দুধ দই তো, সব বাড়ি সব ঢায় গতি যে, নিত্য সবার করে ক্ষতি সে, ছেলেদের বিছানায় আরামেতে ঘুম যায়, করে না কো উৎপাত বই তো, দোষ ছাড়া গুণ নাই বিন্দু, তবু কি আকর্ষণ, বুঝিতে পারে না মন, ছেড়ে দিতে চায় না কো কিন্তু, চলে গেলে গোটা দিন রাত রে, আখি তারে ফিরিতেছে হাত রে, কোথা গেল পদ ভুলো, কাঁদিতেছে ছেলেগুলো, পৃথিবীর ঝঞ্ঝাট ওই তো।
0: দুষ্টুমিও করে আবার আদর করতেও মন চায়। ভালো হয়েছে প্রত্যুষ, খুব ভালো হয়েছে, খুব ভালো।
1: নমস্কার গল্প দাদু,
0: ভালো থাকো, ভালো থাকো। আরো অনেক কবিতা আবৃত্তি করে শোনাও আমাদের, আজকে নয় অন্য কোনো দিন। সময় শেষ হয়ে আসছে, তার মধ্যে চটপট যদি কেউ চলে আসে 2213-1342 তে, হ্যাঁ আলো জ্বলছে, দেখা যাক কে রয়েছ। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, অর্থাৎ লাইন কেটে গিয়েছে, তাই তো? দেখেছো, আমরা যখন শুদ্ধ বাংলা বলি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তখন বোঝা যায় না, যেই বলি লাইন কেটে গিয়েছে তখনই বোঝা যায়, তাই না? হ্যাঁ, এইরকমভাবেই কিছু বিদেশি শব্দ আমাদের কথ্য ভাষার মধ্যে ঢুকে পড়ে। টেলিফোনে কে দেখে নেওয়া যাক। হ্যালো, কে বলছো? হ্যাঁ বলো, তোমার নামটা বলো। যা ছোট্ট বন্ধু, একেবারেই ছোট্ট বন্ধু, তবে আমার গলা শুনে মনে হলো তুমি যদি শিশু মহলে ফোন করো তাহলে বোধ হয় ভালো হবে। গল্পদাদু তো একটু বড় ছোটদের জন্য, মানে একটু ছোটরা যারা একটু বড় হয়েছে তাদের জন্য গল্পদাদু, গল্পদাদুর আসর। আর একেবারে খুদে যারা তাদের জন্য কিন্তু শিশু মহল রয়েছে।

0: চটপট আর একবার চেষ্টা করি। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলো, কে বলছো?
1: হ্যাঁ, আমি হিমেশ ভট্টাচার্য, বেনারস থেকে, ক্লাস সিক্স, সেন্ডিং স্কুল, ভগবানপুর।
0: বেনারস থেকে বলছো? আচ্ছা,
1: হ্যাঁ।
0: বাহ, তুমি ক্লাস কোন ক্লাসে পড়ো বললে? ক্লাস সিক্সে পড়ো? বেশ, তুমি ওখানে আমাদের পরিষ্কার শুনতে পাচ্ছো তো এখন?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি।
0: আচ্ছা, তুমি ছোট্ট করে কিছু শোনাবে আমাদের?
1: হ্যাঁ
0: বলো।
1: ভজন
0: বলো, গাও।

খুব ভালো লাগছিল শুনতে, কিন্তু সময় তো একেবারেই শেষ প্রায় বলতে গেলে, চলে যেতে হবে এবার। খুব ভালো লাগলো বেনারস থেকে তুমি আমাদের ফোন করলে, ফোন করে শোনালে গজল, শোনালে ভজন, এবং তুমি নিশ্চয়ই গানের চর্চা করো, এবং সেটা বোঝাই যাচ্ছিল এই মুহূর্তে রিওয়াজ করছিলে, এবং সেই রিওয়াজের সময়েই ভজন আমাদের শোনালে, ভালো লাগলো। অন্য কোনো দিন অবশ্যই এসো, কোনো রবিবার গল্পদাদুর আসরে তোমার একটা পুরো ভজন শোনবার ইচ্ছা রইল, বা অন্য কোনো গানও যদি শোনাও তাহলে পুরোটা শোনবার ইচ্ছা রইল, কেমন? তাহলে ছোট্ট বন্ধুরা, আজকের মতো সময় তো শেষ, এবার বিদায় দিতে হবে তোমাদের গল্পদাদুকে। তোমরা খুব ভালো থাকো, পড়াশুনো, খেলাধুলো, গান, আবৃত্তি, আঁকা সবই করো, আর মা বাবার কথা শুনে চলো, কেমন? আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে সামনের রবিবার। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্পদাদু।

গল্প দাদুর আসর আজকের মতো এখানেই শেষ হল। আসর পরিচালনায় শান্তম চক্রবর্তী, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুনতে পাবেন বাংলা খবর।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। ফ্রান্সের G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্র

0: রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, 12 বছরে ভারত চিকিৎসা ক্ষেত্রকে উন্নত, সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করা হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতির লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন। এরপরই খুলে যাবে হরমুজ প্রণালী। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপে ভারত আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের সফরের প্রথম দিনে আজ ফ্রান্সের নিসে পৌঁছেছেন। এই সফরে তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পরে তার ভারত ইনোভেটসের সূচনা করবেন। বিশেষ আমন্ত্রিত হিসেবে তার G7 সম্মেলনেও যোগ দেওয়ার কথা। এদিন সে দেশের ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীকে নেগ্রেস্কো হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায়। ফরাসি ও ইটালীয় নৃত্যশিল্পীরা ভারতীয় নৃত্যশৈলী পরিবেশন করেন। সফরের পরবর্তী পর্যায়ে আজই তিনি স্লোভাকিয়া যাবেন। সে দেশের ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিক্রিনি এবং প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে বৈঠক করবেন। চলতি মাসের 16 এবং 17 তারিখে তিনি ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হলো, যা এদেশের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকে তুলে ধরে বলে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। স্লোভাকিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অপূর্বা শ্রীবাস্তব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়া সফরে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়তা করবে। স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় আকাশবাণীর প্রতিনিধির সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
1: The visit of Prime Minister to Slovakia is going to be a historical one because this will be the first ever visit by any Indian Prime Minister to Slovakia. So we are all looking forward for this visit and this is likely to enhance not only the political relations but also deepen economic engagements and open new avenues for cooperation in various sectors like defense, clean technologies, cyber security, tourism and people-to-people contact.
0: ফ্রান্সের নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আগামী বুধবার G7 গোষ্ঠীভুক্ত দেশের নেতা, আমন্ত্রিত সহযোগী রাষ্ট্র এবং প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন ট্রাম্প। তবে তার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রপতির। ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার প্রেক্ষিতে সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুচিকের শুভেচ্ছা বার্তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী রাষ্ট্রপতি ভুচিককে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। তিনি সার্বিয়ার রাষ্ট্রপতির সাম্প্রতিক ভারত সফর এবং সেই সফরে অনুষ্ঠিত ফলপ্রসূ আলোচনার কথাও স্মরণ করেন। শ্রী মোদী বলেন, ভারত সার্বিয়ার সঙ্গে বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। আগামী দিনগুলিতে উভয় দেশের মধ্যেকার অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে বলেও তিনি মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 12 বছরে ভারত চিকিৎসা ক্ষেত্রকে উন্নত, উৎকর্ষ, সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী বলেন, দেশের প্রান্তিক মানুষদের উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য সেবা কর্মসূচি আয়ুষ্মান ভারত কর্মসূচি দেশবাসীকে গর্বিত করে। তিনি বলেন, PM ভারতীয় জনঔষধি পরিযোজনার মতন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে ওষুধ সহজলভ্য হয়েছে। স্টেন্ট এবং হাঁটু প্রতিস্থাপনের খরচ বর্তমানে অনেকটাই হ্রাস পেয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বহু মানুষ উপকৃত হচ্ছেন। মেডিকেলে শিক্ষা ও বর্তমানে অনেকটা সহজ হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে, বেড়েছে আসনও। স্বাস্থ্যকর ভারত গঠনে সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে বলে শ্রীমতী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত দশকে ভারতের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এক রূপান্তর বিস্তারমূলক পরিবর্তন দেখা গেছে বলে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী

নীতিন গড়করি মন্তব্য করেছেন। তিনি বলেন, সমস্ত নাগরিকের জন্য সুলভ এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। আজ সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী গড়করি বলেন, সরকারের ফ্ল্যাগশিপ স্বাস্থ্যসেবা প্রকল্পগুলি দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে যথেষ্ট শক্তিশালী করেছে এবং সুস্থ ভারতের দৃষ্টিভঙ্গিকে উন্নত করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডাও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্বাস্থ্যক্ষেত্রে ভারত অভূতপূর্ব উন্নতি করেছে। স্বাস্থ্যবান নাগরিক যে কোনো দেশকে শক্তিশালী করে বলে তিনি উল্লেখ করেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী নাড্ডা উল্লেখ করেন, আয়ুষ্মান ভারত, পিএম জয়, আয়ুষ্মান আরোগ্য মন্দিরের মতন স্বাস্থ্য পরিষেবা উদ্যোগের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে, যা অতীতে কখনো হয়নি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা একটি হিটিং সিস্টেম বা তাপ নির্গমন যন্ত্র বানিয়েছে, যাতে চাঁদে অত্যন্ত ঠান্ডা আবহাওয়াতেও মহাকাশযানকে উষ্ণ রাখা যায়। গতকাল ইসরো চেয়ারম্যান বেঙ্গালুরুতে একটি বৈঠকে বলেন, চন্দ্রযান থ্রি অভিযানের ল্যান্ডার বিক্রম পুরোপুরি সৌরশক্তি চালিত, কিন্তু তা চাঁদের ওপর কেবলমাত্র 14 দিন সক্ষম থাকতে পারে। এবার যে তাপ নির্গমন যন্ত্র বানানো হচ্ছে, তার মাধ্যমে ল্যান্ডারটি অন্তত 200 দিন চাঁদের অতি শীতল পরিস্থিতিতে ঠিকঠাক কাজ করতে পারবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হচ্ছে। মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদানে উৎসাহিত করাই দিনটি পালনের মূল লক্ষ্য। রক্তের গ্রুপ আবিষ্কারক, চিকিৎসক, গবেষক ল্যান্স স্টেইনারের জন্মদিন স্মরণ দিনটি পালন করা হয়ে থাকে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী নাড্ডা বলেন, রক্তদানের মাধ্যমে কোনো মানুষের দ্বিতীয় জীবন লাভের সম্ভাবনা তৈরি হয়। রক্তদান মানবিকতার এক ফোঁটা শীর্ষক এই বছরের রক্তদান দিবসের মূল ভাবনাকে তুলে ধরে শ্রী নাড্ডা বলেন, প্রতিটি রক্তদাতার জীবন বাঁচানোর শক্তি রয়েছে। স্বাস্থ্যকর সমাজ গঠনে রক্তদান করে প্রতিটি নাগরিকের সমর্থনের আহ্বান জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল এই ধরনের একটি চুক্তি সম্পাদনের জন্য অনেক দূর কথাবার্তায় গিয়েছে। ঠিক তার কয়েক ঘণ্টা পরই ট্রাম্প এই মন্তব্য করেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর চুক্তি স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে চুক্তির কাঠামো এখনও চূড়ান্ত হয়নি এবং এই দিনটি নিয়ে ট্রাম্পের অস্বাভাবিক জেদের সমালোচনা করা হয়েছে। ইরানের কর্তৃপক্ষ প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান, শোকযাত্রা ও দাফনের সময়সূচি ঘোষণা করেছে। ইরানের বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, প্রয়াত খামেনির বিদায় অনুষ্ঠান 4 ও 5 জুলাই তেহরানের ইমাম খামেনি প্রার্থনা ময়দানে অনুষ্ঠিত হবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ বেড়ে চলেছে। ইসলামাবাদ প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত আজ প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এডভার্সনে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ ভালো। এখনও পর্যন্ত হওয়া 16টি ম্যাচের মধ্যে তারা 13টিতেই জয়ী হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ ফ্রান্সের নিশে ভারত ইনোভেটসের সূচনা করবেন। ফ্রান্সের G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা বিদ্রোহ আরও মারাত্মক আকার ধারণ করার ইঙ্গিত মিলেছে। বিদ্রোহী শিবিরের অন্যতম প্রধান নেত্রী তথা বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার আজ এক বিস্ফোরক দাবি করে জানিয়েছেন যে তাদের পক্ষে থাকা বিক্ষুব্ধ সাংসদের সংখ্যা 19 থেকে বেড়ে এখন 22 পৌঁছেছে। তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের সূত্রে জানা গেছে, আগামীকাল লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করার আগে আজ সন্ধ্যায় দিল্লিতে বিদ্রোহী ব্লকের সদস্যরা বৈঠকের ডাক দিয়েছেন। এই বৈঠকে অধ্যক্ষের কাছে জমা দেওয়ার জন্য চূড়ান্ত রণকৌশল খসড়া তৈরি করা হবে। এরপর তারা অধ্যক্ষের কাছে গিয়ে নিজেদের জন্য সংসদে একটি সম্পূর্ণ পৃথক সংসদীয় ব্লক বা গোষ্ঠী হিসেবে স্বীকৃতির জন্য আনুষ্ঠানিক আবেদন জানাবেন। বিধানসভায় সুইজাল কাণ্ডের তদন্তে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আজ সকাল 11:45 নাগাদ ভবানী ভবনে হাজিরা দেন। এ বিষয়ে নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছে সিআইডি। উল্লেখ, গত 12 তারিখ এক দফায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করে সিআইডি, আজ তাকে এ বিষয়ে নতুন করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকেও আজ জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি ডেকে পাঠিয়েছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের এই জনকল্যাণ শিবিরগুলি। আগামীকাল 15 জুন থেকে 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। এই শিবিরগুলিতে সরকারের 55 ধরনের সমাজ কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। এদিকে জনকল্যাণ শিবির সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলায় সচিব স্তরের আইএএস আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুরসভা এলাকাতেও 16টি বড়তে জনকল্যাণ শিবির আয়োজিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হবে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গতকাল স্বাস্থ্যভবনে বৈঠক করেন। বিভিন্ন আবাসন, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠানের সবাইকে এই পোর্টালের মাধ্যমে যোগ অনুশীলনে যুক্ত হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হতে চাইলে সাধারণ মানুষ তাদের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 1800-315-7008 এই নম্বরে মিসড কল দিতে পারেন বলেও তিনি জানান। 19 জুন দৌড় সে ধ্যান তক নামে রান ফর যোগার আয়োজন করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে নদিয়া জুড়ে বেড়েছে যোগ চর্চার উন্মাদনা। জেলার স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাবগুলিতে জোর কদমে চলছে যোগাভ্যাস। কলকাতাকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল থেকে 5 দিনের বিশেষ অভিযান চলবে। ভবানীপুরে এক জনসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল একথা ঘোষণা করেছেন। তিনি জানান, 15 জুন সোমবার থেকে 19 জুন শুক্রবার পর্যন্ত কলকাতা জুড়ে বিশেষ স্বচ্ছতা অভিযান চালানো হবে। রাজ্য সরকার 2011 সাল থেকে ইস্যু হওয়া জাতিগত শংসাপত্র যাচাইয়ের কাজ শুরু করেছে। যাচাইয়ের কাজ দ্রুত শেষ করার জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে একটি মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করা হয়েছে। জেলা শাসক, মহকুমা শাসক, বিটিও এবং সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে সমস্ত নথি যাচাই করে সংশ্লিষ্ট রিপোর্ট পোর্টালে আপলোড করতে বলা হয়েছে। কোনো শংসাপত্র ভুয়ো প্রমাণিত হলে সেটি দ্রুত বাতিল করার অর্ডার জারি করে সেটিকেও পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক সুরক্ষা প্রকল্প সহ নানা বিষয়ে অভিযোগ জানানোর জন্য রাজ্য সরকার একটি অনলাইন পোর্টাল চালু করেছে। মুখ্যমন্ত্রী দপ্তরের ওয়েবসাইটে গিয়ে এই পোর্টাল খুলে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে সেই সংক্রান্ত নথিও আপলোড করার সুযোগ থাকছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি অভিযোগ জানানোর জন্য আপনার সরকার আপনার পাশে নামে একটি হেল্পলাইন চালু করেন। নম্বরটি হল 8282082820। এছাড়াও চালু হয়েছে ইমেল আইডি asap@wb.gov.in। রাজ্য সরকার আরও 23টি বেসরকারি হাসপাতালের 540টি শয্যা স্বাস্থ্য দপ্তরের বেড ব্যাংকে যুক্ত করবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার গতকাল স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ এই হাসপাতালগুলির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, রাজ্য সরকারের কাছ থেকে বিনামূল্যে জমি পাওয়া হাসপাতালগুলির 10% শয্যায় গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা হবে। উল্লেখ, এর আগে তিনি 17টি বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠকে 660টি শয্যা রাজ্য সরকারের বেড ব্যাংকে যুক্ত করার কথা জানিয়েছিলেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, স্বাস্থ্যকেন্দ্র মিলিয়ে 97,000 সরকারি শয্যা রয়েছে। এর সঙ্গে আরও বিভিন্ন বেসরকারি হাসপাতালের আরও 2,000 শয্যা যুক্ত করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6।

মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে। এখন শুনবেন অতুল প্রসাদের গান দ্বিজেন্দ্রগীতি ও রজনীকান্তের গানের অনুষ্ঠান। শুরুতে অতুল প্রসাদের গানে অর্ঘ্য সেন।

0: পুলিশ?
1: মিস সীমা,
0: বলুন।
1: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
0: কিন্তু কেন? মানে
1: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
0: ডিজিটাল অ্যারেস্ট?
1: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: এতগুলো টাকা?
1: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
0: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
1: আরে,
0: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
2: হ্যালো মাম্মা।
0: হাই।
3: আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
4: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
0: আগামী 15-17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়া যাবে।
4: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
0: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস

0: পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: এখন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী বন্দনা সিংহ।

0: শুনলেন অতুল প্রসাদের গান, দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গানের অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiion.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টানটান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

এবারের গানটির জন্য অনুরোধ জানিয়েছেন বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে শুভ্রা ভট্টাচার্য, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

এবারের গানটি জগন্ময় মিত্রের কণ্ঠে। সিঙ্গুর বাসুবাটি থেকে অনুরোধ জানিয়েছেন তপন চক্রবর্তী।

0: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
1: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ। জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়
0: আগামী 15 থেকে 17 জুন 2026। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
1: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
0: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
2: দমদম নাগের বাজার থেকে মানুষ কুমার সেনগুপ্তের অনুরোধে এবারের গানটি সুমন কল্যাণপুরের কণ্ঠে।

অনুরোধের আসরে এবারের শিল্পী পিন্টু ভট্টাচার্য। তার কণ্ঠে এই গানের জন্য দমদম ক্যান্টনমেন্ট থেকে অনুরোধ জানিয়েছেন সীমা দাশ।

আধুনিক গানের অনুরোধের আসর আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: will be around 26 degrees Celsius. There is no weather warning for fishermen of West Bengal coast, but there is warning for fishermen of Andaman and Nicobar coast. Due to squally wind with speed reaching 40 to 60 kilometers per hour, likely to prevail along and off the North Andaman Sea and Andaman coast from 14 to 16 June 2026, fishermen are advised not to venture into the North Andaman Sea and along and off the Andaman coast. Swell waves in the range of 17 to 19 second period with 1.8 to 2.1 meter height are forecasted during 2:30 p.m. today to 5:30 p.m. tomorrow. There is a possibility of surging of waves. People need to be cautious while venturing into the sea. That concludes the weather bulletin. This is Akashvani, Kolkata.
1: পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজ খুব হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে বিহার ও ওড়িশার দু একটি জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। হালকা বৃষ্টি হয়েছে কোথাও কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিম ও ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। ঝোড়ো হাওয়া বয়ে গেছে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং হাওড়া জেলার কোথাও কোথাও। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিহার ও ওড়িশার বেশিরভাগ জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, সিকিম ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দু একটি জায়গায় কমেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা সমতল ভূমিতে উড়িষ্যার বৌধে রেকর্ড করা হয়েছে 43.2 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য অঞ্চলে সিকিমের তাডংয়ে 29.3 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটায় 9 সেন্টিমিটার, বীরভূমের লাভপুর, মুর্শিদাবাদের স্যালারে 8 সেন্টিমিটার করে, আলিপুরদুয়ারে গোপালপুর চা বাগান 7 সেন্টিমিটার, জলপাইগুড়ি ডায়না চা বাগান 3 সেন্টিমিটার, হাজারিবাগ কোনার 2 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার কোথাও কোথাও, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমের বেশ কয়েকটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ বাকি জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও, উড়িষ্যার দু একটি জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এবং ঝাড়খণ্ডের কোথাও কোথাও। আগামী 7 দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তায় জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কোথাও কোথাও, উড়িষ্যার দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উড়িষ্যা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম জেলার কোথাও কোথাও এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 48 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ কখনো কখনো মেঘলা থাকতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বৃষ্টি। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামী 48 ঘন্টার আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তায় মৎস্যজীবীদের জন্য জানানো হচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কোনো সতর্ক বার্তা নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের জন্য একটি সতর্ক বার্তায় জানানো হয়েছে উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন অঞ্চলগুলিতে ঘণ্টায়

0: আজকের নাটক পুন্নিবালা।
1: বুকুটা ভরা স্বপ্ন ছিল।
0: কাহিনী ঘনশ্যাম চৌধুরী। বেদার নাট্যরূপ স্যামসন নাহার। প্রযোজনা আশিস গেরি। নাটক পুন্নিবালা।
2: দেখছিস
3: না গাং কি করে ভাঙছে? সুদামাসিরা তো কদিন আগে চলে গেল, ওদের ঘর বাড়ি সব।
2: মাথাটার জন্য খুব খারাপ লাগে। আচ্ছা ওরা কোথায় গেছে রে দিদি?
3: আমি তা কি জানি, তুই এখান থেকে যা বলছি, না হলে মা এক্ষুনি তোর সাথে আমাকে ডাক দেবে।
2: চল না চল না, আমাকে একটু পড়িয়ে দিবি।
4: রতন, এই রতন যাই।
2: আয় না দিদি একটু পড়াবি।
3: বলছি তো যাব না,
2: মাকে গিয়ে বলে দেবো তুই এখানে।
3: রতন রতন শুনে যা, শুনে যা বলছি।
5: কি রে পুন্নি, কি হয়েছে? কি
3: নকি যাচ্ছ অতুল দা?
5: হ্যাঁ দেখ না বেলা হয়ে গেল, যাই রে।
3: অতুল দা, অতুল দা শোনো, বলছি তোমার নৌকো আমাকেও নিয়ে চলো না, তোমার সাথে নদীতে।
5: তুই নদীতে? বড্ড ছেলে মানুষ তুমি, না হলে ভাত ধরে রোদ বাদলায় এরকম কথা কারোর মনে আছে?
3: তুমি তো আমার শুধু ছেলে মানুষই দেখো, আর এদিকে পাড়ার লোক বাবা মা সবাই বলে ধিমধিমে। 18 চলছে আমার, 3 বছর আগে 9 ক্লাসে পড়া ছেড়েছি। নিয়ে যাবে না তাই বলো, শুধু শুধু ছেলে মানুষ বলে।
5: বেশ বাবা বেশ, তুই খুব বুড়ি হয়েছিস হলো তো। আর নদীতে কি কি করবি?
3: তোমার সাথে থাকবো সারাদিন, জাল টানতে শিখবো।
5: ঠিক আছে চল, আজ বাবার সঙ্গে থাকছে ভালোই হবে।
3: মানে
5: বাবা নিজেই বললো নদীতে যাবে, এসব পড়লো বলে বুড়ো মানুষ কতক্ষণ আর পারবে, ভালোই হবে তুই থাকলে। চল চল। কি হলো রে, এই এই কোথায় চলি পুন্নি?

0: গরু বাসন নিয়ে তো আমি এদিকে নাকানি সোপানি খাচ্ছি, আর উনি ওইদিকে সামনে থেকে যা।
1: থামো দেখি, থামো থামো থামো। রাতমা, সন্ধে বেলে রতনটা নিয়ে বসতো। আচ্ছা ঠিক আছে, আমিও যাচ্ছি। থাকিস কোথায় মা, সবসময় কি সমস্ত মেয়েদের এখানে ওখানে ঘুরে বেড়ানো ভালো?
2: কি করবো বাবা, সারাক্ষণ গাঙের কাছে মন পড়ে থাকিতে। আমাদের গ্রামটা তো কত ছোট হয়ে গেছে দেখুনি।
1: ও এই কথা? হ্যাঁ রে মা, আমাদের একদম পথে বসিয়ে দেবে ওই গাং। চাষ জমি আর কতটুকু নিবার রইল, তার উপর বাড়ি ঘরও যদি গিলে খায়।
2: উত্তরের বাঁশ বাগানটার খান কতক ঝাড় আর বাকি আছে, তারপরে তো আমাদের ভিটে চৌহদ্দি। এরপর কি হবে বাবা, জমি জমা সব চলে গেলে এই গাঙে কি নৌকো নিয়ে বেরোবে তুমি?
1: না, বড় অনেক দূরে কোথাও চলে যাব, জন্মজুরি খাটবো, তবু সর্বনাশীর কাছে হাত পা দেবো না, থাকবোই না এখানে। তাহারে পুন্নি, এইটুকু বয়সে এত ভাবিস তুই?
2: এই যে বললে সমস্ত মেয়ে, আবার বলছো এইটুকুন?
1: সমস্তই তো।
2: তবে যে বললে,
1: ওর আমার কি আর মাথা ঠিক আছে রে, কখন কি বলি। শোন, একটু ও পাড়াতে ঘুরে আসছি জানিস, ওই যে দরকার আছে ওই সহদেবের ওই পুরনো ভিটে এক সিলতে জমির কথা হচ্ছে, দেখি কত দর হাঁকে। বেঁচে কিনে যা হোক করি, একটু মাথা গোঁজার ঠাঁই তো লাগবে। হ্যাঁ আমি ঘুরে আসতেছি। এই এই রতন, পর পর পর হামাম করি, পর পর।

0: কেন? নে নে নে এই নে নে মঙ্গলা খেয়ে নে, বাড়ি যাবো। হুশ হুশ, জ্বর তো সব অলক্ষণে।
1: একটা গাছে বেঁধে নৌকোয় গিয়ে বসি। বলছিলাম কি, একটু ওই গপ্প সপ্প করা যেত আর কি। আয় না আয় না আয় না, তোরে নৌকোয় নিয়ে গাঙে ভাসি।
0: বলেছি তো যাব না।
1: অতুল ডাকলে তো যেতিস। তাই বিকুশি করে
0: মঙ্গলা এত টানা টানে বাবা খা না।
1: কিছু বললি না যে,
0: দেখছো না, হাট

0: আরো জোরে দাঁড়তান রে অতুল, আকাশটা তো ভেঙে আসছে, আরো জোরে টান।
1: টানছি টানছি, আবার ঝড় না ওঠে, কি সাংঘাতিক মেঘ।
0: আরে আরে, ওই যে কার নৌকো রে,
1: মনে হচ্ছে বিনু কাকা।
0: হ্যাঁ
1: বিনু কাকা।
0: আরে ও বিনু, আরে ভাব গতি কেমন বুঝতি
2: তো, হে দূরে জানো না।

0: আসতে আসতে, আরে বইটা থামারে অতুল, তাড়াতাড়ি নেমে বাদ, আরে পারে ওঠ পারে ওঠ।
1: তুমি তুমি নেমে বসো বাবা, গলুই থেকে মাছগুলো আগে ঢাকায় তুলে নি, তুমি বরং চলে যাও বাবা, আন্ধার হয়ে এলো, গুছিয়ে গাছি আসছি আমি, তুমি যাও যাও যাও।
0: হ্যাঁ হ্যাঁ যাচ্ছি রে যাচ্ছি, তুই দেরি করিস না,
1: না না না তুমি যাও যাও যাও।
2: না বেশ আন্ধার হয়ে গেল, কখন যে বৃষ্টি থামবে ঠিক নেই, ভালো করে ঠাউর করা যাচ্ছে না। তাই কি অশ্বত তলায় কেউ যেন দাঁড়িয়ে মনে হচ্ছে, চুপচাপ ভিজছে এত বৃষ্টিতে। কে ওখানে দাঁড়ি, কে?
3: আমি।
2: আমি মানে
3: উন্নি।
2: উন্নি? এই ঝড়ঝলের সঙ্গে গান করে একা একা কি করিস?
3: ঝড় দেখি, বৃষ্টি দেখি, গান দেখি।
2: ঝড় দেখি, বৃষ্টি দেখি, তার মানে
3: আমি
2: চললাম।
3: অচল না, শোনো না, থাক যাও তুমি।
2: বলবি তো কি রে, কি
3: থাক যা, শুধু শুধু দেরি হলো তোমার, যাও অতুল দা।
2: কি যে পাগল তুই,
3: পাগল না হলে তোমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ ভেজে এতক্ষণ, যাই গো অতুল দা বলছে যখন তখন বাড়ি যাই।

0: তুই ডুবেরে যে চলে যাচ্ছ বড়?
1: হ্যাঁ গো কনকদি, অনেক কাজ পড়ে আছে।
0: বাহা বাপু, তোমার এখান কয় কথা বলি।
1: হ্যাঁ হ্যাঁ,
0: তোমাদের পুণ্যি তো খুব ডাগর ডগর হয়ে গেল। একটা দেখে শুনে এবার একটা বে দিয়ে দাও, বুঝলে? হ্যাঁ, লাইক মেয়ে, ওরকম লাগাম ছাড়া ঘুরে বেড়ালে কখন কার কোন নজরে পড়ে যাবে তার ঠিক আছে?
2: ওরকম বয়স বাপু আমাদেরও ছিল, নৌকো ঘাটে এরে ডাকছে ওরে ডাকছে, আর কি বে একেলে সাবা।
1: যাই গো দিদি, অনেক কাজ পড়ে আছে।
2: যাও, বড় মন্দ কথা কয়ে ফেললাম, কিছু যেন আবার মনে করো না।
1: না না না, কি আর মনে করবো দিদি, কটা দিনই বা এখানে আছি।
0: কেন গো পূর্ণিমা, তোমরা কি গেরাম ছেড়ে সব চলে যাচ্ছ নাকি গো?
1: হ্যাঁ, আর কি আশায় থাকবো দিদি, অতটা চাষের জমি গেল, গাছগাছালির বাগান গেল, মাস বাগানটাও শেষ পর্যন্ত, ঘর বাড়ি আর কটা দিনই বা থাকবে। তার আগে যদি পূর্ণিতার একটা,
2: সেই কথাই তো বলছি গো।
1: ভাঙা কপাল, ভাবলেই তার হবে না।

0: 순서 공개 볼래?
1: 아, 나 그거 아시나?
0: 시부한날 그렇게 말해요라서 아쫄래가로 어떤 얘기 레일라인을 봤어?
1: 어릴 것할 기 순보 아무라고 했든 다 본일 간에 자기 내게 살바로
0: 야나 간에 기 회사 보니?
1: 메타도 매일 라이크 해갈로 나 기
0: 매일 라이크도 해이세 이거 보다야 마타기가 타이 나서 갈 거리
1: 사후대비 불안한 비탈 할 기 흘러
0: সাউদে রাজি হয়েছে তবে সব টাকাটা একেবারেই দিতে হবে বল কোথায় যে পাই
1: ওইটাই কাজ নেই অন্য কোথাও চল
0: আমিও চাই ভাবছি
1: তারপর
0: তিরো টাকা যেখানে জন্মজুর খাটিয়েছি সেখানে এবার নিজেই যাবো জন্মজুরি খাটতে না গো পূর্ণিমা এ আমি পারবো এ পারবো না এই গ্রামেই আর থাকবো না আমি
1: দেখো না ওই তার আগে যদি ওই পূর্ণিরে কোথাও বেথা দিয়ে
0: কে রে

0: কে?
1: আমি খামোশ নি এখনো, হয়তো বক বক করলে কারো কি ঘুম আসে।
0: ঠিকই বলেছিস মা, যা ঘুমিয়ে পড় মা, ঘুমিয়ে পড়, আমরা চুপ করছি। অনেক রাত হলো, যা যা ঘুমোগে যা।

0: কিছু জানিস না রে, মা বাবা বলছিল আমরা এবার এগাং ছেড়ে অন্য কোথাও নাকি চলে যাব।
1: আমি কোথাও যাব না।
0: বারে আমরা তো সবাই যাব।
1: আমি যাব না, এই গাং ছেড়ে অন্য কোথাও যেতে পারবো না।
0: বাবা বলছিল তুই নাকি একটা পাগলি।
1: হ্যাঁ হ্যাঁ পাগলি তো, যা বলছি যা যা বাড়ি যা, নইলে কিন্তু এই গুলি ছুঁড়ে।
0: যাচ্ছি যাচ্ছি দিদি যাচ্ছি।
1: দড়িটা খুলি আগে, এই তো এইবার দাঁতটাকে এমনি করে দূরে এসে পড়লো। সামনে কি করে ঘুরে যাচ্ছে, কি করে কি করে
2: আমার নৌকোটাও গাঙে ডুবতো,
1: কি করবো, কতদিন তো বলেছি নৌকায় নিয়ে চলো আমাকে, জাল পেতে মাছ ধরতে শেখাও, আমি নদীতেই দিন কাটাবো, শুনেছো সে কথা?
2: নদীতে দিন কাটাবো ভীমরতি আর কি।
1: সত্যি কতুল্লা, এই গাঙের ঘোলা স্রোতে কি যে আমার হয়, আমার ভেতরে পার ভাঙে, দেহ খেলে, কেমন যেন হয়ে যায়। সঙ্গে নাও না অতুল্লা, অতুল্লা সঙ্গে নাও না আমায়।
2: যা যা যা যা যা যা যা। আর কোনোদিন যদি এমন কাজ করিস না, নাম নাম নাম নাম নাম নাম
1: নাম নাম গো নাম তুমি এমনি করো না। আর হয়তো কদিন পরে,
2: কদিন পরে কি কি কদিন পরে
1: আমাদের হয়তো চলে যেতে হবে গ্রাম ছেড়ে।
2: সে কি,
1: কিন্তু এই গ্রাম এই গাং আর তোমাকে ছেড়ে আমি যে কোথাও থাকতেই পারবো না অতুল্লা।
2: বড় পাগল তুই, এখন এই পানি পর লোক নিবে রে। ওই নাম নাম না,
1: নামবো না, আমিও যাব।
2: ও বাবা কি জ্বালা, পাগলামি শুরু করলি। ঠিক আছে তুই যা তবে, আমি আমি বাড়ি চললাম, চললাম চললাম বাড়ি।
1: তবু সঙ্গে নেবে না, ঠিক আছে ঠিক আছে আমি রাখছি। যাও তুমি চলে যাও।
2: আসি রে পুলি, আসি, রাগ করিস নে, রাগ করিস নে।
3: জলে

0: চলে গেল।
1: তুমি?
0: হ্যাঁ রে, আমি গণেশ।
2: তা চলেই গেল তোর অতুল দা, তোর মতন মেয়ে কেউ পাত্তা দেয় না অতুল। এত দিমাগ
1: তুমি দেখছো বেজায় দুঃখ পেয়েছো?
2: ওই তো পাত্তা না পেও তুই মাইরি ওর পেছনেই লেগে আছিস, আর আমি যে এত উপর।
0: এই চল না, চল না দুজনে নৌকো নিয়ে বেরোবো।
1: তোমার এই বেহায়া স্বভাবটা থাকবে কতদিন গণেশদা?
2: আচ্ছা আচ্ছা, আমাকে তুই রকম করিস কেন বলতো?
1: তুমি কিছু বুঝো না গণেশদা, সরো সরো আমি যাবো।
0: বুঝে আর কাজ নেই পুণ্যি, শোন না। এই এই পুণ্যি, তুই সন্ধ্যেবেলায় আয় না, আমি নৌকোয় থাকো। আয় না রে পুণ্যি, আমার যে কত কথা আছে।
1: আসবো গো গণেশদা, আসবো সন্ধ্যেবেলায় আসবো।

0: স্টেশন কোণে কি কালো মেঘ জমেছে বাবা, চারদিক যে কালো অন্ধকার হয়ে যাচ্ছে, গাঙের জলও ফুলছে দেখি না। আজ আর দেরি করে কাজ নেই, অতীন্দা এখনো ফিরছে না কেন? ঝড় উঠে গেল, মাছ পড়ছে, নৌকো নিয়ে এখন মাছ খেলে যদি কি করি এখন? অতীন্দাকে একলা ফেলে একজন নৌকো মানছে, অতুল নাই তো,
1: আমার
0: কিছু হবে না, মাছ পাওনি অতুলদা,
1: ও জীবনও আছে, রেখে এলাম, দুর্যোগ থামলে এসে নিয়ে যাবো।
0: এই গাছতলাটাই দাঁড়াই, যা বিদ্যুৎ চমকাচ্ছে, কই এইসো?
1: আচ্ছা আচ্ছা গুন্নি, লোক চলাচলতির পথ এটা, গাং থেকে কত যেন কোনো ভিড়বে, কে এসে দেখে ফেলবে, গ্রামে ঢিঢি পড়ে যাবে, এমনিতে কত ফিস পাশে উঠছে জানিস?
0: আমিও তো ভয় পাই না অতুল্লা, তুমি কি ভয় পাও?
1: না না, ভয়ের কথা নয় পুন্নি, লোকে কুকথা রটাবে।
0: রটাবে রটাক, তাই বলে তোমাকে ছেড়ে? অতুল্লা ভয় করছে।
1: এখন বাড়ি যা পুন্নি, পাগলামি করিস নে, শোন সব কথা কাল হবে, বাড়িয়া বাড়িয়া বাড়িয়া।
0: অতুলদা চলে গেল, আমার মন আমার নারী তো, তবে কি আমি শুধু শুধু অতুলদার জন্য? অতুলদা চায় না আমাকে, না না তা কেন, তা কেমন করে হবে? এতটা বছর ধরে কিন্তু এইভাবে চলে গেল, আজই প্রথমবার আমি এই মুখ দেখাবো কি করে অতুলদাকে? তুমি এমন করলে কেন অতুলদা? আমি যে তোমাকে আঁকড়ে ধরেই, আমি আমি পুন্নিবালা।
2: কে পুন্নি? পুন্নি এখানে এখন তোর অতুলদার জন্য
0: বলি কি, অতুলদার জন্য না, মানে তুমি আসতে বলেছিলে কেন গণেশদা?
2: তুই সেই জন্যই এলি? সত্যি বল পুন্নি, এই ঝড় তুফান মাথায় করে সত্যি সত্যি আমার জন্য এসেছিস?
0: সকালে বলছিলে না অনেক কথা আছে, কি বলবে বলো?
2: কথা আসেই তো, আসেই তো, আয় আয় নৌকোতে যাই, সইয়ের ভেতর বসে আয়,
0: চলো।
2: এই তো এই নৌকোটা, এই উঠলাম, সাবধান সাবধানে উঠ তুই,
0: নৌকোটা তো দুলছে মানে
2: দুলুই তো,

0: Ahora dudo nada, Dulce. Ahora yo quiero que te equivoques conmigo.
1: Quieto.
0: তুই আমার হবি পুণ্যি,
2: কখনো ছেড়ে যাবে না কানে?
1: না রে পুণ্যি না, তোকে নিয়ে পালিয়ে যাবো আমি, যেখানে হোক নৌকো ভাসিয়ে দেবো, তারপর তোকে আমার বউ করে নিয়ে ফিরে আসবো কলিং।

0: তুলনার গলা হা আমাকেই যাচ্ছে, কি করে যাব? এখন অতুলদের সামনে কি করে? অতুলদের সামনে এসে পড়েছে, কি করি এখন, কি করি?
1: অতজন ছুটিস কেন? পুন্নি, পুন্নি এত চালাচ্ছ?
2: ঘরের সামনে শুরুচিস কেন?
3: বলতে হেরে পড়েছে পুন্নি, যাস না ওদিকে, যাস
1: না। পাগলামি করিস না পুন্নি, বাড়ি
2: আয়।
1: পুন্নিকে বাঁচাতেই হবে, পুন্নি রে।

0: দাও শিকির এসো, এই পুন্টিকে চড়ায়।
1: পুন্নি দেখি পেয়েছ?
0: না না, পুন্নি নয়, পুন্নি নয়, অতুল।
2: হ্যাঁ
0: অতুল, হ্যাঁ তাড়াতাড়ি এসো।
2: অতুল, অতুল, ও বাবা বেঁচে আছে তো?
0: বুঝতে পারতেছি রে, চেতনা নেই।
3: আরে বাবা,
2: অতুল, অতুল, চোখ মেলে তাকা বাপ, একটু দেখ আমার দিকে তাকিয়ে দেখ অতুল, আমার দিকে তাকিয়ে দেখ।
4: আমাদের পুন্নি
5: গানেই ওর প্রাণ ছিল, গান কি ওরে আর ফেরাবে পুন্নি রে।
4: আমি কোথাও যাবই না, এই গ্রাম, এই গাঁ, এসব ছেড়ে পারবই না কোথাও থাকতে। রাক্ষসী গাঁটা যে আমাকেও খেয়েছে।

কাহিনীবালা নাটকটি শেষ হল। কাহিনী ঘনশ্যাম চৌধুরী, বেতার নাট্যরূপ শামসুন নাহার।

0: অভিনয় করেছেন পুন্নির বাবা মনু মুখোপাধ্যায়, পুন্নির মা ছন্দা চট্টোপাধ্যায়, কনক জলি চট্টোপাধ্যায়, বৃদ্ধা আলো ছায়া দাস, রাধু সমর সেন, দিনু সুশীল চক্রবর্তী, রতন সায়ন কুণ্ডু, গণেশ রানা বসু এবং অতুল দেবেশ রায়চৌধুরী ও পুণ্যের ভূমিকায় শর্মিলা ঘোষ, হরবোলা শুনি নাটক, সম্পাদনা রফি উদ্দিন, নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 42 সেকেন্ড।

0: আকাশবাণী কলকাতা। শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর।
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়
1: আগামী 15-17 জুন 2026। প্রতিদিন সকাল 10:00 থেকে বিকেল 5:00 পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। ক্রীড়াঙ্গন উপস্থাপনায় মিতুল সাহা।

0: no llore.
1: গ্রুপ ডির চমক অস্ট্রেলিয়া 2-0 গোলে হারিয়েছে তুরস্ককে। নেসরি ইয়ান কুন্ডা ও কনার মেটকাফ গোল করেন। এই জয়কে টুর্নামেন্টের প্রথম বড় অঘটনগুলির একটি হিসেবে দেখা হচ্ছে। আজ মাঠে নামছে জার্মানি। গ্রুপ ইতে জার্মানি তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে কুরাসাতোর বিরুদ্ধে। হতাশা কাটিয়ে জয়ের মাধ্যমে টুর্নামেন্ট শুরু করাই জার্মানদের লক্ষ্য। জার্মান এবং কুরাসাওর লড়াই খুব শীঘ্রই। জাপান বনাম নেদারল্যান্ডস দিনের হাই ভোল্টেজ লড়াই। গ্রুপ এর ফের গ্রুপে ফের মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও জাপান। দুদলেরই নকআউট পর্বে যাওয়ার বড় আশা থাকায় ম্যাচটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। গতকাল সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে হারো ভারত। এবার সিরিজ জয়ের লক্ষ্য তাদের। নারী ক্রিকেটের মহারণ ভারত বনাম পাকিস্তান আজ সন্ধ্যায় মুখোমুখি টি টোয়েন্টি বিশ্বকাপে। এতক্ষণ শুনলেন এক নজরে, এরপর আতশ গাছের তলায় শুনবেন বিস্তারিত খেলার খবর। এছাড়াও রয়েছে এ সপ্তাহের খেলোয়াড়।

এই সপ্তাহের খেলোয়াড় প্রথমেই। সপ্তাহের সেরা খেলোয়াড় ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুতার। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেকেই তিনি যে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন, তা শুধু ভারতীয় ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রিকেট মহলেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মাত্র 23 বছর বয়সী এই রাজস্থানি স্পিনার নিজের প্রথম টেস্ট ম্যাচেই প্রথম ইনিংসে 33 রানের বিনিময়ে 6 উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে আরও একটি উইকেট যোগ করে ম্যাচে মোট 7 উইকেট নেন তিনি। তাঁর দুরন্ত স্পিনে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ কার্যত ভেঙে পড়ে এবং ভারত ইনিংসও 300 রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তাঁরই হাতে। এই সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়, ঘরোয়া ক্রিকেটে রাজস্থানের হয়ে ধারাবাহিক সাফল্য। রঞ্জি ট্রফিতে উইকেটের ঝড়, দলীপ ট্রফিতে 7 উইকেটের দুরন্ত স্পেল এবং ভারত এ দলের হয়ে ধারাবাহিক পারফরমেন্সের ফলস্বরূপ তিনি জাতীয় দলের দরজায় পৌঁছলেন। তার বোলিংয়ে রয়েছে নিখুঁত ফ্লাইট, টার্ন, নিয়ন্ত্রণ এবং ব্যাটারদের বিভ্রান্ত করার অসাধারণ ক্ষমতা। চলতি সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু ক্রীড়াবিদ উজ্জ্বল পারফরমেন্স উপহার দিলেও আন্তর্জাতিক মঞ্চে টেস্ট অভিষেকেই ম্যাচ সেরা হয়ে ভারতের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য মানব সুতার নিঃসন্দেহে সপ্তাহের সেরা খেলোয়াড়ের মর্যাদা পাওয়ার যোগ্য। এভাবেই এক স্বপ্নময় অভিষেকের মাধ্যমে ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করলেন মানব। ভবিষ্যতে তার কাছ থেকে আরও সাফল্যের প্রত্যাশা করতেই পারে দেশের ক্রিকেট প্রেমীরা। রইল আগাম শুভেচ্ছা।

শ্রোতা বন্ধুরা, বিশ্ব ফুটবলের সর্ববৃহৎ মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ 2026 ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবারই প্রথম 48টি দেশের অংশগ্রহণে তিনটি আয়োজক দেশ ইউনাইটেড স্টেটস, কানাডা এবং মেক্সিকোয় অনুষ্ঠিত হচ্ছে ফুটবলের এই মহোৎসব। 11 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে পর্দা উঠেছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের। মোট 104টি ম্যাচে আগামী এক মাসেরও বেশি সময় ধরে চলবে বিশ্ব সেরার লড়াই। ইতিমধ্যেই গ্রুপ পর্বে বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মেক্সিকো জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। একই সঙ্গে ব্রাজিল, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার মতো দলও নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার তরুণ দল তুরস্ককে 2-0 গোলে হারিয়ে প্রথম বড় অঘটনের জন্ম দিয়েছে। আজ 14 জুন মাঠে নামছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, এছাড়াও নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া, আইভরি কোস্ট ও ইকুয়েডরের মতো দলগুলিও তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে। বিশ্বকাপ মানেই শুধু খেলা নয়, আবেগ, ইতিহাস এবং নতুন নায়কদের জন্ম। আগামী কয়েক সপ্তাহে বিশ্বের কোটি কোটি দর্শকের সঙ্গে ভারতীয় ফুটবল প্রেমীরাও মেতে উঠবেন এই মহারণে। কে তুলবে সোনালী ট্রফি, কোন দল লিখবে নতুন ইতিহাস, সেই উত্তর খুঁজতেই শুরু করেছে ফুটবলের সবচেয়ে বড় উৎসব ফিফা বিশ্বকাপ 2026। এবার আসি ঘটে যাওয়া কয়েকটি ম্যাচের ফলাফল নিয়ে বিশ্বকাপের গ্রুপ বির লড়াইয়ে। শনিবার কাতার বনাম সুইজারল্যান্ডের ম্যাচে একরকম নাটকীয়ভাবে শেষ হবে কে ভেবেছিল। প্রায় গোটা ম্যাচে দাপট দেখায় সুইসরা। 17 মিনিটে পেনাল্টি থেকে সুইসদের এগিয়ে দেন ব্রিল এম্বোলা, কিন্তু ম্যাচের সংযুক্ত সময়ে কাতারকে বহু কাঙ্ক্ষিত গোলটি এনে দেন বোয়ালেম খোকি, ফলে ম্যাচ শেষ হল 1-1 স্কোরে।

2026 ফিফা বিশ্বকাপে গ্রুপ সির অন্যতম আকর্ষণীয় ম্যাচে ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম এবং মরক্কো ন্যাশনাল ফুটবল টিম এক এক গোলে ড্র করে পয়েন্ট ভাগ করে নেয়। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মরক্কো শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ইসমাইল সাইভারি প্রথমার্ধে গোল করে মরক্কোকে এগিয়ে দেন। পিছিয়ে পড়ার পর ব্রাজিল ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে। 32 মিনিটে তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত এক গোলে সমতা ফেরান। এরপর উভয় দলই জয়ের জন্য চেষ্টা চালালেও আর গোলের দেখা মেলেনি। এই ড্রয়ের ফলে এই দুই দলই গ্রুপ সিতে এক পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলো।

এদিকে 2026 ফিফা বিশ্বকাপে গ্রুপ একদম চলে যাব আমরা, গ্রুপের ম্যাচে স্কটল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম 1-0 গোলে হাইতি ন্যাশনাল ফুটবল টিমকে পরাজিত করে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট অর্জন করল। এখন ম্যাচ শুরু থেকেই স্কটল্যান্ডের বলের দখল ধরে রেখে আক্রমণ করে তোলেন। বোস্টনে অনুষ্ঠিত এই ম্যাচে একটি মাত্র গোল করে স্কটল্যান্ডের অভিজ্ঞ মিডফিল্ডার জন ম্যাককিন। ম্যাচের 28 মিনিটে ম্যাককিনের শট প্রতিপক্ষের রক্ষণভাগে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে দেয়। সেই গোলেই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।

বিশ্বের গ্রুপ ডি এর ম্যাচে অস্ট্রেলিয়া ন্যাশনাল ফুটবল টিম দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে তুরস্ক ন্যাশনাল ফুটবল টিমকে 2-0 গোলে পরাজিত করেছে। এই জয়ের ফলে অস্ট্রেলিয়া টুর্নামেন্টে আত্মবিশ্বাসের সূচনা করলো এবং গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট তারা অর্জন করে নিল। প্রথমার্ধে দ্রুত আক্রমণ গড়ে তুলে অস্ট্রেলিয়া এগিয়ে যায়। গোল পাওয়ার পরেও তারা আক্রমণাত্মক

উপর ধার বজায় রাখে। তুরস্ক মাঝ মাঠে বলের দখল বাড়ানোর চেষ্টা করলেও অস্ট্রেলিয়ার সুসংগঠিত রক্ষণ ভাগ এবং দ্রুত কাউন্টার অ্যাটাক তাদের সমস্যায় ফেলে। দ্বিতীয়ার্ধে তুরস্ক ম্যাচে ফেরার জন্য একাধিক পরিবর্তন আনে, তবে অস্ট্রেলিয়ার গোলরক্ষক দৃঢ়তা দেখান। জয়ী দলের হয়ে গোল করেন নেস্টারি ইয়ানকুন্ডা ও কনর মেটকাফ।

চলে আসবো আরও খবরে। ফিফা বিশ্বকাপ নিয়ে আজ রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ, তার মধ্যে গ্রুপ ইর গুরুত্বপূর্ণ ইয়ের ম্যাচ রয়েছে। আজ মুখোমুখি হবে ইউরোপের শক্তিশালী দল জার্মানি এবং ক্যারিবিয়ান অঞ্চলে উদীয়মান দল কুরাসাও। কাগজে কলমে জার্মানি স্পষ্ট ফেভারিট ইতিমধ্যে আমরা জানি, বিশ্বাস করি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি অভিজ্ঞতা, শক্তি ও গভীর স্কোয়াডের বিচারে অনেক এগিয়ে। বিশ্বকাপ অভিযান ইতিবাচকভাবে শুরু করতে জার্মানির লক্ষ্য থাকবে বড় ব্যবধানে জয় তুলে নেওয়া, অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছে কুরাসাও। তুলনামূলকভাবে কম শক্তিশালী হলেও দলটি কিন্তু শৃঙ্খলাবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণের মাধ্যমে চমক দেখানোর চেষ্টা করবে। জার্মানির বিপক্ষে একটি ভালো ফল তাদের জন্য ঐতিহাসিক অর্জন হতে পারে। ম্যাচে নিয়ন্ত্রণ জার্মানির হাতে থাকার সম্ভাবনাই বেশি, তবে বিশ্বকাপে অঘটনের ইতিহাস রয়েছে, ক্রাসাউকে হালকাভাবে নেওয়ার সুযোগই নেই। এছাড়াও রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, জাপান ও নেদারল্যান্ডস। গ্রুপ এফ এর অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে তারা। দুই দলই বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করতে চাইবে, ফলে ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। নেদারল্যান্ডস অভিজ্ঞতা ও তারকা খচিত স্কোয়াডের কারণে কিছুটা এগিয়ে। কোচ রোলান্ড কোয়ম্যানের দল দীর্ঘদিন ধরেই বড় টুর্নামেন্টে ধারাবাহিক পারফরমেন্স করে আসছে এবং শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। অন্যদিকে জাপানকে অনেকেই ডার্ক হর্স হিসেবে দেখছেন। দ্রুত গতির আক্রমণ, শৃঙ্খলাবদ্ধ রক্ষণ এবং দলগত ফুটবল তাদের মূল শক্তি। ম্যাচের বল দখল ও আক্রমণে নেদারল্যান্ডসের আধিপত্য থাকার সম্ভাবনা থাকলেও জাপানের দ্রুত পাল্টা আক্রমণ ডাচদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তাই গ্রুপ এফের এই লড়াইটা বিশ্বকাপের প্রথম পর্বের অন্যতম সেরা ম্যাচ হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

চলে যাব অন্য খবরে। এদিকে জয় দিয়েই 3 ম্যাচের একদিনের সিরিজ শুরু করল ভারত। গতকাল শনিবার ধর্মশালায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচ 7 উইকেটে জিতল ভারত। গতকাল বৃষ্টির কারণে নির্ধারিত সময় ম্যাচ শুরু করা যায়নি। বৃষ্টির জন্য ম্যাচ হয়েছিল 25 ওভারের। আফগানিস্তান প্রথমে ব্যাট করে 24.5 ওভারে 194 রান তুলে অল আউট হয়ে যায়। অন্যদিকে ভারত 195 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে 13 বল বাকি থাকতেই তা ছুঁয়ে ফেলে। গতকাল রোহিত শর্মা 16,000 রান স্পর্শ করলেন বীরেন্দ্র সহবাগের পর। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে 7 নম্বর তিনি যিনি এমন কীর্তি করেছেন। তবে রোহিত গতকালের ম্যাচে

16 রান করে এবং রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান। গতকালের ম্যাচে ভারত অধিনায়ক, কিন্তু অধিনায়ক উচিত একটি ইনিংস খেলেন। 66 বলে 84 রানের একটি অপরাজিত ইনিংস খেলে ভারতের এবং ভারতের জয়ের পথ প্রশস্ত করেন। গিলের পাশাপাশি রান পেয়েছেন ঈশান কিষাণ, তিনি ব্যক্তিগত 34 রান করেন। এছাড়াও কেএল রাহুল, বহু যুদ্ধের নায়ক, তিনি কিন্তু 39 রানে অপরাজিত থেকে যান কালকে। গতকালের ম্যাচে শ্রেয়াস আয়ার রান না পাওয়ায় কিছুটা হতাশ সমর্থকরা। তিনি মাত্র 12 রান করে প্যাভিলিয়নে ফেরত যান। তবে আগে গত মানে তার আগে গতকালের ম্যাচে দেশের হয়ে অভিষেকের ম্যাচের নজর কাড়লেন পাঞ্জাবের পেসার গুরুন ব্রার। 4.5 ওভারে 27 রান দিয়ে 3 উইকেট নিলেন তিনি। হর্ষ দুবে তার পরিচিতি বিশ্ব ক্রিকেট ইতিমধ্যেই পেয়ে গিয়েছে, তারও অভিষেক হয় গতকালের ম্যাচে। একটু খরুচে হলেও, মানে একটু রান দিয়ে ফেললেও তিনিও কিন্তু গুরুত্বপূর্ণ 3টি উইকেট তুলে নেন গতকালের ম্যাচে এবং ভারতকে জয়ের পথে এগিয়ে যেতে সাহায্য করেন। আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান গতকালের ম্যাচে একটি উইকেট পেলেও কিন্তু কোনো লাভ হয়নি, 5 ওভারে রান দেন 37। তবে 51 বলে 102 রান করেন গুরবাজ। বহুদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে খেলার সুযোগে তিনিও কিন্তু যথেষ্ট আক্রমণাত্মক ইনিংস খেলেন গতকালের এই বৃষ্টি বিঘ্নিত ম্যাচে। তাকে সঙ্গ দেওয়ার মতো হয়তো তিনি কাউকে পাননি, নতুবা কে বলতে পারে গতকালের ম্যাচের ফলাফল অন্যরকম হতেই পারত। গতকালের ম্যাচের সেরা হন ভারত ক্যাপ্টেন শুভমান গিল। সারা বিশ্ব যখন ফুটবল জ্বরে আক্রান্ত, তখনই আরও একবার ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি ভারত প্রতিপক্ষ পাকিস্তান। ক্রিকেটে ভারতের সাফল্য স্বপ্নাতীত, তবে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত এখনও শিরোপা ছুঁতে পারেনি। সর্বোচ্চ সাফল্য বলতে 2020 সালে রানার্স হয়েছিল, আর 2 বছর আগে আরব দেশে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারত গ্রুপ পর্ব থেকেই ছিটকে যান। মহিলা ক্রিকেট নিয়ে এখন আগ্রহ সকলের, সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের। আজ ইংল্যান্ডের বার্মিংহামে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান, ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। ভারত পাকিস্তান ছাড়াও গ্রুপ ইতে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস। গ্রুপ থেকে শেষ চারে উঠবে 2টি দল। ভারতের সামনে চ্যালেঞ্জ বেশ কঠিন। শুরুতে স্মৃতি মন্ধনা, শেফালি ভার্মা, দুজনেই ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু সিরিজে সাম্প্রতিক যে সিরিজ শেষ হলো তাতে কিন্তু তেমন রান পায়নি, তাই কিন্তু সকলের মাথায় একটা চিন্তার ভাঁজ থেকে যাচ্ছে। তবে মিডিল অর্ডারে কিন্তু যথেষ্ট ছন্দে রয়েছেন অধিনায়ক হরমনপ্রীত। উইকেট কিপার জাস্তিকা ভাটিয়ার ব্যাটের হাতও খুব ভালো এবং সাম্প্রতিক সিরিজে সর্বাধিক রান পেয়েছেন তিনি। বোলিংয়ে দীপ্তি শর্মা, শ্রীচরণীদের দিকে থাকবে নজর। পরিসংখ্যান অনুকূল না হলেও সামনের দিকে তাকাতে চাইছেন ফাতিমা সানার পাকিস্তান দল। অধিনায়ক নিচে ব্যাট ও বল দুই বিভাগেই বেশ ছন্দে রয়েছেন। দুটি টিমের 16 বার সাক্ষাৎ হয়েছে টি টোয়েন্টি পর্যায়ে, যার মধ্যে 13 বার জিতেছে ভারত। শেষবার 2024 বিশ্বকাপে 6 উইকেটে পাকিস্তানকে পরাজিত করে ভারত। বেঙ্গল টি টোয়েন্টি লিগে ইতিহাস গড়লেন সুজাতা দে। মহিলাদের লিগে প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার নজির গড়লেন অ্যাডামস হাওড়া ওয়ারিয়ার্সের ওপেনার। তার অপরাজিত 53 বলে 112 রানের ওপর ভর করে হাওড়া ওয়ারিয়ার্স 54 রানে হারিয়েছে সোবিস্কো স্ম্যাশার্স মালদাকে। প্রথম ব্যাট করে 178 রান করে 3 উইকেটের বিনিময় হাওড়া। সুজাতার ইনিংসে রয়েছে 14টি

চার এবং পাঁচটি ছয়। মহিলাদের অন্য ম্যাচে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স 168 রান করে 4 উইকেটে 40 রানে হারিয়েছে রশ্মি এনআইএস মেদিনীপুর উইজার্ডসকে, তারা 128 রান করে 6 উইকেটে বিনিময়ে। পুরুষদের লিগে সার্ভোটেক শিলিগুড়ি 173 রান করে 6 উইকেটে বিনিময়ে 61 রানে হারিয়েছে নোভাস রয়্যালস পুরুলিয়াকে, তারা 16.4 ওভারে 112 রান করেছে। রয়েছে আরও কিছু টুকরো খবর। এশিয়ান গেমসের জন্য ঘোষিত হল ভারতের ব্যাডমিন্টন দল। ছেলে ও মেয়েদের দলে আছেন 10 করে প্লেয়ার। ছেলেদের সিঙ্গলসে খেলবেন লক্ষ্য সেন ও আয়ুষ শেট্টি, সিঙ্গলসে খেলবেন ছেলেদের। মহিলা সিঙ্গলসের খেলবেন পিভি সিন্ধু এবং উন্নতি হুডা। এছাড়া সম্প্রতি স্বপ্নের টেস্ট অভিষেক হয়েছে দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে। কাউন্টি ক্রিকেটেও নিজের জাত চেনালেন ভারতীয় বাঁহাতি স্পিনার মানব সুতার। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ইয়র্কশায়ারের বিরুদ্ধে ওয়ারউইকশায়ারের হয়ে 2 উইকেট নিলেন তিনি। এছাড়াও ভারতীয় মহিলা হকি দল সোমবার 15 জুন নিউজিল্যান্ডের অকল্যান্ডে FIH হকি উমেন্স নেশনস কাপ 2026 তাদের অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল আগামী মরশুমে FIH প্রো লিগে উন্নতি হওয়ার সুযোগ পাবে। ভারত রয়েছে পুল ইতে, যেখানে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, জাপান, উরুগুয়ে। অধিনায়ক সালিমা টেটের নেতৃত্বে ভারত টুর্নামেন্টে নামছে প্রো লিগের ফেরার লক্ষ্যে। অন্যদিকে FIH প্রো লিগের ইউরোপ পর্বে আজ শক্তিশালী নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় পুরুষ হকি দল। রটারডামে সন্ধ্যা 7:30 শুরু হবে এই হাই ভোল্টেজ লড়াই। অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারত জয় দিয়ে ইউরোপ সফর শুরু করবে। শ্রোতা বন্ধুরা, গীতাঞ্জলি ক্রাঙ্গন আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন আর প্রতিদিন অবশ্যই শুনবেন গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন।

ক্রীড়াঙ্গন শেষ হল। উপস্থাপনায় ছিলেন মিতুল সাহা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি education.akashbanikolkata@

@gmail.com মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছো বন্ধুরা? শুনছো যুববাণী, তোমার সঙ্গে আজ সুরের ক্যানভাসের আড্ডায় আমি শ্বেতা। আজ যুববাণীর সুরের ক্যানভাসে আমরা শুনব শিল্পী বন্ধু দেবজিতা মাইতি ও অর্কদীপ মুখোপাধ্যায়ের কণ্ঠে ভজন সঙ্গীত। ভজন হলো ঈশ্বরের উদ্দেশ্যে গাওয়া ভারতীয় ভক্তিমূলক সঙ্গীত। ভজন গান শুনতে তোমাদের কার কার ভালো লাগে জানিও? কোথায় জানাবে? আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতার কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তাহলে আজ বন্ধু শুরু করা যাক ভজন সঙ্গীতের এই সুরের ক্যানভাসে। শুনে নেব আজকের প্রথম গান দেবজিতার কণ্ঠে

শুনলে দেবজি তার কণ্ঠের প্রথম গানটা, কি সুন্দর মন ভরে গেল তাই না? আচ্ছা, তোমরা কি জানো এই যে ভজন গানের মূল বৈশিষ্ট্যগুলো কী কী? ভজন গানের মূল এবং সবথেকে বেশি জোরালো বৈশিষ্ট্য হলো সহজ সরল সুর। শাস্ত্রীয় সঙ্গীতের রাগ রাগিণীর ওপর মূলত ভিত্তি করেই তৈরি হয় এই গানগুলো, কিন্তু তাও এর সুর সাধারণত ভীষণই সহজ হয়, যাতে সবাই একসঙ্গে গাইতে পারে। আরেকটা ব্যাপার আছে, এই গানগুলোতে কিন্তু কথার প্রাধান্যই বেশি দেওয়া হয়। গানের কথার মাধ্যমে ঈশ্বরের প্রতি ভক্তি, আত্মসমর্পণ এবং প্রেম প্রকাশ পায়। কি সুন্দর তাই না? এই ভজন গান তোমরা অবশ্যই শুনবে আবারও একবার দেব

আচ্ছা, নিশ্চয় বুঝতে পারলে দেবজিতার এই যে গানটা এক্ষুনি শুনলে, সেই গান কাকে নিয়ে? সুর এবং সঙ্গীতের দেবী সরস্বতী দেবীকে এই গানটি উৎসর্গ করা হয়েছে। দেবজিতার কণ্ঠে শুনছেন সুরের ক্যানভাসে ভজন সঙ্গীত। এখন এই ভজন গানে বাদ্যযন্ত্র কী কী ব্যবহার করা হয় বলতো? সাধারণত হারমোনিয়াম, তবলা, করতাল, খোল, ঢোলক এবং মাশির সাহায্যে ভজন গান পরিবেশন করা হয়। এবং এক্ষেত্রে একজন মূল গায়ক গান শুরু করেন এবং অন্য ভক্তরা সমবেত কণ্ঠে তা পুনরাবৃত্তি করেন। শুনছ সুরের ক্যানভাসে, তোমার সঙ্গে আমি সীতা। আজ দেবজিতার কণ্ঠে

দেবজিৎ আর কণ্ঠে শুনলে আজকের ভজন গানগুলো কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু যুববাণী কলকাতার ফেসবুক পেজে এই পোস্টারের কমেন্ট বক্সে। আচ্ছা, তো এই যে ভজন গান আমরা শুনছি তার কিছু প্রধান ধরন আর বিষয়বস্তু তোমাদের জানিয়ে দিই। যেমন কৃষ্ণ ভজন, রাধা ও শ্রীকৃষ্ণের প্রেম লীলা ও মহিমা কীর্তন, যেমন মীরাবাইয়ের ভজন। আবার ওদিকে দেখো আছে তুলসীদাসের ভজন, রাম ভজন, যা এটা নামেও অনেকে বলেন, ভগবান শ্রীরামচন্দ্র ও হনুমানের ভক্তিমূলক গান। আবার আছে শিব ভজন, বুঝতেই পারছো দেবাদিদেব মহাদেবের আরাধনা। এছাড়া দুর্গা কালী ভজন, এগুলো কিন্তু রয়েছে ভজন গানের ক্ষেত্রে। আচ্ছা, তো আজকে আমাদের সুরের ক্যানভাসে আরও এক বন্ধু রয়েছে, তার নাম অর্কদীপ মুখোপাধ্যায়। এবার আমরা শুনব অর্কদীপের কণ্ঠে ভজন গান।

শুনলে অর্কদ্বীপের কণ্ঠের প্রথম ভজন গান আজকের সুরের ক্যানভাসে। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভজন রচয়িতা ও গায়ক কিন্তু রয়েছেন। আচ্ছা, তোমরাই বলো দেখি যে বিখ্যাত কয়জন ভজন রচয়িতার নাম। আমি বলে দিচ্ছি, মীরাবাঈ, তুলসীদাস, কবীরদাস, সুরদাস এবং নরসিংহ মেহতা। এদের নাম কিন্তু আমরা ভজন রচয়িতা হিসেবে পাই, এবং আধুনিক ভজন গায়কও কিন্তু অনেকের নামে পরিচিত। অনুপ জালোটা, অনুরাধা পাড়ওয়াল, জগজিৎ সিং, এনারাও কিন্তু যথেষ্ট বিখ্যাত হয়েছেন এই ভজন গানের মাধ্যমে। অর্কদ্বীপের পরবর্তী ভজন সঙ্গীত শুনব। শুনছো সুরের ক্যানভাসে, তোমার সঙ্গে।

অর্কদ্বীপের কণ্ঠে শুনছো ভজন গান, এবং এই যে আজকে সুরের ক্যানভাসে এই অনুষ্ঠানটায়, সমগ্র অনুষ্ঠানটায় বাদ্য যন্ত্রণার সঙ্গে ছিলেন কৌস্তভ রায়চৌধুরী, মনোজ ঘোষ, নবনীল সরকার, প্রীতম চক্রবর্তী, শঙ্কর রায় এবং পার্থসারথি দাস। শুনছো যুববাণীর সুরের ক্যানভাসে। আজকের ঘড়ির কাঁটা কিন্তু বলছে আমরা প্রায় শেষের দিকে, তাই আজ অর্কদ্বীপের ভজন গান দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। শুনে নাও আজকের অনুষ্ঠানের

যুববাণীর অনুষ্ঠান এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন শ্বেতা হাজরা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘণ্টায় আকাশ কখনো কখনো মেঘলা থাকতে পারে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে 87% এবং 63%। বৃষ্টি হয়নি। শুনলেন আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে থাকছে লোকগীতি পূর্ণচন্দ্র সোরেন ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন সাঁওতালি সাহিত্যে ডক্টর ধীরেন্দ্রনাথ বাস্কের অবদান, বলবেন বাদল হেমব্রম। এরপর লোকগীতি পার্বতী হেমব্রম ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায় এবং সুখী মান্ডি ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। যাত্রানুষ্ঠান পশারিণী মা 6:40 রচনা অসিত পাত্র, পরিবেশনায় কুমড়াগড়ি কালীতলা যুব সমাজ। সমীক্ষা 7:30।

রাত আটটায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। নানা রঙের গান 8:30, 8:55 এ মাসের গান, শিল্পী সুমন চট্টোপাধ্যায়। রাত 9টায় শিক্ষাঙ্গন থেকে স্টুডিওর বাইরে কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। সুচিত্রা মিত্রের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত 9:30।

9:45 নজরুল গীতি শিল্পী পরিমল ভট্টাচার্য। রাত 10টায় রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, থাকছে কর্ণাটকী কণ্ঠসঙ্গীত, শিল্পী জে এস শ্রীরাম। এটি আকাশবাণী হায়দ্রাবাদ কেন্দ্রের নিবেদন। রাত 11টায় হাওয়াইয়ান গিটার, শিল্পী বিপ্লব দাস। আধুনিক গান ও ছায়াছবির গানের অনুষ্ঠান 11:10।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সন্ধে 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। 6:30 আইসিসি উইমেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ভারত বনাম পাকিস্তানের খেলার ইংরেজি ও হিন্দি ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। স্টুডিওর অনুষ্ঠান শোনা যাবে নিউজ অন এআইআর অ্যাপে। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান অনুপম দাসের কণ্ঠে নজরুলগীতি শুনবেন 7:10। 7:30 দর্পণ উপস্থাপনায় অঙ্কিত শর্মা। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা পনসায় মরে গেল তুরুই কেটুটে তুরুই মিটে রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবে না তেহিঞা সান্তাড়ি আখড়া। তেহিন দো সিঙ্গে মাহা ঝেট বঙ্গা রিয়ার পেগেল মাহিত তেহিঞা সান্তাড়ি আখড়া রিয়ার এতহব রেদো পূর্ণচন্দ্র সরেন আর সাঁওতিন সাপড়াও তিনা হুল সেরিং বন আজম করলেগে সেরিং রেত লক্ষ্মীমণি হাস্তা সুমিত্রা টুডু আর সনমণি সরেন।

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের তিন দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আগামীকাল সূচনা হবে। 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং আবেদন গ্রহণের কাজ এক ছাতার তলায় সম্পন্ন করার লক্ষ্যেই এই শিবির। সেখানে অন্নপূর্ণা যোজনা, পিএম কিষাণ যোজনা, বিধবা ও বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির সুবিধা পেতে নাম নথিভুক্ত করা যাবে। আধার, ভোটার বা অন্য নথিতে ভুল থাকলে তা সংশোধনের ব্যবস্থা থাকবে শিবিরে। থাকবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন। মুখ্য সচিব মনোজ আগরওয়াল এক নির্দেশিকায় জানিয়েছেন, শিবিরগুলিতে পর্যাপ্ত পানীয় জল, মাথার উপর ছাউনি, পরিচ্ছন্ন শৌচাগার এবং বিশ্রাম কক্ষের ব্যবস্থা করতে হবে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের আওতায় কৃষি বিজ্ঞান কেন্দ্র ও রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে আজ রাজ্যস্তরের এক বিশেষ সেমিনার, প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ, বিজেপির বিধায়ক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। জেলার 26টি ব্লকের বেশ কিছু কৃষককে জৈব সার, অনুখাদ্য, প্রাকৃতিক কৃষির বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এদিনের কর্মশালায়। অন্যদিকে নদিয়ার হরিণঘাটায় প্রাকৃতিক কৃষির প্রসার এবং পরিবেশ বান্ধব চাষাবাদ সম্পর্কে কৃষকদের সচেতন করতে গতকাল এক কর্মশালা আয়োজিত হয়। সহ কৃষি অধিকর্তা সৌভিক রায়চৌধুরী জানিয়েছেন, এই কর্মশালায় 200-এরও বেশি কৃষক অংশ নেন। হুগলির পোলবায় আকনা গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান নির্মল ঘোষের বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী আজ ননিপুরে নির্মলের বাড়িতে তল্লাশি চালায়। উদ্ধার হয়েছে ত্রাণের ত্রিপল, কম্বল, শীতের পোশাক এবং স্কুল ব্যাগ। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতার খোঁজে তল্লাশি চলছে। উত্তর চব্বিশ পরগনার হাবড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায় পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাবড়ার কুমড়া গ্রাম পঞ্চায়েতের কলতলা বিশ্বাসপাড়া এলাকায় মৎস্যজীবীরা মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলেছিলেন। সেই জালেই উঠে আসে একটি ব্যাগ। তার ভেতর থেকে উদ্ধার হয় প্লাস্টিক মোড়া 4টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। মুর্শিদাবাদের লালগোলা থানার আটরশিয়া গ্রামে রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় নার্গিস খাতুন নামে এক মহিলার। পরিবার সূত্রে জানা গেছে, রান্নাঘরে কাজ করার সময় আচমকাই সিলিন্ডার থেকে গ্যাস লিক করতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে গোটা রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিদগ্ধ হন নার্গিস খাতুন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে হিমালয় সন্নিহিত 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17 তারিখ থেকে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 7:35।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র।

0: থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী 48 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার বেশ কিছু জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও। পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী 48 ঘণ্টায় দিনের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না, আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তায় জানানো হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার বেশ কয়েকটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কোথাও কোথাও। আগামী 48 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলার কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে যাত্রানুষ্ঠান।
1: আজকের যাত্রাপালা পর্ষারিণী মা, রচনা অসিত পাত্র, নির্দেশনা অনিল পাত্র, পরিবেশনায় কুমড়াগড়ি কালীতলা যুব সমাজ, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা রামরঞ্জন দাস রায়।

0: শেষ করে দেব, তার জন্য আমি সত্যকে মিথ্যার পাথর চাপা দিয়েছি, বিবেকে মনুষ্যত্বকে গলা টিপে মেরেছি।
1: ধন্য তোমার মিথ্যা সাক্ষীতে শয়তান ভুজঙ্গ বাবুর লম্পট ছেলেটা মুক্তি পেয়ে গেল, কারণ তুমিই ছিল তার একমাত্র প্রত্যক্ষদর্শী।
0: তাতে কি হয়েছে? যা হবার তা হয়ে গেছে।
1: তুমি একটা মেয়ে হয়ে একথা বলতে পারলে কত আশা নিয়ে সতীশ বাবু তোমার শরণাপন্ন হয়েছিল, যাতে ওর একমাত্র মেয়ের চরিত্র হরণকারীকে সাক্ষী দিতে পারে। আর তুমি
0: সততা নিয়ে কি পেট ভরবে? পরিবর্তে শুধু পাওনা দুঃখ আর যন্ত্রণা, অথচ একটা মিথ্যা বলে আমার হাতে আজ কত টাকা।
1: তুমি কেমন বদলে গেছো মন্দা, তুমি কি আমার সেই মন্দা?
0: বদলি মানুষের আর এক রূপ, তুমি শুনে রাখো সত্যচরণ, ঐশ্বর্যের সিংহাসনে বসে আমি রানী হতে চাই, তার জন্যে যদি আমার চরিত্রকে বিসর্জন দিতে হয়।
1: মন্দা, আমি তোমাকে অনুরোধ করছি, পূজারিণী থেকে তুমি পথারিণী হয়েও না, মিথ্যা সুখে রাসায় ছুটে শান্তিকে হারিয়ে ফেলো না।
0: তোমার এই নীতি বাক্য শুনতে আমার ভালো।

0: আছি, আজ তুমি আমার কোন কথাই শুনবে না।
1: না মা, আমাকে রমেশের সাথে কোথাও যেতে বলবে না, ও আমার গায়ে
2: খয়ে যাবে না। মা
1: মা,
2: কিছু পেতে গেলে কিছু দিতে হয়।
1: বাবা, তুমি কিছু বলবে না?
0: ওরে মা, এই সত্য ঝরনা একটু একটু করে অতল জলে ডুবে যাচ্ছে। ধরলাম মা, আমার হাতটা ধরে একটু টেনে ধরলাম মা।
1: বাবা, তোমার পাশে কেউ না থাকুক, আমি সব সময় আছি, আমি চিরদিন জেনে রাখবো এই সত্যের আলো।
2: যত সব পাগলামি,
0: সারা জীবন সত্যকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চেয়েছি, তার জন্য কত কষ্ট করেছি। গ্রামে সবাই বলে এই সত্যচরণ নামটা সার্থ।
3: বাবা, আমার কিছু টাকার দরকার।
0: আমার কাছে তো নেই বাবা।
3: কবে থাকে তোমার কাছে টাকা?
0: কি করব বল, আমার এই সীমিত উপার্জন, সংসার টানতে সিমসিম খেয়ে যাচ্ছি, তার উপর বাড়তি টাকা।
3: টাকা না থাক, উপদেশ সবসময় থাকে, যেটা আমাদের সবসময় দিয়ে যাও।
1: দাদা, বাবার সাথে কিভাবে কথা বলতে হয় তা জানিস না?
3: চুপ কর, সবসময় শুনে আসছি, নেই নেই নেই।
1: দাদা,
0: বলতে দে রে আলো, বলতে দে, ওর মনে যত না পাওয়ার ক্ষোভ আছে।
2: নেই নে বাবা, কত টাকা চাস? যা, এই টাকা নিয়ে বন্ধুদের সাথে কোথায় যেন যাবি বলছিলিস।
3: যাচ্ছি মা।
2: দেখলে তো সত্যচরণ, মিথ্যার কাছে কেমন সত্যের চরম পরাজয়।
0: মনিকের জয় চিরস্থায়ী হয় না মন্দা, এমন একদিন আসবে তোমাকে বাতাস।

0: একি আমার আলো এমন মলিন কেন, তার কণ্ঠে কেনই বিষাদের গান?
1: ভয়?
0: ভয় কিসের? ভয়
1: হারিয়ে যাওয়ার, তোমাকে হারিয়ে ফেলার।
0: দুর্বোকা মেয়ে, তাই কখনো হয় নাকি? তুমি দেখো, আমি তোমাকে ঠিক এমনি করে আগলে রাখবো। আলো না থাকলে প্রদীপের কি দাম বলতো?
1: তুমি বুঝতে পারছো না, আমার মা
0: জানি, একটা বেকার ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে আপত্তি। তুমি এ নিয়ে ভেবো না, আমি নিশ্চয়ই একটা কাজ জোগাড় করে নেব। তারপর?
1: তারপর কি?
0: তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে নিয়ে যাব আমাদের বাড়ি, তখন তুমি হবে শুধু আমার।
1: প্রদীপটা
2: সর্বনাশ হয়ে গেছে।
0: কি হয়েছে শুভ?
2: দিবেন তাঁতির বাড়িতে কারা যেন আগুন লাগিয়ে দিয়েছে, এতক্ষণে হয়তো সারা বাড়িটা পুড়ে।
0: না, ওই মানুষটা শেষ রাস্তায় শেষ হতে দেব না।
2: এখন কি করবে?
0: মন্টু, দিবাকর, কাশেম, জয়ন্ত ও পাড়ার ছেলেদের ডেকে নিয়ে এসো। আর হ্যাঁ, আর সবাইকে একটা বালতির সাথে করে নিয়ে আসতে বলো, আমি এগিয়ে যাচ্ছি।
1: আমিও তোমার সাথে যাব।
0: না লোক, এই আগুনের মধ্যে গিয়ে তুমি কি করবে?
1: প্রদীপটা, আর কতদিন আমাদের এই নারী জাতিটাকে পিছিয়ে রাখবে?
0: না, আর তোমায় বাধা দেব না, তুমি এসো আমার সাথে।
1: চলো।
3: ভুজঙ্গ বাবু আছেন? ভুজঙ্গ বাবু!
4: আরে মন্দা দেবী, আসুন আসুন। তা কি মনে করে এই অধমের বাড়িতে?
3: বলছিলাম কি, যদি আপনার মতামত থাকে রমেশ ও আলোর বিয়েটা।
4: আমি তো তাই চাই। কিন্তু মন্দা দেবী, আলো মা তো প্রদীপের প্রেমে হাবুডুবু খাচ্ছে, সে কি রমেশকে বিয়ে করতে চাইবে?
3: যাতে চায় তার ব্যবস্থা আমাদেরই করতে হবে।
4: কি রকম?
3: কাছে আসুন, কানে কানে বলি। বুঝতে পারলেন তো? এখন আমাদের কাজ হবে রমেশকে একটু বেশি করে সুযোগ দেওয়া।
4: সত্যি আপনার বুদ্ধি আছে, এভাবে তো কোনো দিন ভেবে দেখিনি। হয় শুধু ওই সত্যচরণকে নিয়ে।
3: ওকে আমি ম্যানেজ করে নেব।
4: তাহলে আর ভাবনা কি? আপনি আমি এক থাকলে কে আমাদের রক্ষে?
3: কিন্তু খুব সাবধান, আমাদের এই ষড়যন্ত্র কেউ যেন জানতে না পারে।
4: কেউ জানবে না? আলো আমার বাড়ির বউ হয়ে আসবে, এ তো খুব সুখের কথা। দুঃখ শুধু একটাই, আমার এই বিশাল বাড়ি, গাড়ি, গাড়ি গাড়ি টাকা, তবু সব থেকেও যেন কিছু নেই। অল্প বয়সে বিমলা আমাকে ছেড়ে চলে গেল, বড় একা লাগে।
3: আমি তো আছি, আপনার সব অভাব আমি দূর করে দেব।
4: কিন্তু কেমন করে?
3: আমরা দুজনে যৌবন সাগরে ছাপ দিয়ে হাবুডুবু খাবো।
4: সত্যি মন্দা দেবী?
3: শুধু মন্দা, আর আপনি নয়, তুমি কেমন?
2: বাবা, আমি একটু বেরোচ্ছি।
4: কোথায় যাবে বাবা?
2: বন্ধুদের সাথে।
4: তোমার কোথাও যাওয়া হবে না, এখন তুমি যাবে আলোর বাড়ি, মানে এই মন্দা দেবীর বাড়ি।
2: ওখানে আমি গিয়ে কি করবো? আলো তো আমাকে পছন্দই করে না।
4: প্রদীপকে সরিয়ে তুমি জায়গা করে নাও, আলোর চাপার দিকে নজর দাও, আলোর সাথে গল্প করো। আহা হা, মেয়েটা বড় একা একা থাকে, ও যাতে খুশি হয় তাই করবে, আলোকে আপন করে নাও।
2: বাবা!
4: না, মানে সেই কথাই এই মন্দা দেবীর সাথে হচ্ছিল। মেয়েদের মন পেতে যা কিছু সব করবে, প্রয়োজনে ওকে।
2: বেশ, তাই হবে, এখন আমি আলোর কাছেই যাচ্ছি।
4: এখন আমাদের শুধু সময়ের অপেক্ষা।
3: তারপর তুমি আর আমি জয়ের আনন্দে হাসব।
0: আলো আছো? আলো,
1: কেন তুমি আমাকে বিরক্ত করতে এসেছো? আমি কাউকে চাই না, কাউকে না।
0: তুমি কাঁদছো, কি হয়েছে আলো?
1: আমার এই নারী জীবনের সব থেকে বড় ক্ষতি হয়ে গেছে প্রদীপদা, আমি নষ্ট হয়ে গেছি।
0: কি বলছো তুমি, এসব কি করে হলো? কেই বা তোমাকে

0: রমেশ আমায় জোর করে,
1: রমেশ আমি ওকে কিছুতেই ছাড়ব না।
0: কোথায় যাচ্ছ?
1: ওই লম্পটটার হাত পা ভেঙে সবার সামনে টেনে আনব।
2: না, যা করবে তা আইন মেনেই করবে।
1: আমি এখনই আলোকে নিয়ে থানায় যাচ্ছি।
0: না, তোমরা পুরুষ আমাদের কথা কতটুকু বুঝবে? এই সমাজে আমি মুখ দেখাব কেমন করে?
1: তাই বলে এত বড় অন্যায় করে লম্পটটা পার পেয়ে যাবে?
0: আমার জন্য তোমাদের কিছুই করতে হবে না।
2: কি বলছিস রে মা?
0: শোনো প্রদীপদা, আমি ঠিক করেছি, ওই লম্পটটা যে অন্যায় করেছে, যে পাপ করেছে, তার দায় ওকে নিতে হবে।
2: এ তুই কি বলছিস রে মা? প্রদীপ যে তোকে ভালো আছে,
0: ভুলে যাবে, এটাই আমার শেষ সিদ্ধান্ত।
1: এ ভুল তুমি করো না আলো, রমেশকে বিয়ে করে তুমি কোনোদিন সুখী হতে পারবে না।
0: বুঝতে পারছো না, এই নোংরা দেহটা নিয়ে তোমার মতো দেবতার সেবা করা যায় না।
1: দেহের নোংরায় কেউ ময়লা হয় না আলো, মনের নোংরায় মানুষ ময়লা হয়। তাছাড়া তোমার জীবনের এই ঘটনার জন্য তুমি তো দায়ী নও।
0: প্রদীপদা,
1: এর পরেও আমি তোমাকে গ্রহণ করবো আলো।
2: প্রদীপ, আজ তোমাকে আমি নূতন করে চিনলাম। সত্যিই তুমি মানুষের থেকে অনেক উপরে, আমার এই উদার মন।
1: সত্য কাকা?
2: আর দেরি নয় বাবা, তুমি আমার আলো মাকে তাড়াতাড়ি তোমার করে নাও, নইলে আমার আলো মা।
0: আমি আমার মতামত জানিয়ে দিয়েছি।
1: তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ আলো।
0: এই জীবনে আমি প্রদীপের আলো হতে পারলাম না।
3: বলি হচ্ছেটা কি? যে আলো প্রদীপের সাথে এত মাখামাখি করলো, তার বিয়ে কিনা রমেশের সাথে? না, মাথায় কিছু ঢুকছে না।
4: তোমার বুঝতে হবে না, মন্দন পাবে আর তুলে খাবে, ঢেকু তুলবে, অত ভেতলে উঠতে দেও না।
3: হবে না মানে? আমি নিজের কানে শুনেলাম, ছয় ফাল্গুন মঙ্গলবার রমেশ ও আলোর বিয়ে।
4: কালা কুতা কি চুলতে কি শুনেছে?
3: সানাই বাজবে না বললেই হলো, বড় লোকের ছেলের বিয়ে, কত আলো জ্বলবে, বাজি বাজনা সারা গ্রামে নিমন্ত্রণ হবে, সাদা ভারী জমবে, কি বলিস
4: মাধব? কম হলো না, খাবার ওলা দেখো না, সব সময়
3: বেটা তোলা কোথা কান, কথা ঠিক করে বলতে পারিস না।
4: কি তুমি আমাকে তোদলা বললে? তুমি জানো ওই কথাটা তুললে না, আমার বলো তোদলা বলে খালা আমার বিয়ে হলো।

0: এবার আমি বর সাথে বিয়ে করতে যাব। তোমরা বরযাত্রী যাও, আগাম নেমন্তন্ন করে গেলাম।
1: এরকম কিন্তু হতো
0: আর যুদ্ধ করে কি হবে? দুজনে জোড়াজোড়ি করে জোরে জোরে কাঁদি।
2: সাফল্যের চরম শিখরে পৌঁছতে প্রথম যে সিঁড়িতে পা দিয়েছি তাতেই জয়। বাড়ি গাড়ি টাকা পয়সার কিছুই অভাব নেই অবশ্য, তার জন্য এই নিজেকে একটু খরচ করেছি।
3: যেটা করে চলেছ সেটা ঠিক নয় মন্দা, এটা অন্যায়, এটা পাপ।
2: পূর্ণ নিয়ে কি হবে সত্যচারণ? কি দিতে পেরেছ? দুবেলা ভালো তবুঠো খাবার চুটত না।
3: তাদের শান্তি ছিল মন্দা, আমি নয়। সবাই একদিন দেখলে তোমাকে ছেড়ে দূরে সরে গেছে।
2: মৌমাছি যেমন মধুর লোভে ফুলের আশেপাশে ঘোরাঘুরি করে, তেমনি টাকা ঝুঁকলে সবাই ঘুর ঘুর করবে।
3: মাঝে মাঝে এই রাজ খাবার উঠে দিতে ইচ্ছা করে না। ভাবি কি করে এত টাকা পয়সা কোথায় পাও?
2: সেটা জানা কি তোমার খুব জরুরি? কত বড় করে মেয়েকে বিয়ে দিলাম, তুমি তো প্রদীপকে ধরে বসেছিলে। আসলে আমি কিছু করছি, এটা তুমি সহ্য করতে পারছো না।
3: ভুল করছো মন্ত্রা, কেউ বড় কিছু করলে আমি নিশ্চয় খুশি হতাম, তবে সেটা যদি সৎ পথে হয়।
2: জ্ঞানের মাস্টার
4: মা, আগে কিছু টাকা দাও।
2: কিছু কেন বাবা, এই নে 2000 টাকা, আরো প্রয়োজন পাবে।
3: তুমি মন খেয়েছো?
2: সমস্ত ছেলে চাকরি পায়নি সেই দুঃখে বন্ধুদের সাথে একটু, এদের দোষের কি আছে?
3: বাবা মার সামনে ছেলে মদ খেয়ে কথা বলছে, আর তুমি মা হয়ে তুমি কি?
2: আমি কি তোমায় বুঝতে হবে না? তুমি শুধু চুপ করে থাকো।
3: হ্যাঁ, এবার থেকে নীরব হয়ে থেকে থেকে একদিন চিরদিনের মতো নীরব হয়ে যাবো।
4: টাকা দিয়ান মুরুদ নেন, শুধু বড় বড় কথা।
2: যা বাবা তুই যা, মন খারাপ করিস না, আমি তো আছি।
4: হ্যাঁ মা, আমি যাই।

0: স্নাত চাতক একটু জল পাবার আশায় রমেশ ও আপনার মেয়ে আলো দুজনেই কোথায় যেন বেড়াতে যাবে, মাঝে অনেকটা সময়, তাই তুমি যদি একবার এই সময় আমার বাড়িতে আসো, হ্যাঁ কথা দিচ্ছি বেশি সময় আটকাবো না।
1: আপনাকে অসুখী রাখবো এমন স্পর্শ আমার নেই, আপনার সঙ্গে তবে একটা কথা রাখতে হবে। রমেশ বাবুর সাথে একটু আলাপ করিয়ে দেবেন, ছেলেটার ব্যাপারে একটু ধরবো।
0: নতুন কথা কি? হ্যাঁ দেব, নিশ্চয়ই দেব। তাহলে এখন আমি চলি। হ্যাঁ হ্যাঁ, যা বললাম মনে আছে তো?
1: হ্যাঁ,
0: আজ ঠিক রাত 8টায় কেমন?
2: সাথী
1: এসো শুভদা।
2: কি দেখছো অমন করে?
1: তোমাকে

0: এমন সুন্দর খুশির গান শোনালাম, তবু তুমি মুখ গোমড়া করে আছো।
1: সাথী,
0: তোমার মুখে হাসি নেই, কি হয়েছে শুভদা?
1: না মানে,
0: আমার কাছে কোনো কিছু গোপন করো না, কিসের চিন্তা, আমায় বলবে না?
1: আমায় না জানিয়ে আমার মা আর বাড়ির সকলে মিলে আমার অন্যত্র বিয়ের ব্যবস্থা করে ফেলেছে।
0: শুভদা,
1: এই বিয়ে আমি করব না সাথী, চলো আমরা দূরে কোথাও চলে যাই।
0: সেই শুভদা, তুমি কেমন ছেলে, মায়ের শেষ ইচ্ছা পূরণ না করে আমায় নিয়ে পালিয়ে যেতে চাইছো?
1: সাথী,
0: যে মা তোমাকে তিল তিল করে এত বড় করে তুলেছে তার কাছে আমি, তাছাড়া বাড়ির লোকেদের ইচ্ছা অনিচ্ছার একটা মূল্য আছে।
1: তুমি কি বলছো? তাহলে আমাদের এতদিনে
0: বাড়িতে যে বউ হয়ে আসবে তাকে আপন করে নিও, সময়ের সাথে সাথে একদিন সব ঠিক হয়ে যাবে।
1: তুমি এত পাষাণ সাথী!
0: বাবা মাকে মনে পড়ে না, দাদাই আমাকে বাবা মা হয়ে এত বড়টি করে তুলেছে, আমি চলে গেলে তার কি হবে, সে যে বড় একা হয়ে যাবে।
1: সাথী,
0: ভেবেছিলাম আলোদির সাথে দাদার বিয়েটা হলে তারপরে তোমার সাথে, না ঈশ্বর তা চান না। ভালোই হলো শুভদা, মন থেকে সব দ্বিধা দূর করে তুমি তোমার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করো।
1: আমি তোমায় চিনতে পারছি না, তুমি কি আমার সেই সাথী?
0: বাস্তব করো নিষ্ঠুর শুভদা, সময়ে সময়ে তার কাছে মাথা নত করতে হয়।
1: বেশ, তবে তাই হোক, দেখব তোমার সহ্য শক্তি কত, কত যন্ত্রণা তুমি সহ্য করতে পারো।
0: নারীর হৃদয়টা কি বড় কোমল, সেই হৃদয়কে কঠিন পাথরে চাপা দিয়ে শুভকে চলে যেতে বাধ্য করেছি। আমি জানি না আমি জিতেছি না আমি হেরেছি, চোখে কেন এত জল, না কে অস্ত্র আমি কাউকে
2: তোর বুকটা একটু হালকা করবে।
0: দাদা তুমি
2: আড়ালে দাঁড়িয়ে আমি সব শুনেছি। আচ্ছা বোন, তুই এত বড় হলি কি করে?
0: দাদা,
2: সব কষ্টকে বুকে চেপে কিভাবে এত শক্ত হয়ে দাঁড়িয়ে আছিস?
0: তোমার আশীর্বাদে দাদা।
2: আজ আমার বলতে লজ্জা নেই, তুই বয়সে ছোট হলেও আমার চেয়ে তুই অনেক অনেক বড়।
0: ও কথা বলো না দাদা, আমি চিরদিন তোমার ছোট বোন হয়েই থাকতে চাই।
3: প্রদীপদা, প্রদীপদা,
1: কি হয়েছে গদব?
3: এইমাত্র দেখে এলাম নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে।
1: সে কি, নদীর বাঁধ ভাঙলে সারা গ্রামটা ভেসে যাবে? না, আর দেরি নয় গদা, ওরা সবাইকে ডেকে নিয়ে এসো, আমি এগিয়ে যাচ্ছি।
3: পাথর, পাথর বলছি, এক মুখ আলো নিয়ে যশোর আমার জন্য অপেক্ষা করে আছে।
0: না, আমি তোমার কোথাও যেতে দেব না, আমি তোমার বিবাহিতা স্ত্রী, কি আমার নেই যে তুমি অন্য নারীর কাছে যাবে?
3: এ আমাদের বংশের ধারা, আমার বাবা আমার মা থাকতে কত মেয়ের সাথে

0: এখন আবার এই বয়সে তোমার মায়ের সাথে
1: বাজে কথা বলবি না। আমার মা
0: ধোয়া তুলছি পাতা
1: না, এইসব মিথ্যা কথা।
0: মিথ্যা কি সত্যি? একবার মাকে গিয়ে জিজ্ঞাসা করে দেখো না।
1: তুমি চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না।
0: বেশ চুপ করলাম, এবার আমায় যেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে।
1: তাই যদি যাবে তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন?
0: একটাই কারণ মনে পড়ে, একদিন তুমি আমার প্রদীপের সামনে চোর মেরেছিলে। এই চৌধুরী বাড়ির ছেলে হয়ে এই অপমান সহ্য করি কি করে?
1: ও ভগবান,
0: এইখানে শেষ নয়। যাতে তুমি আমার বিয়ে করতে রাজি হও তার জন্য কুমারী বেলায় তোমার সতীত্ব কেড়ে নিয়েছিলাম। এবার বুঝেছ আলো রানী? অবশ্যই এ ব্যাপারে তোমার মা
1: সব আমি কি শুনছি ঠাকুর,
2: যা শুনেছ তা বাইরে প্রকাশ করতে যেও না, তাহলে তুমিও বাড়ির বাইরে চলে যাবে।
1: চলে যাব, সবার কাছে চিৎকার করে বলবো।
2: সে সুযোগ তোমায় দেব না, বেশি বাড়া বাড়ি করলে তার আগেই তোমায় লাশ করে ওই নদীর জলে ভাসিয়ে দেব। তার থেকে যা বলি মন দিয়ে শোনো, যা শুনেছ তা শোনোনি, যা বলতে চাইছ তা বলবে না, ভালো বইয়ের মতো প্রতিমতা স্ত্রী হয়ে থাকো, কেমন? যাও বৌমা, তুমি যেন কোথাও যাচ্ছিলে, আর দেরি করো না, সে তোমার জন্য অপেক্ষা করে আছে।
0: যাচ্ছি বাবা, তুমি কি ভালো, খুব ভালো।
2: দেখলে তো বৌমা আমি কত ভালো। যাও বৌমা, রাত হয়েছে, শুয়ে পড়ো, কেমন?
3: সাথী
4: শুভদা, তুমি এতদিন পর বুঝি আমার কথা মনে পড়ল?
3: তুমি তো আজও আমার মনে গাঁথা হয়ে আছো সাথী।
4: এখানে এসেছো, দিদিকে বলে এসেছো?
3: বলার অবকাশ পেলাম কোথায়? সে তো আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে।
4: কি বলছো তুমি?
3: যাবার সময় আমার হাত দুটো ধরে বলে গেল তুমি সাথীকে বিয়ে করো, তার কথা রাখতেই আমি আজ আবার তোমার কাছে ছুটে এসেছি।
4: শুভদা,
3: আর তুমি আমাকে ফিরিয়ে দিও না, মা চলে গেল, চায়নাও চলে গেল, আমি এখন বড়ই একা।
4: শুভদা,
3: ভাগ্যের নির্মম পরিহাসে আমরা দূরে সরে থাকতে চাইলেও আবার আমাদের কাছে করে দেয়।
5: আরে শুভ, কখন এলে?
3: এই কিছুক্ষণ আগে।
5: যা তো বোন, আমাদের জন্য একটু চা করে নিয়ে আয়।
4: যাচ্ছি দাদা।
3: আলুদি, আলুদি কেমন আছে?
5: ভালো নেই, লম্পট দুশ্চরিত্র স্বামী নিয়ে কোন মেয়ে সুখী থাকতে পারে?
3: সব কিছু কেমন যেন ওলট পালট হয়ে গেল, তাই না প্রদীপ দা?
5: হ্যাঁ ভাই, তার ইচ্ছা কে বোঝে, কে বলতে পারে? আজ যা হারিয়ে ফেলেছো সময়ের সাথে সাথে আবার একদিন ফেরত পেয়ে যাবে।
3: তাই যেন হয় প্রদীপ দা, আবার আমরা আগের মতো।
4: এই নাও চা।
5: হ্যাঁ রে সাথী, কথায় কথায় একেবারে ভুলে গিয়েছিলাম, নরেন কাকার ছেলেটার খুব শরীর খারাপ, ওকে নিয়ে একবার হসপিটালে যেতে হবে।
3: তুমি এখনো?
5: লোভী মানুষ শুধু সুখের নেশায় ভোগে মেতে আছে, ত্যাগে যে কত শান্তি তা আজ ভুলেই গেছে।
3: প্রদীপ দা
5: তুমি বসো ভাই, আজ দেরি করা যাবে না।
3: একটু দাঁড়াও দাদা, আমিও তোমার সাথে যাব।
5: শুভ তুমি?
3: দেখি না আমি তোমার মতো কিছুটা হতে পারি কিনা।
0: আমার কি হলো প্রদীপ দা, আমার কি হলো?
5: কি হয়েছে গদা?
0: আমার মায়া, আমার মায়া আত্মহত্যা করেছে।
5: কি
0: তুমি তো জানো আমি একটা মুদিখানার দোকানে কাজ করি, দোকানে বন্ধ হয়ে যাওয়ার পর আমার বাড়ি ফিরতে দেরি হয়।
5: তাতে কি হয়েছে?
0: একটা মায়া বাড়িতে থাকে, সেই সুযোগে কে বা কারা তার চরম সর্বনাশ করে গেছে। এই কাগজটা সব লিখে রেখে গেছে।
5: মানুষ এত নিচে নেমে গেছে, মানুষ নামের লজ্জা।
0: এই জন্য আমার মায়া আমাকে ছেড়ে এই পৃথিবী

0: হয় তাই হবে। চলো প্রদীপ দা।
1: এই তো নদীর কাছাকাছি এসে গেছি। দুপুর ছাপি জলের স্রোত বয়ে চলেছে, মাতাল ঢেউ দুই দিনে আছড়ে আছড়ে পড়ছে। না আর কিছুটা নয়, এই শুধু সময়ের অপেক্ষা, আর দেরি নয়। কেউ এসে পড়ার আগে ছাপটি ওই অথই জলে চিরদিনের মতো নিভে যাকে আলো।
2: না আমি তোমায় মরতে দেব না আলো।
1: ছেড়ে দাও, আর ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি বাঁচতে চাই না।
2: তাই বলে মরবে? ঈশ্বরের এই মহান দান এই জীবনটাকে এইভাবে শেষ করে দেবে?
1: কি হবে ভেবে দেখে, যার স্বামী দুশ্চরিত্র, শ্বশুর চরিত্রহীন, মা যার চরিত্রহীনা, তার বেঁচে থেকে কি
2: লাভ? লোকসানের হিসাবটা দুরকম হয় আলো। এই দেখো না, আমি না পেয়ে হারিয়েছি, আর তুমি পেয়েও হারালে।
1: তুমি কেমন করে জানলে? আমি
2: নরেন কাকার ছেলেটার ভারী হসুক, হসপিটালে ভর্তি আছে, সারা রাত ওখানেই ছিলাম। একটু সুস্থ দেখে সকালে বাড়ি ফিরছিলাম, হঠাৎ নজরে পড়লো তুমি পাগলের মতো নদীর দিকে ছুটে চলেছো। বুঝতে আমার দেরি হলো না। নরেন কাকা তোমার বাড়িতে খবর দিতে গেছে, আর আমি ছুটতে ছুটতে।
1: তুমি সব জানো না প্রদীপ দা, জানলে?
2: জানতে চাই না, শুধু এইটুকু জানি ত্যাগী মানুষের বড় অভাব। সবাই ভোগের নেশায় ছুটে চলেছে, অথচ কত গরিব মানুষ একটু সাহায্যের জন্য।
1: আমি তোমার মতো নই প্রদীপ দা।
2: তুমি যে আমার প্রদীপের আলো, প্রদীপ থাকলে আর আলো ঠিক জ্বলে থাকবে।
3: আলো আলো, কে তুই কি করতে যাচ্ছিলি?
4: ভুল করেছি বোন, খুব ভুল করেছি। ভোগের নেশায় দেবতুল্য বাবাকে অপমান করেছি, দুশ্চরিত্রা মাকে সমর্থন না করে সেদিন যদি প্রতিবাদ করতাম, তাহলে তোর জীবনটা এইভাবে নষ্ট হয়ে যেত না।
2: এসব কথা এখন থাক সুজয়,
4: বলে একটু হালকা হতে দাও প্রদীপ দা। সুখের পিছনে ছুটতে গিয়ে দুঃখকে সাথী করে ফেলেছি। চল বোন, বিশেষ বুন্দা দেবীর কাছে এর কৈফিয়ত চাইব। কেন আমাদের?
1: তুই ঠিকই বলেছিস দাদা, সে যে অপরাধ করেছে তার শাস্তিটাকে পেতেই হবে।
4: এখন বাড়ি ফিরে চল, এসো প্রদীপ দা।
5: আজ আমি ঐশ্বর্যের চরম শিখরে পৌঁছে গেছি। আমার প্রথম ধাপ ভুজঙ্গ বাবু, তারপর শ্যাম বাবু, তারপর রমিন বাবু, সব শেষে এমএলএ দেবেশ বাবু। অবশ্য তার জন্য আমার এই রূপে যৌবন খানিকটা খরচ করতে হয়েছে। মেয়েটাকে বড় ঘরের বউ করেছি, ছেলেটার ভবিষ্যৎ ভালো করতে চাকরির ব্যবস্থা করেছি, সব দিক থেকে আজ আমি রানীর আসনে বসে আছি।
6: তোমার এই পাপে রাজত্ব ভেঙে চুরমার হয়ে যাবে।
5: পাপ? পাপ কাকে বলে? সত্যের পূজারি, সত্যের কারণ ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রাপ্য অধিকার ছিনে নেওয়া উচিত।
6: হ্যাঁ, পাপটা যদি অসৎ পথে হয় সেটাই পাপ।
5: পাপ আলো, আলো তুই কি হয়েছে?
1: শ্বশুর বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে এসেছি মন্দা দেবী। চলো না বাবা, এই পাপ পুড়ে ছেড়ে দূরে কোথাও চলে যাই।
4: আমি চাকরি ছেড়ে দিয়েছি।
5: কি বলছিস সুজয়?
4: মা বিক্রির চাকরি আমার সইল না মিসেস মন্দা দেবী।
6: ছেড়ে গেলে মন্দা,
5: আমি হারবো না। আমার এত টাকা,
6: কত কতগুলো নোংরা কাগজ, ওতে কত ময়লা লেগে আছে।
2: ভিতরে আসতে পারি? পোশাক দেখে বুঝতে পারা উচিত আমি দারোগা দিব্যেন্দু ম্যানার্জি।
5: তা এখানে কেন?
2: দেবেশ বাবুর ঘুষ নেওয়ার টাকার কিছুটা আপনার কাছেও আছে, আপনার বাড়ি তল্লাশি করবো। মহিন বাবু,
5: আপনি মিছিয়ে মিছিয়ে

0: অন্ধা দেবী দেবেশ বাবুকে আমরা গ্রেফতার করেছি, তার শিখর রক্তি থেকে সব তথ্য নিয়ে এখানে এসেছি।
1: স্যার, খাটের নিচে এই বাক্সটা পেয়েছি, এতে প্রায় 20 লক্ষ টাকা আছে।
0: এবার কি বলবেন মন্দা দেবী, আপনাদের রোজগারের এত টাকা কি করে
2: হয়?
0: মন্দা দেবীকে গ্রেফতার করে গাড়িতে তুলুন।
2: একটু দাঁড়ান দারোগা বাবু,
3: সত্যি সত্যি আজ আমি তোমার কাছে হেরে গেলাম। সত্য চাবাবু, পুণ্যের কাছে পাপের পরাজয়, ক্ষমা চাইবার সকল অধিকার আমি হারিয়ে ফেলেছি, তাই তোমাকে
1: মন্দা
3: ক্ষমা করিস আলো, ক্ষমা করিস সুজয়, ভুল করে তোদের আলো ভালো করতে গিয়ে তোদের জীবন আমি নষ্ট করে ফেললাম। যদি পারিস আমাকে ক্ষমা করিস, আমাকে ক্ষমা করিস।
0: নারী সব থেকে বড় ঐশ্বর্য তার মাতৃত্ব, তার সতীত্ব, যা তুমি হারিয়ে ফেলেছো মন্দা।
1: চলুন মন্দা দেবী, দেরি হয়ে যাচ্ছে,
3: যাবার সময়। তোদের কাছে আমার একটা অনুরোধ, একবার শুধু একবার আমাকে মা বলে ডাকবি? ডাকনা সুজয়, ডাকনা আলো, ডাকনা আলো, তুমি বলে না মা, আমি তোদের
4: তুমি আমাদের।

যাত্রাপালা পর্ষারিণীমা এখানেই শেষ হল। রচনা অসিত পাত্র, নির্দেশনা অনিল পাত্র, পরিবেশনায় কুমরাগড়ি কালীতলা যুব সমাজ। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন সত্যচরণ, চিত্তরঞ্জন পাত্র, সুজয় শ্যামসুন্দর দাস, প্রদীপ অসিত পাত্র, শুভ উৎপল আদক, রমেশ নবকুমার পাত্র, ভুজঙ্গ সমীর দেবনাথ, যাদব গোবিন্দ দাস, মাধব সুশান্ত দাস, গদা সুশীল দাস, দিব্যেন্দু জহর কাঁড়ার, মহিম অনিল পাত্র, প্রশান্ত রাজেন্দ্র পাত্র, আশিস বিমান পাত্র ও সমরের ভূমিকায় সৌরভ পাত্র। স্ত্রী চরিত্রে মন্দা বসুমতী দাস, আলো কবিতা আদক ও সাথীর চরিত্রে সুভদ্রা লাহা। নেপথ্যকণ্ঠে রত

0: বরুণ চক্রবর্তী ও স্বর্ণালী নাথ, আবহ সঙ্গীতে স্বপন সাঁতরা ও সম্প্রদায়, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা রামরঞ্জন দাস রায়।
1: যাত্রানুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catian.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

0: জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। রাত 8টায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। নানা রঙের গান 8:30, 8:55 এ মাসের গান, শিল্পী সুমন চট্টোপাধ্যায়। রাত 9টায় শিক্ষাঙ্গন থেকে, স্টুডিওর বাইরে কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। সুচিত্রা মিত্রের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত থাকছে 9:30। পরিমল ভট্টাচার্যের কণ্ঠে নজরুল গীতি 9:45, রাত 10টায় রবি বাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে

0: স্কোরলাইন কি বলছে, কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত।
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
3: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
4: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

আকাশবাণী কলকাতা, সমীক্ষা, শিরোনাম এক বিন্দু মানবতা। লিখেছেন রক্তিম ভট্টাচার্য। কিছুদিন আগের কথা, মাঝরাতে ফোন। এক বন্ধুর আত্মীয় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, রক্ত লাগবে, আপৎকালীন ভিত্তিতে এক ইউনিট, পরে হয়তো আরও। তড়িঘড়ি এক বন্ধু স্থানীয় ডাক্তারকে ফোন করে কোনো মতে বিষয়টা বোঝাতে তিনি তার যোগাযোগ কাজে লাগিয়ে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি সামাল দিলেন। তাঁরই এক নিকটস্থ ডাক্তার বন্ধু স্বেচ্ছায় রক্তদান করলেন ওই হাসপাতালে গিয়ে। তাঁর ডাকে এগিয়ে এলেন আরও কয়েকজন। রক্ষা পেলেন ওই ব্যক্তি, বাঁচল প্রাণ, ধ্বনিত হল মানবতার আদি অকৃত্রিম বার্তা। ঘটনাটা ব্যক্তিগত অভিজ্ঞতা হলেও বিষয়টির সঙ্গে অপরিচিত মানুষের সংখ্যা কিন্তু বহু। শুধুমাত্র কোনো গ্রামে বা মফস্বলে নয়, এর বিস্তার শহর থেকে মহানগরে, জেলা থেকে রাজ্যে, দেশ থেকে সারা পৃথিবীতে। রক্ত এমন এক দুর্মূল্য বস্তু যা চাইলেই মেলে না। বিজ্ঞান ও প্রযুক্তির প্রভূত উন্নতি সত্ত্বেও এর উৎপাদন পদ্ধতি কেবল মানব দেহেই সীমাবদ্ধ। তাই কোনো নাগরিকের রক্তের প্রয়োজনে হাত বাড়াতে হবে আর একজন সহনাগরিককেই। এই যে এক ব্যক্তির প্রয়োজনে কোনো কিছু নির্বিশেষে স্বেচ্ছায় আরও কয়েকজন সামিল হন মানববন্ধনে, অর্থান্তরে এও এক রক্তের সম্পর্কই বটে। নিঃস্বার্থ জনসেবায় এগিয়ে আসা এই সব রক্তদাতাদের সম্মান জানাতেই প্রতি বছর 14ই জুন সারা পৃথিবী জুড়ে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশনস এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন, এই চারটি সংগঠন সম্মিলিতভাবে 2004 সালে প্রথমবারের জন্য নোবেলজয়ী অস্ট্রীয় মার্কিন জীববিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিন উপলক্ষে 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালনে স্বীকৃতি দেয়। চলতি বছরে দিনটির মূল ভাবনা এক বিন্দু মানবতা, রক্ত দাও প্রাণ বাঁচাও। একটি প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে প্রতিদিন অন্তত 38,000 ব্যক্তির আপৎকালীন ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়। শুধুমাত্র দুর্ঘটনা বা কোনো অনভিপ্রেত ঘটনায় আহত হওয়ার জেরেই নয়, গর্ভবতী মহিলা, থ্যালাসেমিয়া বা লিউকোমিয়া সহ অন্যান্য রক্তজনিত রোগাক্রান্ত ব্যক্তিকে রক্ত দিতে হয়। বিশেষ কিছু প্রাণঘাতী রোগাক্রান্ত ব্যক্তিদের নিয়মিত ব্যবধানে রক্তের প্রয়োজন হয়, কিন্তু বাস্তব চিত্রটা বেশ উদ্বেগজনক। প্রয়োজনের পরিমাণ আর যোগানের হার ঘোরতর ব্যস্তানুপাতিক। রেডক্রসের তথ্য বলছে, বিকাশশীল দেশগুলিতে 5% কম ব্যক্তি নিয়মিত রক্তদান করেন। মূলত সচেতনতার অভাব এবং কিছু প্রচলিত কুসংস্কারই এর জন্য দায়ী বলে মনে করা হয়। আমাদের দেশের সার্বিক চিত্রটিও খুব একটা ব্যতিক্রম নয়। রক্তদান শিবির আয়োজন এখন অনেকটাই বিভিন্ন সংগঠনের এবং রাজনৈতিক শখের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রেই প্রাপ্ত তথ্যের হিসেবে গরমিল, নির্দিষ্ট নিয়ম না মেনে সংরক্ষণ পদ্ধতির দরুন কার্যকারিতার অভাবটাও স্পষ্ট। লোহিত রক্তকণিকাও মাত্র 35 থেকে 42 দিন পর্যন্ত বাঁচে, তাই মজুত রাখার ব্যাপারটাও এক্ষেত্রে খাটে না। তবে আশার আলো আছে বই কি। এখন অনেক ব্যক্তি, নেটিজেন, স্ব ইচ্ছায় ও তাগিদে

0: রক্তদানের প্রয়োজনীয়তার প্রচারে এগিয়ে আসছেন। মানুষ এখন দরকারের অভিঘাত বুঝে নিয়মিত সময় অন্তর রক্তদান করছেন কোনো শিবিরে বা সরাসরি ব্লাড ব্যাংক সুবিধালব্ধ হাসপাতালে। রক্তের প্রাপ্তি ও এ সংক্রান্ত তথ্য পেতে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে ই রক্তকোষ পোর্টাল খোলা হয়েছে। সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত, ঝড়াতে সময় লাগে না একটুও, পেতে কাল ঘাম ছোটে। তাই এক বিন্দু মানবতার হাত যদি প্রত্যেকে বাড়িয়ে দিতে পারে, রক্তাক্ত বিশ্ব রক্তের আকালে মরে না অন্তত। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন রক্তিম ভট্টাচার্য।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ফ্রান্সের নিশে ভারত ইনোভেটসের সূচনা করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের যুব সম্প্রদায় উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তি দেশে পরিবর্তন আনছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী বলেছেন, উত্তর পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে ওই অঞ্চলের জঙ্গিরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছেন। তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের অভ্যন্তরীণ টানাপোড়েন অব্যাহত। দিল্লিতে দলের বিদ্রোহী কয়েকজন সাংসদ কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর বাসভবনে যান। অন্যদিকে দলের আরেকটি শাখার সাংসদরা লোকসভার অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজ বিরাট একের 11 জন নাবিককে উদ্ধার করা হয়েছে, 3 জনের খোঁজ চলছে। মার্কিন রাষ্ট্রপতি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির বিরোধিতা করে ইরানে বিক্ষোভ চলছে। মহিলাদের টি-20 ক্রিকেটের বিশ্বকাপে ভারত পাকিস্তানের মুখোমুখি। মহিলাদের এই খেলায় ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ যৌথভাবে ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করেছেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী বছরের অধীনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কম্পিউটিং প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, মহাকাশ প্রযুক্তি, পরিবেশ বান্ধব শক্তি এবং জৈব প্রযুক্তি সহ 13টি মূল উদ্ভাবনী ক্ষেত্র এই উদ্যোগে সামিল করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ফ্রান্স সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, অনেক দেশের মধ্যেই বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা রয়েছে, কিন্তু ভারত এবং ফ্রান্স উভয় দেশের স্বার্থ রক্ষার্থে একে অপরের সঙ্গে মতবিনিময় করে এগিয়ে চলে। ভারত ফ্রান্স অংশীদারিত্ব পারস্পরিক আস্থা, স্থায়ী সম্পর্ক, মূল্যবোধ এবং ভবিষ্যৎ সম্ভাবনার লক্ষ্যে অবিচল। শ্রী মোদী বলেন, ভারতের যুব সম্প্রদায়ের উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন, প্রযুক্তি দেশে পরিবর্তন আনছে এবং ভবিষ্যতে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলেছে। ভারত ইনোভেট সম্পর্কে তিনি বলেন, আজ দেশের যুব সম্প্রদায়ের মধ্যে নতুন এক উদ্যোগ দেখা যাচ্ছে। তারা স্টার্ট আপ সংস্থাগুলির মাধ্যমে পৃথিবীর নানা সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে।
3: আজ ভারত মে এক স্টার্ট আপ রিভলিউশন হো রাহা হ্যায়। ইস রিভলিউশন মে ভারত কা নওজওয়ান এক নয়ে মাইন্ডসেট কে সাথ মানবতা কে হিত মে সমস্যাওঁ কে সমাধান ঢুঁড় রাহা হ্যায়। আর হামারে নওজওয়ানোঁ কে ওয়ার্ল্ড ক্লাস সলিউশনস কো গ্লোবাল স্টেজ পর লানে কা মাধ্যমই হ্যায় ভারত ইনোভেটস।
2: ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো অনুষ্ঠানে বলেন, ভারতের বাইরে এ ধরনের উদ্যোগ প্রথম ফ্রান্সে হওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। বিশ্ব দেখছে ভারতে শুধুমাত্র প্রতিভা নয়, উদ্ভাবন এবং প্রযুক্তিতেও সেদেশ ক্রমাগত এগিয়ে চলেছে। ভারত ফ্রান্স উদ্ভাবনী বছরের কথা উল্লেখ করে শ্রী ম্যাক্রো বলেন, ফ্রান্স ভারতের মতো দেশের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে গর্বিত। একটানা 12 বছর প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার জন্য তিনি নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান।
4: A country with 1.4 billion inhabitants, a country who pays on know-how and research, knowledge and training as many engineers as Europe and the US combined, more than 1 million per year. So in every respect, a country with research, innovations and frontier models is spearheading global innovation.
2: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ

0: দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন তাঁরা। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী আজই স্লোভাকিয়ায় যাবেন। সেদেশের রাজধানী ব্রাতিস্লাভায় নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলেগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে ভারত বিশ্বের শক্তিশালী ও আত্মমর্যাদা সম্পন্ন এক রাষ্ট্র হিসেবে বিবেচিত হচ্ছে। সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মন্ত্রে সারা দেশে দেশ সেবার এক নতুন ভাবনা তৈরি হয়েছে। দেশে উন্নয়নের জোয়ারের হাত ধরে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রীর নিরলস উদ্যোগ ও 12 বছরের কঠোর পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়েছে। আগরতলায় জনকল্যাণমুখী শিবিরে শ্রী সোনোয়াল ভাষণ দিচ্ছিলেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে ত্রিপুরায় আজ থেকে জনকল্যাণমুখী শিবির শুরু হয়েছে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে তিনি যৌথভাবে এই শিবিরের উদ্বোধন করেন। মন্ত্রী আরও বলেন, উত্তর পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে এই অঞ্চলের সন্ত্রাসবাদীরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছেন। শ্রী মোদীর নেতৃত্বে এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার যোগ্য পরিচালনায় ত্রিপুরা দ্রুত দেশের সবথেকে সমৃদ্ধ ও সফল এক রাজ্য হয়ে উঠবে বলে তিনি দৃঢ় অভিমত ব্যক্ত করেন।
1: মাননীয় প্রধানমন্ত্রী, ইহা উগ্রবাদীও কাছাত বাত কিয়া সমঝোতা কিয়া 10,000 সে অধিক উগ্রবাদীও নে উন্হনে হাতিয়ার ছোড় দিয়া আর হামারে মূল ন্যাশনালিস্টিম পর উন্হনে শামিল হো গয়ে। ইসকে বজহ সে আজ নর্থ ইস্ট মে শান্তি ব্যবস্থা সম্ভব হয়ে, শান্তি হোনে কে বজহ সে আজ বিকাশ কি রূপরেখা বদল চুকা হ্যাঁ।
0: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প ও সরকারি সুযোগ সুবিধে প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতেই এই শিবির জেলা ও ব্লক স্তরে এই শিবির আয়োজিত হবে আগামী 15-17 জুন পর্যন্ত। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েনের মধ্যেই আজ দিল্লিতে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের বিদ্রোহী সাংসদরা। এই দলে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, মালা রায় এবং শতাব্দী রায়। তাঁদের লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গেও আগামীকাল দেখা করার কথা রয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ লোকসভার অধ্যক্ষর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা একটি চিঠিও জমা দেন। পরে সাংবাদিকদের কীর্তি আজাদ বলেন, তিনি অধ্যক্ষ ওম বিড়লাকে জানিয়েছেন বিদ্রোহী সাংসদদের কার্যকলাপ অসাংবিধানিক ও অবৈধ। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার অধ্যক্ষকে চিঠি লিখে অনুরোধ করেছেন, এই দলকে একটি একক রাজনৈতিক দল হিসেবেই যাতে গণ্য করা হয় এবং সংসদে দলের যথাযথভাবে অনুমোদিত নেতা এবং হুইপের মাধ্যমেই যেন প্রতিনিধিত্ব হয়। দলের কোনো তথাকথিত আলাদা গোষ্ঠীকে কোনো ধরনের স্বীকৃতি বা মর্যাদা না দেওয়ার অনুরোধ করেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ওমানের ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজ বিরাট একের 11 জন নাবিককে উদ্ধার করে এমভি জাবাল আলী 9 নামের অন্য একটি জাহাজে তুলে দেওয়া হয়েছে। জাহাজটিতে 14 জন ভারতীয় ছিলেন। ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বাকি 3 নাবিককে উদ্ধারের চেষ্টা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান জানিয়েছিল এ ধরনের একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে। সামাজিক মাধ্যমের ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, দুদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে ইরানের প্রশাসনের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তারা জানিয়েছে, চুক্তির বিষয়বস্তু এখনও চূড়ান্ত নয়। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত শান্তি চুক্তির বিরোধিতা করে ইরানের শহরগুলিতে গতকাল বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখিয়েছেন। সে সময় সেদেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাখাচি এবং সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফের বিরুদ্ধেও তারা ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রীয় সরকার অনলাইনের একটি মেসেজকে অসত্য বলে জানিয়েছে। হোয়াটসঅ্যাপে ওই বার্তায় বলা হয়েছে, ন্যাশনাল স্টুডেন্ট ল্যাপটপ স্কিম 2026 আওতায় বিনামূল্যে ল্যাপটপ পাওয়ার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে, এই তথ্যটি অসত্য। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্টচেক ইউনিট স্পষ্ট করে বলেছে, এই দাবি মিথ্যা এবং সরকারের এ ধরনের কোনো প্রকল্প ঘোষণা করা হয়নি।

0: এসবাস্টারে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে ভারত পাকিস্তানের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে ভারত 7 ওভারে 2 উইকেট হারিয়ে 40 রান করেছে। আর এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ ইর ম্যাচে জার্মানি কুরাসাওয়ের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। গ্রুপ এফ এ ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে এই খেলা শুরু হবে রাত 1:30। আজ ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে অস্ট্রেলিয়া তুরস্ককে 2-0 হারিয়ে দিয়েছে। বস্টন স্টেডিয়ামে স্কটল্যান্ড হাইতিকে 1-0 হারিয়েছে। নিউ জার্সি স্টেডিয়ামে গতরাতে মরক্কো ব্রাজিলের খেলাটি এবং কাতার ও সুইজারল্যান্ডের মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ফ্রান্সের নিসে ভারত ইউনিভার্সের সূচনা করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের যুব সম্প্রদায়ের উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তি দেশে পরিবর্তন আনছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী বলেছেন, উত্তর পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে ওই অঞ্চলের জঙ্গিরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছেন। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
2: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
3: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
2: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
3: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
2: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
1: জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। নানা রঙের গান 8:30 মিনিটে। 8:55 মিনিটে এ মাসের গান, শিল্পী সুমন চট্টোপাধ্যায়। শিক্ষাঙ্গন থেকে রাত 9টায় স্টুডিওর বাইরে কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। সুচিত্রা মিত্রের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন 9:30 মিনিটে। মিনিটে নজরুল গীতি, শিল্পী পরিমল ভট্টাচার্য। রাত 10টায় রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, থাকছে কর্ণাটকী কণ্ঠসঙ্গীত, শিল্পী জে এস শ্রীরাম। এটি আকাশবাণী হায়দ্রাবাদ কেন্দ্রের নিবেদন। রাত 11টায় হাওয়াইয়ান গিটার, শিল্পী বিপ্লব দাস। বাংলা আধুনিক ও ছায়াছবির গানের অনুষ্ঠান 11:10 মিনিটে। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: বাবা, কলেজ ফিস তো বেশি।
3: মামুনি,
2: মনে আছে বোনাসের কিছু টাকা সরিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্টে রেখেছিলাম?
3: দু বছরে ওই অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন হয়নি, এতদিনে ইনঅপারেটিভ হয়ে গেছে বোধহয়।
4: তাহলে এখন ব্যাংকে গিয়ে বা ভিডিও কেওয়াইসি দিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নাও, অ্যাকাউন্ট হবে অ্যাক্টিভ একদম ফ্রি। চলো।
5: কোথায়
4: অ্যাডমিশন করাতে? অ্যাকাউন্ট তো এখন অ্যাক্টিভ।
5: আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত, বিক্ষুব্ধ সাংসদদের একাংশ নতুন দিল্লিতে বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে ফের সাক্ষাৎ করেছেন। লোকসভার অধ্যক্ষের সঙ্গেও আগামীকাল বিক্ষুব্ধদের দেখা করার কথা। তৃণমূলের সংসদীয় দলের মধ্যে পৃথক কোনো গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে ওম বিড়লাকে চিঠি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা সিআইডির। বেলেঘাটায় অস্ত্র আইনে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেস নেতার ঘনিষ্ঠ চারজন। বিভিন্ন জেলায় প্রতারণা, তোলাবাজি, টাকা আত্মসাৎসহ নানান অভিযোগে ধৃত আরও দলীয় নেতা। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন। রাজ্যজুড়ে এই কর্মসূচি তিন দিন ধরে চলবে। দুমাস পর আজ মধ্যরাত থেকে গভীর সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। লোকসভার অন্দরে তৃণমূল কংগ্রেসে ভাঙন ও দলত্যাগের জল্পনার মধ্যেই দলের বিক্ষুব্ধ সাংসদদের কয়েকজন আজ নতুন দিল্লিতে বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে ফের সাক্ষাৎ করেছেন। এই দলে ছিলেন কাকুলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, মালা রায় এবং শতাব্দী রায়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করে আগামীকাল তারা সম্পূর্ণ পৃথক সংসদীয় ব্লক বা গোষ্ঠী হিসেবে স্বীকৃতির জন্য আবেদন জানাতে পারেন। এদিকে তৃণমূলের সংসদীয় দলের মধ্যে কোনো পৃথক গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ আজ ওই চিঠি নিয়ে অধ্যক্ষের বাসভবনে যান। চিঠিতে অভিষেক লিখেছেন, তৃণমূল কংগ্রেস একটি অখণ্ড রাজনৈতিক দল, সাংসদরা কখনোই একই দলের মধ্যে থেকে সমান্তরাল গোষ্ঠী তৈরি করে লোকসভায় পৃথক স্বীকৃতির দাবি করতে পারেন না। পরে সাংবাদিকদের কীর্তি আজাদ বলেন, বিদ্রোহী সাংসদদের কার্যকলাপ অসাংবিধানিক এবং অবৈধ। অন্যদিকে দিল্লি যাওয়ার আগে আজ কলকাতা বিমানবন্দরে বারাসাতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, বিক্ষুব্ধ সাংসদদের সংখ্যা এখন ১৯ থেকে বেড়ে ২২ পৌঁছেছে। বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে স্পষ্ট মমতা ব্যানার্জির পাশে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকেই দেখা যাবে না।
7: আমার যা মনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের এই বিক্ষুব্ধ গোষ্ঠীর যা বক্তব্য শুনতে পাচ্ছি বা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে পার্টির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো সাংসদ থাকবে বলে তো মনে তো হচ্ছে না।
6: বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের প্রস্তাবে সই জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ সকাল থেকে ৮ ঘন্টার ধরে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। একই মামলায় বিকেল থেকে প্রায় ৩.৫ ঘন্টা জেরা করা হয় বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকেও। দুজনকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। সকাল ১১:৪৫ নাগাদ ভবানী ভবনে পৌঁছন অভিষেক। এর আগে বৃহস্পতিবারও টানা ৫.৫ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগামীকাল অভিষেককে তলব করেছে ইডি। অন্যদিকে ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে আগামী মঙ্গলবার সিআইডি তাকে তলব করেছে। বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র মজুত তা বিক্রির চেষ্টাসহ একাধিক অভিযোগে বেলেঘাটা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শ্যামল বসু, রাজু সাহা, বিভাস দাস এবং রাজেশ মল্লিকের বিরুদ্ধে শ্যামপুকুর থানায় কয়েকদিন আগে অস্ত্র আইনে মামলা রুজু হয়। বেলেঘাটার তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে পরিচিত

0: জড়িত, একাধিক বেআইনি কাজের সঙ্গে যুক্ত রাজু নস্করের ঘনিষ্ঠ হল এই চারজন। রাজ্যে সরকার বদলের পর থেকেই পলাতক রাজু। হুগলির সিঙ্গুরের প্রতারণা, জাল নথি ব্যবহার ও ভীতির প্রদর্শনের অভিযোগে পঞ্চায়েত সমিতির সহসভাপতি তৃণমূল কংগ্রেস নেতা মানিক দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। 2014 সালের ওই মামলায় আগেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। হুগলি জেলা পরিষদে তিনবারের নির্বাচিত সদস্য ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন তিনি। সিঙ্গুর কৃষি আন্দোলনের সময়ও প্রথম সারিতেই দেখা গিয়েছিল তাকে। এদিকে তোলাবাজি, জোর করে জমি দখল সহ একাধিক অভিযোগে শ্রীরামপুর সংলগ্ন পেয়ারাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিমাই মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঁকুড়ার ঈদপুরে তোলাবাজি, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রেজাউল খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাকে খাতড়া মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজত হয়েছে। উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার জঙ্গলাটি গ্রামে আবাস যোজনার ঘর, আমফানের ত্রাণ এবং 100 দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চায়েত উপপ্রধানের বাড়ি ঘিরে গ্রামবাসীরা আজ বিক্ষোভ দেখান। তার বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে হিঙ্গলগঞ্জের বীজপুর পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা আজ হাসনাবাদের টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে চোর সন্দেহে গণপিটুনিতে ভিন রাজ্যের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় 8 জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, কেরালার বাসিন্দা ওই ব্যক্তি কুলতলিতে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। স্থানীয় বাজারে যাওয়ার পথে রাস্তা হারিয়ে অপরিচিত জায়গায় ঢুকে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। বাংলা ভাষা না জানায় নিজের পরিচয় স্পষ্ট করতে পারেননি তিনি। এরপর তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই তদন্তে নেমে দুই নাবালক সহ 8 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আগামীকাল সূচনা হবে। 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে খবর। একটি প্রতিবেদন।
1: ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে প্রথম বড় প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। আগামীকাল থেকে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলা জনকল্যাণ শিবির, যার উদ্দেশ্য শুধু প্রকল্পে নাম নথিভুক্তি নয় বরং সার্বজনীন অংশগ্রহণ। প্রশাসনিক নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, কোনো যোগ্য নাগরিক যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করাই শিবিরের মূল উদ্দেশ্য। সেই কারণে আধার সংযুক্তিকরণ, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আবেদনপত্র পূরণ থেকে অভিযোগ গ্রহণ সবই এক ছাদের তলায় করা হবে। শিবিরের মোট 54টি সরকারি প্রকল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্য চাষীদের জন্য বিভিন্ন প্রকল্প, জনধন যোজনা, আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা যোজনা, মুদ্রা ঋণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা মিলবে। এমনকি নাগরিকত্ব সংশোধনী আইনের আবেদন সংক্রান্ত কাউন্টারও রাখা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তাই প্রতিটি শিবিরে স্বাস্থ্য কাউন্টার করা বাধ্যতামূলক করা হয়েছে। রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা, বিএমআই পরীক্ষার মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে শিবির থেকে। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তির জন্য পৃথক কাউন্টার থাকবে। প্রচার ও জনসংযোগের ক্ষেত্রেও বড়সড় প্রস্তুতি নেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ, সামাজিক মাধ্যম, টেলিভিশন, রেডিও, সংবাদপত্রে বিজ্ঞাপন, মাইকিং, পথনাটিকা ইত্যাদি বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। শিবির সংক্রান্ত প্রচারের জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কলকাতাকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল থেকে 5 দিনের বিশেষ অভিযান চলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 19 জুন শুক্রবার পর্যন্ত কলকাতা জুড়ে বিশেষ স্বচ্ছতা অভিযান চালানো হবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন, যানজট মুক্ত ও আরও নাগরিক বান্ধব করে তুলতেই এই কর্মসূচি। দুমাসের পর আজ মধ্যরাত থেকে গভীর সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি সহ বিভিন্ন মৎস্যবন্দরে এখন ব্যস্ততা তুঙ্গে। ট্রলারগুলিতে বরফ, খাদ্য সামগ্রী, চাল ও প্রয়োজনীয় সরঞ্জাম তোলার কাজ শেষ পর্যায়ে। মৎস্যজীবীরা জানিয়েছেন, প্রথম দফায় প্রায় 1000 ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দেবে। তবে ডিজেলের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকট মৎস্যজীবীদের উদ্বেগ বাড়িয়েছে। পূর্ব মেদিনীপুরের জুনপুর, শঙ্করপুর ও পেটুয়াঘাট থেকে সমুদ্রে রওনা দেবে ছোট বড় মিলিয়ে প্রায় 1500 নৌকা ও ট্রলার। উল্লেখ্য, ইলিশ সহ বিভিন্ন সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের স্বার্থে প্রতিবছর 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে হিমালয় সন্নিহিত 5 জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। 17 তারিখ থেকে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও তার শক্তি কম থাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায়। আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। বিক্ষুব্ধ সাংসদদের একাংশ নতুন দিল্লিতে বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে আজ ফের সাক্ষাৎ করেছেন। লোকসভার অধ্যক্ষের সঙ্গেও আগামীকাল বিক্ষুব্ধদের দেখা করার কথা। তৃণমূলের সংসদীয় দলের মধ্যে পৃথক কোনো গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে ওম বিড়লাকে চিঠি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। স্থানীয় সংবাদ শেষ হল, একটু পরেই খেলার খবর।
2: মানে
3: জালিয়াতে কে বলো বাই বাই।
4: আরবিআই এ কথা বলে,
5: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
6: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার।

স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের রবিবার সন্ধ্যার এই অনুষ্ঠানে, যার নাম সবিনয় নিবেদন। এমন এক অনুষ্ঠান যে অনুষ্ঠানের জন্য সপ্তাহভর অপেক্ষা থাকে রেডিও সেটের দুই প্রান্তের মানুষদের। যারা শুনছেন আমাদের শ্রোতা বন্ধুরা, তাদের যেমন অপেক্ষা থাকে, অপেক্ষা থাকে কিন্তু আমাদেরও। এই যে সারা সপ্তাহ জুড়ে আমাদের এত পরিকল্পনা, এত উদ্যোগ, তা আপনাদের কাছে ঠিক কতটা সদর্থক এক প্রয়াস হিসেবে ধরা দিল সে কথা জানতেও তো আমাদেরও ভারী মন চায়। আসুন শুরু করা যাক সবিনয় নিবেদন। আপনাদের নানান প্রস্তাব, ভালো লাগা, বেশ কিছু সমালোচনা, সবটা নিয়ে চিঠির ঝাঁপি খুলব। তবে সেই ঝাঁপি খোলার আগে জানিয়ে দিই, এই ঝাঁপিতে চিঠি পাঠাবেন কী করে। ডাকযোগে চিঠি পাঠান সবিনয় নিবেদন, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001 এই ঠিকানায়। আর আমাদেরকে মেইল করতে পারেন আপনারা সবিনয় নিবেদন, SABINYNIBEDAN সবিনয় নিবেদন @gmail.com, এই আমাদের মেল আইডি। হাতে লেখা চিঠি দিয়ে শুরু করা যাক আজকের সবিনয় নিবেদন। অরুণ দাস, সুভাষনগর বি ব্লক, পোস্ট নবগ্রাম, কোরনগর হুগলি থেকে লিখছেন। আকাশবাণীতে গত 4 মে বেলা 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত জনমত বা জনাদেশ 2026 অনুষ্ঠানটি শুনলাম। আকাশবাণীর দীর্ঘদিনের সংবাদ পাঠক মাননীয় শঙ্করনাথ মুখোপাধ্যায়ের সুচারু পরিচালনায় জেলা সংবাদদাতা, সাংবাদিক, রাজনৈতিক বিশেষজ্ঞ, অর্থনীতির অধ্যাপক ও প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রাণবন্ত অথচ অযথা কোলাহল মুক্ত একটি বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান। প্রবীণ মানুষ আমরা, বেশ ভালো লাগলো জনমত 2026। এরই সূত্রে বহুকাল আগের কথা মনে পড়ছে। আমরা তখন কিশোর বয়সে, গোটা দেশে একই দিনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতো। ব্যালট পেপারে ছাপ দিয়ে ভোট, পরপর 2 রাত দিল্লি আকাশবাণী থেকে হিন্দি ও ইংরেজিতে ঘণ্টায় ঘণ্টায় নির্বাচনী সংবাদ, সংবাদ বুলেটিনের ফাঁকে ফাঁকে কলকাতা আকাশবাণীর হাসির নাটিকা, নাটক ও অন্যান্য শ্রুতিসুখকর অনুষ্ঠান শোনা যেত। বাবা, কাকা ও অঞ্চলের অনেকে মিলে সারা রাত জেগে থেকে নির্বাচনী সংবাদ শুনতেন। অসম্ভব আনন্দে কেটে যেত পরপর 2টো রাত। মনে হচ্ছে এই তো সেদিন। বহু পুরনো স্মৃতি মলিন হয়নি আজও। এভাবেই এগিয়ে চলুক আমাদের সবার আকাশবাণী। অরুণ দাস নবগ্রাম কোন্নগর হুগলি থেকে লিখলেন। অনেক ধন্যবাদ অরুণবাবু আপনার চিঠির জন্য। বহু আগেকার কথা লিখেছেন বটে, সেই ব্যালট পেপারে ছাপ দিয়ে গোটা দেশে একই দিনে লোকসভা নির্বাচন সেই সময়টায়। ঠিকই, আকাশবাণী তখনও শ্রোতা বন্ধুদের সঙ্গে ছিল সব সময়ের জন্য, এখনও আছে। দিন বদলেছে, বদলেছে অনেক নিয়ম, সে নির্বাচনের নিয়ম হোক অথবা সম্প্রচারের নিয়ম, কিন্তু তবুও সে যে জুড়ে জুড়ে থাকা, সেখানে কিন্তু বদলটা হয়নি, একেবারে বদল হয়নি। ঠিক যে কারণে এবারের জনমত 2026 আকাশবাণী কলকাতা আয়োজন করেছিল, যাতে নির্বাচনের ফল ঘোষণার দিন প্রতিটা মুহূর্তে সমস্ত রকম আপডেট বিশ্লেষণ নিয়ে আমরা আপনাদের সঙ্গে জুড়ে জুড়ে থাকতে পারি। ভালো যদি লেগে থাকে আপনাদের কখনো, নিশ্চয়ই সে কথা আমাদের জানাবেন, কারণ এর পিছনে দীর্ঘদিনের পরিকল্পনা, যে পরিকল্পনার রূপায়ণ সেদিন হল। সুতরাং তা যদি আপনাদের মনকে ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের মনকেও এক অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে যাবে। অনেক ধন্যবাদ অরুণবাবু, সঙ্গে থাকুন এভাবেই। শুভ্রাংশু ভট্টাচার্য আঙ্গার গড়িয়া বীরভূম থেকে লিখছেন, আমার জিজ্ঞাসা, নানা রকমের গান পরিবেশনায় নানা রঙের গান বলা হয় কেন? দ্বিতীয়ত, বৃহস্পতিবার কয়েকদিন 10টায় লোকগীতির অনুষ্ঠানে গীতিনাট্যের ছন্দে লোকসঙ্গীত শুনলাম। এই ধরনের অনুষ্ঠানের আধার মানভঞ্জন এবং রামিচণ্ডী দাস গীতিনাট্য শোনালেও ভালো লাগবে, অনুরোধ রইল। শুভ্রাংশু ভট্টাচার্য বীরভূম থেকে লিখলেন। ধন্যবাদ শুভ্রাংশুবাবু আপনার চিঠির জন্য। প্রথম কথা, নানা রকম গান পরিবেশনায় নানা রঙের গান বলা হয় কেন?
এই যে আপনার প্রশ্ন, তার মধ্যেই কিন্তু সুন্দর করে উত্তরটিকুও দিয়ে রেখেছেন। নানা রকমের গান হয়, তাই নানা রঙের গান। নানা রঙের গান অনুষ্ঠানে দেখবেন নানান ধরনের গান একসঙ্গেই পরপর বিভিন্নভাবে শোনানো হয়। অতুল প্রসাদী গান থাকে, রজনীকান্তের গান, দ্বিজেন্দ্র গীতি, সেখানে রবীন্দ্রসঙ্গীত থাকে, সেখানে আধুনিক গান থাকে, নানান ধরনের গান, সেই কারণেই নানা রঙের গান। আর বৃহস্পতিবারের কথা বলেছেন লোকগীতের গানের ভেলায়, হ্যাঁ, বেশ কিছুদিন ধরে একটু চেষ্টা করছিলাম। আসলে আমাদের অনেক শ্রোতা বন্ধু শুনতে চান মাঝে মাঝেই গীতিনাট্য, এবং গীতিনাট্য যেহেতু প্রায় ঘণ্টা খানিকের ডিউরেশন, অর্থাৎ 40 মিনিট থেকে 1 ঘন্টা তো বটেই, তার চেয়েও বড় কিছু আছে, তার চাঙ্ক পাওয়া যায় না বলে সেভাবে শোনানোই সম্ভব হয় না। সে কারণে কিছু কিছু বৃহস্পতিবারে চেষ্টা করি সে সকল গীতিনাট্য একটু আপনাদেরকে ফিরে শোনানোর। শুধুই যে লোকগীতিনাট্য তা নয়, সেখানে ভক্তি গীতিনাট্য থাকে, ঐতিহাসিক কিছু থাকে। মাঝে মাঝেই চেষ্টা করছি, কিছুদিন যাবত আপনাদের ভালো লাগছে জানাচ্ছেন আপনারা। রামিচণ্ডী দাস এবং শ্রীরাধার মানভঞ্জন নিশ্চয়ই শোনানোই যায়, কান রাখুন। কিছু কিছু বৃহস্পতিবার কখনো কখনো শোনাবো, শুনতে থাকুন, নিশ্চয়ই রামিচণ্ডী দাস এবং শ্রীরাধার মানভঞ্জন পাবেন, অসাধারণ দুখানি গীতিনাট্য। বেশ অনেকগুলি হাতে লেখা চিঠি রয়েছে, মেল তো আছেই। তাতে যাওয়ার আগে একটি কথা আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই আমাদের শ্রোতা বন্ধুদের। মূলত হাতে লেখা চিঠিতেই দেখেছি, অথবা মেলেও প্রায়শই আমাদের কোনো কোনো পত্রবন্ধু ভারী দীর্ঘায়িত করে ফেলেন সেই চিঠিখানি। একটি চিঠির মধ্যে 5টি 6টি বিষয় চলে আসে, কখনো 1টি বা 2টি বিষয়কেই এত বড় আকারে তারা পেশ করেন, যে কারণে কিন্তু একটি চিঠি পড়তে গেলে সেই জায়গায় খানতিনেক চিঠি জায়গার সংকুলন করে নেয় সেই একটি দীর্ঘায়িত চিঠি। বারে বারে আমরা বলি, হাতে লেখাই চিঠি হোক অথবা মেল, একটি চিঠিতে 1টি বিষয় রাখুন, আর যদি খুব ছোট করে লেখেন তাহলে 2টি বিষয় রাখুন। ঠিক যেমন ভারী ছোট করে এক্ষুনি পড়লাম শুভ্রাংশু ভট্টাচার্য লিখেছেন, 2টি বিষয় কিন্তু এত ছোট, এত

সাইজ। সুতরাং খুব সংক্ষেপে যদি লেখেন দুটি বিষয় রাখতে পারেন, আর যদি একটু বড় করে লেখেন অর্থাৎ একটু বিস্তারে লেখেন তাহলে একটি বিষয়, একটি চিঠি বা একটি মেলে, একেবারেই তার বেশি করবেন না। দয়া করে বারে বারে পাঠান নানান বিষয় নিয়ে লিখতে ইচ্ছে হলে, কারণ বড় চিঠির সত্যি আমরা জায়গা দিতে পারি না। দিলে সেদিনের মতন কিন্তু চিঠির সংখ্যা বা মেলের সংখ্যা অনেকটা কম হয়ে যায়। আসা যাক চিঠির পাতায়। লিপিকা সরকার, ধনিয়াখালী, হুগলি থেকে। রেডিওতে সুভাষিত মহাজীবন অনুষ্ঠান প্রায় প্রতিদিনই শুনি, ছাত্রদের গল্প বলতে সুবিধা। আমি কোনোদিন পরিসংখ্যানের এই দিকপালের কথা শুনি না, যদিও তার সমসাময়িক সত্যেন বসু, মেঘনাথ সাহা এবং অন্যান্যদের কথা যথেষ্টই শুনি। ভগীরথ যেমন ভাগীরথীকে এনেছিলেন, তেমনি মহলানবিশ পরিসংখ্যানকে ভারতে এনে দেন, যদিও কোনোদিন তিনি পরিসংখ্যানের ছাত্র অবস্থায় পড়েননি। পুরো বিষয়টিতে তিনি স্বশিক্ষিত এবং সুশিক্ষিত। তার জন্মদিন এবং মৃত্যুদিন যথাক্রমে জুনের 29 এবং জুনের 28, তাই ওই দুদিন তাঁর কথা এবং রচনা থেকে পাঠ করলে খুবই আনন্দিত হব। লিপিকা সরকার, ধনিয়াখালী, হুগলি থেকে, অনেক ধন্যবাদ। আপনার প্রস্তাব আমরা পাঠিয়ে দিচ্ছি কথিকা বিভাগে। দেখা যাক যদি জুনের এই দুটো দিন সম্ভব হয়, আর যদি জুনে নাও সম্ভব হয় অন্য কোনো দিনও আমরা নিশ্চয়ই শোনাব তাঁর কথা। রবীন্দ্র কুমার হালদার কাঁসারিপাড়া কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, আমি এখন 81 বছরের, রেডিও ভক্ত সেই 13-14 বছর বয়স থেকেই, এখনও সারাদিনই রেডিও শুনি। বন্ধ করি মৈত্রী তরঙ্গের হারানো দিনের গান শুনে রাত 12টায়। প্রাত্যহিকী, মাননীয় সু এবং বুধ সকালে অনুষ্ঠানগুলি পুরুষ এবং মহিলাদের যুগ্ম হলেও শুধুমাত্র মহিলাদের জন্য মহিলা মহল এবং মহিলাদের আসর নামের দুটি পৃথক অনুষ্ঠান আছে, ফলে একজন মহিলা 5টি অনুষ্ঠানে চিঠি লেখার সুযোগ পায়। অথচ একজন পুরুষ যুগ্মভাবে 3টি অনুষ্ঠানে সেই সুযোগ পায় ভাগাভাগি করে। আমার প্রস্তাব হল শুধুমাত্র পুরুষদের জন্য পুরুষ মহল নামক একটি অনুষ্ঠান চালু করা হোক, যাতে পুরুষ শ্রোতারা চিঠি লেখার জন্য একটি নিজস্ব অনুষ্ঠান পায় মহিলাদের মতো। ভেবে দেখতে অনুরোধ করছি। রবীন্দ্র কুমার হালদার, কৃষ্ণনগর, নদিয়া। ধন্যবাদ রবীন্দ্রবাবু আপনার চিঠির জন্য। আপনি আমাদের প্রবীণ এবং পুরনো পত্রবন্ধু, শ্রোতা বন্ধু, সুতরাং আপনি জানেনই এই বিতর্কই বলুন বা এই প্রস্তাবই বলুন, এ কিন্তু নতুন নয়। মহিলা মহল আছে কিন্তু পুরুষ মহল নেই কেন, এ বহু বহু বছর ধরে সবিনয় নিবেদনে এ বিষয়ে চিঠি আসছে, আমরাও কিন্তু বারেবার সে প্রশ্নের উত্তর দিয়ে এসেছি। কখনো কখনো আবার অন্য শ্রোতা বন্ধুরাও আবার সবিনয় নিবেদন শুনে তারাও তাদের মত ব্যক্ত করে লেখেন যে কেন পুরুষ মহল হবে না। সুতরাং খুব একটা আর প্রয়োজন আছে কি উত্তরখানি আবারও দেবার, বহু বছর ধরে বহুবার বলা হয়েছে, সেই উত্তর দেব ছোট্ট করে। তার আগে আরেকটি বিষয় আপনাকে বরং বলি, আপনি মৈত্রী এবং গীতাঞ্জলি দুই প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলিকে এক করে তুল্যমূল্য হিসেব করে বলেছেন যে 5টি অনুষ্ঠানে মহিলারা লিখতে পারে, 3টিতে পুরুষেরা। দেখুন, মৈত্রী তরঙ্গ এবং গীতাঞ্জলি দুই কিন্তু স্বতন্ত্র। সবিনয় নিবেদনের কথা যদি বলেন, আমরা গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা এই দুই তরঙ্গের সংক্রান্ত নানান প্রশ্নের উত্তর এখানে দিয়ে থাকি। মৈত্রীর জন্য আলাদা অনুষ্ঠান রয়েছে বন্ধু তোমারই জন্য, যদি ইচ্ছে মতন দুটি প্রচার তরঙ্গকে এক করে এভাবে অনুষ্ঠান নিয়ে তার তুলনামূলক হিসেব হয় তাহলে তো আমরা এর মাঝে FM গোল্ড, FM রেনবোকেও নিয়ে আসতে পারি, সেখানেও চিঠি লেখার অনেক বিষয় রয়েছে, সেগুলোকেও জড়ো করলে দেখা যাবে এই পরিসংখ্যান অনুযায়ী, আপনার তথ্য অনুযায়ী বিভেদটা আরও বেশ চওড়া হয়ে যাচ্ছে। সুতরাং বিভেদের জায়গা নয়, প্রতিটি চ্যানেল স্বতন্ত্র, সেই চ্যানেলের ভাবনা, সেই চ্যানেলের চলন, তার অনুষ্ঠানের ধরন স্বতন্ত্র, একের সঙ্গে অন্যকে মিশিয়ে ফেললে হবে না। আর গীতাঞ্জলির কথাই যদি শুধু বলি, হ্যাঁ, প্রাত্যহিকী, মাননীয় সুতে সকলেই লিখতে পারেন, সবিনয় নিবেদনেও সকলেই লিখতে পারেন, শুধুমাত্র মহিলা মহল গীতাঞ্জলির ক্ষেত্রে মহিলাদের জন্য। ভেবে দেখুন, মহিলাদের জন্য অনুষ্ঠান মহিলা মহল আজকের নয়, দীর্ঘদিনের এ অনুষ্ঠান ঐতিহাসিক জায়গা নিয়ে নিয়েছে রেডিওর ইতিহাসে, তার নিজস্ব একটি জায়গা তৈরি করেছে, প্রয়োজন ছিল, প্রয়োজন এখনও আছে। তাই যদি বলেন, নারী দিবস যেমন আছে পুরুষ দিবসও রয়েছে বটেই, কিন্তু নারী দিবসকে যেভাবে পালন করা হয় তাকে পালন করার যতটা যৌক্তিকতা, নারীদের প্রত্যেক
প্রত্যেকের, অর্থাৎ শুধুমাত্র এই যে আকাশবাণী স্টুডিওতে বসে আমি কথা বলছি, আমি আমার কথাগুলো রেডিও কেন,

দেবে, একেবারে দেবে। আলাদা করে পুরুষ মহলও থাকবে না, মহিলা মহলও থাকবে না। কিন্তু যতদিন না তেমন সমাজ আমরা তৈরি করতে পারছি, ততদিন কিন্তু আকাশবাণী কলকাতা মহিলা মহল রাখবেই। আশা করি বোঝাতে পারলাম। সব্যসাচী কর্মকারের চিঠিতে আসে গ্রাম পোস্ট জগদল্লা বাঁকুড়া থেকে। জনপ্রিয় কেন্দ্র থেকে সম্প্রচারিত আধ ঘন্টার সাপ্তাহিক অনুষ্ঠান সবিনয় নিবেদন আমাদের অত্যন্ত প্রিয়। সারা সপ্তাহে রেডিও শ্রোতাদের সুখ দুঃখ, নানা অভিযোগের কথা তুলে ধরার এটি একটি চমৎকার মঞ্চ। তবে সাম্প্রতিক সময়ে অনুষ্ঠানটির গুণগত মান রক্ষার্থে কয়েকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ইদানিং দেখা যাচ্ছে একই শ্রোতার চিঠি পরপর বেশ কয়েকটি সপ্তাহে পড়া হচ্ছে। আপনি লিখেছেন শ্রোতা বন্ধুর ঠিকানা, যদিও সেটি আর বললাম না সর্বসমক্ষে। যাই হোক, আপনার বক্তব্য একই ব্যক্তির চিঠি বারবার পড়লে নতুন শ্রোতারা সুযোগ থেকে বঞ্চিত হন এবং বিষয়টি শ্রুতিকটু দেখায়। তাই নতুনদের বেশি করে সুযোগ দেওয়া প্রয়োজন। শ্রোতাদের পাঠানো চিঠির পরিধি অনেক বড় হওয়ায় এবং একটি চিঠির ভেতরেই একাধিক প্রশ্ন থাকায় সেটির উত্তর দিতেই অনুষ্ঠানের সিংহভাগ সময় চলে যাচ্ছে, ফলে চিঠির সংখ্যা কমে যাচ্ছে, অনুষ্ঠানটিও একঘেয়ে হয়ে উঠছে। উপস্থাপক যদি দীর্ঘ চিঠিগুলি সংক্ষেপ করে মূল বক্তব্যটুকু তুলে ধরেন এবং একজন শ্রোতার একটির বেশি প্রশ্ন গ্রহণ না করেন, তবে আধ ঘন্টার এই সীমিত সময়ে আরও অনেক বেশি শ্রোতার চিঠি পড়া সম্ভব হবে। আশা করি অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করে তুলতে আপনারা এই বিষয়গুলি বিবেচনা করে দেখবেন। সব্যসাচী কর্মকার জগদল্লা বাঁকুড়া থেকে ধন্যবাদ সব্যসাচীবাবু আপনার মেইলের জন্য। এবং একেবারে সঠিক কথা বলেছেন যে কোনো কোনো চিঠির মধ্যে, আমি একটু আগেও সে কথা বললাম, চিঠিতে বা মেলে একাধিক বিষয় এসে যায় অনেক বড় করে, তা আপনারা লেখেন, আমরা কখনো কখনো এডিট করে পড়িও, কিন্তু এক এক উপস্থাপকের আমাদের এক এক ধরনের চলন থাকে, সেক্ষেত্রে সবটাও বাদ দেওয়া সবসময় সম্ভব হয় না, তাই দায়িত্ব শ্রোতাবন্ধুদের উপরেও রয়ে যায়। আপনারা দয়া করে একটি চিঠি বা একটি মেলে একটি বিষয় রাখবেন, যদি দুটি বিষয় রাখেন সেক্ষেত্রে চিঠি বা মেলের পরিধি যেন কম হয়, ছোট হয়। আর আরেকটি বিষয় আপনি শুরুতেই বলেছেন সব্যসাচীবাবু, যে একই শ্রোতার চিঠি পরপর তিন সপ্তাহ যেন না পড়া হয় বা নতুন শ্রোতাদের যাতে একটু বেশি করে জায়গা করে দেওয়া হয়। এইখানে একটি সমস্যা আছে সব্যসাচীবাবু, কারণ সেই কিন্তু একই বিতর্কের জায়গায় এসে যাবে প্রাত্যহিকের মতো, যেখানে তলুনামূলক নবীন শ্রোতা বন্ধুরা তারা বলবেন যে নতুনদের জায়গা করে দেওয়া হোক, আর পুরনোরা বলবেন আমরা কি দোষ করেছি যে কারণে আমরা প্রাপ্ত হলাম, কেন আমাদের চিঠি পড়া হচ্ছে না। যদিও তার কোনোটাই কিন্তু হয় না, কারণ আমরা চিঠির ক্ষেত্রে নামটি নতুন নাকি পুরনো সেটা কিন্তু কখনো দেখি না, ঠিক যেমন প্রাত্যহিকিতে দেখি না, একইভাবেই সবিনয় নিবেদনেও দেখি না। কে পাঠিয়েছেন, কোথা থেকে পাঠিয়েছেন, তিনি পুরুষ না মহিলা, তিনি নবীন না প্রবীণ, কোনোটাই কিন্তু আমরা দেখি না। আমরা চিঠির বিষয়বস্তু দেখি, যদি তাতে আলোচনামূলক কোনো কিছু না থাকে, যদি তাতে ঠিকঠাক এমন কোনো বিষয় না থাকে যে বিষয় অনুষ্ঠান সংক্রান্ত, তাহলে তা পড়া হয় না। আর যদি তা বিষয়ভিত্তিক হয় তাহলে নিশ্চয়ই পড়া হয়। এটুকুই, ভালো থাকবেন, চিঠি লিখবেন আবারও। এবারে চিঠির পাতায় দেবলা ঘরামি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে। একটি অনুষ্ঠান সম্পর্কে বলার জন্য এ চিঠি লেখা। গত 7ই মে গানের ভেলা অনুষ্ঠানে প্রচারিত হল গীতিনাট্য মেঘনাদ বধ কাব্য। শুনে খুবই অভিভূত হয়ে পড়লাম। আমার বাবার মেঘনাদ বধ কাব্যের প্রায় সবটাই মুখস্থ ছিল এবং মাঝে মাঝেই প্রায়ই আবৃত্তি করে শোনাতেন, খুব ভালো লাগত। আজ বাবা গত হয়েছেন দীর্ঘদিন, কিন্তু সে অনুভব এখনও আছে। আমি বেশ কয়েকবার চিঠি লিখে আকাশবাণীতে অনুরোধ করেছিলাম পুনঃপ্রচারের জন্য, কিন্তু তখন আমার সে অনুরোধ রাখা হয়নি বা প্রচারিত হলেও শোনা হয়নি। যদিও গীতিনাট্যটি আগে আমি শুনিনি, তবে এটি একবারে শুনে তা অনুধাবন করা মুশকিল যদি না আগে পড়া থাকে। আরও একটি কথা আকাশবাণীকে জানাতে চাই, এখন প্রভাতী অনুষ্ঠান শুরুর আগে বন্দে মাতরম গানটি পুরোটা প্রচার করা হয়, যা আগে হতো না। এটাও আমার প্রিয় কবিতা এবং বাবা এটাও আবৃত্তি করে শোনাতেন, আমাদের অনুপ্রাণিত করতেন দেশভক্তিতে। আকাশবাণীকে অনেক অনেক ধন্যবাদ। দেবলা ঘরামি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখলেন, ধন্যবাদ দেবলাদি আপনার চিঠির জন্য। হ্যাঁ, মেঘনাদবধ কাব্য
শুনিয়েছিলাম, ওই যে একটু আগে বললাম বৃহস্পতিবারের কোনো কোনো গানের ভেলায় এখন থেকে আপনারা পাবেন বেশ কিছু গীতিনাট্য। সবই যে লোক গীতিনাট্য হবে তা নয়, ঠিক যেমন মেঘনাদ বধ শুনেছেন, এর আগে কবি

শুনেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। তো এমন নানান ধরনের পাবেন আপনারা, চেষ্টা করব শোনাবার। আপনাদের ভালো লাগছে সত্যি এটা জানতে পেরে মনে হচ্ছে যে এই প্রয়াসটা চালিয়ে যাওয়া যেতেই পারে। আবারও শোনাবো, নিশ্চয়ই শোনাবো। আর বন্দে মাতরম এখন যেভাবে শুনছেন বেশ অনেকটা শুনতে পাচ্ছেন, ভালো লাগছে আপনার, শুনতে থাকুন, অনেক ধন্যবাদ। মোহাম্মদ মেহেদি হাসান গোপালপুর বোচাগঞ্জ দিনাজপুর বাংলাদেশ থেকে লিখছেন, আকাশবাণী গীতাঞ্জলি চ্যানেল দুদিন রেডিও সেটে বন্ধ ছিল কেন, এবং কয়েকদিন থেকে লক্ষ্য করছে গীতাঞ্জলি চ্যানেল রেডিও সেটে ভালো করে শোনা যায় না, মনে হয় ট্রান্সমিটারের আগের মতো শক্তি নেই। এ বিষয়ে প্রকৌশল বিভাগকে জানিয়ে সমস্যার সমাধান করবেন আশা করি। মোহাম্মদ মেহেদি হাসান গোপালপুর দিনাজপুর বাংলাদেশ থেকে লিখলেন। ধন্যবাদ মেহেদি ভাই আপনার মেইলের জন্য। আপনি বাংলাদেশ থেকে শুনছেন এবং রেডিও সেটে, তা সত্ত্বেও যা বুঝলাম যে আপনি বেশ ভালোই শুনতে পেতেন আগে, মাঝে কিছুদিন শুনতে পাচ্ছেন না। সত্যি কিছুদিন আগে আমাদের ট্রান্সমিটারে কাজ চলছিল, এবং যেহেতু সেই যান্ত্রিক একটু সারাইয়ের জন্য, মেরামতির জন্য মাঝে কিছু সময় একটু অনুষ্ঠান শুনতে অসুবিধেই হয়েছে রেডিও সেটে, সে কারণেই হয়তো আপনি পাননি। তবে বাংলাদেশ থেকে যে খুব স্বচ্ছ শুনতে পাবেন এমনটা কিন্তু আশা করাও যায় না, বরং বাংলাদেশ থেকে যদি শোনেন আমি অনুরোধ করব, যেহেতু মেল পাঠিয়েছেন হয়তো আশা করা যায় আপনার হাতে মোবাইল সেট রয়েছে, যদি মোবাইল ফোন থেকে থাকে আপনি সেখানে নিউজ অন এআইআর অ্যাপ ডাউনলোড করুন, অথবা গুগলে সরাসরি টাইপ করতে পারেন আকাশবাণী কলকাতা এআইআর কলকাতা গীতাঞ্জলি, সেখানেও কিন্তু শুনতে পাবেন আপনি, দেখবেন বেশ ঝকঝকে পাচ্ছেন অ্যাপের মাধ্যমে বা অনলাইনে রেডিও। রাজুদাস বৈরাগ্য করিমপুর বাঁশবাড়িয়া নদিয়া থেকে, সবিনয় নিবেদনের কাছে আগে চিঠি লিখতে বসলে মনের কথাগুলো উজাড় করে বলে ফেলতাম, কিন্তু এখন কেন জানি না চিঠি লিখতেও ভয় ভয়, কী যেন হচ্ছে জানি না, হয়তো ঠিক বলে বোঝাতে পারবো না। আমি কোনো অনুষ্ঠানের নাম এখানে আর উল্লেখ করতে চাইছি না, আসলে দীর্ঘদিনের অভ্যেস সবিনয় নিবেদন শোনা এবং চিঠি লেখা, তাই হয়তো এই কটি কথা লিখে ফেললাম। আকাশবাণী থেকে লেখার অনেক উৎসাহ পেয়েছিলাম, কিন্তু কোথা থেকে কি যে এলোমেলো হয়ে গেল জানি না। রেডিও শুনতে শুনতে এখন মনে হয় আকাশবাণী কি পুরনো শ্রোতা বন্ধুদের একটু দূরে সরিয়ে রাখতে চাইছেন, হয়তোবা চাইছেন, না হলে এমন কেন হচ্ছে, কিছুদিন আগেও আমি আপনাদের লাইভ ফোন ইন গানের ভেলায় ফোন করতাম, কিন্তু শত কষ্ট হলেও সেখান থেকেও অনেকটা মুখ ফিরিয়ে নিতে হয়েছে। আমি অনেক জায়গায় শুনেছি যাকে মন থেকে ভালোবাসা যায় আঘাতটা সেখান থেকেই আসে, তবে যাই হোক আকাশবাণী আমার কাছে এক মন্দির, সেই মন্দিরের চরণে আমার শতকোটি প্রণাম, ভালো থেকো আকাশবাণী, সকল কলা কুশলীকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, বুক ভরা ভালোবাসা জানাই। রাজুদাস বৈরাগ্য করিমপুর মাসবাড়িয়া নদিয়া থেকে। ধন্যবাদ রাজুবাবু আপনার মেইলের জন্য, কিন্তু আপনি যেমন বলছেন কি হচ্ছে জানি না, আমিও কিন্তু বলবো কি হলো সত্যি বুঝতে পারছি না, সমস্যাটা কোথায়, অর্থাৎ আপনার বেশ খানিকটা অভিমান হয়েছে বুঝতে পারছি, চিঠি লিখতে ভয় ভয় করছে বলছেন সবিনয় নিবেদনে, কিন্তু সবিনয় নিবেদনে কখনো কি আজ পর্যন্ত বকাঝকা হয়েছে, আমার তো মনে হয় না, সবিনয় নিবেদনের নামখানি তো সবিনয় নিবেদন, এ ছত্রে ছত্রে বিনয় থাকে, একে অপরের প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা বোধ থাকে, সেখানে কখনো কখনো যদি এমন বক্তব্য এসেও যায় যে বক্তব্য হয়তো আমরা জানি যে আমাদের অনুষ্ঠানের সঙ্গে ঠিকঠাকভাবে সাজুজ্য রাখছে না, আমরা সেভাবেই বলি, কিন্তু এমনভাবে কি কখনো বলেছে যাতে করে আপনার এখন চিঠি লিখতে ভয় করছে। মূলত আমি এবং সুতপাদি এখন এই অনুষ্ঠানের উপস্থাপনায় আছি, জানি না আমাদের তরফ থেকে কোথাও ভুল হয়ে গেল কিনা, যদি ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাইছি, আপনি কোনো রকম মনের মধ্যে সংশয় রাখবেন না, আপনি আমাদের বহু পুরনো শ্রোতা, বহু বহু বছর ধরে নিয়মিত আপনি লিখেন প্রাত্যহিকীতে সবিনয় নিবেদনে, আপনি ফোন করেন গানের ভেলায়, আপনার প্রতিটি কণ্ঠের সঙ্গে আপনার প্রতিটি শব্দের সঙ্গে আমরা পরিচিত, সুতরাং কোনোভাবেই মুখ ফিরিয়ে রাখবেন না, অভিমানের মেঘ যদি জমাট বেঁধে থাকেও সেটা খুলে বলুন যে কেন আমাদের কোন কথাটি খারাপ লেগেছে, কারণ আমরা বুঝতে পারছি না, কিন্তু আপনার মনে যে অভিমানের মেঘ জমেছে সেটুকু বুঝতে পারছি, সেটার জন্য আমাদের খারাপ লাগছে,
সে মেঘটুকু কেটে যাক। যদি সত্যিই কোনো রকম সমস্যা হয়ে থাকে সে কথাও পরিষ্কার করে জানান, কারণ আপনার কথায় আপনি বারবার বললেন কেন হচ্ছে।

জানি না কোথা থেকে কি হলো জানি না, আপনি না জানলে আমরাই বা কি করে আপনার সে প্রশ্নের উত্তর দিই বা সে কৌতূহলের নিরসন করি বলুন দেখি। সুতরাং যদি সত্যি আমাদের তরফ থেকে কোনো কিছু ভুল হয়ে থাকে সে কথা জানান, আমরা ক্ষমা চেয়ে নেব। আর যদি তেমন কোনো বড় বিষয় না হয়ে থাকে তাহলে অভিমানটুকু একটু দূরে সরিয়ে দিন, বরং আমাদের পরস্পরের প্রতি সে ভালোবাসার জায়গাটুকু রোজ ঝলমলে আলো হয়ে ফিরে আসুক। সঙ্গে থাকুন, ভালো থাকুন রাজুবাবু। হরে কৃষ্ণ চট্টোপাধ্যায় জৌগ্রাম পূর্ব বর্ধমান থেকে লিখছেন, আজ সকাল 6টার সুভাষিত অর্থাৎ চৌঠা জুন অনুষ্ঠানে উপনিষদ থেকে পাঠ শোনানো হয় এবং তা মাঝপথে যান্ত্রিক গোলযোগে বন্ধ হয়ে যায়। গীতাঞ্জলি ও মৈত্রী প্রচার তরঙ্গের বহুদিনের রোগ যা থেকে আপনারা বের হতে পারছেন না। অনুষ্ঠান ঠিকমতো করে শোনাতে না পারার জন্য কোনো রকম দুঃখ প্রকাশ করলেন না ঘোষক মহাশয়, খারাপ লাগল। আমাদের মনে রাখতে হবে এটি একটি কেন্দ্রীয় সংস্থা এবং এ প্রচার তরঙ্গের ঐতিহ্য। একটা অনুরোধ, আজ যিনি উপনিষদ পাঠ করলেন তার কণ্ঠে গীতা পাঠ শুনেছি একই অনুষ্ঠানে অনেকদিন আগে, এখন আর শোনা যায় না, যদি সংগ্রহশালায় থাকে তবে শোনাবেন। হরে কৃষ্ণ চট্টোপাধ্যায় জৌগ্রাম পূর্ব বর্ধমান থেকে। ধন্যবাদ হরে কৃষ্ণবাবু আপনার মেইলের জন্য। যান্ত্রিক গোলযোগে খানিকক্ষণের জন্য উপনিষদ থেকে পাঠ শুনতে পারনি, তা তো হয়ে থাকে, সত্যি যন্ত্রের যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেতে পারছি না, সম্ভবও হয়তো নয়, কারণ যন্ত্র থাকলে তার কিছু যান্ত্রিক গোলযোগ কখনো কখনো একটু তো ব্যাহত করবেই, সেই চলমান যে বহতা একটা প্রসেস তাকে। কিন্তু আমরা যে কোনো রকমের যান্ত্রিক গোলযোগের জন্য অনুষ্ঠান সম্প্রচার যদি কিছুক্ষণের জন্য না করা হয়, সম্ভব না হয়, আমরা দুঃখ প্রকাশ করি এবং আমরা জানিয়ে দিই কী কারণে। আপনি বলছেন সেদিন জানানো হয়নি, কখনো কখনো কিছু লোকাল সমস্যা হয় যে কারণে হয়তো ঠিক আপনার ওই এলাকায় ওই এরিয়ায় ওই বেলটুকুতে শুধুমাত্র শোনা যায়নি কিন্তু বাকি জায়গায় শোনা গেছে, ফলে আমাদের এখানে ডিউটি রুমে বা আমাদের কন্ট্রোল রুমের ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তাদের পক্ষে বোঝা সেটি সম্ভব হয় না। কিন্তু যদি এই তরফ থেকে কোনো অসুবিধে হয় আমাদের এদিক থেকে কোনো রকমের যান্ত্রিক গোলযোগ, তাহলে কিন্তু আমরা সেটি জানতে পারি এবং তখন ক্ষমা প্রার্থনা করে নিই, দুঃখ প্রকাশ করি এবং আমরা জানিয়ে দিই কী কারণে শোনানো সম্ভব হলো না। সেদিন আমাদের কাছে কিন্তু সেভাবে কোনো রেজিস্টার করা সমস্যার কথা আসেনি, যে কারণে যিনি উপস্থাপক ছিলেন তিনি দুঃখ প্রকাশ করেননি। আশা করি আপনাকে বুঝিয়ে বলতে পারলাম। আর উপনিষদ পাঠ করলেন যার কণ্ঠে, তার কণ্ঠেই গীতা পাঠ শুনেছেন, একটু আমাদের আর্কাইভ ঘাঁটতে হবে যে সেদিন কার কণ্ঠে উপনিষদ পাঠ ছিল, সেটা দেখে আমরা দেখে নিচ্ছি। একই কণ্ঠে যদি গীতাপাঠ থেকে থাকে আমরা নিশ্চয়ই শোনাব। কেমন, ভালো থাকবেন হরে কৃষ্ণবাবু। সুদীপ কুমার পাল মানিক ব্যাঁদি সেলামপুর হুগলি থেকে, গত 23রা মে শুনলাম শ্রদ্ধেয় ভবেশ দাস মহাশয়ের উপস্থাপনায় সমীক্ষা, প্রসঙ্গে ছিল কেন্দ্রবিন্দু হিসেবে দ্বিজেন্দ্রলাল রায়ের ইলেকশন শীর্ষক রচনা। গ্রন্থনার দৌলতে এবং সংলাপ সহযোগে উপস্থাপনে অনুষ্ঠান এক অনবদ্য মাত্রা পেয়েছিল, যথেষ্ট শিক্ষামূলক বিষয় ছিল উক্ত রচনাংশে। আগামী দিনে এভাবেই যদি অনুষ্ঠান উপস্থাপিত হয় তাহলে শ্রবণেন্দ্রিয় পরিতৃপ্ত হবে। আশা রাখব সংবাদ বিভাগ যথাযথ গুরুত্ব দানে কার্পণ্য করবেন না। সুদীপ কুমার পাল সেলামপুর হুগলি থেকে, ধন্যবাদ সুদীপবাবু আপনার চিঠির জন্য। সমীক্ষা তাও আবার ভবেশ দার লেখা, অবশ্যই তা দুর্দান্ত হবে, এ আর নতুন কথা কি। যারা আকাশবাণী কলকাতার দীর্ঘদিনের শ্রোতাবন্ধু তারা সকলেই জানেন কতটা বলিষ্ঠ এবং সুচারু রচনা শৈলী আমাদের ভবেশ দাস মহাশয়ের। অবশ্যই তিনি অবসর নিয়েছেন, সময়ের নিয়মে নিতেই হয়, তৎসত্ত্বেও মাঝে মাঝেই সংবাদ বিভাগের নানান ধরনের অনুষ্ঠানে তাকে আমন্ত্রিত অতিথি হিসেবে নিয়ে আসা হয় এবং সেই সমীক্ষার লোভ আমরা কেউই রেডিওর দুপারের মানুষেরাই আমরা তার লেখা সমীক্ষার লোভ ছাড়তে পারি না, তাই মাঝে মাঝেই তাকে অনুরোধ করি, আকাশবাণীর তরফ থেকে অনুরোধ যায়, নিশ্চয়ই আবারও পাবেন ভবেশ দাসের লেখা সমীক্ষা, যা আমাদের সকলের ভালো লাগে, আপনার ভালো লাগার কথা আমরা সংবাদ মাধ্যমকে জানিয়ে দিচ্ছি। শেষ করব এখানেই সবিনয় নিবেদন, আপনাদের ভালো লাগার কথা আর তার সঙ্গে খারাপ লাগার কথাও, অভিমানের কথা, সমালোচনা, প্রস্তাব, যা যা মনে আসবে সবটা লিখুন, পাঠিয়ে দিন ডাকযোগে অথবা মেলের মাধ্যমে সবিনয় নিবেদনের দরবারে। সে সব নিয়ে না হয় বসা যাবে আবারও আগামী রোববার রাত 8টায়।
আজ এ পর্যন্তই, ভালো থাকুন সকলে।

শুনছেন নানা রঙের গান। এবারে দ্বিজেন্দ্র গীতি সমবেত কণ্ঠে।

0: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
1: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়
0: আগামী 15 থেকে 17 জুন 2026। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
1: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
0: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা,

0: পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
1: শুনছেন নানা রঙের গান। এবারে আধুনিক গান স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে।

শুনলেন নানা রঙের গান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন এ মাসের গান, শিল্পী সুমন চট্টোপাধ্যায়, কথা ও সুর দীপঙ্কর চট্টোপাধ্যায়। এ মাসের গান, শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

0: এ মাসের গান শুনলেন সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার ও সুরকার দীপঙ্কর চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा।
2: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
1: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
2: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
3: आकाशवाणी कोलकाता गीतांजलि प्रचार तरंगे এখন শুনবেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। নমস্কার শ্রোতা বন্ধুরা, নতুন একটা শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে তো আপনারা জানেনই যে আমরা নানান শিক্ষাঙ্গনে চলে যাই আর নিয়ে আসি তার ঐতিহ্য, ইতিহাস, পাশাপাশি বর্তমানের গল্প। সেরকমভাবেই এইবার আমি চয়নিকা চলে গিয়েছিলাম এমন একটা শিক্ষাঙ্গনে যার প্রত্যেকটা ধুলো বালি সাক্ষী রয়েছে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের, কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয়। হাওড়া স্টেশন থেকে মেচেদাগামী ট্রেনে চলে গিয়েছিলাম মেচেদায়, তারপর তমলুকগামী যে কোনো বাসেই যাওয়া যায় কাঁকটিয়া বাজার সংলগ্ন বাসস্ট্যান্ডে। সেখান থেকে আবার পূর্ব দিকে 2 কিলোমিটার ভেতরে যেতে হবে স্থানীয় পরিবহনে। জায়গাটার নাম হোগলা, ব্লক মাতঙ্গিনী হাজরা। হ্যাঁ, বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার জন্মভূমি এখানে, আবার তার শ্বশুর বাড়িও এখানেই। পৌঁছে দেখলাম একটা সুন্দর সবুজ গ্রাম, চারিদিকে চাষবাস হচ্ছে, গরু চড়ছে, পাখির ডাক, আর সবার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয়। বিশাল এলাকা জুড়ে অবস্থিত এই স্কুল বিল্ডিং এ ঢোকার মেন গেটে গিয়ে পৌঁছলাম। মাতঙ্গিনী হাজরার নাম শুনেই বুঝতে পারছেন যে জায়গাটা কতটা ঐতিহাসিক। তবে এই স্কুলটা ঠিক কতখানি ইতিহাস বহন করে চলেছে সেটা বুঝতে পারবেন স্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার দাস মহাশয়ের কথা শুনলে।
4: সবচেয়ে বড় কথা, বিদ্যালয়ের ইতিহাস বলতে গেলে অনেকটাই বলতে হয় এই রূপনারায়ণের কোলে হিউয়েন সাং ফাইহেন, যারা এই বন্দর তামলিত বন্দরের মাধ্যমে যাতায়াত করেছিলেন। তার ঠিক শহরের অনতি দূরে একেবারে বীরাঙ্গনা মা মাতঙ্গিনী হাজরার পিতৃকুলের যে জন্মভিটে, তার একেবারে গ্রামে, হোগলা গ্রামে এই বিদ্যালয়। এবং এই বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে বর্তমান যেটা সোহাদিঘি ক্যানেল, যেটা খাল, তার ঠিক উল্টো পাশে সিউড়ি গ্রাম, এবং হচ্ছে তার ঠিক মাতঙ্গিনী হাজরার যে শ্বশুর বাড়ির অবস্থানটা সেটা হচ্ছে আলিনান গ্রাম। বিদ্যালয়টি যখন 1885 সালে মধ্য বাংলা স্কুল বা বিদ্যালয় নামে গড়ে ওঠে, সাধারণ একটা পাঠশালা স্কুল হিসেবে, এখানকার প্রখ্যাত জমিদার মহাশয় নরেন্দ্রনাথ কর্মহাশয় তিনি এই বিদ্যালয়ের জন্য জমি বা তার যে ছোট্ট আলোক বর্তিকা তিনি শুরু করেছিলেন, এখানে জ্বালিয়েছিলেন, এখনো পর্যন্ত তার যে সমৃদ্ধি সেটা আমরা ধারক বাহক রূপে বহু ছাত্রছাত্রী, জ্ঞানী গুণী বিজ্ঞানী সমস্ত মানুষজন গেছি। যখন 1885 সাল, তখন কেবলমাত্র একটা মাটির দালান এবং টালির চাল তখনকার দিনে 4টে ক্লাস নিয়ে শুরু হয়, যেটা হচ্ছে একেবারে নিম্ন বুনিয়াদী ক্লাস। 1922 সাল পর্যন্ত যে লেখাপড়া সেটা কেবলমাত্র 4-5 পর্যন্ত চলতে থাকে। এবং 1922 সালে এই বিদ্যালয়টি ক্রমে মধ্য ইংরেজি স্কুল নামে পরিচিত হয়। ডক্টর সত্যেন্দ্রনাথ মজুমদার তখনকার দিনে, তিনি বড় মাপের

0: চিফ ছিলেন, তিনি এসেছিলেন, দেখে তিনি 22 সালে এই স্কুলটিকে অনুমোদনের জন্য ব্যবস্থা করে দেন। কিন্তু 1934 সাল পর্যন্ত যারা এখানকার যে এই পাদপ্রদীপের তলায় যারা এটাকে প্রতিস্থাপন করেছিলেন, তাদের মধ্যে ডক্টর মাধবচন্দ্র সামন্ত, বলাইলাল মাইতি, সবচেয়ে বড় যিনি একজন যে আলিনান গ্রামের জনাব শিয়ানদ আলী খাঁ, 1934 সালে যখন এসডিও এখানকার এইচ ই রিচার্ডসন, তিনি রিচার্ডসন নামে একজন ছিলেন নিচে মহকুমার শাসক, তিনি এই স্কুল একবার ভিজিট করেছিলেন। তখন এই স্কুলের নাম কিন্তু কেবলমাত্র কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয়, আজকে যেটা হয়েছে এই বিদ্যালয় তখন কৃষি শিল্প সমবায় বিদ্যালয় ছিল। এবং এই সমবায় বিদ্যালয়টিতে রিচার্ডসন সাহেব এখানে ভিজিট করেছিলেন কেন, না তিনি জানতেন যে বয়ন শিল্প, রেশম, পাট এবং এখানকার যে ওই লবণ, এই এখানকার বন্দর ছিল তামলিপ্ত বন্দরের, যেটা হচ্ছে ঠিক একটা পার্শ্ববর্তী এলাকা, এখান থেকে এগুলো সব রপ্তানি করা হতো। তখন উনি বললেন যে এত বড় একটা প্রত্যন্ত জায়গায় এত কিছু, ওই সময় কিছু ছেলে মেয়ে এখানে লেখাপড়া করছে, তিনি এখানে লাইব্রেরির সন্ধান পেয়েছিলেন বা তিনি জানতেন যে এখানে বইপত্র পড়ানো। তখন তিনি ওই এটা ভিজিটটা করে লাইব্রেরিতে দেখতে পেলেন যে কিনা সমস্ত মার্কসিজমের বই, সমস্ত বিপ্লবীদের বই, আর হচ্ছে কিনা দামি দামি সমস্ত গ্রন্থ যেগুলোতে ছেলেমেয়েরা দেশাত্মবোধে বেশি অনুপ্রাণিত হতে পারে। তিনি সঙ্গে সঙ্গে রিপোর্ট করলেন এবং স্কুলের অনুমোদন তুলে নিলেন। 1934 সালে সেই অনুমোদন খারিজ করলেন এবং এখানকার কিছু ছাত্রকে জেলবন্দি করলেন। আমাদের একজন সচিব তখন সুধীন্দ্র মোহন সেন, তিনি ইন্সপেকশন করে 37 সালে অনেক আকুতি মিনতি করার পরে আবার কিন্তু এখানে আমাদের অ্যাপ্লিকেশন অনুমোদন ফিরে আসে। কিন্তু বাদ সাধলো কোথায়, 1942 সালে মাতঙ্গিনী হাজরা যখন এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন এবং এখানকার স্কুলের ছাত্ররা এবং আরো কিছু যারা এখানকার পুরনো প্রাক্তন ছাত্ররা, এদের সঙ্গে বর্তমান ছাত্র, তখনকার দিনে বর্তমান ছাত্রদের সঙ্গে সংযুক্ত হয়ে এই যে আন্দোলনে তারা থানা ঘেরাও আন্দোলনে, আগস্ট আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, ঠিক সেই সময় যারা প্রশাসক তারা বললেন কি এটাকে জোর করে এর অ্যাফিলিয়েশন আবার উইথড্র করা হবে। তার মানে 1934 সাল এবং 1942-43 সালে এর অ্যাফিলিয়েশন কিন্তু দুবার ধরে উইথড্র হল। এবার 1942-43 সালের পরে এলাকার মানুষরা কিন্তু হাল ছাড়েন, তাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় 1948 সালে নতুন হেডমাস্টার মশাই এলেন রত্নেশ্বর মান্নাবাবু। তিনি যখন এলেন তখন কেবলমাত্র ওই পাঠশালার স্কুলটা, বুনিয়াদী স্কুলটা, পঞ্চম শ্রেণী অর্থাৎ নিম্ন বুনিয়াদী স্কুলের তকমা পেন। 1949 সালে স্পেশাল ভিজিট করলেন পশ্চিমবাংলার সমবায় এবং যেটি উন্নয়ন মন্ত্রী ডক্টর রশ্মি কুমার মাইতি মহাশয়। ওই সময় তিনি এই বিদ্যালয়ের নামকরণ কিন্তু নিজের হাতে অনুমোদনের জন্য করে দিয়েছিলেন যে কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প সমবায়। কৃষি এবং শিল্পের বলতে এখানে নুন রপ্তানির জন্য নুনটা তৈরি হতো, কিছু বয়ন শিল্প হতো, কাঠের কাজ হতো, এটা ঘরে ঘরে এইসব তখন চরকায় সুতো কাটানো, এগুলো হতো বলে একটা শিল্প কথাটা এখানে জড়িয়েছিল। আর কৃষি বলতে তখন বাগানের এই যে নারকেল বা এই যে পুকুর টুকুর এই যে দেখছেন, এগুলো তখনকার দিনে সমস্ত আমাদের এখানকার হচ্ছে স্কুলের প্রপার্টি, এগুলোতে কিন্তু মাছ চাষ কিংবা ছেলেমেয়েরা এই যে নারকেল বা ওই কিছু জমি ছিল ওপাশে, সেখানে চাষ করতে যাওয়া এইসব ছেলেমেয়েরা করতো। তখন মাত্র তার 50 সালে 5 জন ছাত্র নিয়ে প্রবেশিকা পরীক্ষায় 5 জন ছাত্র বসলো এবং 51 সালের যে রেজাল্টটা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে তখন এর অ্যাপ্লিকেশনটা ফিরে আসে, 5 জন ছাত্রই পাস করেছিল। এটা একটা রেকর্ড, সারা পূর্ব মেদিনীপুর জেলায় এই রেকর্ডটা খুব বিশ্বের একমাত্র মেদিনীপুর কলেজ স্কুলের এই একটা তকমা আছে। আর আছে আমাদের হ্যামিল্টন হাই স্কুল, এই 3টে স্কুল ছিল, আর কেউ ছিল। আমাদের এই বিদ্যালয় মাধ্যমিকে 1961 সালে একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী যেটা বোঝায়, তখন এটা একাদশ শ্রেণীর কলা বিজ্ঞান বিভাগ একসঙ্গে শুরু হল। 1967 সালে বাণিজ্য বিভাগ শুরু হল। এর মাঝখানে 1966 সালে NCC নামক যে দপ্তরটি, সারা পশ্চিমবাংলার মধ্যে খুব কম স্কুল আছে যারা 60-এর দশকে প্রথমে NCC যে ট্রেনিং বাচ্চাদের দেওয়া হয় সেটা পেয়েছিল। 1982 সালে আমাদের জাতীয় সেবা প্রকল্প, যেটা ওই সময় খুব অ্যাটল্যান্ডাম বিভিন্ন স্কুলে যাচ্ছে, জাতীয় সেবা প্রকল্পটা আমরা পেয়েছিলাম। NSS বাচ্চাদের ওই সোশ্যাল ক্রেডিট অনেক কিছু শেখানো হয়, ব্রতচারী এসব হতো। এরপরে 1985 সালে আমরা সেকেন্ড ইউনিটটা NSS এর পাই।
1: সত্যি এই স্কুলে গিয়ে বা স্কুলের সম্পর্কে জেনে আমার মনে হচ্ছিল যেন একটা ইতিহাসের পাতাকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। আরও অবাক হলাম যখন স্কুলের গ্রন্থাগারিক কৃতি সুন্দর পাল মহাশয়ের সঙ্গে কথা বললাম।
2: আমি এই কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয়ে গ্রন্থাগারিক, আমি এখানে যোগ দিয়েছি 5 বছর হবে। যতটুকু জেনেছি এই বিদ্যালয়ে যে গ্রন্থাগার খুবই ঐতিহ্যমণ্ডিত। এই স্কুল যখন প্রতিষ্ঠা লগ্নে সেই সময় আমাদের এখানে স্বাধীনতা

0: আর একটা পদবিচল ছিল। সেই সময় এই স্কুলকে কেন্দ্র করে এবং এই আশেপাশে কিছু লোকজন অধিবাসী তারা কিন্তু বিপ্লবী ছিলেন, এখানে এসে আলোচনা করতেন। আর সেই সময় আরেকজন আমাদের মানে বিখ্যাত মানুষ মহিয়সী মাতঙ্গিনী হাজরা, তিনিও কিন্তু এখানে আসতেন এবং এই লাইব্রেরিতে, এই স্কুলের লাইব্রেরিতে, প্রথম অবস্থায় লাইব্রেরিতে তারা এখানে আসতেন এবং এইসব ব্যাপারে আলোচনা করতেন, স্বাধীনতা কিভাবে আসবে এইসব আলোচনা করতেন। এবং সেই সময় কিছু বিপ্লবী বইপত্র এখানে ছিল। একটা সময় এখানকার যিনি এসডিও ছিলেন, সে ব্রিটিশ শাসক, সে এই স্কুলে এসেছিলেন ইন্সপেকশন করার জন্য, এই লাইব্রেরিটাকে দেখার জন্য তদন্ত করছিলেন এবং সেখানে কিছু বই, বিপ্লবী বই পাওয়া গিয়েছিল। এবং সে কারণে এখানকার স্কুলে যে সরকারি যে সহযোগিতা, আর্থিক সহযোগিতা, সেগুলোও বন্ধ করে দেয়। সেই লাইব্রেরি খুবই ঐতিহ্যমণ্ডিত, এখনো মানে স্বাধীনতার অনেক আগেকার কিছু মুদ্রিত বই, বিপ্লবী বই, এছাড়া বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর বই, এই জেলার ইতিহাস, তমলুকের ইতিহাস, সমস্ত কিছু এখনো পর্যন্ত এই লাইব্রেরিতে রক্ষিত আছে।
1: সত্যি কি আশ্চর্য লাগে না এগুলো শুনলে? এমন ইতিহাসের খোঁজ পেলে সেই গল্প কি আর শেষ হয়? তবে বর্তমানটাও তো জানতে হবে, বলুন। জানবো, কিন্তু সেটা জানার আগে আপনাকে আরো একটা চমক দিই।
2: নাম পার্থ পাত্র, আমি সন্তুর বাজাবো, আমি সন্তুরে রাগ গির্বাণীকে ফুটিয়ে তুলবো।

0: কি সত্যি চমকে গেলেন তো? এক ছাত্রের থেকে এমন সুরের মূর্ছনা শুনে চমকে তো যেতেই হবে। এমন আরো অনেক চমক রয়েছে স্কুলে। শিক্ষক সহদেব প্রধান মহাশয় জানালেন স্কুলের সাংস্কৃতিক পরিমণ্ডলের বিষয়ে।
1: নমস্কার, আমি সহদেব প্রধান, কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক। প্রায় 14 বছর হতে চলল আমি এই বিদ্যালয়ে শিক্ষকতা করছি। বিদ্যালয়ে সাংস্কৃতিক নানা অনুষ্ঠানের বিষয়গুলি কিছু কিছু আমিও দেখি। আমরা এমন কিছু কিছু কাজ করি যেটা অন্যান্য বিদ্যালয়ের ক্ষেত্রে সবার তুলনামূলকভাবে আমাদের কাজটা স্বতন্ত্র হতে পারে, এরকম কিছু কাজের কথা বলছি। প্রথমে আমি নাটকের কথা বলবো। আমাদের এই বছর থেকে প্রতি শনিবার ছুটির শেষে 1 ঘন্টা অভিনয় শেখানোর ক্লাস হয়ে থাকে। প্রায় 50 জন ছাত্রছাত্রী ওই অভিনয়ের ক্লাস করে। আমাদের অনেকদিন থেকেই আমাদের দলে যে আমাদের বিদ্যালয়ে যে নাটক হয় সেই নাটক এলাকায় একেবারে সবার কাছে সাড়া জাগিয়ে ফেলেছে।

বছরের কথা যদি আমরা ধরি, আমাদের বিদ্যালয়ে একেবারে নতুন ধরনের নাটক হয়েছিল, যে খেলা নাটক, অর্থাৎ যে নাটকে খেলার ভাগ বেশি এবং তাৎক্ষণিক নাটক। এই তাৎক্ষণিক নাটক এবং খেলা নাটক দুটাকে মিলিয়ে এক নতুন ধরনের নাটক হয়েছিল। আমাদের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই নাটক করেছিল। এগারোটি এই এলাকায় এগারোটি বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল, ওরা পঞ্চম স্থান অর্জন করে। এভাবে একটা নতুন নাটক সবার কাছে স্বীকৃতি পেল।

0: এরপর আমাদের বিদ্যালয়ে যে দেওয়াল পত্রিকা হয় এ নিয়ে সংবাদপত্রেও খবর প্রকাশিত হয়েছিল। একসঙ্গে একটি শ্রেণী 17টি দেওয়াল পত্রিকা প্রকাশ করেছিল এবং বিভিন্ন দিবস উদযাপন উপলক্ষে ছাত্রছাত্রীরা নিজেরাই দেওয়াল পত্রিকা সম্পাদনা করে থাকে। এছাড়া আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মিলে আমরা একসময় ভেবেছিলাম যে সকল ছাত্রছাত্রীকে কিভাবে সুযোগ করে দেওয়া যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে, এই জন্য বিভিন্ন শিক্ষক শিক্ষিকা প্রতিটা সেকশনের দায়িত্ব নিয়েছিল। এরকম করে বেশ কয়েক বছর আমরা করে দেখিয়েছি যে বহু সংখ্যক ছাত্রছাত্রীকে নিয়ে কিভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করানো যায়। এবছর বিদ্যাসাগরের জন্মদিন আমরা বিশেষভাবে পালন করেছিলাম, প্রতিটি সেকশনে আলাদাভাবে ক্লাসের মতো পালন করেছিলাম। বিদ্যাসাগরের জন্মদিনে 10টি ক্লাসে এরকমভাবে অনুষ্ঠান হয়। আমাদের মূল সংস্কৃতি হচ্ছে কৃষি, বীজ ইন কৃষি, সেই কৃষির সঙ্গে যারা যুক্ত তাদেরকে নিয়ে আমরা সেমিনারের আয়োজন করি। এছাড়া সাহিত্যিক দিক নিয়েও আমরা সাহিত্য সভা করে থাকি, যারা স্বেচ্ছাসেবী গ্রন্থাগারিক রয়েছেন বিভিন্ন ক্লাবে সবাইকে বই দিয়ে থাকেন তাদেরকে নিয়েও আমরা সেমিনারে।
1: প্রধান শিক্ষক মহাশয় আমাদের আরো জানালেন,
2: এই বিদ্যালয়টি এই যে পুনঃ পুনঃ ব্রিটিশ শাসনের রোষে পড়েছে, এই বিদ্যালয়ের উত্তরণের যে ঘটনা একটা যেন ব্যস্তানুপাতিক হয়ে গেছে বলে আমার মনে হয়েছে। কারণ উত্তরণ যেভাবে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষামণ্ডলী বা বিদ্যালয়ের যে পরিকাঠামোর সঙ্গে রেজাল্টটা, এটা একটা যেন ব্যস্তানুপাতিক ব্যতিক্রম আমরা লক্ষ্য করেছি। যখন আমি এলাম 1994 সালে হেডস্যার নতুন মানে পুরনো হেডস্যার চলে গেলেন, আমি জয়েন করলাম 2006 সালে মানে পয়লা মার্চ, মানে মার্চের এক তারিখে। ঠিক তারপর থেকে আস্তে আস্তে এই বিদ্যালয়ের যে সমস্ত এই কেস কাজ মানে এখন বর্তমান হাইকোর্ট কেস যেগুলো আছে, জমি জায়গা প্রপার্টি কিছু জড়িয়ে যায়, আমি এসে কিছু পুনরুদ্ধার করার চেষ্টা করলাম, যেটার জন্য হয়তো ওই বিদ্যালয়ের ওই পশ্চিম অংশ উত্তর অংশে কিছু কিছু জিনিস আমরা করলাম। আমি করলাম কি, সরকারি কিছু অনুদান এসে পড়ে থাকতো সেগুলো, তখন 14 বছর কোনো রকম হেডমাস্টার এখানে কেউ জয়েন করতে পারেননি বা যে কোনো কারণে সম্ভব হয়নি। আমি যখন 14 বছর পরে এসে দেখলাম অনেক রকমভাবে সমস্ত রকম নতুন মানে একটা পুরনো জরাজীর্ণ একটা অবস্থা দেখেছিলাম, সেই জরাজীর্ণ থেকে আজকে কতটা কাটাতে পেরেছি, ভালো অবস্থায় উত্তরণ করেছি, সেটা সময় এবং এখনকার পরিস্থিতি সেটা সঠিক উত্তর দিতে পারে। কিন্তু যেটা আমার পক্ষে যেটা বলা যায়, এখনো পর্যন্ত যে বিদ্যালয়ে আমি আসার পরে আমাদের যে স্টাফ সংখ্যা ছিল সেটা ছিল 35 জন, পরবর্তীকালে সেই সংখ্যাটা আমরা বাড়িয়ে বর্তমানে শিক্ষক শিক্ষিকা রয়েছি 49 জন, কিন্তু ছাত্র সংখ্যা বিগত দিনে যে 200-500 এরকম ছাত্র ছিল আজ থেকে 2-3 দশক আগে, এই 3 দশক পরে এখন যে সংখ্যাটা সেটা প্রায় 200 নয়, 2100 এর বেশি। ফলে সেই অনুযায়ী শিক্ষকের সংখ্যা তখন একটা এখনকার দিনে ছাত্র সংখ্যার সঙ্গে একটা ব্যস্তানুপাতিক অবস্থান তৈরি হয়ে গেছে। ফলে পঠন পাঠন এবং পরিকাঠামোর দিক থেকে আমরা সরকারি সাহায্য পেয়েছি, কিছু ঘরবাড়ি হয়েছে। এখানে আমি লক্ষ্য রেখেছি যে আগে পড়াশোনাটা হোক, তারপর তো পরিকাঠামো যেমন আছে চলতে থাকে। যে সমস্ত কৃতি ছাত্র 2007 সালে পশ্চিমবাংলায় জয়েন্টে থার্ড হয়েছিল সৌরভ চক্রবর্তী, এটা আমার এই আমি 2006 এলাম, 2007 সেই ছাত্রটি বেরোলো এবং এখন সে প্রভাত প্রতিম একটা নার্ভ বা নিউরো সার্জেন্ট হয়েছে, এটা ভীষণ আমাদের শুনতে ভালো লাগে। এছাড়াও বহু ছাত্র এখানকার আইআইটি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেটা আমি ভীষণ গর্ববোধ করি। বিদ্যালয়ে আমার পরিকাঠামো, আমার হয়তো লেখাপড়ারও সমস্যা অনেক কিছু আছে, মাস্টারমশাইদের যে ঐকান্তিক চেষ্টা, এটা আমার মনে হয়েছে যে তারা যতটা করতে পারে ততটা যদি একটু বাড়তি পরিস্থিতি একটু আর একটু শান্ত হয় তাহলে মনে হয় এখানকার উন্নয়নটা আরও বেশি সামগ্রিকভাবে অনেকটাই বাড়ত। কারণ আমরা যে জায়গায় যে পথে হাঁটছি সেই পথে হাঁটতে গিয়ে আমি একেবারে শেষের দিকে যেটা বলতে চাইছি যে আমরা এখানে বিদ্যালয়ে আসছি কেবলমাত্র রোজগারের জন্য, মানে কোনো একটা খামারের কেউ আমরা মজুর শ্রমিক কেউ নয়, কারবারই নয় যে আমাদের এখানে অর্থ চলবে যাবে আসবে। আমি সেই অপেক্ষায় থাকব আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে তারা সমাজকে দেওয়ার আগে তারা যেন একটা পরিবেশ পায়, তারা যেন আরও কিছু যুগ যুগ মৃগনাভির মতো কিছু গন্ধ বিলায়, যাতে সেই গন্ধ পৃথিবীকে আমোদিত করে একটা বিশ্বে একটা শান্তি স্থাপন করুন, এই আমার বিনীত অনুরোধ আবেদন সকলের কাছে।
1: এখনো জানার অনেক কিছুই রয়েছে, তবে তার আগে স্কুলের দুই ছাত্রের কণ্ঠে একটা গান আর একটা আবৃত্তি শুনে নেওয়া যাক।
3: আমার নাম কৃষানু মল্লিক, আমি 8ম শ্রেণীর ছাত্র, আমি অতুল প্রসাদ সেনের একটি গান গাইছি।

0: নাম সৌম্যদীপ মান্না, ক্লাস 8। নমস্কার, কৃপন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে পাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইন মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা।
1: খেলাধুলা বা শরীর চর্চার দিক থেকে এই স্কুল কেমন জানালেন শিক্ষিকা রুমা মান্না মহাশয়া।
2: নমস্কার, আমি কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয়ের স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিভাগের শিক্ষিকা। দীর্ঘ 16 বছর আমি এখানে শিক্ষকতা করছি। স্বাস্থ্য বা শারীর শিক্ষার সাথে খেলাধুলাটা একটু ওতপ্রোতভাবে জড়িত আর কি। খেলাধুলার কথা এলেই আমাদের প্রথম মনে আসে আর কি স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত উক্তি, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা খুবই ভালো বা জরুরি। তো সেই ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ যে গীতা পাঠ বারণ করেছে তা না, সেখানে যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে উজ্জীবিত করতে চেয়েছে। তো আমাদের বিদ্যালয় সেই খেলাধুলার দিক থেকে কোনো অংশে কিন্তু পিছিয়ে না। আমি 2008 সালে এই বিদ্যালয়ে শিক্ষকতার জন্য এসে উপস্থিত হই। প্রথম এসে দেখি যে আমি কি খেলাধুলা করাবো, তারা খেলাধুলায় অনেকটা এগিয়ে। কারণ আমরা কিন্তু বীরঙ্গনা বা মাতঙ্গিনীর জায়গায় অবস্থান করে আছি, তার শ্বশুরবাড়ি সংলগ্ন জায়গাটাতেই প্রথম খেলা হতো হাডুডু, যার প্রকৃত রূপ এখন কাবাডি খেলা ধারণ করে আছে। তো এই কাবাডি খেলা যেরকম আমাদের এখানে প্রচলন, আমাদের বিদ্যালয় কিন্তু এদিকে কোথাও পিছিয়ে নেই। কি দুরন্ত কাবাডি টিম, শুধু দরকার ছিল তাদের একটু প্রশিক্ষণ, তাদের একটু সাহায্য। একটু একটু করে আমরা এগিয়েছি সেই কাবাডি নিয়ে আজকে সাফল্যের শিখরে, জাতীয়।

0: স্তরে গিয়ে পৌঁছেছি। আমরা পৌঁছেছি ফুটবল নিয়ে, আমরা আছি সুব্রত কাপের ফুটবলের কাছে, আমরা রয়েছি বিদ্যালয়ের বিভিন্ন অ্যাথলেটিক্স, ক্রিকেট, ভলিবল, যেটুকু আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে করা সম্ভব হয় সেইটুকুর মাধ্যমে বিদ্যালয়ের খেলার প্রাণশক্তিকে আমরা উজ্জীবিত করার চেষ্টা করেছি।
1: এরপর কথা বলে নিয়েছিলাম শিক্ষিকা সুদীপা মাইতি মহাশয়ের সঙ্গে। দীর্ঘ ২৫ বছর এই স্কুলে শিক্ষকতা করছেন তিনি।
2: নমস্কার, আমি এই বিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষিকা। আমার বাংলায় এম এ ডিগ্রি থাকার জন্য আমাকে 5-12 পর্যন্ত আমাকে ক্লাস নিতে হয়। শিক্ষকের অভাবের জন্য মাঝে মাঝে যারা রিটায়ার করে যাচ্ছেন, যাই হোক, আমিও সেই দুটো সাবজেক্ট মোটামুটি একসাথে পাই, পড়াই। আমি যেটুকু বলার, আমাদের ছাত্রছাত্রীরা কালচারালের দিক থেকে যারা পড়াশুনোয় যতটা এগিয়ে এবং তাদের যে মেধা কালচার, স্পোর্টস, কালচার সব কিছুতে তারা এগিয়ে, তাদেরকে খালি শুধু একটু তুলে ধরলেই তারা বেরিয়ে আসে এবং তারা সমস্ত অনুষ্ঠানে পার্টিসিপেট করে। আর যেটা বলতে চাইছি, আমাদের এই বিদ্যালয়টি 5-12 কোয়েড, ছেলেমেয়েরা প্রত্যেকে, ছেলেমেয়েদের মধ্যে গোলমাল হবে, শিক্ষক শিক্ষিকারা আমরা তাদের একটু বকাঝোকা করব, কিন্তু এর বাইরে কিন্তু কিছু না, তারা কিন্তু সবাই প্রত্যেকেই আমাদের সম্মান করে চলে, প্রত্যেকেই তারা গুণী মাস্টারমশাইদের কাছ থেকে কিছু জানতে চায় এবং তারা আমরা যতটা পারি দিতে পারি, আমাদের শিক্ষকেরাও সেটা সহযোগিতা করেন। আমাদের এই বিদ্যালয়ে আরও আছে স্মার্ট ক্লাসের ব্যবস্থা আছে, আইটি, রিটেল, এগুলো সবই আছে এই বিদ্যালয়ের মধ্যে।
1: চলুন এবার আরেক ছাত্রীর সঙ্গে তবলার বলে স্কুলকে আরো খানিকটা জেনে আসি।
3: আমার নাম নীলাঞ্জন পাল, আমি ক্লাস 8 পড়ি, আমি তবলায় তিতালে লহরা বাজিয়ে শোনাচ্ছি।

ব্রিটিশ শাসন হার মেনেছে বারবার এই বিদ্যালয়ের কাছে। স্বাধীনতা সংগ্রামীরা আশা দেখেছে এখানে। বর্তমানের হাজার প্রতিকূলতাকেও পেছনে ফেলে এগিয়ে চলেছে কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয়। তৈরি করেছে মনিলাল ভূমি, গোপালকৃষ্ণ অধিকারী, মৌসুম মজুমদারের মতো কৃতিদের। আগামী দিনেও এইভাবেই মাথা তুলে দাঁড়িয়ে থাকুক এই স্কুল। ছাত্রীদের কণ্ঠে সমবেত একটা গান শুনে শেষ হয়েছিল এই কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয়ে আমার কাটানো সেই

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা, প্রযোজনা শুভঙ্কর দে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ। এখন আবহাওয়ার একটি সতর্ক বার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, পরবর্তী 2-3 ঘন্টার সময়ের মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বৃষ্টি এবং বজ্রপাতও হতে পারে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন।
2: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা,
3: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
2: আগামী 15-17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
3: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা।
2: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র।

0: নজরুল গীতি শিল্পী পরিমল ভট্টাচার্য।
1: পথ চলিতে যদি চকিতে

0: নজরুল গীতি শুনলেন পরিমল ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ। জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। রাত 10টায় অখিল ভারতীয় সঙ্গীত সভা দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।
3: ये आकाशवाणी है। रविवार अखिल भारतीय संगीत सभा के आज रात के प्रसारण में हम आपके लिए प्रस्तुत करने जा रहे हैं श्री जे एस श्रीराम का गायन। आज रात के इस प्रसारण में श्री जे एस श्रीराम के साथ संगत कर रहे हैं वायलिन पर वीएसपी गायत्री सिवानी, मृदंगम पर विद्वान पेरवली जय भास्कर और घटम पर श्री एम चंद्रकांत।
4: दिस इज आकाशवाणी। In tonight's broadcast of Ravivasariya Akhil Bharatiya Sangeet Sabha, we bring you a vocal recital by Sri J.

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন লঘু সঙ্গীতের সুরে হাওয়াইয়ান গিটার বাজিয়ে শোনাবেন বিপ্লব দাশ।

লঘু সঙ্গীতের সুরে হাওয়াইয়ান গিটার বাজিয়ে শোনালেন বিপ্লব দাস, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে। এখন আধুনিক গান এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমে শুনুন আধুনিক গান, শিল্পী কিশোর কুমার।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
5: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
6: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
7: আধুনিক গানে কিশোর কুমার।

এবারে শুনবেন ছায়াছবির গান পৃথিবী আমারে চায়। ছায়াছবি থেকে গীতা দত্তের কণ্ঠে এই গানটি।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

এবারে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে দীপ জ্বেলে যায় ছায়াছবির এই গানটি।

0: আধুনিক গান এবং বাংলা ছায়া ছবির গানের অনুষ্ঠান আজ এই পর্যন্ত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiion.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

0: Akashwani News, Nice, France.
1: The Ministry of External Affairs conducted a special briefing in Nice on the outcomes of Prime Minister Modi's visit to Nice, France. During the briefing, Foreign Secretary Vikramasri described the India-France Innovation Roadmap 2030 as a key outcome of the visit, aimed at deepening collaboration in critical and emerging technologies, artificial intelligence, startups, research and academic exchanges. The Foreign Secretary highlighted the creation of a joint India-France AI Working Group on AI governance and the establishment of a National Centre for Excellence for Skilling in Aeronautics and Allied Sectors at NSTI Kanpur. Prime Minister Narendra Modi will arrive in Slovakia later tonight, marking the first ever visit by an Indian Prime Minister to the country. During his two-day visit, Mr. Modi will meet Slovakian President Peter Pellegrini and hold talks with Slovakian Prime Minister Robert Fico in Bratislava. Union Science and Technology Minister Dr. Jitendra Singh said India's space economy is poised to grow from the current $8 to $9 billion to nearly $40 to $45 billion over the next decade. Addressing a press conference in New Delhi, the minister said this growth is driven by policy reforms, growing private participation, and a rapidly expanding innovation ecosystem. The National Testing Agency or NTA has released the admit cards for the NEET UG re-examination for admission to undergraduate medical courses. Candidates can download the admit cards from NTA's official website www.neet.nta.nic.in. The re-examination is scheduled to be held on 21st of this month from 2 p.m. to 5:15 p.m. NTA has advised the candidates that they should verify their bank account details for refund before downloading the admit card. In Maharashtra, 8 devotees, including children, died after a pickup vehicle carrying them fell into a roadside well in Solapur district yesterday. Prime Minister Modi has expressed grief over the loss of lives in the accident. In a social media post, Mr. Modi said that his thoughts are with the bereaved families during this hour of grief and prayed for the speedy recovery of the injured. The Prime Minister also announced an ex gratia of 2 lakh rupees from the Prime Minister's National Relief Fund for the next of the kin of each deceased. He added that the injured would be given 50,000 rupees. Jharkhand's rich cultural heritage has received a major boost with 11 traditional products from the state being granted geographical indication or GI tags. The newly recognized products include Bhoya sari and fabric, Kochai silk sari, Kesariya Kalakand, Dokra craft, among others. And in ICC Women's T20 World Cup, India defeated Pakistan by 64 runs in a Group A match at Edge Bastion in Birmingham. Batting first after winning the toss, India posted 170 runs in their allotted 20 overs. And that is the end of this news bulletin.
2: Akashvani Kolkata, Gitanjali. Ekhon 15 June 2026 Shombarer অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাষিত শুনবেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা, কৃষিকাজে জল ও মৃত্তিকা সংরক্ষণ বলবেন জয়দীপ বসু রায়। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা, স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এ বিষয়ে বলবেন ডাক্তার তপব্রত গুহ রায়। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীত অন্বেষা মুস্তাফির কণ্ঠে। 8:00 বিজ্ঞানের খবর সংকলন মৌসুমি সোম মজুমদার। 8:05 নজরুল গীতি ঝুম্পা সরকারের কণ্ঠে। 8:20 কথিকা, সুন্দরবনের হারিয়ে যাওয়া নদী বলবেন উজ্জ্বল সর্দার। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা শিল্পী শুভজিৎ দে। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে সমীক্ষা। 9:25 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় মিতালী ভট্টাচার্য। 11:00 যুববাণীর অনুষ্ঠান বিজ্ঞান বার্তা উপস্থাপনায় কিংসুক ঘোষ ও অস্মিতা রায়। 12:00 পুরাতনী গান অরবিন্দ পাইকের কণ্ঠে। 12:15 লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল। 12:33 উনজমির দুনো ফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত লোকগীতির অনুষ্ঠান। 1:45 মহিলা মহল আইনের দর্পণে অতিথি

আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। 2:30 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য অষ্টম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন মহেশপুর উচ্চ বিদ্যালয়ে তারকেশ্বরের শিক্ষক পার্থ পাল, সঙ্গে থাকবেন দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি রথমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান কথিকা মানব জাতির জন্য বিজ্ঞান, বলবেন সুভাষ চন্দ্র সোরেন। এরপর লোকগীতি স্বর্ণময়ী টুডু এবং সহশিল্পীবৃন্দ, তারপর শ্যামচরণ মান্ডি এবং সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:38 কৃষি কথার আসর, বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস বিষয়ে সমীর গোস্বামীর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। এরপর গৌণ ফল কখনোই গৌণ নয় এ বিষয়ে ডক্টর কল্যাণ চক্রবর্তীর সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় প্রবীণরা কিভাবে সুস্থ থাকবেন, অতিথি ডাক্তার শৈবাল মৈত্র। আলাপচারিতায় অংশগ্রহণ করেছেন শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী সৌগত রায়চৌধুরী। 9:30 আবৃত্তির আসর, রবীন্দ্র কবিতার আবৃত্তিতে বিজয়লক্ষ্মী বর্মন। 9:45 সময়ের আয়নায়। 10:00 বিশেষ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান, বিষয় অর্থনৈতিক অন্তর্ভুক্তি। 10:30 নজরুলগীতি ঝুম্পা সরকারের কণ্ঠে। 10:45 পুরাতনী গান শোনাবেন অরবিন্দ পাইক। 11:00 আধুনিক গান, শিল্পী অন্বেষা মুস্তাফি। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী পণ্ডিত স্বপন সিংহ। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত, শুনবেন খেয়াল শিল্পী বিদুষী মালবিকা কানন। 6:25 রবীন্দ্রসঙ্গীত অর্জুন রায়ের কণ্ঠে। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস, শুনবেন 142তম পর্ব। 6:45 ভজন অন্বেষা মুস্তাফির কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা। 8:30 নজরুলগীতি অরিত্র দাশগুপ্তের কণ্ঠে। 8:50 লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল। 9:10 রসধারা, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় শাহনাজ খাতুন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, পাশ্চাত্য সঙ্গীতের আরও একটি অনুষ্ঠান শুনবেন 1:10। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী সৌগত রায়চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত অর্জুন রায়ের কণ্ঠে। 5:20 উর্বশী, উপস্থাপনায় পুনম সিং। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, বিষয় জাতীয় বায়ু দিবস। 6:30 গুলগুলশন। 7:10 শিল্প সংলাপ, সফল মহিলা উদ্যোগপতির কাহিনী বিষয়ে অন্নপূর্ণা হালদারের সাক্ষাৎকার গ্রহণ করেছেন শ্রেয়সী বটব্যাল। দর্পণ 7:30, 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:10 বিশ্ব দর্পণ। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন 15 জুন 2026 সোমবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35°C এবং 27°C-এর আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35°C, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি, সর্বনিম্ন 27.2°C স্বাভাবিক। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 87%, সর্বনিম্ন 63%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে।